পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার কৃষক বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় সবজি চাষের কথা। এই বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
2: আমাদের দৈনন্দিন জীবনে শাকসবজির ভূমিকা নিঃসন্দেহে গুরুত্ব

0: গুরুত্বপূর্ণ। একজন সুস্থ সবল লোকের প্রতিদিন 285 থেকে 300 গ্রাম সবজি খাওয়া উচিত, কিন্তু আমরা সেই সবজি আমরা খেতে পারি না। অনেক কারণ আছে, তার মধ্যে হচ্ছে যে উৎপাদন যদি বাড়ানো যায় তাহলে কিন্তু এই সমস্যা অনেকটা কমানো যাবে। এখন যে কোনো ফসলের চাষের ক্ষেত্রে হচ্ছে বীজ হচ্ছে মূল চাবিকাঠি, সেক্ষেত্রে নামি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বীজ কিনবেন। বীজ শোধনের দরকার হয় না যেসব যদি আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে বীজ কিনি, আর যদি তা না হয় তাহলে বীজটা শোধন করে নেওয়া যায় প্রাথমিক অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কাটানোর জন্য। এরপরে বীজতলা তৈরি করার প্রয়োজন হয় এবং মূল জমিতে চাষ দেবেন। মূল জমিতে ভালো করে 3-4 চাষ দিতে হবে এবং সেক্ষেত্রে গোবর সার দেওয়ার দরকার আছে। জৈব সার আমরা সবসময় বলি যে জৈব সার জমিতে বেশি করে দাও। যেভাবে দিনে দিনে মাটির উর্বরতা শক্তিটা কমে যাচ্ছে এবং ঘাটতি হচ্ছে, সেক্ষেত্রে জমি মাটি পরীক্ষা করে সার প্রয়োগটা করাও ভালো। কিছু না হলে প্রতি বছর আমি করার কথা বলছি না, 3-4 বছর অন্তর যদি করা যায় তাহলে আপনার জমির কী পরিমাণ কী খাদ্য উৎপাদন আছে সেটা জেনে আপনার সেই সুপারিশ অনুযায়ী কাজ করলে ফলনটা ভালো পাবেন। আর চারা লাগানো বা বীজ যখনই করবেন সেটা হচ্ছে বিকেলের দিকে করুন। জমি চাষ দেওয়া তো হয়ে গেছে, মূল সার দেওয়া হয়ে গেছে, এবার বিকেলের দিকে লাগান। তাহলে বিকেলের দিকে চারা লাগালে সুবিধাটা যেটা হচ্ছে সারা রাতটা পাচ্ছে, সেক্ষেত্রে দিনের বেলা লাগালে যেটা খুব সমস্যা থাকে যে প্রচণ্ড রোদের মধ্যে তাহলে অনেক সময় গাছ বাঁচানো কষ্ট হয়ে যায়। আর যতটা সম্ভব রাসায়নিক সারটাকে কম ব্যবহার করার চেষ্টা করতে হবে। রাসায়নিক সার যদি কম, দিনে দিনে যা ক্ষতিকারক দিকগুলো আসছে আমাদের সামনে, সেক্ষেত্রে আমরা বলি জৈব পদ্ধতিতে, কিন্তু সবটাই হয়তো জৈব করা যাবে না, রাসায়নিক।
1: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের ইংরেজি ধারাবিবরণী ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ।

Dar Sinopolis Bandar! Russia Slow!

এতক্ষণ শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের ইংরেজি ধারাবিবরণী ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই ভাষণের বাংলা অনুবাদ প্রচারিত হবে আজ রাত 9:30 গীতাঞ্জলি, সঞ্চয়িতা, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী এবং মৈত্রী প্রচার তরঙ্গে।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে,

0: পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 MHz, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 MHz এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ কেন্দ্র, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 MHz, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 MHz এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 MHz ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ।
1: ভারত মাতা কি জয়। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আজ স্বাধীনতার 80তম বর্ষপূর্তির পবিত্র দিনে আমি পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার মুক্ত আকাশ। নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল দীনেশ সহ পশ্চিমবঙ্গের অসংখ্য বীর সন্তানকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে স্বাধীনতা শুধু রাজনৈতিক জয় নয়, বরং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক পবিত্র অঙ্গীকার। সেই অঙ্গীকারকে সামনে রেখেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত 2047-এর স্বপ্ন দেখেছেন, আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পশ্চিমবঙ্গ হবে অন্যতম প্রধান চালিকা শক্তি। সেই লক্ষ্যে যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি করা, আমাদের মা বোনেদের আরও স্বনির্ভর করে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প থেকে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দিতে আমাদের সরকার বদ্ধপরিকর। যে দেশের স্বাধীনতা ও জয়যাত্রার লক্ষ্যে আজ আমরা শপথ নিচ্ছি, তার সবচেয়ে গর্বের প্রতীক আমাদের তিরঙ্গা। তিরঙ্গা শুধু একটি পতাকা নয়, বরং আমাদের সার্বভৌমত্বের পরিচয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গর্ব। তাই তিরঙ্গার সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই স্বাধীনতা দিবসে আসুন হর ঘর তিরঙ্গার মাধ্যমে প্রতিটি ঘরে উড়ুক আমাদের গর্বের তিরঙ্গা, জাতীয় ঐক্য ও সংহতিকে অটুট রেখে হাতে হাত মিলিয়ে গড়ে তুলি আরও উন্নত, আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল পশ্চিমবঙ্গ। জয় হিন্দ, বন্দে মাতরম।
0: শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির উদ্দেশ্যে ভাষণে আজ দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির সপ্তধারার ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ নিতে দেশের শিল্পক্ষেত্র যুব সমাজকে এগিয়ে আসতে হবে। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গেও আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। কলকাতার রেড রোডে আজ জাতীয় পতাকার উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশবাণীতে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, জাতির ঐক্য সংহতিকে অটুট রেখে আরও উন্নত, সমৃদ্ধ ও উজ্জ্বল পশ্চিমবঙ্গ গড়ে তুলতে হবে। পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ জানিয়েছে, পরীক্ষা উত্তরপত্র সংক্রান্ত বিষয়ে কেবলমাত্র আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করতে হবে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2 ম্যাচে টেস্ট সিরিজ আজ শুরু হচ্ছে। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। আসি বিস্তারিত খবরে। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের পর লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির উদ্দেশ্যে

0: ভাষণে প্রধানমন্ত্রী 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির সপ্তধারার ঘোষণা করেন। শ্রী মোদী বলেন, আগামী 5 থেকে 7 বছরে দেশের কারখানাজাত উৎপাদনকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযোগী করে তুলতে হবে। গ্লোবাল সাপ্লাই চেন বা বিশ্ব বাণিজ্য সরবরাহ শৃঙ্খলের মধ্যে দেশকে গ্রহণ করতে হবে গুরুত্বপূর্ণ স্থান। সপ্তধারার দ্বিতীয় সিদ্ধান্ত হল খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশ এবং কৃষিজাত পণ্যের বাজার বিস্তার।
1: কৃষি আর ফুড প্রোডাকশন, ফুড প্রসেসিং, আমি এই দিশা মে আগে বড়না হোক। আমারে কিষানোনে আব দুনিয়া কে বাজার খুল চুকে, এফপি কে কারণ হবে এক বহুত বড়া মার্কেট মিল রাহা হ্যায়, হামে ওয়াহাঁ পৌঁছনা হ্যায়, হমে উস জগা কো হাত লাগানা হ্যায়, হমে খেত সে লেকার এক্সপোর্ট মার্কেট কি ওর জানা হোগা, পারম্পরিক খান পান হো আমারে পাস।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান মনের মতো গান কিছুক্ষণের মধ্যেই।

স্টুডিওর ঘড়িতে সময় ঠিক 9:30 হয়ে 15 সেকেন্ড। স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আজকের মনের মতো গান অনুষ্ঠানকে সাজিয়েছি এইভাবে। ভারতের স্বাধীনতা উদযাপন গানে গানে মনের মতো গানে, এই অনুষ্ঠান নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছি আমি শ্রেয়া, আপনাদের শ্রবণ সঙ্গী। ভারতের স্বাধীনতা আজকের এই দিনটি বিশেষভাবে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য। আপনারা সবাই জানেন যে 1947 সালের এই দিনটিতেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল ভারত। আজ ভারতের 80তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার কথাকে মাথায় রেখে মনের মতো গানে আজ তাই থাকছে দেশমাতৃকার নানা বন্দনা, যা বিভিন্ন সময়ে বিভিন্ন গীতিকার এবং সুরকারদের দ্বারা আমাদের সামনে এসেছিল গান হয়ে। আর এই সকল গানগুলোই স্বাধীনতার আগুনকে যেন

আরও অনেকখানি প্রজ্বলিত করেছিল, স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। সেই ভাবধারা নিয়ে আজকের অনুষ্ঠানের প্রথম গান মুক্তিরও মন্দিরও সোপানো তলে, কৃষ্ণচন্দ্রদের কণ্ঠে।

কৃষ্ণচন্দ্রদের কণ্ঠে অনুষ্ঠানের প্রথম গানটি শোনালাম, পরের গানটিও তারই কণ্ঠে। এই দুটি গানেরই কথা লিখেছেন মোহিনী চৌধুরী, সুর দিয়েছেন শিল্পী নিজে।

ভারতের স্বাধীনতা উদযাপন গানে গানে মনের মতো গানে। পরপর দুটি গান শোনালাম আপনাদের কৃষ্ণচন্দ্রদের কণ্ঠে। এবারে ক্যালকাটা কোয়ারের পরিবেশনায় এই গানটি। গানটির কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর সংযোজনায় হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন অনুষ্ঠান মনের মতো গান, ভারতের স্বাধীনতা উদযাপন, গানে গানে মনের মতো গানে। শেষ যে গানটি আপনাদের শোনালাম ক্যালকাটা কোয়ারের পরিবেশনায়। গানটির কথা লিখেছেন শুভ দাশগুপ্ত, সুর দিয়েছেন কল্যাণ সেন বরাট। এমনই দেশমাতৃকার আরও অনেক বন্দনা শোনাবো আপনাদের আজকে। সঙ্গে আছি আমি শ্রবণ সঙ্গী শ্রেয়া।

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অত্যন্ত দীর্ঘ। প্রায় 200 বছর ধরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলেছিল ভারতে। সূচনা হয়েছিল 1757 সালে পলাশির যুদ্ধের সময় থেকে। 1764-তে বক্সারের যুদ্ধের পর বাংলায় কোম্পানির কর্তৃত্ব আরও শক্তিশালী হয়। এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য, সলিল চৌধুরীর কথায় ও সুরে।

সাল 1765, কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। পরাধীন ভারতকে শৃঙ্খলমুক্ত করতে সারা ভারত জুড়ে চলতে থাকে নানা প্রতিবাদী আন্দোলন। এই সময়ে জন্ম নিয়েছিলেন নানা মুক্তি সংগ্রামী, যাদের মধ্যে মঙ্গল পাণ্ডে, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, এছাড়াও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে প্রভৃতির নাম উল্লেখযোগ্য। আর বাংলার বিপ্লবী আন্দোলনে যাদের নাম না করলেই নয়, তারা হলেন ক্ষুদিরাম বসু, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ বাঘাযতীন। এবারে সুভাষচন্দ্র ছবির থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি আপনাদের শোনাচ্ছি।

1926 সালের 15ই আগস্ট জন্ম নিলেন সুকান্ত ভট্টাচার্য, কলকাতার কালীঘাট অঞ্চলে। স্বল্পায়ু এই কবি তার ক্ষুরধার লেখনের মাধ্যমে জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করে তুলতে সমর্থ হয়েছিলেন। এবারে তার লেখা এই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটিতে সুর দিয়েছেন সলিল চৌধুরী।

স্বাধীনতার কথা বলছি, আর সঙ্গে রয়েছে স্বাধীনতার উদ্দেশ্যে লেখাই নানা ধরনের গান। স্বাধীনতার কথা বলবো, আর নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম নেব না, তা কি হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম একজন পথিকৃৎ ও একজন বীর বিপ্লবী। তিনি বিশ্বাস করতেন যে ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করতে প্রয়োজনে সশস্ত্র সংগ্রামও করতে হবে। তিনি গঠন করলেন আজাদ হিন্দ বাহিনী, আর তার বিখ্যাত আহ্বান দেশবাসীর উদ্দেশ্যে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জয় হিন্দ, তার মতনই অমর হয়ে আছে সকল ভারতবাসীর কাছে। চলে যাব পরের গানে, ইন্দিরা শিল্পগোষ্ঠীর এই গানটি আসুন আপনাদের জন্য।

এবারে সমবেত কণ্ঠে আরেকটি দেশবন্দনা। গানটির কথা এবং সুর জ্যোতিরিন্দ্রনাথ মিত্রর।

স্বাধীনতার উজ্জ্বল দিনের কামনায়। এবারের গান সুবীর সেনের কণ্ঠে, সুধীন দাশগুপ্তর কথায় ও সুরে, অত্যন্ত জনপ্রিয় এই গানটি।

ইংরেজ শাসনের সংগ্রামের কথা এবং নানা যুদ্ধ, বিপ্লব ইত্যাদির কথা। এগুলোকে যদি একটি মাইলস্টোন হিসেবে ভাগ করি, তাহলে আমরা দেখব যে 1757 সালে পলাশির যুদ্ধ, 1764 বক্সারের যুদ্ধ, 1857 মহাবিদ্রোহ। তারপর বলছি বন্ধুরা, তার আগে এই গানটি সত্য চৌধুরীর কণ্ঠে। গানটির কথা লিখেছেন মোহিনী চৌধুরী, সুর দিয়েছেন কমল দাশগুপ্ত।

বলছিলাম মাইলস্টোনের কথা। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, ১৯১১তে বঙ্গভঙ্গ রদ, বাকিটা এই গানটির পরে। বিংশ শতাব্দীর রচয়িতারা কিভাবে দেখেছেন স্বাধীনতাকে, তারই প্রতিফলন এই গানে। শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।

1920 সালে হয় অসহযোগ আন্দোলন, 1930-এ আইন অমান্য ও ডান্ডি অভিযান মূলত গান্ধীজির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। সঙ্গে ছিলেন আরও অনেক স্বাধীনতা সংগ্রামীরা। 1942 সালে ভারতের ভারত ছাড়ো আন্দোলন, আর একদম শেষে 1947-এর আগস্ট মাসে বহু প্রতীক্ষিত সেই স্বাধীনতা লাভ, যার পিছনে ছিল অসংখ্য মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম। অনুষ্ঠান শেষ করব সমবেত কণ্ঠে গাওয়া এই গানটি দিয়ে।

ভারতের স্বাধীনতা উদযাপন গানে গানে মনের মতো গানে আজ এ পর্যন্তই। এই অনুষ্ঠানে আপনাদের সফর সঙ্গী হয়ে ছিলাম আমি শ্রেয়া। এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। শুনতে থাকুন সারাদিন প্রতিদিন আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আজ 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে আজকের দিনে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। ব্রিটিশদের অত্যাচারে যখন সমগ্র ভারতবাসী অত্যাচারিত, গর্জে উঠেছিল সেই অত্যাচারের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষের নরনারীগণ। বীর বিপ্লবীদের কঠোর পরিশ্রমে, তাদের রক্তের বিনিময়ে আমরা ভারতের স্বাধীনতা পেয়েছি। বীর সংগ্রামীদের মধ্যে অন্যতম জাতির জনক মহাত্মা গান্ধীজি, বীর ক্ষুদিরাম বসু,

নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগত সিং, সিধু, কানু, বিরসা মুন্ডা, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, বাঘাযতীন, মাতঙ্গিনী হাজরা, অজস্র বীর বিপ্লবীদের চরণে জানাই শত কোটি প্রণাম।

অপরদিকে কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, শিল্পী তাদের নিজ নিজ শিল্পচর্চার মধ্য দিয়ে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছিল। তাদের মধ্যে অন্যতম কাজী নজরুল ইসলাম। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কবিতা, ছড়া ও গান লিখে গাইতেন বলে বারবার তাঁকে কারাবাস করতে হয়েছিল। কারাগারের ভিতরে তার কণ্ঠ রোধ করা যায়নি। তার লেখনীতে উঠে এসেছিল প্রতিবাদের ঝড়।

0: অপরদিকে কত শিল্পী কবি নিজ নিজ রচনার মাধ্যমে স্বাধীনতার পর ভারতের মুক্তি সংগ্রামীদের স্মরণ করেন। তাদের মধ্যে অন্যতম হলেন কৃষ্ণচন্দ্র দে। তিনি গাইলেন,
1: ও

অত্যাচারিত ভারতবাসী নূতন ভারত গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন অতুলপ্রসাদ সেন। তিনি তার গানের মধ্যে ভারতবাসীকে মহান দায়িত্ব নিয়ে একযোগে ভারতবর্ষকে সুন্দর করে গড়ে তোলার বার্তা

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সমবেত কণ্ঠে অতুল প্রসাদের গান।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা@gmail.com, MAITREE

mytrikotha@gmail.com অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।

0: বঙ্গোপসাগরের তটে অবস্থিত অন্ধ্রপ্রদেশ হস্তশিল্পের বৈচিত্র্য ও অভিনবত্বের জন্য শিল্প প্রাঙ্গণে নিজস্ব এক পরিচয় বানিয়ে নিয়েছে। আমি এখন আছি দক্ষিণ কলকাতায় অবস্থিত দক্ষিণাপনে, যেখানে আছে অন্ধ্রপ্রদেশ সরকারের অধীনস্থ একটি দোকান লিপাক্ষি। তাহলে এখন সরাসরি সেই দোকানে গিয়েই অন্ধ্রপ্রদেশের হস্তশিল্পের বিভিন্ন দিকের উপর আলোকপাত করা যাক।
1: আমি হচ্ছে লিপাক্ষির ম্যানেজার বলছি, কে রোহিণী আমার নামটা। আমাদের এখানে আপনি পাবেন হচ্ছে হ্যান্ডিক্রাফটস, যেমন উড কার্ভিংস, তিরুপতিতে উড কার্ভিংস খুব ফেমাস। এছাড়া হচ্ছে কন্ডাপাল্লি টয়েস, সেটা বিজয়বাড়াতে খুব ভালো পাওয়া যায়, ওখানেই তৈরিটাও হয়। এটিকো পাকা টয়েস, ওগুলো উডেনের ওপরে লেখার ওয়ার্ক, সেটা হচ্ছে ভাইজাগের নিয়ার ভাইজাগ, ওগুলো খুব ফেমাস আর কি। এছাড়া আপনি পাবেন কলমকারি, ওয়াল হ্যাঙ্গিংস, শাড়ি, মানে কলমকারি হচ্ছে হাতে আঁকা একটা, ওটা হচ্ছে কালাহস্তিতে পাওয়া যায়, মানে কালাহস্তি তৈরি হয় ওটা পুরোটাই। প্রসেসটা তো ওটা তো অনেক আলাদা, যেমন বাফেলে দুধের মধ্যে ওগুলোকে চুবিয়ে ওটাকে পরিষ্কার করে তার উপরে হাতে পুরো আঁকে শাড়িটাকে, যেমন ওয়াল হ্যাঙ্গিংটাকেও। এছাড়াও হচ্ছে ব্লক প্রিন্টিং কলমকারি পাওয়া যায়, সেটা হচ্ছে মাছলিপাট্টনমে খুব ফেমাস। ওটা মাছলিপাট্টনমে আপনার কলমকারি পাবেন, ওটা ওখানটাই হয়, ওটা কিন্তু রানিং ওয়াটারে ওগুলোকে ওয়াশ করতে হয়, সেটা এমনি নর্মাল যে কোনো জায়গায় কিন্তু করানো যায় না। এছাড়াও হচ্ছে আমাদের যেমন উপাড়া সিল্ক, নারায়ণবনম সিল্ক, প্লাস মঙ্গলগিরি সিল্ক আর কটন, কলমকারিও কটন আছে, সিল্কও আছে। রাজমন্ড্রি শাড়িগুলো খুব ফেমাস এখানকার, যেমন কটনের মধ্যেই হয়, জরি ছাড়া পুরো থ্রেড ওয়ার্ক, খুবই ভালো হয় ওগুলো, সফট কটনটা 120 কাউন্ট।

0: এর কটনটা, এছাড়া মালখা কটন পাওয়া যায়, সেটা একদম র, একদম মানে ওটা কোনো মেশিন মেড নয়, পুরো র মেটিরিয়াল থেকেই তৈরিটা হয়। এছাড়া হচ্ছে আপনার যেমন কলমকারি বেড কাভার্স, লেদার ল্যাম্প শেডস, ওগুলো পুরো ন্যাচারাল কালার দিয়ে বানানো হয়, গোট লেদারটা। আর হচ্ছে আমাদের এখানটা আপনি দেখবেন মুক্তো, মুক্তোগুলো খুব ভালো পাবেন। এছাড়া হচ্ছে ড্রেস মেটিরিয়ালস, মালকা ড্রেস মেটিরিয়ালস, পন্দুরু কটন শাড়িগুলো পাওয়া যায়, ওটা পুরো ছরকার থেকে বার করা থ্রেডটা, ওটার থেকে তৈরি হয়।
1: আচ্ছা, তো এবার যদি, হ্যাঁ, এবার প্রথমে যদি হ্যান্ডিক্রাফটের দিকে আসে, আপনি ওই টয়েজ এর কথাগুলো বললেন, তো ওই টয়েজ গুলো ঠিক কেমন? কারণ আমাদের কাছে ওই খেলনা শব্দটা শুনলে আমরা যেভাবে খেলনা দেখতে অভ্যস্ত সেরকমই নাকি, মানে তার বৈশিষ্ট্যটা কি সেটা যদি একটু বলতেন।
0: বৈশিষ্ট্যটা হচ্ছে যেমন ইটকো পাকা টয়েস, যেটা পুরো ল্যাকার ওয়ে টয়েস, ওগুলো সব ন্যাচারাল কালার দিয়ে হয়। যেমন অনেক আগেকারে বাচ্চারা কিন্তু ওই টয়েস দিয়ে খেলতে বলে পুরো ন্যাচারাল কালার দিয়েই কিন্তু বানানো হয়। ওটা শুধুমাত্র মানে ডিসপ্লের জন্যে বলে না, ওগুলো বাচ্চাদের খেলনা, যেমন আগে অনেক আগে আমরা খেলতাম ছোট বাটি খেলনা, এগুলো ওইগুলো প্লাস র্যাটলস, এই সমস্ত মানে বাচ্চাদের জন্যেও ওগুলো পুরো বানানো হয়।
1: আচ্ছা, ওই কয়েকটা যেমন ধরুন রাজারানী, যেমন আমরা এখানে দেখি যে রাজারানী বা কোনো প্যাঁচা, এমনি তো এমনি কোনো
0: প্যাঁচাটা পাওয়া যায় না, নিজস্ব যেমন রাজারানী কুমকুম বক্সগুলো পাওয়া যায় খুব সুন্দর, আর 6-in-1 ডলস, একটার ভেতরে একটা যে এইগুলো থাকে সেগুলো পাওয়া যায়, কি রিংস পাওয়া যায় ওঠার মধ্যে, ছোট টপসগুলো পাওয়া যায় যেটা আমরা খেলতাম, লাট্টু যেটা বলা হতো, সেগুলো পাওয়া যায়।
1: আচ্ছা, এবার টয়েজ এর মধ্যে আপনি দুটো প্রকারভেদ বলেছিলেন,
0: হুম হুম
1: তো ওই দুটোকে কিভাবে আলাদা করা যেতে পারে বা তাদের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা যদি একটু বলতেন।
0: কন্ডাপাল্লি টয়েস, ওটা হচ্ছে একটু সফট, ওগুলো ওগুলো মাইথোলজিক্যালি বেশিরভাগ হয় কন্ডাপাল্লি টয়েসের মধ্যে, যেমন দশাবতারের সেট হয়, কিছু মানে ভিলেজ ফিগার্সগুলো, যেমন মানে কি বলবো, একটা ঘোড়া গাড়ি নিয়ে চলে যাচ্ছে, মানে ভিলেজ থিমড ওগুলো ফিগার্সগুলো সব বানানো হয়। এছাড়া আপনার একটা ড্যান্সিং ডল খুব ভালো হয়, মানে একটা টাচ করে এমনই ব্যালেন্সিং করা, জাস্ট একটা ফ্যানের হাওয়াতেও কিন্তু পুরো মাথা থেকে সব বডিটা পুরো নড়তে থাকে না, ওটা খুব ফেমাস।
1: সেগুলো কি সব কাঠেরই তৈরি?
0: এগুলো সব কাঠেরই তৈরি।
1: আচ্ছা, এবার যদি হ্যান্ডলুমে আসি,
0: আন্ধ্রার কটনগুলো যেগুলো খুবই সফট হয়, মানে ডেইলি ইউজের জন্যেও খুব ভালো, লাইট ওয়েট, যেমন মঙ্গলগিরি কটনগুলো খুব ফেমাস, খুব লাইট ওয়েট, ছোট্ট একটা জরি বর্ডারটা দিয়ে থাকে, ওগুলো অফিস ওয়ের, যেমন কোনো ছোটোখাটো ফাংশনেও পরে যাওয়া যায় ওরকম টাইপের। যেমন রাজমন্ড্রি কটনগুলো সেগুলোও কিন্তু সেম 120 counts, মানে ওটা বেস্ট কটনটা হয়, খুব সফট, খুব হালকা, মানে ইয়াংগেজ থেকে বয়স্ক ওরাও পরতে পারবে, যেমন অনেকটা বয়স হলে তারা তো একটু হেভি শাড়িগুলো পরতে পারে না, সেই দিক দিয়ে খুবই হালকা আর খুব লংজেভিটি, এই নাকি একটা ওয়াশে নষ্ট হয়ে যায় ওরকম করে হয় না ওগুলো, ওগুলো কিন্তু অনেক লংজেভিটি থাকে, প্লাস কালার গ্যারান্টি থাকে, মোটামুটি কালারসের কোনো ইয়ে হয় না, কিন্তু ওয়াশেবল তো যেগুলো তো নর্মাল যেরকম করতে হয় সেগুলো তো করতেই হবে, আদারওয়াইজ শাড়িগুলো খুবই ভালো।
1: আচ্ছা, সেই জায়গাটা আপনি 120 counts যেটা বললেন, সেটা একটু বুঝিয়ে বলবেন যে এই বিষয়টা ঠিক কি?
0: 120 countsটা হচ্ছে মানে কটনের সফটনেসটা অনেক ভালো, অনেক ক্লিন, যেটা একটা কটনটা হয় 60 counts হয়, 80 counts হয়, 100 counts হয়, 120 counts হয়, ওটা যতটা মানে মানে কি সফটটা খুব ভালো হয় আর কি।
1: আচ্ছা, সেখান থেকে আপনি প্রথম দিকে একটা কথা বলছেন, ওই ওই আপনার বাফেলোর দুধ দিয়ে ধুয়ে দেন তারপরে তৈরি করেন, ওই বিষয়টা একটু বলুন।
0: ওটা হচ্ছে কালামকারিটা, কালামকারিটা হচ্ছে ওটা যতক্ষণ ওটা বাফেলোর দুধের মধ্যে ওটাকে ভিজিয়ে একদিন পুরোটা রেখে ওটাকে যখন ওয়াশ করার পর্যন্ত না করলে ওটা আদার্স কালার যে ভেজিটেবল কালারসগুলোগুলো ধরবে না, প্রথম ওটা তৈরি করতে গেলে এটা প্রসেসটা করে এটাকে মেটিরিয়ালটাকে ওইভাবে তৈরি করে নিতে হবে আগে, নর্মাল যে কোনো এমনি জাস্ট মেটিরিয়ালের মধ্যে ওই ভেজিটেবল কালারসগুলো ধরবে না, এটা করার পরে এই প্রসেস ফার্স্ট প্রসেসটা হচ্ছে এটা, এটা করার পরেই তারপরেই কিন্তু আদার কালারসগুলোকে ওটাই অ্যাড করা যাবে।
1: আচ্ছা, সেখানে একটু বলবেন যে মানে কি, মানে এই যে আপনি বললেন যে বিভিন্ন রকমের সিনারি বা বিভিন্ন রকমের ড্রয়িংস আঁকা হয় কালামকারির ক্ষেত্রে বা অন্যান্য শাড়ির ক্ষেত্রে, তো কি কি ডিজাইন বা কি কি

0: 90% আগে তো বেশিরভাগ তো ওখানটা মাইথোলজিক্যালি হতো, এখন আস্তে আস্তে মডার্ন এটা হচ্ছে, এখন শুধু ফ্লাওয়ারসটাও বানাচ্ছে, কিন্তু আগে পুরোটাই রামায়ণ মহাভারত এইগুলো সমস্ত কিছু, কৃষ্ণলীলা যেমন রাম পট্টাভিষেকম, এরকম সব মাইথোলজিক্যালি ওটার পুরোটাই আঁচলের মধ্যে। ওটা অ্যাকচুয়ালি প্রথমে ওয়াল হ্যাঙ্গিংসটাই হতো, সেটাকে আস্তে আস্তে আস্তে ওরা শাড়িটার মধ্যে ডেভেলপ করেছে ফার্স্ট, কিন্তু ওয়াল হ্যাঙ্গিংসই, লক্ষ্মী গণেশ ওরকম, মানে মাইথোলজিক্যালটাই বেশি হয়, মানে ফিগার ওয়ার্কটা বিশেষ করে। ওখান থেকে বলতে গেলে আমাদের অ্যাড অফিসে, আমাদের নিজে, এটা তো গভর্নমেন্ট অর্গানাইজেশন, অ্যাড অফিসে সমস্ত কিছু সিলেকশন করে, বেশিরভাগ আমি সিলেকশন করে নিয়ে আসি, ভিউয়ার্সরা সব আমাদের অ্যাড অফিসকে সাপ্লাই করে। কিছু যেমন আছে, কিছু যেমন কলমকারী এইগুলো যেটা বললাম আপনাকে, ওগুলো র মেটেরিয়াল তো অন্য অন্য জায়গার থেকে, তো ওদের তো র মেটেরিয়াল নিয়ে আসে, ওদের তো মেইনলি তো ওদের প্রিন্টিংয়ের কাজটা, তো র মেটেরিয়ালটা তো আমরাই ওদেরকে সাপ্লাই করি, আমরা মিনস আমাদের গভর্নমেন্ট থেকেই সাপ্লাই করে, ডিফারেন্ট ভ্যারাইটিস আদার স্টেট প্রোডাক্টসদের থেকেও কিছু সাপ্লাই করে, যেমন তসর সিল্কের মেটেরিয়ালটা, এগুলো আমরা অন্য অন্য গভর্নমেন্ট থেকেও ওগুলোকে প্রোকিউর করে ওগুলোকে দিয়েও বানানো হয়।
1: আচ্ছা, আর একটু বলুন যে আপনাদের ব্রাঞ্চ মানে কলকাতা ছাড়া কোথায় কোথায়, মানে সারা ভারতবর্ষে কোথায় কোথায় আছে?
0: সারা ভারতবর্ষে কলকাতা তো একটা তো আছে, দিল্লি প্লাস হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, বাদ বাকি সবই অন্ধ্রপ্রদেশ, বিজয়ওয়াড়া, তিরুপতি, তিরুপতিতে চারটে ব্রাঞ্চ আছে, আর ভাইজাগ, রাজমন্ড্রি, কর্নুল, কাকিনাড়া, অন্ধ্রপ্রদেশে। আমাদের কিন্তু সবসময়, আমাদের হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট তো, আমাদের সবসময় নতুন করে সমস্ত কিছু করছে। রিসেন্টলি ওয়ান উইক বিফোরই আমাদের পুরো নতুন যে ক্রাফটগুলো, আমাদের যে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট যে এখন যেটা গভর্নমেন্ট থেকে যেটা ইয়ে করেছে, নতুন একটা মানে একটা কম্পিটিশনও রেখেছে, ওটাতে প্রাইজ মানিও 5 লাখ টাকা করে ইয়ে করেছে, যারা নতুন যে কোনো প্রোডাক্টটা প্রত্যেকটার, মানে যেমন আপনাকে যে যে প্রোডাক্টগুলো বলেছি আমি, ওগুলো প্রত্যেকটারে এক একজন করে মানে স্যাম্পল করে ওরা ইয়ে করতে পারে, পার্টিসিপেট করতে পারে, এটা লাস্ট উইকেই হয়েছে।
1: আচ্ছা, সেখান থেকে যদি একটু বলতেন যে গভর্নমেন্ট, যেহেতু আপনার সরকারের কথা বারবার ঘুরে ফিরে আসছে, তো তারা এই যারা ধরুন যারা এই হস্তশিল্পী যারা, তাদেরকে কীভাবে সহায়তা করে বা কীভাবে তাদের পাশে দাঁড়ায়?
0: যেমন ধরুন ওরা যারা যারা আর্টিজানস থাকে তাদের পেনশন স্কিমটাও করে, এক সেকেন্ড, কিছু আমাদের ওয়ার্কশপগুলো হয়, মানে কিছু মানে টুলসগুলো সাপ্লাই না, ওগুলোকে প্রোভাইড করে, আমরা ফ্রি ডিস্ট্রিবিউশনই করা হয়। এছাড়া তো ওদের তো, ওরা তো আর ডাইরেক্ট তো সেল করতে পারে না, ম্যাক্সিমাম চেষ্টা করা হয় কি ওদের থেকেই জিনিসগুলোকে প্রোকিউর করা। দেখুন সব জায়গায় এখন সবাই তো একটু পড়াশোনা করে তো অন্যদিকে তো যেতে চাইছে, আগের থেকে তো একটু কমেছে, কিন্তু তা বলে এই নয় যে পুরো প্রোডাক্টটাকে পুরো একদম স্ম্যাশ করে দিচ্ছে, সেরকম না, প্রোডাক্টগুলো কিন্তু ওরকম করে বজায় রেখেছে। এখন অনেক আর্টিজান প্লাস অলমোস্ট 500 উপরে কিন্তু আর্টিজানগুলো আমাদের কাছে আছে, ওদের মানে প্রায় আমাদের বোধ হয় এখনও পর্যন্ত আমরা যে মানে পেনশনগুলো দেয়, মোটামুটি 600-700 মেম্বারসদের পেনশনটা প্রত্যেকটা মাসে দেওয়া হয়। এই তো আমাদের এখানে কলকাতায়, আমাদের তো অনেক ছোট শোরুমটা, তাই জন্য আমরা বেশি তো আর অতটা করে রাখতে পারি না, যখনই প্রোডাক্টটা সেল হয়, মানে ওরকম নয় কি এই মাসে আসবে, ওরকম না, যখন একটু প্রোডাক্টটা কমছে আমাদের ত্রোর দিয়ে আসতে থাকে। যেমন শাড়ি ঠাড়ি যদি হলে আমরা পুজোর আগে বেশি আসে, আদারওয়াইজ হ্যান্ডিক্রাফট আমাদের সবসময় আসতে থাকে।
1: স্যার অনলাইনেও কি বিক্রি হয়?
0: অনলাইন আমাদের আছে, কিন্তু কলকাতার শোরুমে বলে স্পেশাল ওরকম কোনো কিছু নেই, আমাদের এন্টায়ার কর্পোরেশনের জন্য একটা ওয়েবসাইট আছে হ্যান্ডিক্রাফটসে, ওখানে বেশি পাওয়া যায়, হ্যান্ডলুমসগুলোতে অনলাইনটা হয় না, হ্যান্ডিক্রাফটটা অনলাইন হয়।
1: এবার যদি বলেন যেহেতু আমরা কলকাতায় আছি এবং আপনাদের টার্গেট অডিয়েন্স ডাইরেক্টলি কলকাতার যারা আছেন তারা, তো সেই জায়গাটায় চাহিদা কেমন এই অন্ধ্রর জিনিসের?
0: ভীষণ ভালো চাহিদা, একদম কলকাতা মানে পিপলসদের জন্যেই যেন বানানো, ওগুলো খুবই চাহিদা, কলমকারিটা তো এখানে খুব পছন্দ করে, যেমন মঙ্গলগিরিও খুবই পছন্দ করে এখানে।
1: আর সেখান থেকে প্রত্যেকটা ধরুন ব্যবসার ক্ষেত্রে আমরা দেখি যে একটা পিক সিজন থাকে, তো সেরকম কোন সিজন কি আছে আপনাদের ক্ষেত্রে যে এই সময়টা প্রচুর বিক্রিবাট্টা হয় আর বাদ বাকি সময়?
0: যেমন নরমালি যেমন এখানে পয়লা বৈশাখ আর পূজোর আগে খুব হয়, কিন্তু আমাদের থ্রু আউট দি ইয়ার কিন্তু একটা নরমাল

0: এটা থাকে, থ্রু আউট দি ইয়ারই থাকে, বিশেষ করে পুজোর আগে। যেমন কলকাতাতে তো ওটা তো ফেমাস ফেস্টিভ্যালটা, পুজোর আগে আর পয়লা বৈশাখের আগে, ভালো সিজনটা।
1: এক্সপোর্ট হয়,
0: এক্সপোর্ট আমাদের এখান থেকে করে না, কিন্তু আমাদের প্রচুর এনআরআই কাস্টমার আমাদের কাছে আসে।
2: এই যে ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ঐতিহ্য তথা ভিন্ন শিল্পকলাকে যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া, এই যে সেগুলোকে অনায়াসেই আপন করে নেওয়া, এটাই তো আমাদের দেশের সব থেকে বড় শক্তি, এটাই তো আমাদের দেশের সব থেকে বড় বৈশিষ্ট্য, এটাই যে বসুধৈব কুটুম্বকম।

0: বাড়ির চৌকাঠে, উঠোনে, বিয়ের পিঁড়িতে, পুজো মণ্ডপে সাদা আলপনার চল বাংলার ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে। সমাজ জীবনে প্রচলিত নানা ধরনের অনুষ্ঠান এবং গৃহসজ্জার জন্য আলপনা দেওয়া হয়। ছোটবেলা থেকেই দেখেছি যে খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়ার চল, তবে এর উৎপত্তি আরো অনেক আগে। বাংলার আলপনায় চিরাচরিতভাবে ভিজে চালের গুঁড়ো সাদা রং হিসেবেই ব্যবহার করা হতো। এছাড়া সিঁদুরে তেল দিয়ে লাল রং আর হলুদ বাটা হলুদ রং হিসেবে ব্যবহার করা হতো। আলপনা কারুকার্য শিল্প কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং চিরাচরিত আলপনার যে ধরন সেটা কতটা পাল্টেছে আজকে জানব। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিল্প শিক্ষক শিল্পী সুধীরঞ্জন মুখোপাধ্যায় জানাবেন আলপনার সৃষ্টি কিভাবে হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে আলপনার প্রকার কিভাবে বদলেছে।
1: পুরনো যে আলপনা, মানে আমাদের তো ওই আলপনা যে কতশো বছর আগেকার সেটাও মানে আজ পর্যন্ত ঠিক আবিষ্কৃত হয়নি সেটা। কিন্তু আলপনা যদি আমরা ধরি, বৈদিক যুগে আর্যরা যে যাগযজ্ঞ করতেন, এমনকি যুদ্ধে যাবার আগেও তারা যাগযজ্ঞ করতেন, তাতে একটা আলপনা দেওয়া হতো। ওই স্থণ্ডিল মানে একটা বেদি করা হতো এবং বেদির উপর পঞ্চগুঁড়ি মানে পাঁচটা গুঁড়ো রং দিয়ে আলপনা দেওয়া হতো, মানে ডিজাইন একটা করা হতো, যদি সেটাকে আমরা আলপনা বলি। যদিও আলপনা এদিকে দেখা যাচ্ছে যে অন্য ব্রত যাদেরকে বলছে আর কি, বা অনার্য অনেক সময় বলছে, বা এই সাধারণ মানুষের মধ্যে আলপনাটা শুরু হলো, কিন্তু আশা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে। মানে সাধারণ মধ্যবিত্ত গ্রামীণ জীবনে বা নিম্ন গ্রামীণ জীবনে তো হতাশাটাই বেশি ছিল, না পাওয়ার ছিল, বেদনাটাই বেশি ছিল, কাজেই বিশেষত চাওয়া পাওয়ার একটা আশা আকাঙ্ক্ষার ইয়ে ছিল। সেখান থেকেই কিন্তু ব্রত পালন হলো, ব্রত পালন শুরু হলো, কোনো না কোনো দেবতার কাছে নিজের ইচ্ছা জানানো এবং সেই ব্রত পালন করা, সেই ব্রত কথা পড়া। তার সঙ্গে যেটা প্রধান ছিল আলপনা, সেই আলপনা কিন্তু ওই পিটুলি গোলা যেটা আমরা বলি, চাল ভিজিয়ে বেটে দেওয়ার পরে একদম সাদা ফটফটে ফুটে উঠতো, সেই আলপনা। কিন্তু তারা প্রথম দিকে যে আলপনা দেওয়া হতো বাধা ধরা, এমনকি দেখা যাচ্ছে যে খুব সহজভাবে সেগুলো প্রায় শিশু চিত্র বা চাইল্ড আর্ট এর মতো, মানে সেখানে কি করছে তারা, যেগুলো তাদের নেই, যেগুলো তাদের চাই, সেটা একটা রান্নাঘরের হাতাকুন্তি হোক বা কোনো অলংকার গলার হার বা বাউটি বা এসব হোক বা আরো অন্য অনেক কিছু, সেইটাই তারা সরাসরি পিটুলি গোলা দিয়ে মেঝের এই মাটির ওপরে আঁকছে, যেখানে ব্রত পালন করতো তারা সেখানে আঁকছে। কাজেই এইটা একটা দিক। আর একটা দিকে দেখা গেল যে তাদের মধ্যেই কিছু মহিলারা ছিলেন যাদের ভেতরে কিন্তু শিল্প বোধটা ছিল, এবং তারা কিন্তু এই সহজভাবে সেগুলো না এঁকে সেগুলো আঁকতেন, না এঁকে বলো সেগুলো তারা আঁকতেন, কিন্তু তাদের মধ্যে একটা নকশা তৈরির কিন্তু ভেতরের বোধ, মানে এই ধরুন ফুল, পদ্ম ফুল, অন্যান্য ফুল, পাতা, গাছ, পাখি, তারা যা দেখছে সেগুলোকে তারা একটা আলংকারিক ছন্দে আনার চেষ্টা করত। কিন্তু তাদের তো ওই শিল্প শিক্ষা ছিল না, তারা কিন্তু ভেতরের বোধ থেকেই করত। এইভাবেই গ্রামীণ আলপনাটা এগিয়েছিল। কিন্তু তারপরে দেখা গেল যে মানে বিংশ শতাব্দীর ইয়েতে, মানে ক্রমশ বিজ্ঞানের উন্নতির ইয়েতে, মানে ব্রত পালনের রেওয়াজটাই কমে গেল। সাদা আলপনা থেকে আমাদের যে ইয়ে হলো, শান্তিনিকেতনের আলপনা শুরু হলো 1901 সালে রবীন্দ্রনাথ ব্রহ্মবিদ্যালয়ে।

0: স্থাপন করলেন শান্তিনিকেতনে, এবং এই ব্রহ্ম বিদ্যালয়ের কাজকর্ম উৎসব অনুষ্ঠান ধরেই সাজানো এবং আলপনা শুরু হলো। আর সেই আলপনা কিন্তু একটা অন্য আদর্শ ধরে সম্পূর্ণ, তো ধরুন গ্রামীণ আলপনা চলেছে চারপাশে, তখন যে নেই তা তো নয়, এখনো আছে, এখন অনেক কম সেটা, সেইটাকে তারা না ধরে দেখা গেল যে রবীন্দ্রনাথের সঙ্গে কীর্তিমোহন সেন এলেন। কীর্তিমোহন সেন তার বৈদিক যুগের জ্ঞান ধ্যান ধারণা ইত্যাদি থেকে তিনি আলপনার কতগুলো নির্দিষ্ট আদর্শ ইয়ে করলেন, যেমন ত্রিকোণ চতুর্ভুজ ইত্যাদি দিয়ে। এবং শান্তিনিকেতনের প্রথম আলপনা 1911-তে যেটা পাওয়া যাচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিন পালনে, সেই আলপনা কিন্তু বৈদিক যুগের যে যন্ত্র যেটাকে আমরা বলি যে নকশা, সেই নকশা ধরেই আলপনা হয়েছিল। এবং তারপরে আস্তে আস্তে শান্তিনিকেতনের আলপনা গড়ে উঠল সুকুমারী দেবী এবং নন্দলাল বসুর একই সঙ্গে মন এবং হাত দিয়ে। আর সেখানেই দেখা গেল যে সুকুমারী দেবী এলেন পূর্ব বাংলা থেকে, তাকে রবীন্দ্রনাথ খবর পেয়ে তাকে নিয়ে এলেন, তিনি ভালো আলপনা দিতে পারতেন, ছবি আঁকতে পারতেন, সূচিশিল্পে দক্ষ ছিলেন, তাকে এনে তিনি আলপনা শেখানোর ভার দিলেন 1924 সালে। আর তার সঙ্গে নন্দলাল ছিলেন, সুকুমারী দেবী বেশি দিন থাকেননি, তারপর উনি মারাই গিয়েছিলেন, কিন্তু তো বড় বড় আলপনা সেখানে তো পিটুরিগোলা দিয়ে আলপনা দেওয়া শুরু হলো, বা গুঁড়ো সাদা রং দিয়ে ইত্যাদি দিয়ে শুরু হলো। পরে ওই খড়ি যেটা খড়ি মাটি যেটা সেটা গুলে ওই পিটুলি গোলার পরিবর্তে সেটা গুলেই সাদাটা করা হতো, তার সঙ্গে রং এলো এলামাটি হলুদ, গেরি মাটি লাল, এইভাবে আবার কখনো কখনো হলুদের সঙ্গে একটু গুঁড়ো নীল মিশিয়ে সবুজ একটা বিশেষ ধরনের এই রকম, কিন্তু খুব বেশি রং নয়, এই 3-4টি রঙের মধ্যেই শান্তিনিকেতনের আলপনা সীমাবদ্ধ ছিল। এবং ওই গৌরীদি যমুনাদি মানে নন্দলাল বসুর দুই কন্যা গৌরীভঞ্জ এবং যমুনা সেন, তারা এই আলপনার ধারা থেকে এগিয়ে গেলেন, কখনো কখনো উপকরণ অন্যান্য দিয়ে, যেমন শস্য দানা দিয়ে আলপনা হলকর্ষণে এই রকম, বা কখনো ফুল পাতা দিয়ে শুধু আলপনা, এগুলো তারাই উদ্ভব করলেন।
1: আপনার আলপনার প্রতি ভালো লাগা বলুন বা ভালোবাসা বলুন কবে থেকে শুরু হলো?
0: স্কুল শিক্ষার পর আমি ছবি আঁকা নিয়েই রবীন্দ্রভারতীতে ভর্তি হই, এবং রবীন্দ্রভারতীতে গ্রাজুয়েশন করার পর বিশ্বভারতী শান্তিনিকেতনে ন্যাশনাল স্কলারশিপ অ্যাওয়ার্ডেড হয়েছিলাম এবং 2 বছর এখানে করেছিলাম। আবার তারপরে রবীন্দ্রভারতীতে গিয়ে এমফাইন করেছিলাম, কিন্তু সেটা ওই পেন্টিংই, ছবি আঁকাতেই। তখনও পর্যন্ত আমার মানে আলপনা আমি সত্যি কথা বলতে মাকে ছোটবেলায় দেখেছি একটু একটু পুজোর দিনে দিতে, আর গ্রামের বাড়িতে আমাদের বীরভূমের গ্রামে আমাদের পুরনো বাড়ি, সেখানে গিয়েও দেখেছি আলপনা, কিন্তু সেই আলপনা তত ছোট বয়সে আকৃষ্ট হয়নি। কিন্তু শান্তিনিকেতনে যখন এলাম ন্যাশনাল স্কলারশিপ নিয়ে 1975 সালে, এখানকার আলপনা আমাকে টানলো বেশি, এবং সেটা মনে থেকে গেল। আমি তখনও ছবি আঁকা নিয়েই রয়েছি, এবং তারপরেও তো গিয়ে এমফাইন করলাম, সেখানেও ছবি আঁকার মধ্যে আমার ওয়েস্টার্ন আর্ট নিয়েই বেশি আগ্রহটা ছিল, এবং সেইভাবেই ছবি নিয়ে এগোচ্ছিলাম। কিন্তু ওই আলপনাটা মনের ভেতর থেকে গিয়েছিল, আলপনা এমনি শিখতে হয়নি, ওই যেহেতু একটা মনের ভেতর খুব প্রবল আকাঙ্ক্ষা ছিল যে এটা ভালো লাগার একটা যে আকর্ষণ ছিল সেইটা থেকেই। এবং যখন আমি এখানে চাকরিতে এলাম 1983-তে, সেটা এখানে শিক্ষকের ছবি আঁকা এবং ডিজাইনের শিক্ষক হিসেবে, তখন এখানে যে দায়িত্বগুলো পালন করতে হতো, যে উৎসব অনুষ্ঠানের মঞ্চসজ্জা আলপনা সেগুলো ছাত্রছাত্রীদের নিয়ে করানো শেখানো ক্লাসের বাইরে ছাড়া, এগুলো করতে গিয়ে আলপনাটার মধ্যে আরো বেশি করে জড়িয়ে পড়া, আর যেটা হলো মানে ছবি আঁকার মধ্যে শেষের দিকে কিছুটা কিছু কিছু ক্ষেত্রে আমি যেভাবে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এর দিকে এগিয়েছিলাম, সেখানে একটা কোথায় একটা কাঠিন্য উপলব্ধি করেছিলাম, একটা কোথায় যেন একটু শক্ত ভাব লাবণ্যটা কম, সেইটা সেই যে ক্ষেত্রে আলপনাটার মধ্যে আমি একটু মানে কি করে যে ধীরে ধীরে চলে গেলাম, সেটা খুব অসচেতন ভাবেই, যে আমি আলপনা ভালো লাগছে বলেই আলপনা করব তা নয়।
1: বিভিন্ন কাজ আপনার দেখতে পেয়েছি, সামনে থেকে দেখতে পেয়েছি, এবং প্রত্যেকবারই নতুন নতুন নকশার মাধ্যমে আপনি আলপনা ফুটিয়ে তোলেন, সেটা কি আপনার নিজস্ব চিন্তা ভাবনা নাকি স্থান কাল পাত্র

0: ভেবে সেই মুহূর্তেই আপনি আলপনা তৈরি করেন?
1: যখন বিশ্বভারতীতে উৎসব অনুষ্ঠান উপলক্ষে দিয়েছি আলপনা, তখন তো একটা ওই স্থানকালের ব্যাপার আছে এবং তার সঙ্গে কি অনুষ্ঠানে আলপনা করছি সেই ভাবনাটাও একটা থাকে। যেমন ধরুন, যদি শান্তিনিকেতনের উপাসনা গৃহ যেটা প্রেয়ার হল, সেখানে আলপনা দিলে সেই আলপনার মধ্যে একটা নিবেদনের ভাব বা একটা ডিভাইন ব্যাপার আনার চেষ্টা। তবে একটা কথা ঠিক, শান্তিনিকেতনের আলপনা যেহেতু মানে প্রকৃতি ভিত্তিক, মানে প্রকৃতি ভিত্তিক বলতে কি হচ্ছে না, এই যে গাছপালা ফুল পাতা শিল্পীরা দেখছেন, সেই তার মধ্যে যে ডিজাইন এলিমেন্ট, মানে তার মধ্যেও কিন্তু নকশার ছন্দ আছে, ফুলের মধ্যে, পাতার মধ্যে, লতার মধ্যে, আর সেখান থেকেই আলপনাটাকে গড়ে তোলা, যেটা নন্দলাল বসু করতেন, গৌরীভঞ্জ, যমুনা সেন এবং তাদের সমসাময়িক বা পরবর্তী যারা ছিলেন। এবং আমারও ওই পথটাই খুব পছন্দ হয়েছিল, কারণ ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে নেচার স্টাডি করাতাম। আর একটা জিনিস, যে এই ছবির কথাটা বললাম, যেমন রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গানে, গানগুলো থেকে আমাদের ছবিটা ভেসে ওঠে, কারণ রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যবেক্ষণটা এতই সুন্দর ছিল যে সেগুলোর প্রতিফলন কিন্তু গানে ঘটেছে এবং সেখান থেকেই কিন্তু ছবিটা তৈরি হয়েছে। এইভাবেই আর কি নানান বিষয়, এবং তারপর থেকে ওই যা দেখছি আমার চারপাশে বিশ্ব জগতে, সেটা একটা হয়তো ইলেকট্রিক পোস্টের গায়ে লতা বর্ষাকালে জড়িয়ে ধরে ঝুলছে, সেটাকেও আলপনার বিষয়ের মধ্যে মানে আনতে ইচ্ছে হয়েছে এবং এনে হচ্ছি। এই আর কি, যতটা সম্ভব আরো একটু বৈচিত্র্য আনা যায়।

কিছু শিল্প কোনোদিনই হারিয়ে যায় না। ঘরে ঘরে আলপনা দেওয়ার চল এখনো যেমন আছে বড় বড় পূজা মণ্ডপে, বাড়ির দালানে, এমনকি এখন রাস্তাঘাটের আশেপাশেও সুন্দর আলপনা দেখতে পাই আমরা। আসলে এক একটা আলপনার নকশা যেন এক একটা গল্প বলে। এভাবেই

শিল্প প্রাঙ্গণ আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্জে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টসে। পরবর্তী অনুষ্ঠান রম্যগীতি কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার।

একটা অন্ধকার নির্জন ঘর, ঘরের বাইরে পাহারা, ভিতরে একজন মানুষ একা বসে আছেন। তার চারপাশে কোনো সভা নেই, নেই কোনো মিছিল, নেই বক্তৃতার মঞ্চ, নেই হাজার হাজার মানুষের উচ্ছ্বাস। শুধু একটা ছোট্ট ঘর, কিছু বই আর এক দীর্ঘ নীরবতা। অথচ এই মানুষটি কিছুদিন আগেও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জোর গলায় স্বাধীনতার কথা বলছিলেন। তাঁর লেখা পড়ে তরুণরা উত্তেজিত হয়ে উঠছিল, তাঁর কথায় মানুষ নিজের দেশকে নতুন করে ভাবতে শিখছিল। আজ সেই মানুষ যিনি জেলের মধ্যে বসে নিজের ভিতরের পৃথিবীটাকে খুঁজছেন, বাইরের পৃথিবী যখন তাকে বন্দী করে রেখেছে, তখন তার ভিতরের পৃথিবী যেন ধীরে ধীরে আরও বড় হয়ে উঠছে। সেই মানুষই একসময় মানুষের অন্তরের মুক্তির কথা বলতে শুরু করলেন, যে হাত একদিন রাজনৈতিক লেখনী ধরেছিল, ধরেছিল বিপ্লবের অস্ত্র, সেই হাতেই পরে লেখা হলো দর্শন, যোগ, আধ্যাত্মিকতা, মানুষের প্রতি ভালোবাসার কথা, প্রেমের কথা। ভাবতে পারো, একই মানুষের জীবনে এমনও পরিবর্তন সম্ভব? যুদ্ধ থেকে প্রেম, অর্জন থেকে অর্পণ, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? সম্ভব সম্ভব। যে মানুষ খাঁটি, সেই মানুষের জীবন শেষ দিন পর্যন্ত খুঁজে চলে মুক্তির পথ, কখনো বিপ্লবের মঞ্চে, কখনো জেলের কক্ষে, কখনো আধ্যাত্মের আশ্রয়ে। মানুষটি কে জানো? মানুষটির নাম অরবিন্দ ঘোষ। তবে হ্যাঁ, আমরা সবাই জানি আজ 15ই আগস্ট, আজ এই পুণ্যতিথি, আজ ভারতের স্বাধীনতা দিবস। দিকে দিকে আজ খুশির রং, ছুটির আনন্দ আর স্বাধীনতার গল্প। কেউ কেউ হয়তো ভাবছো, এর মাঝে ঋষি অরবিন্দের গল্প

অর্থাৎ কেন বলছি, আসলে আজকের এই বিশেষ দিনে তাঁর গল্প বলার একটা আলাদা কারণ আছে জানো তো বন্ধু। কারণ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস তো বটেই, আমরা সবাই জানি, তবে এই দিনেই আমাদের দেশের মাটিতে জন্মেছিলেন দেশমাতৃকার এক বীর সন্তান অরবিন্দ ঘোষ। তার জীবনটাও নেহাত আমাদের গর্বের ইতিহাসের একটা বড় সড় অধ্যায়ের চেয়ে কম কিছু নয়। তাই আজকের অল্প অল্প গল্পকথার আসরে আমরা শুধু একজন স্বাধীনতা সংগ্রামীর জীবনী শুনবো তাই নয়, আমরা অনুসরণ করব একজন মানুষের দীর্ঘ যাত্রা, কিভাবে একজন খাঁটি মানুষের জীবনযাত্রা দিকে দিকে মোড় নিতে পারে বারবার। জানবো কিভাবে তিনি নিজের জীবনে খুঁজে পেয়েছিলেন দীর্ঘকাঙ্ক্ষিত স্বাধীনতা, নিজের মতো করে স্বাধীন হওয়া। চিনবো স্বাধীনতার নতুন অর্থদের। চলো, তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু ইন্দ্রিলা। আজকের এই স্বাধীনতার দুপুরে আকাশবাণী মৈত্রীর অল্প অল্প গল্পকথার এই আসর তোমায় আমায় ভরিয়ে তোলা যাক গানে গল্পে। প্রথমেই তোমার জন্য রইল এই সুন্দর গানটা, ওই মহামানব আসে, যার কথা বলবো তিনি তো মহামানবের থেকে কম কিছু নন, তাই না? চলো তাহলে এই গানটা দিয়ে শুরু করা যাক তাঁর গল্প

সাল 1872। হুগলি জেলার কোন্নগরে জন্ম নিলেন অরবিন্দ ঘোষ। তার বাবা কৃষ্ণধন ঘোষ ছিলেন সেই সময়ের একজন খ্যাতনামা চিকিৎসক, দিকে দিকে তার নাম। তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং ইংরেজি জীবনযাত্রার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তাই বাবা হিসেবে তিনি চেয়েছিলেন তার সন্তানরা ভারতীয় পরিবেশের বদলে পাশ্চাত্য শিক্ষার আবহে বড় হয়ে উঠুক। ছোট্ট অরবিন্দকে তাই পাঠানো হলো দার্জিলিংয়ের লোরেটো কনভেন্টে। তারপর আরও উচ্চশিক্ষার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হলো ইংল্যান্ডে। ভাবতো একবার, একজন বাঙালি শিশু নিজের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডের মাটিতে বড় হচ্ছে। নিজের দেশকে চেনার আগেই, নিজের বাংলাকে চেনার আগেই সেখানে সে পড়ছে গ্রিক, ল্যাটিন, ইংরেজি সাহিত্য। তার বাবার স্বপ্ন ছিল অরবিন্দ একদিন ব্রিটিশ সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হবেন। অর্থাৎ অরবিন্দ ঘোষের জীবনের ভবিষ্যৎ যেন আগে থেকেই ঠিক করে দেওয়া ছিল। কিন্তু জীবন কি এতটাই সহজ? জীবন কি এতটাই প্রেডিক্টেবল, এত প্ল্যান করে চলা যায়? জীবন কখনো কখনো আমাদের জন্য এমন একটা রাস্তা খুলে দেয় যার কথা আমরা আগে থেকে কোনোদিন ভাবতেও পারি না। অরবিন্দ ঘোষের জীবনেও সেই মোড়টা এসেছিল ইংল্যান্ডেই। অরবিন্দ পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী ছোট্ট থেকেই। সেন্ট পলস স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি কিংস কলেজে ভর্তি হলেন। গ্রিক এবং ল্যাটিনে তার অসাধারণ দক্ষতা ছিল। আইসিএস পরীক্ষাতেও অত্যন্ত ভালো ফল করলেন। তখনকার দিনে আইসিএস ছিল ব্রিটিশ

ভারতের অন্যতম সম্মানজনক সরকারি চাকরি। একজন ভারতীয় যুবকের পক্ষে এই পরীক্ষায় সফল হওয়া ছিল বিরাট বিরাট ব্যাপার। অরবিন্দ সেই পরীক্ষায় সফল হলেন। এরপর ছিল অশ্বারোহণ পরীক্ষা, ব্যাস তারপরেই বাবার স্বপ্ন পূরণ। আর সেই পরীক্ষায়, সেই অশ্বারোহণ পরীক্ষায় সবাইকে অবাক করে দিয়ে অরবিন্দ ঘোষ উপস্থিতই হলেন না, ফলে আইসিএস এর চাকরির পথ তাঁর জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেল। কেন কেমন করলেন তিনি? হঠাৎ সবাইকে চমকে দিয়ে এরকম সিদ্ধান্ত কেন নিলেন? আসলে এর পিছনে ছিল তাঁর ভিতরের পরিবর্তন, বাইরে থেকে যে পরিবর্তন বোঝা যায়নি। আসলে বিদেশে থাকতেই তিনি ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে শুরু করেছিলেন। ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয়দের করুণ অবস্থা, তাদের প্রতি অন্যায় আচরণ এবং দেশের পরাধীনতা তাকে ব্যথিত করেছিল গভীরভাবে। তখন একদিকে ছিল বাবার স্বপ্ন, নিরাপদ সরকারি চাকরি, সম্মানজনক ভবিষ্যৎ, অন্যদিকে ছিল নিজের বিবেক, যে বিবেক তাকে প্রশ্ন করেছিল, যে শাসন নিজের দেশকে পরাধীন করে রেখেছে, সেই শাসনেরই অংশ, সেই শাসনেরই চাকরি তিনি করবেন। কোন দিকে যাবেন তিনি এবার? শেষ পর্যন্ত নিজের বিবেকের কথাই শুনলেন। আসলে বিবেকের কথা না শুনলে জীবনটা বড় কঠিন হয়ে যায়। মানে বাইরে থেকে সফল হলেও ভেতরের অন্তরটা যেন কেউ কুড়ে কুড়ে খায়। তাই তিনি বিবেকের কথাই শুনলেন। 1893 সালে ভারতবর্ষে ফিরে এলেন, একজন বিদেশে শিক্ষিত যুবক হিসেবে নয়, নিজের দেশকে নতুন করে আবিষ্কার করার প্রস্তুতি নিয়ে, দেশকে অন্ধকার থেকে মুক্ত করার প্রতিজ্ঞা নিয়ে, এক নতুন অরবিন্দ হয়ে। এ যেন ঠিক মরা নদীতে বান আসার মতো, তাই না? বললামই যখন, তখন একটা কথা, একটা গান খুব মনে পড়ে গেল। এই প্রসঙ্গেই মনে যখন পড়ল, তখন চলো এই আসরে তোমাদেরকে নিয়েই শোনা যাক সেই সুন্দর গানটা। চলো

তাহলে যে কথা বলছিলাম গানে যাওয়ার আগে, ভারতে ফিরলেন অরবিন্দ ঘোষ নতুন অরবিন্দ হয়ে। ভারতে ফিরে অরবিন্দ বরোদার মহারাজার অধীনে কাজ শুরু করলেন। প্রশাসনিক দায়িত্ব পালন করার পাশাপাশি বরোদা কলেজে শিক্ষকতা করতে শুরু করলেন। একসময় সেই কলেজের ভাইস প্রিন্সিপালও হয়ে গেলেন। বাইরে থেকে দেখলে তাঁর জীবন তখন যথেষ্ট সফল, কিন্তু ভিতরে ভিতরে অন্য এক সফলতার পথে ছুটছেন তিনি, অন্য এক যাত্রা। যে অরবিন্দ ছোটবেলায় ভারতীয় সংস্কৃতি থেকে অনেকটাই দূরে বড় হয়েছিলেন, সেই অরবিন্দই এবার ভারতকে নতুন করে চিনতে শুরু করলেন। বাংলা শিখলেন, সংস্কৃত শিখলেন, ভারতীয় সাহিত্যকে চিনলেন, উপনিষদ পড়লেন, গীতা পড়লেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বামী বিবেকানন্দের চিন্তাও তাঁকে ভাবিয়ে তুলল। একসময় তিনি বুঝতে শুরু করলেন, ভারত শুধু একটা দেশ নয়, একটা মানচিত্র নয়, ভারত একটা সভ্যতা, একটা সংস্কৃতি, একটা দীর্ঘ ঐতিহ্য, একটা চেতনা। আর সেই ভারত যদি পরাধীন থাকে, তাহলে শুধু দেশের মাটিই পরাধীন থাকে না, মানুষের আত্মমর্যাদাও আহত হয়, দীর্ঘদিনের যুগ যুগান্তরের ঐতিহ্য, গর্ব, সমস্ত কিছু অবমাননা হয়। এই উপলব্ধি ধীরে ধীরে তাকে স্বাধীনতা আন্দোলনের দিকে টেনে নিয়ে গেল, চুম্বকের মতো আকর্ষণ করে তাকে নিয়ে ফেলল বিপ্লবের মঞ্চে। ১৯০৫ সাল বঙ্গভঙ্গের সিদ্ধান্তে উত্তাল বাংলা, চারদিকে বিদেশি পণ্য বর্জনের ঢেউ উঠেছে, স্বদেশি আন্দোলনের ঢেউ। বিদেশি পণ্য বর্জন করে মানুষ বলছে নিজের দেশের জিনিস ব্যবহার করব, নিজের দেশের শক্তিকে জাগিয়ে তুলব, নিজের দেশের শক্তিতে নিজের দেশ গড়ব। অরবিন্দ এই আন্দোলনের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হলেন, কিন্তু তাঁর কাছে স্বাধীনতার অর্থ মানে শুধু ব্রিটিশদের ভারত থেকে সরিয়ে দেওয়া ছিল না। তিনি বুঝেছিলেন একটা দেশকে সত্যিকারের স্বাধীন করতে হলে কি করতে হবে জানো, তার মানুষকে নিজের মতো করে চিন্তা করা শেখাতে হবে, আর সেই জন্য শিক্ষার স্বাধীনতা সব থেকে আগে জরুরি। ১৯০৬ সালে জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হলে অরবিন্দ ঘোষ তার প্রথম অধ্যক্ষের দায়িত্ব নিলেন। আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক শিকড়ের সঙ্গে এই জাতীয় শিক্ষা আন্দোলনের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে জানো তো বন্ধু। অন্যদিকে অরবিন্দ ঘোষ আরও বুঝেছিলেন, মানুষের কাছে পৌঁছতে হলে, মানুষের অন্তর অবধি পৌঁছতে হলে শুধুমাত্র সভা সমিতি মিছিল এই সমস্ত যথেষ্ট নয়, রাজনীতি তো যথেষ্ট নয়ই, মানুষের চিন্তার জগতে পৌঁছতে হবে, মানুষকে উপলব্ধি করাতে হবে, আর সেই কাজ করতে পারে একমাত্র সংবাদপত্র। তাই বন্দে মাতরম পত্রিকার সঙ্গে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। তাঁর লেখায় ছিল তীব্র দেশপ্রেম, আত্মমর্যাদার ডাক এবং স্বাধীনতার দাবি। তিনি লিখেছিলেন, ইন্ডিয়া অফ দ্য এজেস ইজ নট ডেড, অর্থাৎ যুগ যুগান্তরের যে ভারত, সেই প্রাচীন ভারত, তার এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে, সেই ভারত মৃত নয়। কি গভীর আত্মবিশ্বাসের কথা ভাবতো, পরাধীনতার সময়ে দাঁড়িয়ে একজন মানুষ জোর গলায় তাঁর দেশবাসীকে বলছেন, নিজের দেশকে ছোট করে দেখো না, সেই দেশের এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে, নিজের শক্তিকে ভুলে যেও না। কিন্তু স্বাধীনতার পথ কি কখনো সহজ হয়? অরবিন্দ ঘোষ তখন বিপ্লবী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ১৯০৭ সালের সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী নেতাদের মধ্যে তীব্র মত পার্থক্য দেখা দিল। স্বাধীনতার পথ যেন দুরকমভাবে দুদিকে ভাগ হয়ে গেল। বাংলাতেও বিপ্লবী সংগঠনগুলির কার্যকলাপ বাড়ছিল সক্রিয়ভাবে। এরই মধ্যে ১৯০৮ সালে আলিপুর বোমা মামলার সামনে এলো, অরবিন্দ ঘোষ গ্রেফতার হলেন।

তাকে নিয়ে যাওয়া হলো আলিপুর জেলে। প্রায় এক বছর তিনি বন্দী ছিলেন, 1908 থেকে 1909। আর এখানেই শুরু হয় বন্ধু সেই গল্প যেটা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম। জেলের ছোট্ট ঘরে তিনি একা, বাইরে ব্রিটিশ সরকারের পাহারা, কঠিন পাহারা। ভাবছে অরবিন্দ ঘোষকে বেশ বন্দি করে রাখা গেছে বটে, কিন্তু তিনি যে কত দূর পর্যন্ত তার চেতনার বিস্তার ঘটাবেন সে কথা হয়তো তখনকার প্রহরীরাও বুঝতে পারেননি। ওই চার দেওয়ালের মধ্যে, ওই গড়াদের আড়ালে তার মনের যে জগৎ, সেই জগতে ডানা মেলেছিল। তার ভিতরে শুরু হয়েছিল অন্য এক যাত্রা। ধীরে ধীরে তিনি নীরব হয়ে গেলেন, ধ্যান করতে শুরু করলেন, গীতা পড়লেন, আধ্যাত্মিক চিন্তায় ডুবে গেলেন। স্বামী বিবেকানন্দের বাণী তার অন্তর্জগৎকে নাড়িয়ে দিল। তার নিজের অভিজ্ঞতায় তিনি বলছেন, জেলের নিঃসঙ্গ সময়ে তিনি যেন বিবেকানন্দের বাণী শুনতে পেতেন চারপাশে। একটা আশ্চর্য পরিবর্তন ঘটছিল নীরবে, ধীরে ধীরে। যে মানুষ এতদিন স্বাধীনতার জন্য বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়ছিলেন, এবার তিনি নিজের ভিতরের জগতের দিকে তাকালেন। যেন জেলের দেওয়াল তাকে আটকে রাখতে পারল তো নাই, বরং সেই দেওয়ালের ভিতরেই তার চিন্তার পৃথিবী আরও বিস্তৃত হয়ে উঠল। তার বিবেক তাকে নিজের কাছে ছোট হতে দিল না, বরং বলল, বিস্ময়ে তাই জাগে, জাগে আমার প্রাণ। চলো গানটাও তাহলে শুনে নেওয়া যাক।

সত্যি এই বিশ্ব ভরা প্রাণ, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। সত্যি অরবিন্দ ঘোষ হয়তো ততদিন এই বিশ্ব ভরা প্রাণের মাঝে নিজেকে খুঁজতে শুরু করেছিলেন, তাই বহির্জগতের সমস্ত চিন্তা তাকে আর ছুঁতে পারছিল না। তাই তো আলিপুর বোমা মামলায় অরবিন্দের হয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দীর্ঘদিন লড়ার পর যখন অরবিন্দ ঘোষ বেকসুর খালাস পেলেন, জেল থেকে বেরিয়ে আসলেন, কিন্তু বাইরে বেরিয়ে আসা মানুষটি আর আগের অরবিন্দ থাকলেন না। তিনি আবার লেখালেখি শুরু করলেন, কর্মযোগী এবং ধর্মপত্রিকার মাধ্যমে দেশের মানুষকে নিজের চিন্তার কথা জানাতে থাকলেন। কিন্তু তার ভিতরের আধ্যাত্মিক ডাক ক্রমশ আরও শক্তিশালী হচ্ছিল। 1910 সাল অরবিন্দ ঘোষ এবার কলকাতা ছেড়ে একেবারে চলেই গেলেন, চলে গেলেন ফরাসি অধিকৃত পণ্ডিচেরিতে। এখানে

জীবনের বাকি চার দশক কাটালেন রাজনীতির সক্রিয় মঞ্চ থেকে সরে এসে নিজেকে উৎসর্গ করলেন যোগ সাধনা, দর্শন এবং সাহিত্যে। পণ্ডিচেরির জীবন ছিল অনেকটাই নীরব, মানুষের সঙ্গে কথাবার্তা কমে গেল, চিন্তা এবং উপলব্ধি প্রকাশের প্রধান মাধ্যম হয়ে উঠল লেখা। আর্য পত্রিকায় লিখলেন দ্য লাইফ ডিভাইন, এসেজ অন দ্য গীতা, দ্য হিউম্যান সাইকেল, ইন্ডিয়াজ রিবার্থের মতো গুরুত্বপূর্ণ সমস্ত রচনা। লিখলেন প্রায় 24,000 পঙ্ক্তির মহাকাব্য সাবিত্রী। এই সময় অরবিন্দের জীবনে এলেন আরেকজন, শ্রীমা। ধীরে ধীরে তার সহায়তায় পণ্ডিচেরিতে গড়ে উঠল অরবিন্দ আশ্রম। অরবিন্দ ঘোষ হয়ে উঠলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ, হয়ে উঠলেন ঋষি অরবিন্দ। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি আধ্যাত্মিক সাধনার মধ্যে চলে গেলেও তার দেশপ্রেম কিন্তু শেষ হয়ে যায়নি, বরং তার স্বাধীনতা চিন্তা একটা অন্য দিকে ঘুরে গিয়েছিল, একটা অন্য পরিচয় পেয়েছিল, একটা অন্য পথ পেয়েছিল। তার চিন্তায় বরং ভারতের স্বাধীনতা, দেশপ্রেম আরও গভীরভাবে উপস্থিত থাকছিল এবার। তিনি মনে করতেন দেশের উন্নতি শুধু রাজনৈতিক স্বাধীনতার মধ্যে সীমাবদ্ধ নেই, মানুষের চেতনার উন্নতি, শিক্ষা, আত্মমর্যাদা, নৈতিকতা, আধ্যাত্মিকতার বিকাশ, সব কিছুর মধ্যে একটা জাতির প্রকৃত উন্নতি নিহিত রয়েছে। অর্থাৎ তার বিপ্লবের অর্থও বদলে গেল। প্রথমে চেয়েছিলেন দেশের শৃঙ্খল ভাঙতে, পরে মনে করলেন আগে তো মানুষের মনের শৃঙ্খলটা ভাঙতে হবে, চেতনার শৃঙ্খলটা ভাঙতে হবে। তাই তো অরবিন্দ ঘোষের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরেরও গভীর শ্রদ্ধা ছিল জানো। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে নিয়ে লিখেছেন, তার সঙ্গে দেখা করতে গিয়েছেন পণ্ডিচেরিতে। কথায় বলে না, রতনে রতন চেনে। হ্যাঁ, এরকমই এক দুর্মূল্য রতন ছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ তথা সাধক ঋষি অরবিন্দ। 1950 সালের 5ই ডিসেম্বর পণ্ডিচেরিতে তার জীবন অবসান হল। কিন্তু কিছু মানুষ চলে গেলেও তাদের ভাবনা চলে যায় না, তিনিও থেকে গিয়েছেন তার লেখায়, তার দর্শনে, তার বিপ্লবে, তার সাধনায় এবং সর্বোপরি দেশ ভাবনায়। তার জন্মতিথিতে, স্বাধীনতার এই পুণ্যলগ্নে আমাদের সশ্রদ্ধ প্রণাম তাকে। তার মতো মানুষের মৃত্যু কখনো হয় না, তারা চিরজীবী। এবার আবার ফিরে আসি আজকের দিনে। আজ 15ই আগস্ট, অদ্ভুত মিল দেখো। 1872 সালের আজকের দিনেই জন্মেছিলেন এই মহামানব যার কথা তোমাদেরকে এতক্ষণ বললাম। তাই একটাই কথা তোমার জন্য আজ শেষে, তুমি যখন আজ স্বাধীনতা দিবস পালন করবে, মনে রাখবে এটা শুধু ছুটির দিন নয়, একটা বিশেষ দিন নয়, শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয়। মনে রাখবে স্বাধীনতা মানে দায়িত্ব, শুধু পাওনা নয়, কিছু দেওয়ারও থাকে। স্বাধীনতার অর্থে যে কাজটা তুমি করছো সেটা সৎভাবে করা, স্বাধীনতার অর্থ তুমি অন্যায় দেখলে তার বিরুদ্ধে দাঁড়াতে পারছো কি না, তোমার বিবেকের কথা তুমি শুনতে পারছো কি না সেটা দেখা, দেশের একজন দায়িত্ববান নাগরিক হয়ে উঠছো কি না সেটা দেখা, আর সব থেকে বড় কথা, তুমি ভিতরের ভয়, স্বার্থপরতাকে হার মানাতে পারছো কি না সেটা দেখা। আমি ঐন্দ্রিলা আজকের অল্প অল্প গল্প কথা থেকে তোমাদের সঙ্গে এখানেই বিদায় নিচ্ছি। তোমার স্বাধীনতা হোক অর্থপূর্ণ, তোমার স্বপ্ন হোক আরও বড়, তোমার মন হোক আরও মুক্ত। সবাই খুব ভালো থেকো, শুভ স্বাধীনতা দিবস। যেতে দেখতে শেষে এই গানটা তোমার জন্য, চলো।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন ঐন্দ্রিলা কোনার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে বেতার নাটক জন্মভূমি।

আজকের নাটক জন্মভূমি। রচনা মৃত্যুঞ্জয় মাইতি, সঙ্গীত পরিচালনা বিমল ভূষণ, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, নাটক জন্মভূমি।

0: 뭐다차 뭐다차 무레피네 무레피네 아이 슌치 스키간
1: 슌보네마네 아마 저기 본도 딱 저만 남기고메
2: 풀무니
0: 봐 가사남 골라타오 또 구레 피레가오 풀무니 구레 피레가오
1: 쉐키 봐봐 풀무니 키 나체 빠르마
0: 아이 저 마달 볼리 홀로 아이 원래 아무 가사 빨 디치 아이 또 ढगे ते ते नगे दिन ढगे ते ते नगे दिन तू तू तू तू गाने की बुझी रहा है बुझी इसकी जो फुल मनी गाने न मुद्दे नाच आवर नाचेर मुद्दे गान
1: ताजा बोले चीज जब उन बोतलेर मुद्दे तू ही अटूर मुद्दे बोतल
0: बोले ची
1: हेलो फुल मनी তুই ঘোষালদারকে কি চিনিস
2: চিনি কি গো আমার বাঁধা খুঁজতে ছিল
0: এখন কি ছাড়া খুঁজতে তাবিস তাবিস ঘোষাল এখন কার ঘরে যায় রে
2: ওই তো বাসন্তীর ঘরে বয়স কম দেখতে সুন্দর নিকা পড়াও একটু আধটু জানি
1: তাই নাকি তোর হিংসা হয় না
2: কেন বাসন্তী আমার বোনের মতো আমাকে দিদি বলে কি ভালো মেয়ে তবে বেচারার মনে একটা দুঃখ আছে গো
1: দুঃখ
2: সে দুঃখ বুঝবনি মায়া মানুষের ভালোবাসার মানুষ চলে গেলে জীবন ব্যর্থায় যায় গো ব্যর্থায় যায়
1: ওরে পাস বাসন্তীরও ভালোবাসার মানুষ তা চলে গেল কেন ফুলমলি
2: সেবার যে মাসুরিয়ায় পুলিশ গুলি চালালো তাতে শিবু সামন্ত মারা যায়
1: আচ্ছা
2: শিবু ছিল বাসন্তীর পেরানের লোক স্বদেশি ভোল্টু ছিল শিবু
0: ভোল বলেন বেশ বেশ তা এলাইনে কেন
2: কত ঘাটের জল খেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে
1: ফুলমলি ঘোষাল দারোগা আসেনি তো রে
2: না কই কদিন আসছে না তো তবে আজ মনে হয়
0: তাই বাসন্তী আমাদের বলল
3: ঘর খালি নেই গো
2: আহা মরে যায় কথা শুনে তা গিলে টিলে মাতাল হয়ে এলেন কোত্থেকে
0: আরে ওই ঘোষাল দারোগা কাঁথি থেকে ফিরেছে জানিস
2: আর চার দিন ফিরেছে মিটিং শেষ করে বাসন্তী বলছিল এখন ঘোষাল বাবু ভীষণ ব্যস্ত
1: ব্যস্ত
2: গো স্বদেশী লোক থানা দখল করবে তাই নিয়ে
0: ফুলমণি তুই হাসালে বাবু তোর সব বাজে কথা যা
2: বাজে কথা
0: হ্যাঁ বাজে কথা
2: বিশ্বাস হচ্ছে না দেখো ফুলমণি বাজে কথা বলার মেয়ে নাই বলে দিচ্ছি আমি সব জানি
1: সে কি এত বন্দুক সেপাই দারোগা না স্বদেশি বেটাদের মাথায় কিছু নেই
0: আয়া না আছে আছে আছে
2: খালি দুজনের ঝগড়া দাও টাকা দাও তো
0: এই দে তো টাকা দে তো এই নে ফুলমণি
1: শোন থানায় এখন বন্দুক টন্দুক কটা আছে রে স্বদেশি গুলোকে পিটিয়ে ঠান্ডা করতে পারবে তো
2: শুনেছি ছিল চারটি না না না না চারটি না পাঁচটা
1: আচ্ছা
2: তবে এখন
0: সেবাই কজন রে মানে সেটা সে এখানে
2: এই ধরো গে গোটা দশ বারো বোধ হয় তেওয়ারি সেপাই ছিল এখন জমাদার তবে কাঁথি থেকে আরো বন্দুক সেপাই সব আসবে নাকি তা হ্যাঁ গো এত খোঁজ খবর কেন গো
1: আর বলিস কেন এ থানায় গন্ডগোল হবে
2: তা ঠিক ওই জন্যেই ঘোষাল দারোগা এত ব্যস্ত
0: ফুলমণি তুই এত খবর রাখিস কি করে বলতো
2: খবর আরো শোনো হিমাংশু দাশগুপ্ত না কে এক মিনসে এসেছে অর্ডার নিয়ে যে যত পারো গুলি করে মারবে স্বদেশীদের বুঝেছ তো তা এই না শুনে বাসন্তীর কি ভাবনা বলে দিদি কি হবে গো
1: কেন কেন বাসন্তী তো ঘোষাল দারোগার

0: লোক
1: মুখে পিরির দেখাতে হয় গো, তা মেয়েটা স্বদেশীদের জন্য পেরান কাঁদে।
0: আরে কাঁদুক, কেঁদে কেঁদে কেলে খাই বন্যা বইয়ে দিক না। আরে ফুলনি, থানায় যদি আবার গুলি চলে সেই মাসুরিয়ার মতো,
1: তাহলে আবার গান বাঁধা হবে।

0: বাসন্তী এখনো স্বদেশীদের মিটিং শুনতে যায় আর কাঁদে। আমি বলি, কাঁদিস নি রে বোন, কাঁদিস নি। ওই শিবু সামন্তকে যে দারোগা গুলি করে মেরেছে, সে গোলামের মুখে আমি ঝেঁটা মারি, তার বংশ নির্বংশ হোক।
1: তা ফুলমণি, থানার ঘোষাল দারোগা ছাড়া আর কজন?
0: শুনছি থানাটাকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরেছে, কাক পক্ষীও ঢুকতে পারবে না।
1: বাহ বাহ বাহ, খাসা তো ঘোষাল দারোগা। এই রাতে এ পড়ায় কে এলো চাঁদ? ফুলমণি দেখ না একটু, পুলিশ টুলিশ যদি হয়।
0: দাঁড়ো দাঁড়ো, আমি দেখে আসি, কেমন দাঁড়ো। থানার জমাদার তেওয়ারি জি।
2: ওরে বাপ, ঘোষাল দারোগার ডানা। ওরে চলে, চল চল, রাত হলো, চল
1: চল।
3: এ ভাসন্তি, ভাসন্তি।
4: কে?
3: আরে আমি, হবে ঘোষাল বাবু আমাকে ভেজ দিল।
4: আরে এসো এসো, ভেতরে এসো তেওয়ারি জি।
3: ধর্মে সিয়ারাম সিয়ারাম, কুসু কাম আছে?
4: ওই দেখো না, ফুলু দিদির ঘরে দুটো পাঁড় মাতার, যাও তো কোমরে দড়ি বেঁধে থানায় ধরে নিয়ে যাও।
3: সিয়ারাম সিয়ারাম, থানে মে আবি বহুত ঝামেলা আছে।
4: তাই নাকি গো? কি ঝামেলা? বাবু আসবে না?
3: আসবে আসবে,
4: খাওয়া দাওয়া হবে কেন গো জমাদার জি? কি হলো বলবে না?
3: কিছু কো মত বললা? হা
4: না না, বলবো কেন, ঘোষাল বাবু কত গোপন কথা বলে, তা এখন তো বড় বাবু হয়ে যাচ্ছে না?
3: আরে নহি নহি, অবিতক নহি। তুমি হা দাসগুপ্ত সামনে বলা?
4: সে মিন সেটা আবার কে?
3: খাস মহালকা অফসার। হা উসকে সাথে মিটিং হতা, স্বদেশি লোগো কো মোকাবিলা করনা হয় তো। সিআইজি নে খবর দিয়া কি? খবর দিয়া ও কাছি মে জিতনা গভর্নমেন্ট অফিস আছে, থানা আছে, পোস্ট অফিস আছে, রেজিস্ট্রি অফিস আছে, সব আগ লাগাবে একদম একদম মাটি মে মিশাই দিবে।
4: তাই নাকি? তোমাদের কি হবে গো?
3: আরে ইসিলিও তো মিটিং হচ্ছে। হা ঘোষাল বাবু, দাসগুপ্ত সাহেব, আর সব বড় বড় অফিসার লোক সব মিটিং করতেছে। হা ও স্বদেশী লিডার লোক ভি এক জরুরি মিটিং মে বৈঠেছে। হা
4: আচ্ছা আচ্ছা।
3: আরে ওয়া মে সিআইডি ভি গিয়া সেন গুপ্ত সাহেব, উসকা রিপোর্ট আনে সে ঘোষাল বাবু হিয়া মালুম হ্যাঁ।
4: ও বুঝেছি, হ্যাঁ তেওয়ারি জি, কোথায় স্বদেশীদের মিটিং হচ্ছে গো?
3: আরে সিমুলিয়া। সিমুলিয়া জানতি?
4: হ্যাঁ, ওই তো ভীমেশ্বরের কাছে না?
3: ওয়া একটু বড় বাঁশ বন আছে না, আরে একদম সুন্দর বন কা মাস, ওয়া বড় বড় লিজার লোক সব বেঠ কে।
4: উমা কি হবে গো, থানা টানা পুড়িয়ে দিলে আমাদের পেট চলবে কি করে?
3: আরে ভাসন্তি, মত সোচ না। সিয়ারাম সিয়ারাম, আরে এই আমি হাম চাল রাখি।
4: তেওয়ারি জি, ঘোষাল বাবুর আসতে আর কত রাত হবে?

0: বন্ধুগণ, সকলেই জানেন যে সারা থানায় আগস্ট বিপ্লবের আগুন ছড়িয়ে পড়েছে। যেদিন এসডিও ওই অমর সেন গোপীনাথপুর ক্যাম্প থেকে 40 জন ছাত্র ও নেতাকে ধরে নিয়েছিল, সেদিন হাজার হাজার গ্রামবাসী পুলিশের বন্দুককে ভয় না করে ওদের ছিনিয়ে নিতে যায়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে জনগণ বিপ্লবের জন্য প্রস্তুত। এখন একটা প্রশ্ন।
1: কি প্রশ্ন বীরেন্দা?
0: শ্রীকেশ, আমাদের প্রশ্ন, আমরা যে থানা দখল করব তা হিংসার পথে না অহিংসার পথে?
2: দেখো, অহিংসার পথে হওয়া উচিত।
0: বেশ, বরেন্দার কথা শুনলাম, এবার সুপ্রিয়দা আপনার মত।
2: বীরেন্দা, আমারও কিন্তু সেই একই মত, এটাই গান্ধীজির পথ।
0: এবার শ্রীকেশ, তোমার মত?
1: ভারত ছাড়ো আন্দোলনের কোনো পদ্ধতি গান্ধীজি বলে যাননি, কংগ্রেসও দেয়নি, তাই হিংসা অহিংসার প্রশ্ন এখানে ওঠে না। আমরা 29 তারিখে প্রকাশ্য দিবালোকে বীরের মতো থানা আক্রমণ করব,
2: পুলিশ যদি গুলি চালায়
1: বীরের মতো লড়াই করব, মরব তবু আমরা মরতে মরতে থানা দখল করব। আচ্ছা বীরেন্দা, আমাদের যে দুজন গোয়েন্দা দেবেন আর ঈশ্বর জগদীশপুর গেছে, তারা কেউ ফেরেনি? থানার গোপন খবর, কত পুলিশ, কত বন্দুক, থানা রক্ষার কি কি ব্যবস্থা ঘোষাল দারোগা নিয়েছে, সে সমস্ত জানার জন্য ওদের পাঠানো হয়েছে, কিন্তু ওরা
0: এসে যাবে, এসে যাবে।
2: মামা চরণ দত্ত থাকলে আমার মনে হয় ভালো হতো, উনি সমর পরিষদের সর্বাধিনায়ক।
0: তা হতো, কিন্তু পটাশপুর, খেজুরি এ সমস্ত থানার ওভার, তার ওপর এক জায়গায় থাকলে তো তাঁর চলে না। আচ্ছা শ্রীকেশ, তোমার মত হলো যে দরকার হলে থানা দখলের সময় বল প্রয়োগ চলতে পারে, কি বলো?
1: নিশ্চয়ই দরকার হলে ফোর্স অ্যাপ্লাই করবো আমরা।
0: আসতে বলেন না, হ্যারিকেনের বাতিটা একটু বাড়িয়ে দিন তো।
2: কিন্তু দূরে যেন একটা টর্চ জ্বলে নিভে গেল।
1: না না, ওটা জোনাকি আলো, এই শিমুড়ি আর বাঁশবাগান দূর ফেরত। বীরেন্দা, আমার সাজেশন, জনতা শুধু হাতে থানা ভাঙতে আসবে না, সবাই হাতিয়ার নিয়ে আসবে।
0: কি হাতিয়ার?
1: যেমন লাঠি, সড়কি, শাবল, কোদাল, গাইতি, দা, কাটারি, যে যা পাবে। আমরা কিছুতেই পড়ে পড়ে মার খাবো না বীরেন্দা।
2: তাহলে তো বলতে গেলে যুদ্ধ, এটা গান্ধীজির পথ না।
1: বরেন্দা, বরেন্দা, পথটা বড় কথা নয়, জয়, জয়টাই বড় কথা। বীরেন্দা শুনুন,
0: বলো,
1: একটা টেম্পোরারি হাসপাতালও চাই, আহতদের চিকিৎসার ব্যবস্থা অবশ্যই করতে হবে, কাউকে কলকাতা পাঠানোর দরকার হতে পারে। তাই আমি বলছিলাম যে এসবের জন্য অন্তত 1,000-4,000 টাকা আপনি আলাদা করে রাখবেন।
0: 4,000 এই কদিনের মধ্যে? আচ্ছা, সে দেখা যাবে।
1: কোথায় যে এরা চায়, মুড়ি আনতে কোথায় যে গেল, টিফিন খেয়ে আবার বসতে হবে, থানা দখলের পরের অবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে, নইলে
2: ওটা এখন থাক, সিচুয়েশন অনুযায়ী হবে।
1: কেন থাকবে? কেন? আমরা যখন সরকার গড়ব, তার অ্যাডমিনিস্ট্রেশন কি ধরনের হবে তা পিপল জানতে চাইবে না?
2: তাহলে রাত অনেক হবে, অনেক হবে, কোথায় থাকা হবে বীরেন?
0: খাওয়া দাসেদের বাড়িতে, আর থাকা ওই স্কুলের দোতলায়।
1: পাহারা যেন থাকে, নইলে সবাই ধরা পড়েও যেতে পারি।
0: অল রাইট সেনাপতি, তোমাদের জন্য সেন্ট্রি রাখবো, দেবেন আর ঈশ্বর এসে পড়বে এক্ষুনি। জাগে।

0: দেবেন ফুলমণির বাড়িতে মাতালের অভিনয়টা কেমন হলো?
1: চমৎকার ঈশ্বর, চমৎকার, এক্সেলেন্ট।
0: হ্যাঁ, তুমিও তো কম যাও না হে, পার্শ্ব চরিত্রে চমৎকার অভিনয় করে গেলে।
1: তুমি গানও জানো ঈশ্বর?
0: কেন, এই মাতালে তাল দেওয়ার কথা মনে পড়লো বুঝি? হ্যাঁ, আসলে কি জানো দেবেন, ফুলমণি তাল কাটছিল। মেয়েটা বড্ড পোকা।
1: তা ঠিক, কেমন গল গল করে থানার সব খবর বলে গেল। কে এক দাশগুপ্ত এসেছে যত পারো গুলি করে মারার অর্ডার নিয়ে, কটা বন্দুক, কত সেপাই, থানা কাঁটাতারে বেড়া নিয়ে ঘেরা, সব

0: বলে গেল, খুব কাজে লাগবে খবরগুলো।
1: নিশ্চয়ই।
0: আচ্ছা ঈশ্বর, শিমুলিয়ার কতটা?
1: না বেশি রাস্তা নয়। কেন, খিদে পাচ্ছে? আরে বীরেন্দা চারটে টাকা দিয়েছিলেন, তা ওই ফুলমনিকেই দিয়ে এসেছি। মেয়েটা বড্ড গরিব, তা থাকলে কি করতে, এত রাতে দোকান খোলা পাবে কোথায়?
0: তা ঠিক। কি চমৎকার জ্যোৎস্নার রাত ঈশ্বর, পান বরজ, তালবন, ধান ক্ষেত সব কেমন যেন ঘুমিয়ে আছে, তাই না? সাইকেলের টায়ারে শিশির ভেজা মাটি জড়িয়ে যাচ্ছে। আচ্ছা ঈশ্বর, ওই যে বাসন্তী, ওর খবরটা শুনে আশ্চর্য লাগলো, তাই না? সেই কবে শিবু সামন্তকে ভালোবেসেছিল, বেচারা স্বদেশী করতে এসে পুলিশের গুলিতে মারা গেল, আর বাসন্তী আজও তাকে মনে করে রেখেছে। আচ্ছা মাসুরিয়ার গুলি তোমার মনে পড়ে?
1: পড়ে। জানো, বৃদ্ধ কামদেব প্রধান খুব ভালো কংগ্রেস কর্মী ছিলেন।
0: আচ্ছা।
1: নিরতারকা তাকে একেবারে সামনাসামনি গুলি করে মারলো, কোনো গণ্ডগোল নেই, উত্তেজনা নেই, অথচ এরাই শিক্ষিত বাঙালি,
0: তাই নাকি?
1: সেই কামদেব দার মৃত্যুর আগে শেষ কথা কি জানো?
0: কি?
1: স্বরাজ, স্বরাজ দেবেন। স্বাধীনতার পরে এসব কথা কি কেউ মনে রাখবে? কেউ কি মনে রাখবে কত লোক স্বাধীনতার জন্য গুলিতে ফাঁসিতে দীপান্তরে প্রাণ দিয়েছে, কত অত্যাচার সহ্য করেছে স্বদেশীরা? না না ভাই, কেউ মনে রাখবে না, কেউ না। দেখবে দেখবে তখন শুধু ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি হবে, এই শহীদদের, এই কর্মীদের দেশ ভুলে যাবে, ইতিহাস ভুলে যাবে, এমনকি স্বাধীন দেশের মানুষও ভুলে যাবে। তখন সবাই কি ভাববে জানো? স্বাধীনতাটা বুঝে মুড়ির মোয়ার মতো হাতে এসে গেছে। আর হয়তো দেখবে দেবেন, আজ যারা বিপক্ষে, যারা গুলি করে মারছে স্বদেশীদের, তারাই ভুল পাল্টে সাচ্চা দেশপ্রেমিক হয়ে যাবে। শয়তানের ছলের অভাব হয় না কখনো দেবেন।
0: ঈশ্বর, ঈশ্বর কদ্দূর এলাম, কেউ কোথাও নেই, সব থমথমে নির্জন। ঈশ্বর একটা গান শোনাও না।
1: গান? কি গান?
0: যা খুশি কই, শুরু করো।

0: দেবেন, এই আমাদের জন্মভূমি, এই আমাদের মা।
1: বা কি সুন্দর কলা তোমার ঈশ্বর।
0: দেবেন,
1: হ্যাঁ,
0: সাইকেল থামাও তো।
1: কেন
0: কেটাও কই?
1: কেন ঈশ্বর,
0: এইমাত্র যে লোকটা সাইকেলে গেল, হাতে টর্চ, ওকে সন্দেহ হচ্ছে, ওকে ফলো করতে হবে।
1: কিন্তু ও তো এতক্ষণ অনেক দূর।
0: আরে বাবা, আমার সাইকেলটা পক্ষীরাজ ঘোড়া, জোরে প্যাডেল করে চলো, ওকে ধরতেই হবে।
1: চলো।
2: ওমশাই, একটু দাঁড়ান তো।
3: কে, কাকে ডাকছেন?
2: আপনাকে। কোথা থেকে আসছেন আপনি?
3: আমি?
2: হ্যাঁ হ্যাঁ, আপনি?
3: আমি মঙ্গলামারো থেকে আসছি।
2: কোথায় যাবেন?
3: যাব, যাব কাজলাগড়।
2: মঙ্গলামারো কেন গেছিলেন?
3: কেন গেছিলাম, গেছিলাম এই ওষুধ আনতে। কেন বলুন তো?
2: মনে হলো আপনি অঞ্চলের লোক নন।
3: তা তো ঠিকই, কাজলাগড়ের লোক, কাজলাগড় অনেক দূর। তা আপনারা কোত্থেকে আসছেন?
4: আমরা, হ্যাঁ, আমরা আসছি সেই গোপীনাথপুর থেকে।
3: দেখুন, আমি বড় ব্যস্ত, সঙ্গে ওষুধ, বাড়িতে রোগী।
4: তাহলে যান।
3: আচ্ছা আচ্ছা, জগদীশপুরে বাঁশের পুলটা ঠিক আছে?
2: ঠিক আছে,
3: চলি তাহলে।
1: কি ভাবছে ঈশ্বর?
2: দেখো দেবেন,
1: হ্যাঁ,

0: ওই তো ওই তো সাইকেলের শব্দ। সিআইডি অফিসার মিস্টার সেনগুপ্ত এলেন বোধহয় দেখি। গুড ইভিনিং মিস্টার সেনগুপ্ত।
1: গুড ইভিনিং মিস্টার ঘোষাল। কি বিপদে যে পড়েছিলাম মশাই।
0: কি বিপদ?
1: আরে মশাই, দুটো লোক একটু আগে আমাকে চ্যালেঞ্জ করে বসলো।
0: তাই নাকি? যাক, থ্যাংক গড নিরাপদে ফিরেছেন। বি সিটেড, বসুন বসুন। তিওয়ারি সাহেব, না খালা, এইবার বলুন কি খবর? ওদের থানা আক্রমণের প্ল্যানটা কি?
1: বলছি, খুব সিরিয়াস খবর আছে। মিস্টার দাশগুপ্ত কোথায়?
0: বাংলোতে, একটু রেস্ট নিচ্ছেন, ডাকতে পাঠাচ্ছি।
1: খবর খুব গুরুতর মিস্টার ঘোষাল।
0: যেমন
1: 29 তারিখে স্বদেশীরা থানা দখল করতে আসবে, বলতে পারেন ওটা আক্রমণই, আর কমসে কম 50,000 লোক আসবে।
0: তা হতে পারে,
1: কিন্তু আক্রমণ অহিংস হবে না?
0: আই মিন, ওরা বন্দুক টন্দুক নিয়ে আসবে?
1: তা জানি না, তবে হাতিয়ার নিয়ে আসবেই।
0: তাহলে এ তো এক ধরনের যুদ্ধ।
1: ইয়েস, এক্স্যাক্টলি সো। এমনকি টেম্পোরারি হসপিটালও তৈরি রাখবে। মিস্টার ঘোষাল, সিচুয়েশন ইজ ভেরি গ্রেভ।
0: তাহলে এসডিওর কাছে আরো ফোর্স চাই, কি বলে?
1: সার্টেনলি, 50,000 লোকের মোকাবিলা ছেলে খেলা নয় মশাই। ওরা পিঁপড়ের মতো টিপে মেরে ফেলতে পারে আপনাদের।
0: না না না, মিস্টার সেনগুপ্ত, আমি ঠিক কতটা ভয় করছি না। আমি থানা ওয়েল গার্ডেড করেছি, পশ্চিম দক্ষিণ দুদিকেই ঘন কাঁটা তারের বেড়া দিয়েছি, পূর্ব দিকে পুকুর, খোলা থাকছে শুধু উত্তর দিক, সেখানেও একটা পুকুর, শুধু পুব পাড়ে একটা সরু রাস্তা। ওই রাস্তাটা যদি আমরা ডিফেন্ড করি, ওই 10 জনের 10টা বন্দুক আর আমার রিভলভার, এই নিয়েও আমরা লড়তে পারবো। আর 500 রাউন্ড গুলি তো আছেই।
2: সব ডিনার
1: দেখি, এত খাবার,
0: ভিক্টরি সেলিব্রেশন, তবে ইন অ্যাডভান্স। তা শুনুন মিস্টার সেনগুপ্ত, ইনডিসিপ্লিন মব, বুঝলেন, এদের চরিত্র হলো দুটো চারটে লাশ পড়ে গেলেই ভেড়ার পালের মতন পিছু হটবে, তখন দেখবেন ওদের পায়ের চাপি ওরা মরবে। আচ্ছা, রাত তো এখন দেখছি 10টা, এখনো কি স্বদেশী লিডারদের মিটিং চলছে?
1: চলছে, এবং অনেক রাত পর্যন্ত চলবে। এখন থানা দখলের পর ফিউচার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা হবে।
0: গাছে কাঁটাল গোপে তেল, কিন্তু বেশি রাত পর্যন্ত যদি মিটিং চলে তবে নিশ্চয়ই ওরা কাছাকাছি কোথাও থাকবে।
1: ও হ্যাঁ, মনে পড়েছে, কি একটা স্কুলে, আমি অবশ্য এখানকার লোকেশন ঠিক জানি না।
0: আমি জানি মিস্টার সেনগুপ্ত, আপনি শুধু কাল সকালটা দেখে কোনটাই ফিরে যান। আশা করছি থানা আক্রমণের আগেই আমি যুদ্ধে জিতব। জামাদার, ফোর্স রেডি রাখো।
2: জি স্যার।
0: মিস্টার সেনগুপ্ত,
1: ইয়েস,
0: টেক রেস্ট, আই এম ফিলিং ভেরি টায়ার্ড, গুড নাইট।
1: চলো।
3: আসুন বড় বাবু, আসুন।
0: জেগে আছিস দেখছি বাসন্তি।
3: বাহ, কতদিন আসেননি, তিওয়ারি বলে গেছে আজ আসবেন, আর আমি ঘুমিয়ে পড়বো।
0: বাবা গেছি জানিস, আসি কি করে বল, আমি যা ঝামেলা যাচ্ছি।
3: শুনেছি, আরাম করে বসুন তো বিছানা।
0: দুশ্চিন্তায় কত রাত ঘুমিনি জানিস, দাশগুপ্ত অর্ডার আনতে গেছে।
3: কিসের অর্ডার বড় বাবু?
0: ওই গুলি চালিয়ে স্বদেশী বেটাদের বাবার নাম ভোলাবার, পাখির মতো বেটাদের গুলি করে মারবো। বেটারা তবে জানবে আমার নাম ঘোষাল দারোগা, যত লাশ পড়ে পড়ু খোঁজ পাবে।
3: ভালোই ভালোই ঝামেলাটা চুকে যাক।
0: ঠিক বলেছিস, 29 তারিখটা কাটলে হয়, তবে কি জানিস তার আগে
3: শুনুন, লালপুরে না এক মুসলমান ফকির আছেন, তাঁর মাদুলি অব্যর্থ, সব বিপদ কেটে যায়, আনবো, খুব রাত থেকে উঠে যেতে হয়।
0: তাহলে তো দেখছি তুই আমায় ভালোবেসে ফেলেছিস। ঘরে মৌজ মৌজ কেমন কিছু নেই,

0: আছে।
1: জানিস বাসন্তি, এই স্বদেশি ওলাদের বড্ড বড় বেড়েছে, একবারে যুদ্ধ ঘোষণা, হাতিয়ার নিয়ে লড়াই। ওই যেদিন ওই এসডিও এসেছিল সেদিন কি কাণ্ড জানিস? যেসব ভলেন্টিয়ারদের আমরা অ্যারেস্ট করেছি তাদের ছেড়ে দিতে হবে, যেন মরারই দাম। জানিস থানাটা এখন একটা দুর্গ।
0: সেটা কি গো?
1: দুর্গ তো তুই বুঝিস না, দুর্গ মানে মানে বাইরের কেউ ঢুকতে পারবে না, কেবল ভেতর থেকে জাম গুলি।
0: কি মজা কি মজা কি মজা! থানা দখলের দিন তো অনেক লোক মরবে।
1: মরে মরে সব বেড়ার শ্বশুরের স্বর্গে চলে যাবে। এই শোন শোন, আমাকে আমাকে ঠিক তিনটে উঠতে হবে। এই টর্চটা জ্বাল তো, দেখি কটা জ্বাল। সাড়ে এগারোটা
0: বলছেন করাত ঘুমননি, তিনটে উঠবেন কেন?
1: সে প্ল্যানটা লেগে গেল, ব্যাস ওই স্বদেশি বাসাদের খেল খতম, কুইট ইন্ডিয়া খতম, থানা দখল, সেও খতম। সে
0: কি বলছেন পাগলের মতো?
1: চল চুপি চুপি বলি, থানার সব স্বদেশি লিডার আজ রাত্রিরে সিমুরিয়া স্কুলে থাকবে। বেড়ারা তো ঘুমোতে যাবে, দুটো আইটে না ব্যাস, ভোরবেলার আগে সব বেড়াকে একটা খ্যাপলা জাল ফেলে ডায় তুলে না, তারপর তারপর কম্বল ধরাই, কম্বল ধরাই, থানা দখলের আগে বাচ্চাদেরা ঘোষাল দারোগার দখলে দখলে। না ভাঙলে ডেকে দিবি আমার থাকে জানো। থানার ফোর্স রেডি, আমি আর তিওয়ারি বেরিয়ে পড়বো ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ সাইকেলে। তো দেখ ওই হাফ শার্টের পকেটে দুটো দশ টাকার আর একটা পাঁচ টাকার নোট আছে, বার কর, দশ টাকার নোট দুটো তুই রেখে।
0: এত টাকা কেন গো?
1: দিচ্ছি, আমি আমি তোর দিচ্ছি, তুই আমার তুই আমার ভালোবাসিস তো, তুই আমার ভালোবাসিস, সে আমি তোকে দিচ্ছি। আমার ঘুম পড়ছে, আমি ঘুমাই।

0: দিদি।
1: কে
0: দিদি? আমি ফুলুদি, আমি বাসন্তী।
1: ও বাসন্তী, কি খবর রে এত রাত্রে? ঘোষাল দারোগা কোথায়?
0: নাক দেখে ঘুমোচ্ছে। এখন কি করি দিদি, বড় সমস্যায় পড়েছি।
1: কেন, কি হয়েছে?
0: ভেতরে চলো, সব বলছি।
1: আয় আয় ভেতরে আয়। ও আচ্ছা আচ্ছা, সব বুঝেছি। যা, তোর মন যখন চাচ্ছে এক্ষুনি চলে যাব, কোনো ভয় নাই। আরে ভগবানের নাম করে বেরিয়ে পড়, খবরটা দিয়ে আয় পুলিশ পৌঁছাবার আগে। রে বাসন্তী, স্বদেশেরাও কেউ আমাদের দাদা ভাই বোন, দেশের জন্যে ওরা আজ মরতে চলেছে রে। ওদের আজ পুলিশের হাত থেকে বাঁচাতেই হবে। যা যা চলে যা, এক্ষুনি চলে যা তুই।
0: যাই দিদি, আমি যাই।
1: যা বোন যা, ভয় পাবি না। হ্যাঁ
0: যা।
1: দুগ্গা দুগ্গা দুগ্গা দুগ্গা।
2: ফুলমণি, এই যে ফুলমণি, বাসন্তী কোথায় বল, জলদি বল। এটা কি দেখছিস? এই রিভলভারটা দিয়ে তোর মাথার খুলিটা উড়িয়ে দেবো।
1: বাবু,

0: কিছু আপনাকে বলে যায়নি?
1: কি বলে যাবে?
0: সে যে লালপুরে ফকিরের কাছে কি মাদুলি আনতে গেল আপনার জন্য?
1: মাদুলি আনতে?
0: হ্যাঁ,
1: মাদুলি। কি যেন বলেছিল বটে, জানিস, এই রিভলভারটা ঘোষালের মাদুলি, না থানাতেই ফিরে যাই।
0: বাবু একটু পায়ের ধুলো দেবেন না।
1: না না,
0: কদিন আমার কাছে আসেননি,
1: আজ আর সময় নেই, তিনটে বেজে গেছে, এখন বেরুতে হবে।
0: আপনি এ হতভাগিনীকে বুঝি আজ ভুলে গেছেন বাবু?
1: আরে না না,
0: তাহলে একটু বসে যান না, রাত অনেক আছে, আসুন।
1: শরীরটা ভালো নেই রে ফুলনি,
0: তাহলে একটু শুয়ে থাকুন, আমি হাত পা টিপে দিই।
1: তুই দেরি করিয়ে দিচ্ছিস।
0: না না, আপনার পয়সা আগে কত খেয়েছি, এই যেটুকু পারি আমার ক্ষমতায়, আজ তাই বলছি একটু হাত পা টিপে দিই, বসুন না।
1: তুই দেখছি বড্ড চালাক হয়ে উঠেছিস। যাই না, 500 টাকা যাক, ঝামেলা মিটলে একদিন আসবো, কেমন? রাগ করলি না তো?
0: না,
1: চলি।

0: কি অন্ধকার পথ, পারবো পারবো যেতে পারবো আমি? শিমুলিয়া শিমুলিয়া শিমুলিয়া আর কত দূর? স্কুল বাড়িটা গ্রামের দক্ষিণে, মনে পড়েছে মাসুরিয়া থেকে তো বেশি দূর নয়। যেমন করে হোক পুলিশ পৌঁছবার আগেই আমাকে পৌঁছতে হবে। খোসাল দারোগা, শয়তান, ইংরেজের পা চাটা কুকুর, তোর চক্রান্তকে ভেঙে টুকরো টুকরো করে দেব আমি। ভগবান, এ অভাগিনীকে শক্তি দাও ভগবান, শক্তি দাও। কি কি ভয়ানক নির্জন, কে কে কে কে যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। যেই আমি আমি আমি কাউকে মানব না, আমাকে যেতে হবে, আমাকে আমাকে যেতে হবে, আমাকে। মা কি ফুল গো, ওটা তো একটা গাছ। ইস, শিশির পড়ে পড়ে মাটি একেবারে পিছল হয়ে গেছে, কি কষ্ট গো। সারা গা ঘামে ডুবে যাচ্ছে, ও পা দুটো আর চলছে না ভগবান। যদি মরি তবু তবু তবু যেন খবরটা দিয়ে মরি। আমার দেশের নেতা, আমার ভাই, দাদা আমার, ছেলে আমার, ভগ্নি আমার, আমি আমি পতিতা নারী, তবু তবু তোমাদের জন্য চোখে জল আসে কেন? জল
1: কে ওখানে, কে তুমি?
0: এটা তো শিমুলিয়া স্কুল।
1: কি চাই?
0: ওই বীরেন বাবু, শ্রীকেশ বাবু কেউ আছেন?
1: তুমি কে? এই রাত 3:30 কি দরকার?
0: না গো, রাত পুইয়ে এসেছে, শুকতারা যে ডুবে গেছে, ওদের একটু দেখে দাও, তোমাদের বড় বিপদ।
2: ঈশ্বর, আলোটা একটু তুলে ধরো তো। কি আশ্চর্য, একি আরে এ তো বাসন্তী, ঘোষাল দারোগার।
0: আমি ঘোষাল দারোগার মেয়ে মানুষ, তবু তবু আমি তোমাদের দিদি বোন, বিশ্বাস করো বিশ্বাস করো।

0: ওদের তাড়াতাড়ি ডেকে দাও, ভীষণ বিপদ।
1: দাঁড়া দাঁড়া থামো, কি আচ্ছা আচ্ছা থামো থামো, একটু জিরিয়ে নিয়ে একটু জিরিয়ে নিয়ে বলো তোমার ব্যাপারটা কি।
0: না না না, জিরোবার সময় নেই, ওই ঘোষাল দারোগা একদল পুলিশ নিয়ে এই এসে পড়ল বলে সবাইকে এক খাবলা জালে তুলে। না না না, দেরি করবেন না, এক্ষুনি এই মুহূর্তে পালিয়ে যান, পালিয়ে যান আপনারা।
1: তোমার খবর ঠিক?
0: একেবারে ঠিক, রাত্রে মদের ঝোঁকে ঘোষাল দারোগা বলে ফেলেছে, তাই তো রাত থাকতে থাকতে ছুটে এসেছি আমি।
1: ঠিক আছে শ্রীকেশ,
2: বীরেন্দা
1: বরেন্দা সবাই সবাই এই মুহূর্তে বেরিয়ে পড়ুন। 29 তারিখে থানা দখলের দিন সমস্ত ঠিক থাকলো? হ্যাঁ, তার আগে 25 তারিখ লোহাবাড়ে রাত 10টায় শেষ মিটিং, যান সবাই চলে যান,
2: দেরি করবেন না।
1: ঠিক আছে।
0: একটা একটা কথা।
1: কি কথা মা?
0: আজ রাত্রে এই 20 টাকা আমার আয় হয়েছিল, তোমরা তো দেশের জন্য প্রাণ দিতে চলেছ, এই টাকাটা রেখে দাও, নাও না ভাই, আমি তো তোমাদের বোন দিদি, তোমরা যে আমার সোনার টুকরো ভাই দাদা।
1: দাও শ্রীকেশ, থানা দখলের দিন হাসপাতালের জন্য কত টাকা চেয়েছিলে?
2: 4000 টাকা।
1: বেশ, আজ তার উদ্বোধন হলো, নাও এই শ্রেষ্ঠ দান, নাম লেখো বাসন্তী দাস।
0: না গো,
1: বাসন্তী দাস
0: আমার নাম বাসন্তী সামন্ত। হ্যাঁ, ওই যে মাসুরিয়ায় গুলি খেয়ে শিবু সামন্ত মারা গেল, আমি যে তার।
1: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রীকেশ নাম লেখো বাসন্তী সামন্ত।
2: বাসন্তী সামন্ত।
1: আচ্ছা ঠিক আছে, সবাই তৈরি, চলো বন্দরের কাল হলো শেষ।

0: না, বৃথায় সময় কাটাবো না। জানো, ঘোষাল দারোগা বোধ হয় এতক্ষণে ফোর্স নিয়ে এসেছে, দেখছে সব ফাঁকা। আচ্ছা ঈশ্বর, তুমি চলে যাও, 25 তারিখে আবার দেখা হবে ভাই।
1: ঠিক আছে, আসি দাদা।
0: এসো ভাই। বিস্তীর্ণ মোহনার ধারে এসে দাঁড়িয়েছি, পূর্ব দিগন্ত রক্তের মতো লাল। রক্ত, রক্ত, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। রক্ত দাও, স্বাধীনতা দেব। কিন্তু কত রক্ত, কত প্রাণ, কত ক্ষুদিরাম, কত সত্যেন, কত প্রদ্যুত, কত বাসন্তীর দান নিয়ে তোমার অর্ঘ সাজাবো। জন্মভূমি মা আমার, বলো মা, বলো বলো, কোথায় যাবো এখন? কিছুদিন তো গোপনে থাকতে হবে, ঘোষাল দারোগা তো ছেড়ে কথা বলবে না। আরে

আরে সাদা পালতুলে একটা একটা মাল বোঝাই কিস্তি নিয়ে করছে না? ওই তো ওই তো সমুদ্রে এখন জোয়ার, সারা ভারতবর্ষ বিপ্লবের জোয়ার। মাঝি মাঝি ভাই মাঝি ভাই।

মৃত্যুঞ্জয় মাইতি রচিত জন্মভূমি নাটকটির অভিনয় এখানেই শেষ হল। অভিনয়ে অংশগ্রহণ করলেন ঘোষাল দারোগা কালীপদ চক্রবর্তী, ঈশ্বর প্রদীপ সেন, দেবেন লক্ষ্মী জনার্দন মুখোপাধ্যায়, বীরেন দেবতোষ ঘোষ, তেবারি প্রবীর ভট্টাচার্য, মিস্টার সেনগুপ্ত পূর্ণ চট্টোপাধ্যায়, বরেন রঞ্জিত দত্ত, শ্রীকেশ বরুণ দাস, বাসন্তী সন্ধ্যা চক্রবর্তী ও ফুলমণির ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায়, আবহ সঙ্গীতে রজত বন্দ্যোপাধ্যায়, অরুণ কুমার কর, ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় ও অঞ্জন বসু, সঙ্গীত গ্রহণ লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালনা বিমল ভূষণ, সম্পাদনা ও প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়।

শেষ হলো বেতার নাটক জন্মভূমি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানটির শিল্পী চিত্রলেখা চৌধুরী সোম।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের

দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণে দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির সপ্তধারার কথা ঘোষণা করেছেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গের সর্বত্র আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ঋষি অরবিন্দের জন্মদিনটিও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA, UGC নেট সহ 2026 বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাময়িক উত্তরপত্র আগামীকাল প্রকাশ করা হবে বলে ঘোষণা করেছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে আজ ভোরে 7.7 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে গলে ভারত 1 উইকেটে 101 রান করেছে। বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ রয়েছে। আসছে বিস্তারিত খবরে। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান। এছাড়া তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণেরও কথা বলেন।
1: হমেন নই ধারা চাহিয়ে। আজ লাল কিলে কি প্রাচীর সে মে দেশ কে সামনে শক্তি কি সপ্ত ধারা কা আহ্বান করতা হুঁ। আনে বালে 5-7 সাল মে জো পিছলে 5-7 দশক মে নহি হুয়া ও সপ্ত ধারা কে সামর্থ্য সে শক্তি সে হম দেশ কো নই উঁচাই নই গতি দেঙ্গে আর নয় লক্ষ্য কো পার করনে বালা সামর্থ্য দেঙ্গে।
0: ভারত তার আত্মশক্তিতে কোভিড অতিমারী, ইউক্রেন সংকট এবং পশ্চিম এশিয়ার সংঘাতজনিত সমস্যা সাফল্যের সঙ্গে কাটিয়ে উঠতে পেরেছে। এইসব সংকটকালে ভ্যাকসিন, জ্বালানি, সার প্রভৃতি বিষয়ে গুজব ছড়িয়ে দেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হয়েছিল, কিন্তু ভারতের নিজস্ব নীতিতে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। শ্রী মোদী আগামী 5-7 বছরে দেশের কারখানাজাত উৎপাদনকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযোগী করে তোলার আহ্বান জানান। গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব বাণিজ্যে সরবরাহ শৃঙ্খলের মধ্যে দেশকে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশ এবং কৃষিজাত পণ্যের বাজারের প্রসারের লক্ষ্যে রাসায়নিক সার ব্যবহারের কম করা এবং উন্নত মানের পণ্য উৎপাদনের গুরুত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী প্রযুক্তির উদ্ভাবনের উপর জোর দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, ডেটা সেন্টার তৈরি ও যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করার লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তি প্রয়োজন। প্রধানমন্ত্রী গতিশক্তি বৃদ্ধির উপর বিশেষ জোর দিয়ে বলেন, যোগাযোগ ব্যবস্থা সুগম করার ও পরিবহন পরিকাঠামোকে সুদৃঢ় করার জন্য নানা উল্লেখযোগ্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দ্রুতগতির ট্রেন, বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি, মাল্টি মোডাল লজিস্টিক হাব তৈরি ইত্যাদি।
1: हमने आधुनिक इंफ्रास्ट्रक्चर के लिए मेट्रो का विस्तार किया। हमने पब्लिक ट्रांसपोर्ट को ताकत दी। जिस स्पीड से काम, जिस स्केल पर काम किया, ये सब, ये रफ्तार, ये विस्तार, ये अचीवमेंट आजादी के बाद पहली बार पिछले 1 दशक ने देखा है।
0: প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের বিকাশের উপর জোর দেন। তিনি প্রতিরক্ষা উৎপাদনের আন্তর্জাতিক বাজারে ভারতের গুরুত্বপূর্ণ স্থান নেওয়ার কথা মনে করিয়ে দেন। প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তর্নির্ভরতা দেশের সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করেছে। প্রধানমন্ত্রী আজ লালকেল্লার ভাষণ থেকে কৃষি ও সামুদ্রিক অর্থনীতির প্রতি ভারতের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষিতে পরিবেশবান্ধব শক্তি উৎপাদন দেশের অন্যতম লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন। এর পাশাপাশি সামুদ্রিক উচ্চজনিত অর্থনৈতিক বিস্তারের কথাও প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে। শ্রীমতী বলেন, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে তিনি আত্মবিশ্বাসের উপর জোর দেন। এ প্রসঙ্গে তিনি মেক ইন ইন্ডিয়া, স্বদেশী, ভোকাল ফর লোকাল সহ একাধিক উদ্যোগের কথা উল্লেখ করেন। গত 12 বছরে দেশের সেমিকন্ডাক্টর ও ক্রিটিক্যাল মিনারেল ক্ষেত্রে ব্যাপক উন্নতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রযুক্তির বাজারে অংশগ্রহণের জন্য ভারত অনেকটাই অগ্রসর হয়েছে। 2014 সাল থেকে শুরু করে গত 12 বছরে দেশের বিশেষ সাফল্যের মানচিত্র তুলে ধরে শ্রী মোদী

0: আজ কয়েকটি ক্ষেত্রকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, আগের সরকারগুলি সমুদ্রতটে 99% এলাকাকে নিষ্ক্রিয় করে রেখেছিল। বর্তমান সরকার এই সামুদ্রিক অঞ্চলে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শুরু করার উদ্যোগ নিয়েছে। বিকল্প শক্তির ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী আজ পাইপলাইন বাহিত গ্যাস পরিষেবা ও পিএম সূর্যঘাট প্রকল্পের অগ্রগতির কথা উল্লেখ করেন। সেই সঙ্গে পারমাণবিক শক্তিক্ষেত্রে দেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
1: এআই হো, ডেটা সেন্টার হো, হমে বহুত বড়ি মাত্রা মে বিজলি কি জরুরত হোগি, আর ইসলিয়ে হমনে পহলে সে হি উস দিশা মে এক কে বাদ এক মজবুত কদম উঠায়ে হ্যায়। এনার্জি সিকিউরিটি কা এক বড়া মাধ্যম হ্যায় পরমাণু উর্জা, নিউক্লিয়ার এনার্জি। হমনে পার্লামেন্ট মে শান্তি অ্যাক্ট পাস কর করকে এক নয়ে লক্ষ্য তরফ জানে কা রাস্তা তয় কর লিয়া হ্যায়। 2047 তক হম 100 গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার কা লক্ষ্য লে করকে চল রহে হ্যায়।
0: ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, স্বাধীনতার পর এই প্রথমবার এই অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশন করা হচ্ছে। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকা বন্যা, ভূমিধ্বস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ঔপনিবেশিক শাসনের অবসান নিশ্চিত করতে যে অগণিত স্বাধীনতা সংগ্রামী সাহস, আত্মত্যাগ ও অটুট নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তাদেরকে সবাই কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জানায়। স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ যুদ্ধ স্মারকে দেশের জন্য লড়াই করে প্রাণ বিসর্জন দেওয়া বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তিনি সেখানে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজাসুব্রমণি, সেনাপ্রধান জেনারেল ধীরাজ সেঠ, নৌসেনাপ্রধান অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, বায়ুসেনাপ্রধান এয়ারফোর্স চিফ অমরপ্রীত সিং ও যুদ্ধ স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গের সর্বত্র আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গার্ড অফ অনার দেওয়ার পর তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠান শুরুর আগে তিনি নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা জানান। রাজ্য সরকারের বিভিন্ন সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী, কেন্দ্রের ভিবিজি রামজি, প্রধানমন্ত্রী সূর্যঘাট যোজনা, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা সহ নারী ক্ষমতায়নের একাধিক কর্মসূচি তুলে ধরা হয়। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের অভিবাদন জানিয়ে বলেন, বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার মাধ্যমে 2047 বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে। আজ ঋষি অরবিন্দর 154তম জন্মদিন। ঋষি অরবিন্দের পৈতৃক নিবাস কুননগরের অরবিন্দ আশ্রমে ঋষি অরবিন্দের জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তার স্মৃতিফলকে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ঋষি অরবিন্দ স্মৃতিবিজড়িত স্থান চন্দননগরের প্রবর্তক সংঘেও ঋষি অরবিন্দের জন্মদিন পালিত হয়। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গের 80তম স্বাধীনতা দিবস উদযাপনে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। সঙ্গে ছিলেন শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং, তথ্য প্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ঘোষণা করেছে, 2026 UGC নেট, CSIR নেট এবং ICAR AIEE APG ও AICE PhD সাময়িক উত্তরপত্র বা প্রভিশনাল আনসার কিজ আগামীকাল প্রকাশ করা হবে। পরীক্ষা ও উত্তরপত্র সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র সংস্থার অফিসিয়াল বা আনুষ্ঠানিক তথ্যের উপর নির্ভর করার জন্য NTA পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে আজ ভোরে 7.7 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে বহু বাড়ি ভেঙে পড়েছে। এছাড়াও ভূমিধসে প্রবল ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ভূমিকম্পের পরেই পূর্ব ও পশ্চিম নুসা টেঙ্গারা এবং সুলাওয়েসি প্রদেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ত্রাণ উদ্ধারের কাজ বিঘ্নিত হচ্ছে। দক্ষিণ লেবাননে আজ সকালে ইসরায়েলি বিমান হামলায় 7 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। 26 জুন দুই পক্ষের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি হওয়ার পর এই প্রথম ইসরায়েল লেবাননে এত বড় হামলা চালালো। ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনী ধ্বংসস্তূপ সরিয়ে আহত ও নিহতদের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে। লং আইল্যান্ডের এক জনসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দুর্বল হয়ে পড়া সামরিক বাহিনীর প্রায় পরাজয়ের মুখোমুখি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র শীঘ্রই হরমুজ প্রণালীকে আনুষ্ঠানিকভাবে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং কৌশলগত এই জলপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা থমকে থাকা সত্ত্বেও তিনি এই নিয়ন্ত্রণ বজায় রাখবেন। গলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির জন্য এক খেলা স্থগিত রয়েছে। সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী ভারত 27 ওভার 1 উইকেটে 101 রান করেছে। শেষ করার আগে

খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। যথাযোগ্য মর্যাদায় আজ দেশ সুরে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণে দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির শক্ত ধরার কথা ঘোষণা করেছেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গের সর্বত্র আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ঋষি অরবিন্দের জন্মদিনটিও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে আজ ভোরে 7.7 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সময় হয়েছে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের। বাংলা ব্যান্ডের গানের এই অনুষ্ঠানে আজকের প্রথম ব্যান্ড ফসিলস।

বাংলা ব্যান্ডের গান শুনছেন। পরশ পাথর তার ইচ্ছে টানার গানে কি স্বাধীনতার কথাই বলছে? আসুন শুনে নিই।

মাদলের গাওয়া এই গানটি দিয়েই শেষ করছি আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন খবর।

0: पर 118 रन बनाए। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाशवाणी मैत्रीर प्रथम अधिवेशन शेष हल। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 হয়ে 19 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 3:07 সেকেন্ড।

শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:12 এবং বাংলাদেশ সময় বিকেল 4:01। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘলা থাকবে। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 95% ও 76%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.08 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে কখনও বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। উত্তর বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল অঞ্চল জুড়ে আজ 15 আগস্ট এমন অবস্থা থাকার কারণে সংলগ্ন অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের আজ গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মৈত্রী।

এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আজকের দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আজ ভারতীয় সময়ে দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর। উপস্থাপনায় আমি আম্রপালী ঘোষ মিত্র। 4:05 মহিলাদের আসর অনুষ্ঠানে থাকবে নিরুপমা। সিজার বাগচির সাক্ষাৎকার গ্রহণ করেছেন পায়েল চট্টোপাধ্যায়। রেকর্ডিং এবং সম্পাদনা করেছেন সোমা মুখোপাধ্যায়। উপস্থাপনায় থাকবেন লাকি বণিক। 4:35 আরোগ্য নিকেতন অনুষ্ঠানে আজ শুনবেন ম্যালেরিয়া সচেতনতা। এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রূপময় কোলে। 4:50 ঢাকার চিঠি। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়। উপস্থাপনায় আমি আম্রপালী ঘোষ মিত্র। 5:50 ক্রীড়াঙ্গন অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন সাম্য বাঁক। 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আজ শুনবেন এক পৃথিবী এক স্বাস্থ্য। এই বিষয়ে বলবেন ডক্টর রিপন বিশ্বাস, প্রযোজনা ডক্টর রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ভারতের স্বাধীনতা আন্দোলনে চিকিৎসকদের অবদান। এই বিষয়ে কথা বলবেন ডাক্তার ভবানী প্রসাদ সাহু। 7:00 স্বাধীনতা দিবস উপলক্ষে থাকবে বিশেষ অনুষ্ঠান ভারতের স্বাধীনতা। পরিবেশনায় সুবল চন্দ্র দাস ও সহশিল্পীবৃন্দ। 7:45 নস্টালজিয়া অনুষ্ঠানে শুনবেন অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সুতপা চট্টোপাধ্যায়। 8:15 শ্রবণী অনুষ্ঠানে শুনবেন স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি কথন। কথা বলবেন বীণা দাস ও বিমল দাশগুপ্ত। 9:00 কথায় গানে অনুষ্ঠান শুনবেন উপস্থাপনা শ্রাবণী চট্টোপাধ্যায়ের। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:30 দিল্লির লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের বাংলা অনুবাদের সম্প্রচার শুনবেন। 10:45 শুনবেন উপমহাদেশের খবর এবং 11:00 শুনবেন হারানো দিনের গান। উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় 12:00। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের আজকের দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী।

আমার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের আজ স্বাধীনতা দিবসের দিনে অনুরোধের আসর, আপনাদের প্রিয় অনুষ্ঠান আকাশবাণী মৈত্রীর অনুরোধের আসরে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের মৈত্রী বন্ধু আম্রপালি ঘোষ মিত্র। আজকের অনুরোধের আসর স্বাভাবিকভাবেই সেজে উঠেছে দেশাত্মবোধক গানের নানা রঙে। সেই ভাণ্ডার থেকেই আজ প্রথম গান থাকবে অতুল প্রসাদ সেনের সৃষ্টির ভাণ্ডার থেকে। ক্যালকাটা ইউথ কোয়ার পরিবেশনায় এই গানটি শুনবেন। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শঙ্কর হালদার, কবিতা হালদার, আনন্দমোহন বাইন, অমরনাথ দাস, মাধবচন্দ্র সাগর, যোগেশচন্দ্র দাস, বাবলু হাঁটি, সমর হাজরা ও সকত আলী, সাধনপুর রোড, আমবাগান, পূর্ব বর্ধমান থেকে অনুরোধ করেছেন তারা। রইল আজকের প্রথম গান তাঁদের পছন্দের সঙ্গে আপনার আমার সবার পছন্দের অনুরোধের গান অনুরোধের আসরের প্রথম নিবেদন হিসেবে।

হ্যাঁ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ভারতবর্ষে সত্যি 63 কোটি দেশবাসীকে এক করার প্রার্থনাই আমাদের একমাত্র প্রার্থনা। চলে যাব পরের গানে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বাদপুর, জৌগ্রাম, জামালপুর, পূর্ব বর্ধমান থেকে কুসুম মণ্ডল ও বিকাশ মণ্ডল।

পরের গান শুনব মহাবিপ্লবী অরবিন্দ ছবি থেকে। হ্যাঁ, আজ স্বাধীনতা দিবস এবং সাথে আজ ঋষি অরবিন্দের জন্মদিবস। অত্যন্ত জনপ্রিয় এই গানটি মহাবিপ্লবী অরবিন্দ ছবি থেকে আমরা শুনব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাশ।

পরের গান আবারও ছবি থেকেই শুনব, কিন্তু গানটির সৃষ্টিকর্তা রজনীকান্ত সেন। সুভাষচন্দ্র ছবি থেকে মান্নাদের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়।

শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। অনুরোধের আসর আর পরের গানটির জন্য অনুরোধ এসেছে একাধিক জায়গা থেকে। কাজোড়া গ্রাম মণ্ডলপাড়া পশ্চিম বর্ধমান থেকে অনুরোধ করেছেন নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র, সোমা শায়ক, সৌরিমা ও গুরুস্বরূপ মুখোপাধ্যায় অনুরোধ করেছেন কুতুলপুর বাঁকুড়া থেকে। গয়া চরণ রানো, নবনীতা রানো, প্রিয়ব্রত রানো অনুরোধ করেছেন ধানদলসা নিরোল পূর্ব বর্ধমান কেতুগ্রাম থেকে। আর বাম চণ্ডাইপুর পূর্ব বর্ধমান থেকে অনুরোধ করেছেন শেখ আনমোল হক, শেখ আয়ান হক এবং শেখ আয়াল হক। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনাদের সকলের পছন্দের অনুরোধের গান রইল আমাদের সকল শ্রোতা বন্ধুদের জন্য।

দেশমাতৃকার বন্দনায় পরবর্তী গানটি রইল রবীন্দ্রনাথের সৃষ্টি থেকে। শ্রীকান্ত আচার্য ও লোপামুদ্রা মিত্রের দ্বৈত কণ্ঠে গানটি শোনাবো আপনাদের। গানটি শুনতে চেয়ে আবারও অনুরোধ এসেছে একাধিক জায়গা থেকে। জয়রামপুর বাঁকুড়া থেকে অনুরোধ করেছেন লক্ষ্মীনারায়ণ, অন্নপূর্ণা, রাজেশ ও শ্রীলেখা সাহা। বাঁশদ্রোণী কলকাতা থেকে অনুরোধ করেছেন শুভ্রা ভট্টাচার্য এবং আলাউল মল্লিক অনুরোধ করেছেন দেওড়া আমতাহাওড়া থেকে। রইল আপনাদের সবার পছন্দের অনুরোধের গান আবারও সকল শ্রোতাবন্ধুদের জন্য।

উপলক্ষে মৈত্রী প্রচার তরঙ্গের অনুরোধের আসরে এসেছে একাধিক স্বাধীনতা দিবসের রঙে রাঙানো গান, এবং আজকের শেষ গানের অনুরোধটিও এসেছে একাধিক জায়গা থেকে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন উত্তর আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আরুষি প্রধান, আয়ুষী প্রধান এবং তাপস গিরি। বেতার বন্ধু রবীন মান্না অনুরোধ করেছেন জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে। লালু ও দেবলীনা নে অনুরোধ করেছেন নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটি হুগলি থেকে, এবং হাজারপুর ফারাক্কা মুর্শিদাবাদ থেকে অনুরোধ করেছেন ফটিক প্রামাণিক, সর্বেশ্বর পাল ও অমিত ঘোষ। আপনাদের সবার পছন্দের অনুরোধের গানটি আমরা আজ আপনাদের শোনাচ্ছি ইন্দিরা শিল্পী গোষ্ঠী পরিবেশনায়।

অসংখ্য সাহসী মানুষের অবদানের ফল ভারতের এই স্বাধীনতা। আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপনের দিনে অনুরোধের আসর রেঙেছিল দেশাত্মবোধক গানের নানা রঙে। সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। আজকের অনুরোধের আসর এই পর্যন্তই। আবার আগামীকাল অনুরোধের আসর সেজে আসবে আপনাদের অনুরোধের গানে আরও অন্যরকমভাবে। চলে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে, শুনবেন মহিলাদের আসর, সঞ্চালনায় লাকি বণিক।

0: আজ নিরুপমা। আজকের বিশেষ দিনে আরও বেশি করে মনে পড়ছে সেই সব নিরুপমাদের কথা, যারা দেশকে মুক্ত স্বাধীন করার অঙ্গীকার নিয়ে নিরাপদ ঘর সংসার ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। সত্যি দেশমাতার মুক্তি শুধু পুরুষ বিপ্লবীদের রক্তের বিনিময়ে যে আসেনি, এই তিরঙ্গাতে মিশে আছে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের তলোয়ার, সরোজিনী নাইডুর কবিতা, অরুণা আসফ আলীর সাহস, মাতঙ্গিনী হাজরার বন্দে মাতারম। আরো অনেক বীরঙ্গনাদের নাম আমাদের অনেকের কাছে অজানা। ছোট্ট পরিসরে তাদের অজানা গল্প তুলে ধরবেন আজকের এই আসরে সাহিত্যিক সিজার বাগচি। তার সঙ্গে কথা বলেছেন আকাশবাণীর প্রোগ্রাম এক্সিকিউটিভ পায়েল চট্টোপাধ্যায়।
1: আজ দিনটা নিঃসন্দেহে বিশেষ। আজ স্বাধীনতা দিবস। 79তম স্বাধীনতা দিবসের বর্ষ পূর্ণ করে আমরা 80তম স্বাধীনতা দিবসে পা দিয়েছি, কিন্তু কিছু কথা, কিছু ভাবনা, কিছু চিন্তা বা এই সময়টায় স্বাধীনতা মানে বা স্বাধীনতার অর্থ নিয়ে আমরা হয়তো অনেকটা কথা বলি, অনেকটা ভাবনার মধ্যে রাখি, কিন্তু সেই অতীত যা আমাদের আজকের বর্তমানকে চিনিয়েছে বা আজকের ভারতবর্ষ, আজকের আমাদের যে রাজ্য, এই যে একটা পরিকাঠামো তাকে তৈরি করেছে, তাদের যে অবদান, যে অবদানের মাধ্যমে ভারতবর্ষ বা রাজ্য তৈরি হয়েছে, সেই তাদের কথা কি আমরা তেমনভাবে আলোচনা করি এখনো? তাই আজ আমরা অতীতকে ফিরে দেখব। আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক সিজার বাগচি। স্বাধীনতা আন্দোলনে আমরা কথা বলবো মেয়েদের ভূমিকা নিয়ে। প্রথমেই আপনাকে স্বাগত।
2: নমস্কার, ধন্যবাদ।
1: স্বাধীনতা আন্দোলনে নারীর ভূমিকা বরাবর উল্লেখযোগ্য, আমরা বইতেও পড়েছি, আমরা বিভিন্ন মানে তথ্যমূলক যে প্রবন্ধ বা সেখানেও আমরা পাই, কিন্তু নারীরা যদি আমরা প্রিয় বিপ্লবী এটা আমি কাউকে জিজ্ঞেস করি, যে নামগুলো উঠে আসে সেখানে কিন্তু নারীদের কথা সেভাবে ওঠে না, কোথাও যেন তারা সেই নেপথ্যচারিণী হয়েই রয়ে গেছেন। তো আমরা সেই নেপথ্যচারিণীদের নিয়েই কথা বলবো। এটা নিয়ে আপনার কি মত, যে এই নেপথ্যচারিণী হয়েই তারা কেন রয়ে গেলেন বলে মনে হয়?
2: দেখুন, স্বাধীনতা সংগ্রামে নারীদের কিন্তু একটা বড় ভূমিকা ছিল, বিশেষ করে বাঙালি মেয়েদের। আমাদের দুর্ভাগ্য যে আমরা তাদেরকে নেপথ্যচারিণী করে রেখেছি এবং তাদের বিষয়গুলো, তাদের অবদানগুলো মানে অতটা সামনে আসে না। আমি বিশেষ করে বলবো যে বাংলায় যে নারীরা সশস্ত্র বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন তাদের কথা কিন্তু আমরা একটা বড় অংশই প্রায় ভুলতে বসেছি। মানে এটা খুব দুর্ভাগ্যজনক যে যারা ব্রিটিশ পুলিশের অত অত্যাচার সহ্য করেছেন, কেউ কেউ যাবজ্জীবন দ্বীপান্তরে কাটিয়েছেন, অথচ আজকে স্বাধীন দেশের এই 79তম পূর্ণ করে যে 80তম আমরা স্বাধীনতা দিবসে এসে পড়েছি, হ্যাঁ, সেখানে তাদের অবদান নিয়ে খুব একটা কথা হচ্ছে না। খুবই কষ্টকর এই এই ব্যাপারটাকে মেনে নেওয়া।
1: আপনি বর্তমান প্রজন্মের একজন সাহিত্যিক, মানে এখন আপনি বহুদিন লিখছেন, দীর্ঘ সময় ধরে লিখছেন, কিন্তু তাও আপনাকে আমরা এই সময়ের একজন সাহিত্যিক বলেই ধরে নিই। সাহিত্যের পাতাতেও কিন্তু নারীদের অবদান নিয়ে বইয়ের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম। একজন সাহিত্যিক হিসেবে এটাকে আপনি কিভাবে দেখেন?
2: খারাপ লাগে, এক কথায় বললে খারাপ লাগে। বিশেষ করে মেয়েদের নিয়ে লেখা তো আমার অনেকটা অংশ জুড়ে রয়েছে, তো যখন আজকে আমি দেখতে পাই যে এই যে বাঙালি বিপ্লবী যারা নিজেদের সমস্ত কিছু বিসর্জন দিয়েছিল শুধু দেশকে স্বাধীন করবে বলে, একটা আদর্শের জন্যে, তাদের যখন আজকে দেখা যায় যে তারা অবহেলিত, তাদের কথা সেরকম উচ্চারিত হচ্ছে না বা আমাদের পরের প্রজন্মের কাছে তাদের অবদানের কথা তুলে ধরা হচ্ছে না, সেটা খুবই খারাপ ব্যাপার লাগে, মানে খুব কষ্ট হয় দেখলে।
1: আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্বন্ধে একটু স্মৃতিচারণ করব। আমরা 19 শতকের সময়টা থেকে শুরু করছি। উনিশ শতকের দিকে যাদের কথা আমরা পাই, ননীবালা দেবী, মানে যদি তার কথা, কিন্তু খুবই অল্প তার সম্বন্ধে তথ্য রয়েছে, তো আপনি যদি আমাদের একটু ননীবালা দেবীর কথা বলেন।
2: ননীবালা দেবীর কথা বলতে গেলে প্রথম যেটা বলতে হয়, তিনি যে জায়গার বাসিন্দা তিনি বালিতে থাকতেন, ঘটনাচক্রে আমিও বালিতে থাকি, ফলে ননীবালা দেবীকে নিয়ে আমার ব্যক্তিগত কিছু গর্বের জায়গা রয়েছে যে আমরা একই জায়গার মানুষ বা তিনি ওই জায়গায় থেকে করেছেন। ১৬ বছর বয়সে ভদ্রমহিলা বিধবা হন, জন্মেছিলেন ১৮৮৮ সালে, এবং যখন উনি বিধবা হচ্ছেন ১৯০৪ সাল নাগাদ, আপনি লক্ষ্য করে দেখবেন সেটা কিন্তু বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ ১৯০৫ সালে বঙ্গভঙ্গ
1: আন্দোলন,
2: এবং সেই সময় ভদ্রমহিলা বিধবা হচ্ছেন, হয়ে যখন বাপের বাড়ি ফিরে এসছেন, ফিরে এসে বাপের বাড়ির লোকেদের সঙ্গে তার বনিবনা হচ্ছে না, তিনি আশ্রমে যাচ্ছেন এবং ভাইপোর সান্নিধ্যে এসে তিনি কিন্তু এই বিপ্লবের কাজে যুক্ত হচ্ছেন। তখনকার দিনে একটি বাল্য বিধবা যে মেয়েটি ছিল, তাদেরকে আমরা ধরেই নেওয়া হতো যে সমাজে তারা খুব বেশি জায়গা পেত না, অনেকে কাশীবাসী হতেন, অনেকে চলে যেতেন বৃন্দাবনে, কেউ বা নিজেদের পরিবারে থাকলেও এক কোণে খুব অবহেলিত হয়ে থাকতেন,
1: অবাঞ্ছিত ছিল।
2: সেই জায়গায় দাঁড়িয়ে ননীবালা দেবী কিন্তু নিজের জীবনকে একটা অন্য মানে দিয়ে দিয়েছিলেন। তিনি বিপ্লবীদের সঙ্গে তো যুক্ত হয়েছিলেন যুগান্তর দলের, এবং তিনি সে যুগে রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে জেলে ঢুকে উনি কিন্তু বের করে এনেছিলেন সে তথ্য যে কোথায় অস্ত্রগুলো রামচন্দ্র মজুমদার লুকিয়ে রেখেছিলেন, বিপ্লবীরা জানতে পারছিলেন না। ননীবালা দেবী সেই যুগে স্ত্রী সেজে গিয়ে ওই জিনিসগুলোকে বের করে এনেছিলেন, ওই তথ্যগুলো, এবং বাড়িওয়ালি সেজে তিনি বহু বিপ্লবীকে শেল্টার দিয়েছিলেন একটা বাড়িতে। এখানেই তাই উনি যখন ধরা পড়লেন, প্রেসিডেন্সি জেল এবং বেনারসের জেলে ওনার ওপর অকথ্য অত্যাচার করা হয়েছিল, লঙ্কাওয়াটা ওনার সারা গায়ে ডলে দেওয়া হয়েছিল। অথচ সেই ভদ্রমহিলা বেঁচেছিলেন ১৯৬৭ সাল অবধি, এবং খুবই অভাবে অবহেলায় তারপর উনি মারা যান।
1: এই যে ভুলে যাওয়া, এটা বোধহয় আমাদের সত্যি স্বাধীনতাকে উপভোগ করার ক্ষেত্রে বোধহয় একটা বাধা, কারণ আমরা যদি সেই মানুষদের ভুলে যাই যারা আমাদের এই স্বাধীনতার পথটা তৈরি করে দিয়েছেন, সেটা বোধহয় আমাদের জন্যই দুঃখের, দুর্ভাগ্যের। ননীবালা দেবীর পর আমরা যার কথা বলবো তিনি লীলা রায়। বিপ্লবী লীলা রায়ের কথা আমরা নানা জায়গায় পেয়েছি, তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, এবং তিনিই বোধহয় প্রথম কাণ্ডারী যিনি মেয়েদের শরীর চর্চা বিষয়টাই গুরুত্ব দিয়েছিলেন,
2: একদম,
1: সেটাও একটা বড় জায়গা। তো লীলা রায়ের কথা যদি একটু বলেন।
2: দেখুন, লীলা রায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা বা নারী ছাত্রী, এবং তিনি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছিলেন। লীলা রায় ১৯২৩ সালে দীপালী সংঘ খুলেছিলেন, ওনার প্রথম পদবি ছিল লীলা নাগ,
1: লীলা নাগ।
2: পরবর্তীকালে অনিলচন্দ্র রায়কে বিয়ে করার পর উনি হন লীলা রায়। এই দীপালী সংঘ থেকেই কিন্তু উনি প্রথম মেয়েদের এই যে আত্মশক্তির বিকাশ ঘটানোর চেষ্টাটা শুরু করেন। পরবর্তীকালে ১৯২৮ সালে কিন্তু উনি নারী শিক্ষা মন্দির বলে আরেকটি সংস্থাও তৈরি করেন, এবং উনি মূলত দেখা যায় ঢাকা কলকাতায় বিভিন্ন জায়গায় এই কাজটা কিন্তু উনি খুব সারা জীবন ধরে করেছেন। সুভাষ বসু ওনাকে খুব স্নেহ করতেন, উনি সুভাষ বসুর খুব ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তীকালে উনি জয়শ্রী বলে একটি পত্রিকা প্রকাশ করেন, সেটাও মেয়েদের জন্যে। এবং এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে যদি আমরা লীলা রায় বা পরবর্তীকালে প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় বা এই যে যারা মহিলা সশস্ত্র বিপ্লবী ছিলেন তখনকার দিনে, তাদের কোথায় তারা থাকতেন এবং তাদের যে বিভিন্ন কর্মকাণ্ডর দিকে আমরা যদি একটু তাকাই, দেখতে পাবো যে অধুনা বাংলাদেশ, যেটা এককালে বলা হতো পূর্ববঙ্গ, সেখানকার মেয়েদের কিন্তু একটা বড় ভূমিকা ছিল যে এই আমাদের ভারতবর্ষ স্বাধীনতার এই যে সশস্ত্র বিপ্লবের পিছনে।
1: ঠিক, এবং লীলা রায় অনেককে তৈরি করেছিলেন, তার সেই তৈরি করার মধ্যে একজন কিন্তু ছিলেন প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়। প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা যেমন বইতে পড়েছি, প্রচুর মানে কিছু সিনেমাও হয়েছে তাকে নিয়ে, কিন্তু সাধারণভাবে প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জানার জন্যে সেই রকম কোনো কিন্তু তথ্য ভাণ্ডার নেই, যেটা হয়তো আমরা পুরুষ স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে গবেষণামূলক বহু কাজ আমরা পাই। প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি আলাদা করে কি বলবেন?
2: বাংলার প্রথম মহিলা সাহিত্য প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়,
1: ঠিক,
2: এবং যেটা লক্ষণীয়, এই যে লীলা রায় এবং প্রীতিলতা বাদ্যেদার, এরা প্রত্যেকে কিন্তু খুব বড় বংশের মেয়ে এবং প্রত্যেকেই কিন্তু তখনকার বিচারে বা আজকের বিচারে উচ্চশিক্ষিত ছিল। এই প্রীতিলতা বাদ্যেদার আপনি দেখুন না, উনি ফিলোসফি নিয়ে দর্শনশাস্ত্রে উনি বেথুন কলেজ থেকে বিএ পাস করেছিলেন, বাড়ি ছিল চট্টগ্রামে, এবং সেখানে উনি যখন মাস্টারদার সান্নিধ্যে এলেন এবং সেখানে উনি যখন ওই পাহাড়তলি ইউরোপীয় ক্লাব যখন মাস্টারদার নির্দেশে আক্রমণ করলেন, তখন ওনার বয়স হচ্ছে 21 বছর, কিন্তু উনি ওখানকার নন্দনকানন গার্লস স্কুলের কিন্তু প্রধান শিক্ষিকা ছিলেন।
1: এত কম বয়সে
2: এত পড়াশোনা করে ডিগ্রি নিয়ে, তারপরে কিন্তু তাদের জন্য একটা সুখের জীবন অপেক্ষা করেছিল। তারা চাইলে কিন্তু অনায়াসে তাদের যা কোয়ালিফিকেশন তারা যে কোনোখানে ভালো চাকরি করতে পারতেন, করতেনও তো, হেডমিস্ট্রেসের চাকরি করতেন, এবং পরবর্তীকালে তিনি চাইলে পরে তো আরও সুখে ঘরকন্যা করতে পারতেন, সেগুলো কিন্তু করেননি। এবং ওনার মৃত্যুটা হয়েছিল যে যখন ওনাকে ঘিরে ধরা হয়েছিল ওনাদেরকে, উনি পটাশিয়াম সাইনাইড খেয়ে সুইসাইড করেছিলেন।
1: মানে উনি অতটুকুও মাথা নোয়াবেন না,
2: না
1: সেই জেদটা ছিল।
2: এই এই যে নারীরা যারা এইভাবে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন দেশমাতৃকাকে স্বাধীন করার জন্যে, এবং ওই পাহাড়তলি ইউরোপীয় ক্লাবের বাইরে তো লেখা থাকতো যে কুকুর এবং ভারতীয়রা তাদের প্রবেশ নিষেধ, সেইখানে গিয়ে এইভাবে লড়াই করে মৃত্যু, এ তো কুর্নিশ করতে হয়
1: নিঃসন্দেহে। আজ আমরা আজকের অনুষ্ঠানে বা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই সব সশস্ত্র নারী বিপ্লবীদেরই শ্রদ্ধা জানাচ্ছি যারা আমাদের স্বাধীনতার একটা পথ দেখিয়েছেন এবং একটা আদর্শের জায়গা তৈরি করে দিয়েছেন। প্রীতিলতা ওয়াদ্দেদারের পর আমি যার কথা বলবো, তিনি দুজনের কথা আমরা মূলত বলবো, কুমিল্লার দুই ছাত্রী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী। এদের কথা বলার আগে আমার যেটা বলতে ইচ্ছা করছে, আমরা ক্ষুদিরাম বসুর কথা শুনেছি, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, তারা একজন ব্রিটিশকে হত্যা করেছে, সেই গল্প কিন্তু আমাদের কাছে সিনেমায়, বইতে, সব জায়গায় আমাদের কাছে সেই গল্প প্রচলিত, আমরা জানি, তার মানে রূপায়নটাও আমরা দেখেছি মানে ডকুমেন্টারি বা সিনেমায়। কিন্তু এই শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর কথা কিন্তু সেভাবে জানা যায় না। তারা জেলা ম্যাজিস্ট্রেট সিজিভি স্টিভেনকে গুলি করে হত্যা করেছিলেন। উজ্জ্বলা মজুমদার নামে আরেক বিপ্লবীও অ্যান্ডারসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন। যদি আপনি এদের ওপর একটু আলো ফেলেন।
2: ভগৎ সিংয়ে যখন ফাঁসি হয় তখন তার প্রতিবাদে এই দুটো মেয়ে শান্তি ঘোষ এবং সুনীতি চৌধুরী, তারা কিন্তু গুলি করেছিলেন জেলা ম্যাজিস্ট্রেট চার্লস স্টিভেন্সকে এবং গুলি করে হত্যা করেছিলেন। যেটা সবচেয়ে লক্ষ্য করার বিষয় হচ্ছে এই দুটি মেয়ের তখন বয়স ছিল কিন্তু 14-15 বছর,
1: মানে কিশোরী বলা যেতে পারে, একেবারে কিশোরী,
2: যে সময় তাদের হয়তো পড়াশোনা করার, খেলাধুলা করার, কিংবা তখনকার দিনের মেয়েরা যেটা হতো ঘরকন্নার কাজ শিখতো, যে হয়তো তখন তাদের বিয়ের বয়স আসছে, সেই সময় দুটো মেয়ে তাদের জীবন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সব কিছু বিসর্জন দিয়েছিল যে এই দেশ স্বাধীন করার জন্য। এবং ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে যে ফাঁসি দেওয়া হয়েছিল তার প্রতিবাদে ওরা গুলি করে হত্যা করেছিল, এবং তার পরিণতি কি হলো, এই মেয়েগুলোর দ্বীপান্তর হয়েছিল, মানে আন্দামানে তাদেরকে ওই সেলুলার জেলে কাটাতে হয়েছিল, ওই বাচ্চা বাচ্চা মেয়েদের।
1: অথচ এদের নাম ইতিহাসে সেইভাবে কিন্তু কোথাও নেই, কারণ দ্বীপান্তরে যারা গেছেন, যাদের কথা আমরা পড়েছি, যে অত্যাচারের কথা আমরা পড়েছি, বেশিরভাগই কিন্তু পুরুষ বিপ্লবী। নারী বিপ্লবীদের দ্বীপান্তরের পর যে অত্যাচার সহ্য করতে হয়েছে তার বর্ণনাও আমরা কোথাও ইতিহাসে কিন্তু পাই না।
2: এবং দুঃখজনক হচ্ছে যে বাচ্চা বাচ্চা মেয়ে, এদের যখন দ্বীপান্তর হয়েছে তখন এই ঘটনার নিশ্চয়ই 1-1.5 বছরের মধ্যে তাদেরকে

0: আন্দামানে গিয়ে চলে যেতে হয়েছে। তাদের ভবিষ্যৎ তারা জানে না, কি অন্ধকার, কী জন্যে করেছে, এই দেশের জন্যে, এই বিপ্লবীদের জন্যে, এই ইংরেজ অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করায় করেছে। আজকে এত বছর বাদে এসে যদি আমরা তাদের অবদান, তাদের নাম ভুলে যাই, সেটা খুবই লজ্জাজনক ব্যাপার হবে
1: নিঃসন্দেহে। উজ্জ্বলা মজুমদারের কথা যদি একটু বলেন, তিনি অ্যান্ডারসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন।
0: হ্যাঁ, এবং উজ্জ্বলা মজুমদার, আমি বারবার যেটা বলছি যে এই যে মেয়েরা যারা এসেছিলেন তারা কিন্তু সবাই উচ্চবংশীয় মেয়ে। উজ্জ্বলা মজুমদার ছিলেন জমিদার বংশের মেয়ে, তার বাবা নিজে এই বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং অল্প বয়স থেকে মেয়েকে সে কর্মকাণ্ডে জড়িয়ে নেন। 14 বছর বয়সে উজ্জ্বলা মজুমদার কলকাতা থেকে ঢাকায় লুকিয়ে অস্ত্র নিয়ে যেত বিপ্লবীদের জন্য। ভাবা যায়, উনি তখন বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং যুগান্তর দলের সঙ্গে যুক্ত। এবং শুধু তাই নয়, ওই যখন বয়স, সেই বয়সে তিনি স্বামী স্ত্রী সেজে, মানে স্ত্রী সেজে বিপ্লবীদের সঙ্গে গেছিলেন কোথায়, দার্জিলিং, যে ব্রিটিশ গভর্নর জেনারেল জন অ্যান্ডারসনকে মারতে ওখানে ওরা গেছিল। এবং লেবংয়ে, যেখানে ওই রেস ময়দানে যেখানে উনি গেছিলেন মারতে, সেখানে অস্ত্রটা উনি হারমোনিয়ামের ভেতরে লুকিয়ে নিয়ে যান কলকাতা থেকে। এই অল্প বয়সী একটি মেয়ে, যে কিনা জমিদার বাড়ির মেয়ে, যে কিনা পড়াশোনায় ভালো এবং তাদের সামনে প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল বাকিদের মতো, উজ্জ্বলা মজুমদারও কিন্তু সেইভাবেই, কিন্তু এই নোয়াখালীতে জন্ম না, সেই উজ্জ্বলা মজুমদার নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন শুধুমাত্র এই দেশের জন্য।
1: বেশ, এখানে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, এই যে আপনি যাদের কথা বলছেন প্রত্যেকেই শুধুমাত্র যে আবেগ থেকে স্বাধীনতার লড়াইটা লড়েছেন তা নয়, তারা কিন্তু বুদ্ধিমত্তাও প্রয়োগ করেছেন। এই যে হারমোনিয়ামের ভেতর লুকিয়ে অস্ত্র নিয়ে যাওয়া, এটা মানে যথেষ্ট একটা পরিকল্পনা এবং ঝুঁকি, কিন্তু এখানে আমরা যাদের কথাই পাচ্ছি তারা জীবনের পথ হিসেবেই বেছে নিয়েছিলেন।
0: একদমই তাই। এবং আরেকটা জিনিস আপনি ভেবে দেখুন, যে আমাদের যেটা মূলধারার ইতিহাস, সেখানে এই সশস্ত্র বিপ্লবের অংশটা অনেকটাই উপেক্ষিত। বাংলার যে সশস্ত্র বিপ্লব ঘটেছে তার মধ্যে উপেক্ষিত হচ্ছে এই মেয়েদের কথা, যে মেয়েরা কিন্তু এইভাবে পুরুষ বিপ্লবীদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিসর্জন দিয়ে দেশ স্বাধীন করার জন্য এইভাবে এগিয়ে গেছেন। যে কোনো মুহূর্তে তাদের ওপরে বিপদ নেমে আসতে পারত এবং নেমেও ছিল। এরা প্রত্যেকেই ধরা পড়েছিলেন, কেউ দ্বীপান্তর হয়েছে, কেউ সাইনাইড খেয়েছেন, কেউ অন্যভাবে মারা গেছেন, এবং যারা বেঁচেছিলেন তারা অত্যন্ত শেষ জীবনে খুব দুর্দশার মধ্যে জীবন কাটিয়েছেন।
1: এটা বোধহয় সবচেয়ে দুঃখজনক, কারণ যখন দেশের অবস্থা পরিবর্তিত হয়েছে তখন কেউই সেই উপযুক্ত সম্মানটুকু পাননি, এটা আমাদের জন্য খুবই লজ্জার আর কি। আমরা এরপর যার কথা আসবো তার কথা আমরা বইতে পড়েছি, কিন্তু আমরা একজন সাহিত্যিক হিসেবে আপনার দৃষ্টিভঙ্গি শুনতে চাইব। তিনি বীণা দাস।
0: দেখুন, বীণা দাস একজন মহীয়সী নারী ছিলেন। বীণা দাসের যেটা সবচেয়ে বড় কথা ছিল হচ্ছে ওনার বাবা বেণীমাধব দাস, যিনি কিনা সুভাষচন্দ্র বসুর শিক্ষক ছিলেন। এবং শুধু শিক্ষক ছিলেন না, সুভাষচন্দ্র বসুর যে ছোটবেলা থেকে যে মানসিকতা বিকাশ ঘটেছিল তার পিছনে বেণীমাধব দাসের একটা বিরাট ভূমিকা ছিলেন। ওনারা ছিলেন আদিতে চট্টগ্রামের লোক। এবং বীণা দাস তার বাবার সূত্রেই এই বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত হন এবং 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন যে উৎসব হয়েছিল, অনুষ্ঠান, সেখানে একদম সামনে এগিয়ে গিয়ে ব্রিটিশ গভর্নর জেনারেল স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেছিলেন। কানের পাশ দিয়ে বুলেটটা বেরিয়ে গেছিল এবং পরবর্তীকালে ওনাকে চেপে ধরা হওয়ার ফলে তারপরও হাত ছাড়িয়ে উনি পরের গুলিটা চালান, তবু বেঁচে যান স্ট্যানলি জ্যাকসন। এবং যখন বীণা দাসকে বারবার পুলিশের ভেতরে চাপ দেওয়া হচ্ছিল যে তুমি বলো কোত্থেকে অস্ত্র পেয়েছো, কী পেয়েছো, তখন উনি বলেছিলেন, আমার বাবা কোনো বিশ্বাসঘাতককে জন্ম দেয়নি। সেই মহীয়সী নারী সারা জীবন দেশের জন্য কাজ করার পরে শেষ জীবনে স্বাধীন দেশে 9 বছর জেল হয়েছিল তার এই এই বিয়ের জন্যে। তারপরে উনি স্বাধীন জীবনের শেষ দিকে শোনা যায় যে ঋষিকেশে ভিক্ষে করে জীবন কাটাতেন এবং সেখানেই খুব চরম অবহেলার মধ্যে মারা যান। বেঁচে থাকতেই কিছু পাননি দেশ স্বাধীন হওয়ার পরেও, অথচ যে মেয়েটি ওই সময়

0: অবর্তন অনুষ্ঠানে ছাত্রী হিসেবে বসেছিল তখনকার দিনে ক্যালকাটা ইউনিভার্সিটি, সে তারা নিজেই বড় চাকরি পেতে পারতো, বিরাট বাড়িতে তার বিয়ে হতো, সে ঘরকন্যা করে সুখের জীবন কাটাতে পারত, কোথাও কিন্তু তারা সেদিকে এগোননি। তাদের একটাই লক্ষ্য ছিল এই অত্যাচারী ইংরেজের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, এবং তার জন্যে তারা সশস্ত্র বিপ্লবের রাস্তায় হাঁটতে দুবার ভাবেননি,
1: মানে নিজেদের জীবনকে উৎসর্গ করার ক্ষেত্রে একবারও ভাবেননি তারা, কিন্তু তাদেরকে আমরা মনে রাখিনি। আজ হয়তো এই অল্প সময়ের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে স্মরণ করার। আমরা অনুষ্ঠান একেবারে শেষে নিয়ে চলে এসেছি আমাদের এই পর্বটি, অন্তত এই পর্ব বোধ হয় সশস্ত্র বিপ্লবে নারী, এটা সত্যি আধ ঘন্টা বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে ফেলা খুব কঠিন, তবুও আমাদের কোথাও তো থামতেই হয়। আমরা আশা করতে পারি যে আবার এরকমের আরেকটি পর্ব নিয়ে আমরা আবার কখনো ফিরব। আমরা শেষ যার কথা জানতে চাইছি, তিনি লক্ষ্মী সাইগল। যদি লক্ষ্মী সাইগলের কথা একটু বলেন।
0: লক্ষ্মী সাইগলের তো মানে আগের নাম ছিলেন লক্ষ্মী স্বামীনাথন, উনি চেন্নাইয়ে জন্মেছিলেন এবং সুভাষচন্দ্রের সংস্পর্শে এসে এবং উনি ওনার জীবনে দিশা খুঁজে পান, এবং আইএনএ গভর্নমেন্ট যেটা ছিল সুভাষচন্দ্রের তৈরি করা, যে আজাদহীন গভর্নমেন্ট, সে আজাদহীন গভর্নমেন্টের উনি ছিলেন নারী কল্যাণ মন্ত্রী, এবং ওনাকে বলা হতো যে ক্যাপ্টেন লক্ষ্মী, এই নামে ওনাকে ডাকা হতো, এবং ঝান্সির রানী ঝান্সির রেজিমেন্ট যেটা ছিল আইএনএ মেয়েদের যেটা ছিল সেই রেজিমেন্টের উনি প্রধান ছিলেন। এবং ওনার আরও আইএনএতে বেশ কিছু অবদান রয়েছে, যেমন দিল্লি চলো গান, বা যেটা আমাদের পরবর্তীকালে জাতীয় সঙ্গীত হয়েছে, মানে এখন আমাদের যেটা জাতীয় সঙ্গীত, জয় হোর আদলেশ, মানে সেরকম গান আইএনএতে উনি গেয়ে রেকর্ড করেছিলেন, যেটা ছিল মানে আইএনএ সেনাদের মার্চিং সং। পেশায় ডাক্তার ছিলেন, এবং পরবর্তীকালে যখন উনি দেশ স্বাধীন হয় পরবর্তীকালেও কিন্তু উনি কানপুরে থাকতেন, এবং মানে চিকিৎসাটা চা মানে লোকের চিকিৎসা করা চালিয়ে যেতেন, এমনকি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ও কলকাতায় এসেছিলেন, এমনকি ভারত বাংলাদেশ বর্ডারে থেকে উনি ওনার চিকিৎসার কাজ করেছিলেন। এদের মধ্যে যারা কিছু স্বীকৃতি অন্তত পেয়ে গেছেন, পুরোটা আমি বলবো না, তাদের একজন অবশ্যই লক্ষ্মী সাইগল। 1998 সালে পদ্মভূষণ পান, এবং যেহেতু একজন নিজে ডাক্তার ছিলেন এবং ওনার ব্যক্তিগত দিকগুলো খুব মানে সুন্দরভাবে উনি গড়ে তুলতে পেরেছিলেন, সেজন্য কিছু কিছু স্বীকৃতি উনি পেয়েছিলেন, কিন্তু বিরাট অবদান একটা আইএনএর একটা মহিলা বাহিনী যেটা ছিল, যেটা সুভাষ বোস বারবার চেয়েছিলেন যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেন সমান্তরে যুদ্ধে এগিয়ে আসে, কারণ তারাও কোনো অংশে তো পিছিয়ে নেই, সমান সমান কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়বে, তার হেড হওয়াটা তো একটা বিরাট ব্যাপার।
1: নিশ্চয়ই আমরা শুনছিলাম সেই সব নারীদের কথা যারা সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, আমাদের ভারতবর্ষকে স্বাধীনতার পথে এগিয়ে দিয়েছিলেন। এদের মধ্যে বেশিরভাগই তাদের স্বীকৃতি পাওয়া তো দূরের কথা, এমনকি প্রয়োজনীয় সম্মান এবং শেষ জীবনে যতটুকু স্বাধীন ভারতের তাদেরকে দেখার কথা ছিল সেটুকু তারা পাননি, এটা আমাদের কাছে দুঃখের লজ্জার। কিন্তু আমরা এই আধ ঘন্টার অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে স্মরণ করার চেষ্টা করলাম। আমরা চেষ্টা করলাম লক্ষ্মী সাইগলকে দিয়ে, যিনি কিছুটা স্বীকৃতি পেয়েছিলেন, কিন্তু আমরা আজকে এর অনুষ্ঠানে আমরা কি বার্তা রেখে শেষ করতে পারি, এটা যদি আমাদেরকে আপনি একটু বলেন।
0: দেখুন, ইতিহাস সচেতনতা না আমাদের প্রত্যেকের খুব প্রয়োজন। ইতিহাসকে যদি না জানি, আমাদের পূর্বসূরীদের অবদানকে যদি আমরা না জানতে পারি, সেটাকে যদি না স্বীকৃতি দিই, তাহলে আমরা কোনো জাত, শুধু আমরা বলে না, কোনো জাতই বড় কোনো জায়গায় যেতে পারে না।
1: ঠিক
0: তো, ফলে তো এই যে সশস্ত্র বিপ্লবে যে মহিলারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের কথা যদি আমরা না জানি, আমাদের পরবর্তী প্রজন্মকে না জানাই, তাহলে সেটা আমাদের জাতির লজ্জা
1: নিঃসন্দেহে। এবং আমরা চাইব যে তাদের কথা যেন বারবার স্মরণ করা হয়, শুধু স্বাধীনতা দিবস বলে নয়, সারা বছর সব সময় যেন তাদের কথা, তাদের ভাবনা, তাদের আদর্শ আমাদের মনের মধ্যে আলোর মতো জ্বলতে থাকে। অনেক ধন্যবাদ সিজার বাবুকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ।

স্বাধীনতা মানে শুধু আন্দোলন নয়, স্বাধীনতা মানে সাহস। আর সেই সাহস দেখিয়েছিলেন হাজার হাজার ভারতীয় নারী। তার মধ্যে সংক্ষিপ্ত আসরে বেশ কয়েকজন অনামী মহিলা স্বাধীনতা সংগ্রামীদের কথা শোনালেন সাহিত্যিক সিজার বাগচি। সঙ্গে ছিলেন আকাশবাণীর প্রোগ্রাম এক্সিকিউটিভ পায়েল চট্টোপাধ্যায়।

সত্যি তারা ছিলেন মা বোন মেয়ে, কিন্তু যখন দেশ ডাকল তারা তখন হয়ে উঠেছিলেন যোদ্ধা। সেই সকল নারী যোদ্ধাদের জানাই সশ্রদ্ধ

আজকের মতো মহিলাদের আসর এখানে ইতি টানতে হবে বন্ধু। মহিলাদের আসর শেষ করব গানে গানে, এই বিশেষ দিনে বিশেষ গান। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।

0: শুনছিলেন মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন লাকি বণিক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আরোগ্য নিকেতন। বন্ধুরা, এখন বর্ষা চলছে, আর এই বর্ষায় মূলত ক্রান্তীয় অঞ্চলে উল্লেখযোগ্য রকমভাবে বেড়ে যায় মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান থেকে জানা গেছে যে মশাবাহিত রোগ মূলত ম্যালেরিয়া আক্রান্তের দিক থেকে দেশের শীর্ষে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, দ্বিতীয় স্থানে ছত্তিশগড় এবং তৃতীয় স্থানে রয়েছে ওড়িশা। সুতরাং বন্ধুরা, এই মশাবাহিত রোগের প্রতিরোধের জন্য আমাদের অনেক বেশি সচেতন হতে হবে, আর এই সচেতনতার লক্ষ্যেই মশাবাহিত রোগ এবং তার প্রতিরোধ নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রান্তিকী হালদার। তার কাছ থেকে প্রথমেই জেনে নেব মশাবাহিত রোগ বলতে আমরা সাধারণত কোন রোগগুলোকে বুঝি, এবং এই যে মশাবাহিত রোগ, এগুলোর সাধারণ লক্ষণ ও উপসর্গগুলি কি কি।
1: মশাবাহিত রোগ বলতে আমরা সেই সব রোগকে বুঝি যেগুলো মশার কামড়ে ছড়ায়, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া এবং জাপানিজ এনকেফালাইটিস। এই সমস্ত রোগ বিস্তারে মশা বাহক হিসেবে কাজ করে। যে সমস্ত ভাইরাস বা প্যারাসাইট এই রোগগুলোর জন্য দায়ী, তাদের জীবনচক্রের কিছুটা অংশ মশার শরীরে সম্পূর্ণ হয় এবং মশা কামড়ের সঙ্গে সেই জীবাণুগুলি মানুষের শরীরে প্রবেশ করে এবং পরবর্তী জীবনচক্র সম্পূর্ণ করে। অদ্ভুতভাবে এই জীবাণুগুলি মশার ক্ষতি করে না, কিন্তু মানুষের ক্ষতি করে। এই মশাবাহিত রোগগুলির মধ্যে ডেঙ্গি, চিকুনগুনিয়া এবং জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস দ্বারা হয়, ম্যালেরিয়া এবং ফাইলেরিয়া প্যারাসাইট দিয়ে হয়। ম্যালেরিয়া অ্যানোফিলিস মশা দিয়ে ছড়ায়, ডেঙ্গি এবং চিকুনগুনিয়া এডিস মশা দিয়ে ছড়ায়, জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস কিউলেক্স মশার দ্বারা মানুষের শরীরে আসে, আর ফাইলেরিয়ার প্যারাসাইটও কিউলেক্স মশা দিয়ে ছড়ায়। মশাবাহিত রোগের সাধারণ লক্ষণগুলি অনেকটা একই রকম, যেমন জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, খুব ক্লান্তি ও দুর্বলতা। যদিও এই লক্ষণগুলি অনেকটা একই রকম, তাও কিছু কিছু লক্ষণ কিছু কিছু মশাবাহিত রোগে বিশেষভাবে দেখা যায়। তাই আমরা যখন এই মশাবাহিত রোগগুলি পেয়ে থাকি, ডায়াগনোসিস কনফার্ম করি কিছু বিশেষ রক্ত পরীক্ষার সাহায্যে। ম্যালেরিয়ার প্রধান লক্ষণ হল তীব্র কাঁপুনি ও ঠান্ডা লেগে জ্বর আসা, দুর্বলতা, মাথা ব্যথা, কখনো কখনো বমি ভাব, পাতলা পায়খানা। এগুলি কমপ্লিকেটেড বা সিভিয়ার ক্ষেত্রে অনেক সময় ব্লাড প্রেশার কমে যেতে পারে, অ্যানিমিয়া থাকতে পারে, চোখ হলুদ বা জন্ডিস হয়ে থাকতে পারে, আবার কিছু কিছু ম্যালেরিয়ার ক্ষেত্রে অজ্ঞানও হয়ে যেতে পারে। ডেঙ্গির ক্ষেত্রে জ্বর, মাথা ব্যথা, বিশেষ করে চোখের চারিপাশে তীব্র ব্যথা, শরীরে লালচে র্যাশ, গা হাত পা ব্যথা, বমি ভাব, পেটে ব্যথা, এগুলি থাকতে পারে। তীব্র অবস্থায় নাক মাড়ি দিয়ে রক্তপাত হতে পারে, আর মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত মাসিকের মতো রক্তপাতও হতে পারে। চিকুনগুনিয়ায় জ্বরের সাথে তীব্র গাঁটে ব্যথা হতে পারে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জ্বর সেরে গেলেও গাঁটে ব্যথা অনেক মাস অবধি থাকতে পারে। জাপানিজ এনকেফালাইটিস, এটি সরাসরি মস্তিষ্ককে আক্রান্ত করে, ফলে মানসিক বিভ্রান্তি, খিঁচুনি বা অচেতন হয়ে পড়ার মতো গুরুতর লক্ষণ দেখা দিতে পারে। ফাইলেরিয়ার ক্ষেত্রে পা ফুলে যাওয়া, কুচকিতে গ্ল্যান্ড ফুলে যাওয়া, এগুলি থাকতে পারে জ্বরের সাথে। মনে রাখতে হবে এই ম্যালেরিয়া, ডেঙ্গু এইসবের ক্ষেত্রে যদি কোনো বিপজ্জনক লক্ষণ দেখা যায়, সেগুলি দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগীকে ভর্তি করা উচিত। বিপজ্জনক লক্ষণগুলি কোনগুলি

0: যেমন অনবরত বমি হয়ে যাওয়া, প্রচণ্ড শারীরিক দুর্বলতা, শ্বাসকষ্ট, মাড়ি নাক দিয়ে রক্তপাত হওয়া, প্রস্রাবের পরিমাণ অত্যন্ত কমে যাওয়া, আবার কিছু ক্ষেত্রে অচেতন বা খিঁচুনি হওয়া। এই লক্ষণগুলি থাকলে ম্যালেরিয়া বা ডেঙ্গির ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগীকে ভর্তি করা উচিত।
1: পাশাপাশি মূলত কোন কোন অঞ্চলে কি কি কারণে এই মশাবাহিত রোগের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায় সে বিষয়েও জানালেন ডাক্তার প্রান্তিকি হালদার।
0: দেখা যায় ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল অঞ্চলগুলোতে মশাবাহিত রোগের প্রকোপ সবচেয়ে বেশি। WHO-র তথ্য অনুযায়ী ভৌগোলিক অবস্থান, জলবায়ু এবং বিভিন্ন পরিবেশগত কারণে এই অঞ্চলগুলোতে মশার বংশবৃদ্ধি এবং রোগ ছড়ানোর হার সর্বোচ্চ হয়। সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলি হল সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ান দেশগুলি, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, সাব সাহার আফ্রিকার দেশগুলি এবং ল্যাটিন আমেরিকার দেশগুলি। রোগের প্রকোপ বেশি হওয়ার কারণগুলির মধ্যে প্রথম কারণ হল ক্লাইমেট এবং ওয়েদার চেঞ্জ, উষ্ণ তাপমাত্রা, উচ্চ আর্দ্রতা, ভারী বৃষ্টিপাত। বর্ষাকালে বৃষ্টির জল বিভিন্ন স্থানে জমে যাওয়ার জন্য মশার ডিম পাড়ার জন্য আদর্শ প্রজনন ক্ষেত্র তৈরি হয়ে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। ড্রেনেজ ব্যবস্থা ত্রুটি, খোলা ড্রেন, এগুলোতে জল জমলে সেগুলি মশার বৃদ্ধি হতে সাহায্য করে। আর তৃতীয়ত সব থেকে ইম্পর্টেন্ট কারণ হল সচেতনতা ও প্রতিরোধ ব্যবস্থার অভাব। মশারি ব্যবহার না করা, গৃহস্থালীর কাজের জন্য ড্রাম বালতিতে জল জমিয়ে রাখা, ফুলের বাগান বা ছাদে টবে জল জমে থাকা এবং তা নিয়মিত পরিষ্কার না করলে মশার বংশবৃদ্ধি হয়।
1: মশাবাহিত রোগের চিকিৎসা সম্পর্কেও আমরা বিস্তারিত জেনে নিলাম ডাক্তার প্রান্তিকি হালদারের কাছ থেকে।
0: মশাবাহিত রোগের চিকিৎসার জন্য প্রথমে রক্ত পরীক্ষার সাহায্যে রোগটি সঠিকভাবে নির্ণয় করতে হয়। ম্যালেরিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট অ্যান্টি ম্যালেরিয়াল ওষুধ আছে। আমাদের রাজ্যে সাধারণত দুই রকমের ম্যালেরিয়া হয়, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাসমোডিয়াম ফ্যালসিপারাম ম্যালেরিয়া। ভাইভ্যাক্স ম্যালেরিয়ার ক্ষেত্রে ক্লোরোকুইন দিয়ে চিকিৎসা করা হয়, আর ফ্যালসিপারাম ম্যালেরিয়ার ক্ষেত্রে আর্টেমিসিনিন কম্বিনেশন থেরাপি দিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু যদি কমপ্লিকেটেড ম্যালেরিয়া হয়, সেটা ভাইভ্যাক্স ম্যালেরিয়াই হোক বা ফ্যালসিপারাম ম্যালেরিয়া হোক, সেক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং প্রথমে ইঞ্জেকশন আর্টিসোনেট দিয়ে চিকিৎসা করা হয়, এবং তারপর যখন রোগী একটু স্টেবল হয়ে মুখে খেতে পারে তখন আর্টেমিসিনিন কম্বিনেশন থেরাপি দিয়ে পুরো কোর্সটা কমপ্লিট করতে হয়। ডেঙ্গি বা চিকুনগুনিয়া, যেগুলি ভাইরাস দিয়ে হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল মেডিসিন নেই, সেক্ষেত্রে লক্ষণ ভিত্তিক চিকিৎসাই হচ্ছে আসল। ডেঙ্গির ক্ষেত্রে জ্বর বা ব্যথা কমানোর জন্য সবচেয়ে সেফ ড্রাগ হচ্ছে প্যারাসিটামল। ডেঙ্গির ক্ষেত্রে কখনোই প্যারাসিটামল ছাড়া আর কোনো ব্যথার ওষুধ খাওয়া উচিত নয়, কারণ অন্য কোনো ব্যথার ওষুধ খেলে ডেঙ্গিতে আরও ক্ষতি হতে পারে। খুব দরকার যেটা, সেটা হচ্ছে পেশেন্টকে ডেঙ্গির সময় রিহাইড্রেট করে রাখা, তার জন্য প্রচুর পরিমাণে জল, ORS, ফলের রস, ডাবের জল, এগুলি খাওয়া দরকার। আর সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে পূর্ণ বিশ্রাম। জাপানিজ এনকেফালাইটিস, যেটা মস্তিষ্ককে আক্রান্ত করে, সেক্ষেত্রেও আমাদের কোনো অ্যান্টিভাইরাল মেডিসিন নেই, সেক্ষেত্রে হসপিটালে ভর্তি করেই রোগীকে চিকিৎসা করতে হয়। আর ফাইলেরিয়া বা যেটা আমরা গোদ রোগ হিসেবে চিনি, সেক্ষেত্রেও লক্ষণ ভিত্তিক চিকিৎসা করা হয়। আর আমাদের দেশে এই ফাইলেরিয়া ট্রান্সমিশন বন্ধ করার জন্য মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে ট্রিপল ড্রাগ থেরাপি, তিনটে ওষুধ দেওয়া হয়, যেগুলির নাম হচ্ছে DEC, আইভারমেকটিন এবং অ্যালবেন্ডাজল।
1: একেবারে শেষে এই যে

0: মশাবাহিত রোগ, সেই রোগগুলোকে প্রতিকার বা প্রতিরোধ করার জন্য ঠিক কি কি ধরনের সচেতনতা অবলম্বন করা যেতে পারে সে বিষয়েও তিনি আমাদের আলোকপাত করলেন।
1: মশাবাহিত রোগের প্রতিরোধের জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে উৎস নিয়ন্ত্রণ। মশার বাসস্থান ধ্বংস করা, খড়ের ভেতরে বা আশেপাশে কোথাও জল জমতে দেওয়া যাবে না, বাড়ির চারিপাশে ড্রেন বা ডোবা থাকলে সেগুলি নিয়মিত পরিষ্কার রাখতে হবে, এসি বা ফ্রিজের নিচে জল জমতে দেওয়া যাবে না, বাগানে বা ছাদে টবে বৃষ্টির জল জমলে সেগুলি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এরপর যেটা দরকার সেটা হচ্ছে মশার কামড় থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। দিনে বা রাত্রে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে, বিশেষ করে বাড়িতে যদি কোনো ছোট শিশু থাকে বা গর্ভবতী মহিলা থাকে সেক্ষেত্রে মশারি ব্যবহার করা বাধ্যতামূলক। বাইরে বেরোনোর সময় ফুল স্লিভ পোশাক পরে থাকলে মশার কামড় থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারব। এছাড়া বাড়িতে মসকিউটো র্যাপেলেন্ট ইউজ করা যায়, অথবা ঘরের ভেতরে সুরক্ষার জন্য ঘরের দরজা বা জানালার মশা রোধ করার জন্য নেট বা পর্দা ব্যবহার করা যেতে পারে। কোনো এলাকায় যদি মশার উপদ্রব খুব বেড়ে যায় সেক্ষেত্রে মশা মারার ওষুধ বা স্প্রে করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাহায্য নেওয়া যেতে পারে। এরপর আমরা আসি ভ্যাকসিন সম্বন্ধে কিছু কথা বলি। আমাদের ভারতবর্ষে এখনো অবধি মশাবাহিত রোগ প্রতিরোধ করার জন্য যে ভ্যাকসিনগুলি আছে সেগুলির মধ্যে একটি হলো জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস, আর আরেকটি হলো যেটা নতুন আমাদের ইন্ডিয়াতে পারমিশন পেয়েছে সেটা হচ্ছে ডেঙ্গি ভ্যাকসিন, যেটা আমরা জানি কিউ ডেঙ্গা ভ্যাকসিন নামে। জাপানিজ এনকেফালাইটিস ভ্যাকসিন আমাদের দেশে বাচ্চাদের ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের আন্ডারে দেওয়া হয়। দুটি ডোজ, প্রথম ডোজটি দেওয়া হয় 9 থেকে 12 মাসের মধ্যে ওই মিজলস ভ্যাকসিনের সাথে, আর দ্বিতীয় ডোজটি দেওয়া হয় 16 থেকে 24 মাসের মধ্যে ডিপিটি বুস্টারের সাথে। রোগপ্রবণ এলাকায় অনেক সময় বড়দেরও এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে। এরপর আসা যাক ডেঙ্গি ভ্যাকসিন। ডেঙ্গি ভ্যাকসিন 4 বছর বয়স থেকে 60 বছর বয়স অবধি দেওয়া যায়। দুটি ডোজ আছে, প্রথম ডোজটি দেওয়ার 3 মাস পরে সেকেন্ড ডোজটি দেওয়া হয়। তাই এখনো অবধি মশাবাহিত রোগ থেকে রক্ষা করার জন্য আমাদের দেশে দুটি ভ্যাকসিন আছে, একটি হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস ভ্যাকসিন আর আরেকটি হচ্ছে ডেঙ্গি ভ্যাকসিন।
0: তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন তো যে আমাদের সচেতন থাকতে হবে, পরিষ্কার জমা জল কোথাও জমতে দেবেন না। আপনার বাড়িতে যে পুরনো ভাঙা টব আছে সেখানে জল জমলে পরিষ্কার করুন, না হলে গাছ লাগিয়ে চারপাশটা সবুজ করুন। এই ছোট ছোট বিষয়। রাত্রে অবশ্যই মশারি টাঙিয়ে শোবেন, মশারির কিন্তু কোনো বিকল্প নেই। আসুন না আমরা সবাই মিলে এই ছোট ছোট সচেতনতা যদি গড়ে তুলতে পারি তাহলে দেখবেন মশাবাহিত রোগ থেকে আমরা অনেকটাই দূরে থাকব, এবং হয়তো আগামী দিন এই মশাবাহিত ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে যাব। বন্ধুরা, তখন আমরা কথা বলছিলাম মশাবাহিত রোগ ও তার প্রতিকার সম্পর্কে। আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার প্রান্তিকী হালদার। এতক্ষণ শুনছিলেন আরোগ্য নিকেতন, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ঢাকার চিঠি।
2: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি, এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে শ্রী ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে শুধুমাত্র সীমান্তই নয় বরং অভিন্ন ঐতিহ্যের সম্পর্ক রয়েছে। ঢাকায় ওই দিন তিনি সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গেও পৃথক বৈঠক করেন। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার করার উদ্দেশ্যে এই বৈঠক আয়োজিত হয়। পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি RCF বুধবার বাংলাদেশের রেলওয়ের জন্য 19টি LHB ব্রডগেজ যাত্রীবাহী কোচ সম্বলিত ট্রেনের রেক

হস্তান্তর করেছে। এই রেকটিতে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, 11টি নন এসি চেয়ার কার এবং 2টি পাওয়ার কার রয়েছে। এই কোচগুলিতে বেশ কিছু অনন্য নকশা ও পরিবর্তন আনা হয়েছে, যার অনেকগুলি এ ধরনের কোচে প্রথমবারের মতো সংযোজন করা হল। বাংলাদেশ রেলওয়ের পরিচালনগত ও যাত্রীদের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে কোচগুলিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে রয়েছে সিসিটিভি নজরদারি ব্যবস্থা, যাত্রী অ্যালার্ম ব্যবস্থা, বেবি কেয়ার রুম এবং প্রার্থনা কক্ষ। 2015-16 সালে 120টি LHB ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের মধ্য দিয়ে কাপুরথালার RCF এবং বাংলাদেশ রেলওয়ের মধ্যে এই সহযোগিতামূলক সম্পর্কের সূচনা হয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আসন্ন ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রথম আলো সূত্রে খবর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেছেন। আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন শুরু হবে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি BNP বৃহস্পতিবার সেদেশের নতুন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দলের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। নির্বাচন আগামী 20 আগস্ট। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল রুহুল কবির রিজভি জানিয়েছেন, প্রবীণ রাজনীতিবিদ মির্জা আলমগীর মনোনয়ন পাওয়ার পর দলের সেক্রেটারি জেনারেল পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এর পাশাপাশি তিনি BNP'র স্থায়ী কমিটি থেকেও পদত্যাগ করেছেন। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে BNP'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের বরিষ্ঠ নেতাদের বৈঠকের পর এই মনোনয়নের কথা জানানো হয়। অন্যদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামাতে ইসলামী তাদের জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। উল্লেখ্য, মেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই গত 24 জুলাই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করায় এই নির্বাচনের প্রয়োজন দেখা দেয়। সেদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় বর্তমানে জাতীয় সংসদের অধ্যক্ষ হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে এবং আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham-এর একটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি একথা বলেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী সাহারিয়ার পামির একথা জানান। AmCham বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল 8 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কার্যনির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘের মিশন এবং আবিয়েতে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে 5 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান। তিনি শুক্রবার বাংলাদেশে ফিরে এসেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সফরকালে তিনি দক্ষিণ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি ও পদাতিক ব্যাটালিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট পরিদর্শন করেন বলে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সূত্রে খবর। পাশাপাশি আবিয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়নও পরিদর্শন করেন তিনি। বাংলাদেশ থেকে অভিবাসী কর্মী নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিঙ্গাপুর সরকার। খরচ কমানোর জন্য যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছে ঢাকা। সিঙ্গাপুর সফররত বিদেশ প্রতিমন্ত্রী সামা ওবায়েদের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন সেদেশের মানব সম্পদ এবং সংস্কৃতি, সমাজ ও যুব প্রতিমন্ত্রী দীনেশ বসু দাস। আরও স্বচ্ছ, দায়বদ্ধ ও সাশ্রয়ী করতে নিয়োগ প্রক্রিয়া দেখভালের ক্ষেত্রে সামা ওবায়েদ বাংলাদেশ ও সিঙ্গাপুরের যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব করেছেন বলে বাংলাদেশ বিদেশ মন্ত্রক জানিয়েছে। সম্প্রতি তিনটি সংস্থায় চাকরি হারানো প্রায় 200 বাংলাদেশের নাগরিককে আবার কাজের সুযোগ তৈরি এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। BDNews24.com সূত্রে এখবর জানা যায়। বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফিরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে স্ক্র্যাপ LNG জাহাজের ট্যাঙ্ক থেকে গ্যাস লিকেজের ঘটনায় বিষক্রিয়ায় শুক্রবার পর্যন্ত 8 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। গুরুতর অসুস্থ আরও 10 থেকে 15 জন শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে জানা যায়। শুক্রবার সকাল 9টার দিকে ভাটিয়ারি স্টেশন রোড সংলগ্ন সাগর উপকূলে মোহাম্মদ লোকমানের মালিকানাধীন ওই জাহাজ ভাঙা ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া 5 শ্রমিকদের মধ্যে 4 জনের নাম ও পরিচয় জানা গেছে। এরা হলেন সানি জলদাস, পলাশ জলদাস
এবং দুই ভাই মনসুর আলী ও

নাসিরুদ্দিন। তারা সকলেই ভাটিয়ারি এলাকার বাসিন্দা। গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের DIG মোহাম্মদ মাহবুবুল হাসান জানিয়েছেন। চট্টগ্রামে চলতি মাসের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে বলে দ্য ডেইলি স্টার সূত্রে জানা গেছে। এ নিয়ে নগর ও জেলার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার রাত 10টা পর্যন্ত আগের 24 ঘন্টায়

0: চিকিৎসাধীন। জুলাইয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় 536। ওই মাসে দুজন প্রাণও হারিয়েছেন। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে 11 আগস্ট পর্যন্ত জেলায় মোট 1,195 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 3 জন। বিভিন্ন উপজেলার মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি সীতাকুণ্ডে 128 জন, এরপর কর্ণফুলীতে 90 জন। এদিকে চট্টগ্রাম নগরীর 18টি ওয়ার্ডে স্বাস্থ্য দফতর DGHS-এর সাম্প্রতিক জরিপে এডিস মশার লার্ভার ঘনত্ব আশঙ্কাজনকভাবে বেশি পাওয়া গেছে। জরিপের নেতৃত্ব দেওয়া বিভাগীয় কীট তত্ত্ববিদ মোহাম্মদ মুফিজুল হক শাহ জানান, চট্টগ্রাম নগরীর 8টি ওয়ার্ডকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশা নিয়ন্ত্রণ আধিকারিক শরীফুল ইসলাম মাহি জানান, চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে 60 সদস্যের একটি বিশেষ দল কাজ করছে। AFC চ্যালেঞ্জ ফুটবল লীগের প্লে অফে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশের 40 FC। প্রথম আলো জানিয়েছে, এই জয়ে প্রথমবারের মতো AFC চ্যালেঞ্জ লীগের মূল গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশের ক্লাবটি। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি আসে ফরওয়ার্ড ইব্রাহিমের পা থেকে। আবাহনী থেকে মাত্র 1 মাসের জন্য লোনে 40 FC-তে যোগ দিয়েছিলেন তিনি। প্রথম ম্যাচেই বাজিমাত এই ফরওয়ার্ডের। বাংলাদেশ সরকার বন্ধ থাকা 3টি রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি 2টি প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন BJMC-র সঙ্গে প্রাণ RFL গ্রুপ ও হ্যামকো গ্রুপের সঙ্গে মঙ্গলবার এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন বলে প্রথম আলো সূত্রে জানা যায়। চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে প্রাণ RFL গ্রুপ। প্ল্যাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে হ্যামকো গ্রুপ। মিল 3টি চালু হলে কমপক্ষে 11,629 জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রতিষ্ঠানগুলির বার্ষিক সম্ভাব্য আয়ের পরিমাণ হবে প্রায় 1,175 কোটি টাকা। BJMC-র উৎপাদন বন্ধ থাকা 25টি মিলের মধ্যে 20টি ইজারার ভিত্তিতে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। ঢাকার চিঠি শেষ হল। এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদ সংস্থা।
1: শুনছিলেন ঢাকার চিঠি, আকাশবাণী।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের। অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

পলাশির যুদ্ধে জয়লাভের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে আধিপত্য কায়েম করার পর বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হতে যেমন দেরি হয়নি, তেমনি ভারতীয়রা ইংরেজদের প্রভুত্ব মেনে নেয়নি। অসন্তোষের আগুন মিরাটে সিপাহী বিদ্রোহ হিসেবে বিস্ফোরণ ঘটিয়েছিল। বঙ্গভঙ্গের ঘোষণায় অখণ্ড ভারত ফেটে পড়েছিল বিক্ষোভে। বুড়িবালামের যুদ্ধ, লাহোর ষড়যন্ত্র মামলা, সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান, বার্মা থেকে আজাদ হিন্দ ফৌজের কর্মকাণ্ড, বোম্বাই বন্দরে নৌ বিদ্রোহের মতো জানা অজানা কত না ছোট বড় সংগ্রামের পথ পেরিয়ে শত শত শহীদের প্রাণের বিনিময়ে দিল্লির লাল কেল্লায় স্বাধীন ভারতের পতাকা উড়েছিল। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জুড়ে থাকা কিছু চেনা অচেনা প্রান্তর ছুঁয়ে আসবে আজ 80তম স্বাধীনতা দিবসের হারানো দিনের গান, দেশাত্মবোধক গানের সঙ্গে। সূত্রধারের ভূমিকায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। মৈত্রী প্রচার তরঙ্গে আজ ঠিক রাত 11টায় সঙ্গে থাকবেন শ্রোতা বন্ধুরা।

ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন ভারতীয় সময় বিকেল 5:06 এবং সময়টা আজ সন্ধ্যায় আসরের। আজকের আসর একটু অন্যরকমভাবে শুরু হবে, কারণ আজ দিনটাই আপামর ভারতবাসীর কাছে একেবারে অন্যরকম, অনন্য একটা দিন। আজ 15ই আগস্ট, ভারতের 80তম স্বাধীনতা দিবস। তাই আজকের আসরে অবশ্যই থাকবে এই বিশেষ দিন সম্পর্কে কিছু কথা, সাথে থাকবে আরও অনেক জানা অজানা কথা জন্মদিবসের বিশেষ

শ্রদ্ধাঞ্জলি, সচেতনতা বার্তা ও স্বাস্থ্য কথা। আর আসরকে বর্ণময় করে তুলতে রঙিন কিছু গান তো তালিকাতে রইলই, তবে আর দেরি কিসের, আপামর ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সহকারে আমি আম্রপালি ঘোষ মিত্র আমার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের আসরে এই বিশেষ রবীন্দ্রসঙ্গীত সহযোগে। রইল সমবেত কণ্ঠে।

আশিতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশে উজ্জ্বল উপস্থিতি ভারতের জাতীয় পতাকার। না, ভারতীয় নভোচরের মাধ্যমে নয়, পৃথিবীর কক্ষপথে ভাসমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এলো এক অনন্য আন্তর্জাতিক শ্রদ্ধার্ঘ। আপামর

ভারতবাসীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাশিয়ার নভোচারীরা। বন্ধুত্বের হাত বাড়িয়ে মহাকাশের বুক থেকে রাশিয়ার এই বিশেষ শুভেচ্ছা বার্তা ভারতের স্বাধীনতা দিবসে যোগ করল এক আন্তর্জাতিক মাত্রা। আমরা সকলেই জানি ভারত ও রাশিয়ার সুদীর্ঘ সুসম্পর্ক এবং অবশ্যই মহাকাশ গবেষণায় যৌথ সহযোগিতার ইতিহাস অত্যন্ত গৌরবময়। সেই সুপ্রাচীন বন্ধুত্বের স্মৃতি স্মরণ করে ভারতের মতো ঐতিহ্যবাহী ও বিজ্ঞানমনস্ক দেশকে এমন শুভ লগ্নে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাশিয়ার নভোচারীরা। দেশ জুড়ে উৎসবের আমেজে আজ ত্রিবর্ণরঞ্জিত পতাকায় সেজেছে গলি থেকে রাজপথ, তারই মাঝে মহাশূন্যে ভারতের জাতীয় পতাকার উজ্জ্বল উপস্থিতি দেশের স্বাধীনতার ঐতিহাসিক যাত্রাপথকে বিশ্বমঞ্চে নতুন করে যেন গৌরবময় করে তুলল। শ্রোতাবন্ধুরা, এই গৌরবোজ্জ্বল দিনে থাকছে গৌরবময় ইতিহাসের আনাচে কানাচে লুকিয়ে থাকা আরও অনেক কথা। তবে গানের ওপারে কিছুক্ষণ অপেক্ষা করুক তারা। আপাতত দ্বিজেন্দ্রলালের গান রইল আপনাদের জন্য নীলা মজুমদারের কণ্ঠে।

আজ বরং একবার ফিরে দেখা যাক দেশের এই ত্রিবর্ণরঞ্জিত পতাকার ইতিহাসকে। ইতিহাসের পাতা উল্টে এখন পৌঁছে যাব 1883 সালে। লাল রঙের দীপ্তিময় সূর্য খচিত একটি সাদা বর্গাকার পতাকা, জাতীয় মর্যাদার সেই প্রথম প্রতীক। এর কারিগর ছিলেন লাহোর নিবাসী শিরিশচন্দ্র বসু। এরপর 1905 সাল, বঙ্গভঙ্গের প্রতিবাদী আন্দোলনের আগুনে জ্বলে ওঠা কলকাতা শহরের পার্সি বাগান স্কোয়ার। 7ই অগস্ট, এখানেই প্রথম জাতীয় পতাকা উত্তোলন করলেন অনুশীলন সমিতির সভাপতি ব্যারিস্টার প্রমথনাথ মিত্র। একই দিনে একই পতাকা উত্তোলিত হল ধর্মতলায়।

গভর্নর হাউসের সামনেও। ত্রিবর্ণ সেই পতাকার উপরে লাল, মাঝে হলুদ এবং নিচে ছিল সবুজ রং। লাল রঙে তৎকালীন 8টি প্রদেশকে চিহ্নিত করেছিল 8টি প্রস্ফুটিত পদ্ম। হলুদের উপরে খচিত ছিল বন্দে মাতরম, আর সবুজে ছিল সূর্য ও অর্ধচন্দ্র। তারপর 1907, 1917 এবং 1921 বদলেছিল জাতীয় পতাকার নকশা। তারপর 1922 সালের বিজয়ওয়াড়া কংগ্রেস সম্মেলন, মহাত্মা গান্ধীর উপস্থিতিতে সেই সভায় স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া উপস্থাপন করেন উপরে লাল নিচে সবুজ এবং মাঝে চরকার প্রতীক আঁকা একটি পতাকা। গান্ধীজি তাতে সাদা রঙের একটি স্তর যোগ করতে অনুরোধ করেন। সেই মতো 1923 সালে আবার পতাকার পুনর্বিন্যাস হয়, মাঝের অংশে যুক্ত হয় সাদা রং। 1931-এর 6ই অগস্ট পতাকার রং এবং বিন্যাসের ফের পরিবর্তন হয়। উপরে গেরুয়া, মাঝে সাদা এবং নিচে সবুজ, এই ত্রিবর্ণের মাঝে স্থান পায় চরকা। তারপর 1947 সালের 22শে জুলাই ভারতের জাতীয় পতাকায় আনুষ্ঠানিকভাবে চরকার পরিবর্তে আনা হয় অশোক চক্র। সারনাথের সিংহস্তম্ভ থেকে অনুপ্রাণিত হয়েই এই নীল রঙের চক্রটি আঁকা হয়। মোট 17 বার পরিবর্তনের পর বর্তমান রূপ পায় ভারতের জাতীয় পতাকাটি। উত্তোলিত হয় 1947 সালের 15ই অগস্ট দিল্লির লালকেল্লায়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর হাতে। আচ্ছা, বলতে পারেন স্বাধীন ভারতের প্রথম দিন হিসেবে 15ই অগস্টকেই কেন বেছে নেওয়া হয়েছিল? ভারতবর্ষের ইতিহাসে এই নতুন যুগের সূচনার তারিখটি ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন দ্বারা নির্বাচিত হয়েছিল তা তো আমরা সকলেই জানি, কিন্তু কারণটা কী ছিল? কারণটা ছিল এই দিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকী। হ্যাঁ, 15ই অগস্ট 1945 মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে জাপান। মাউন্টব্যাটেন সেই সময় ছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার মিত্রশক্তির কমান্ডার। সেদিনের সেই আত্মসমর্পণ আসলেই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সমর্পণের পরেই ওই বছরের 2রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পুরোপুরি বন্ধ হয়। সেই সুন্দর স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই মাউন্টব্যাটেন এই দিনটাই বেছে নিয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম দিন হিসেবে। প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে এই স্বাধীনতা আমরা উপহার পেয়েছি অসংখ্য সংগ্রামী মানুষের আত্মত্যাগ, সাহস এবং অবিচল মনোবলের কারণে। তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে পরবর্তী দেশবন্দনার গানটি বেছে নিলাম কাজী নজরুল ইসলামের সৃষ্টির ভাণ্ডার থেকে। আপনাদের জন্য রইল চন্দ্রাবলী রুদ্রের কণ্ঠে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: কোন্নগরের ঘোষ পরিবার কোশমিন কালেও ভাবতে পারেনি যে সেই পরিবারের ছেলে হয়ে উঠবে কিনা বিপ্লবী। প্রখ্যাত চিকিৎসক কৃষ্ণধন ঘোষ, তার ইচ্ছে ছিল তার পুত্ররা কেউ সাধারণ ভারতীয় হয়ে থাকবে না, বরং তারা বেড়ে উঠুক সাহেবি আদব কায়দায়। ঈশ্বর মনে হয় অলক্ষ্যে হেসেছিলেন। দার্জিলিংয়ের লোরেটো কনভেন্ট থেকে অক্সফোর্ড কেমব্রিজে পড়াশোনা করা ছেলেটাই কিনা হয়ে উঠল ইংরেজ বিরোধী। ইংরেজি সহ নানা ভাষার সাহিত্য চর্চার মাঝেই বাংলা ভাষা রপ্ত করে রামায়ণ, মহাভারত, গীতা, কালিদাস একে একে সব পড়ে ফেললেন। জড়িয়ে পড়লেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। লন্ডনে থাকতেই হয়ে গেলেন গুপ্ত সমিতির সদস্য। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের আদর্শ ও উপন্যাস বর্ণিত সন্ন্যাসীদের আত্মত্যাগ, তাদের সংগ্রামের নিষ্ঠা ও সততা তাকে প্রবলভাবে অনুপ্রাণিত করেছিল। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মতাদর্শে উদ্বুদ্ধ করে তোলেন তিনি নিজেকে। তারপর শুরু করলেন রাজদ্রোহ। 1908-এর 6ই মে আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত হিসেবে কারাবরণ করলেন তিনি। সেই জেল জীবনই তার জীবনের এক অবিস্মরণীয় সন্ধিকালে পরিণত হল। নোংরা কারাকক্ষ, দুর্গন্ধযুক্ত খাওয়া, মানসিক ও শারীরিক নির্যাতন, সব নেতিবাচকতাকে দূরে ঠেলে কারাকক্ষে

ভাষায় মগ্ন হলেন গীতা উপনিষদে। সমস্ত ঘটনা প্রবাহের অন্তরালে উপলব্ধি করলেন সর্বব্যাপী চৈতন্যের উদ্ভাস। বিপ্লবী অরবিন্দ ঘোষ তারপর হয়ে উঠলেন ঋষি অরবিন্দ। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। 1872 সালের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও আধ্যাত্ম সাধক ঋষি অরবিন্দ। আকাশবাণী মৈত্রীর পরিবার এমন দিনে তাঁকে স্মরণ না করে কি করে থাকতে পারে, তার প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম জানাই আমরা আকাশবাণী মৈত্রী পরিবার।

1926 সালের 15ই আগস্ট কলকাতার মহিম হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্ম তাঁর। জীবনের পরিধি তাঁর অতি ক্ষুদ্র, কিন্তু সাহিত্যের পরিধি ব্যাপক। কলমের জোরে তিনি কিংবদন্তি। তিনি আমাদের সবার প্রিয় কবি, কিশোর কবি, কবি সুকান্ত ভট্টাচার্য। তাঁর কবিতায় উঠে এসেছে বাড়ির রেলিং ভাঙা সিঁড়ি, উঠে এসেছে ক্ষুধা দারিদ্র থেকে পুঁজিবাদ, এসেছে কৈশোর তারুণ্য থেকে বিপ্লব স্বপ্ন। তার কবিতা কেবল কবিতা নয়, যাপিত জীবনের সমস্ত উপাদানের মধ্যে সঞ্চিত থাকা এক অনন্য সাহসের ভাণ্ডার যেন। যক্ষায় ভুগে মাত্র 21-এই সুকান্ত চলে গেলেন চির ঘুমে। মাত্র 6 বছরের সাহিত্য সাধনা তাঁর, তাতেই তিনি উপহার দিয়ে গেলেন মিঠে কড়া, ঘুম নেই, ছাড়পত্রর মতো কাব্যগ্রন্থগুলি। হাতে খড়ি অবশ্য 9 বছর বয়সেই হয়েছিল স্কুলের পত্রিকায়। অগ্নিদীপ্ত সৃষ্টি দিয়ে সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করতে প্রয়াসী ছিলেন তিনি। মানবিক চেতনায় উদ্বুদ্ধ কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা কাব্যধারার প্রচলিত প্রেক্ষাপটকে আমূল বদলে দিয়ে লিখতে পেরেছিলেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বয়সের সীমা অতিক্রম করে পরিণত ভাবনায় আমাদের মননে চিরস্থায়ী ছাপ রেখে যাওয়া কবি সুকান্ত ভট্টাচার্যকে আজ জন্মদিবসে শ্রদ্ধাপনত প্রণাম জানাই আমরা আকাশবাণী মৈত্রী পরিবার। শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষে এবার গান সেজে উঠুক কবি সুকান্ত ভট্টাচার্যেরই কথায়। সলিল চৌধুরীর সুরে সে গান রইল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনাদের জন্য।

0: মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: আজ থেকে প্রায় 2500 বছর আগের কথা, আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ, আমাজনের জঙ্গলে নাকি গড়ে উঠেছিল উন্নত সভ্যতা, ছিল লক্ষাধিক মানুষের বাস, অন্তত তেমনটাই বলছে সাম্প্রতিক এক গবেষণা। কলম্বাসের আমেরিকা খুঁজে পাওয়ার আগের সময়কালকে বলা হয় প্রাক কলম্বীয় যুগ। দীর্ঘ সময়ের প্রচলিত ধারণা, প্রাক কলম্বীয় যুগে আমাজন অঞ্চলে নাকি কোনো সভ্যতা ছিল না। তবে গত কয়েক বছরে সেই ধারণা ভেঙে দিয়েছে বিভিন্ন সভ্যতার নিদর্শন। কয়েক বছর আগেই বলিভিয়ায় সন্ধান মিলেছে প্রাচীন শহরের, এবার সন্ধান মিলল আরও এক প্রাচীন সভ্যতার। 600

খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়ে যা টিকেছিল আনুমানিক 850 সাল পর্যন্ত, অ্যাকুয়েরি সভ্যতা। গবেষকদের দাবি, দক্ষিণ পশ্চিম আমাজনে প্রায় 1,83,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছিল এই সভ্যতা। সেখানে ছিল নাকি প্রায় 30 লক্ষের কাছাকাছি মানুষের বাস। ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের এই গবেষণাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে নেচার জার্নালে। গবেষকরা আমাজনের জঙ্গলের একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে প্রায় 400টিরও বেশি ধ্বংসাবশেষ চিহ্নিত করেন। পাওয়া গেছে কিছু ঘর বাড়ির নিদর্শনও। গবেষকরা দাবি করছেন, প্রাচীন এই সভ্যতার মানুষেরা ভুট্টা, স্কোয়াশ, ম্যানিওক ইত্যাদির চাষ করত। একুইরি সভ্যতায় প্রশস্ত রাস্তাও ছিল বলে অনুমান করছেন গবেষকরা। ছিল চাষাবাদের পাশাপাশি উদ্যান পালনের চল। যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তা সবই মাটির, জ্যামিতিক নকশার বিভিন্ন মাটির কাজের সন্ধান মিলেছে এখানে। সব মিলিয়ে প্রাচীন এই অ্যাকুইরি সভ্যতার জনগোষ্ঠী বেশ সমৃদ্ধ এবং সুসংগঠিত বলেই ছিল বলে মনে করা হচ্ছে। তবে 850 সালে আচমকা এই সভ্যতার ভেঙে পড়ার কারণ কিন্তু এখনও অস্পষ্ট। ঘটনাচক্রে প্রায় একই সময়ে ভেঙে পড়েছিল মধ্য আমেরিকার মায়া সভ্যতাও। দুই সভ্যতার প্রায় একই সময়ে ভেঙে পড়া শুধুই কাকতলীয় কিনা, সেই রহস্য সন্ধানে এখনও মজে আছেন গবেষকরা। আমরাও এবার গানে গানে পাড়ি দিই রহস্য সন্ধানে। শুরু করি আমাদের আমাজন অভিযান অরিজিৎ সিং এর সঙ্গে।

ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আসরের প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছি আমরা। শেষ বেলায় একটু স্বাস্থ্য সংক্রান্ত কথা না বলে বিদায় নেব তা কি হয়? আচ্ছা, একটা প্রশ্ন করি, আমার শ্রোতা বন্ধুরা কি কেউ প্রোটিন বারে পেট ভরাতে অভ্যস্ত নাকি? তাহলে আজ তাদের জন্যই কিছু কথা বলছি। পুষ্টিবিদদের মতে

কর্মব্যস্ত জীবনে অনেক সময়ই ঠিকমতো প্রাতরাশ, দুপুরের আহার কিংবা বিকেলের জল খাবার খাওয়ার সময় পান না অনেকেই। ব্যাগে একটা নিউট্রিশন বার রাখা সেক্ষেত্রে নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ। খালি পেটে থাকা বা রাস্তার অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার এক স্বাস্থ্যকর উপায় এটি নিঃসন্দেহে। তবে বিশেষজ্ঞদের মতে প্রোটিন বার কেনার আগে ভালো করে তার পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। যেমন কেনার আগে অবশ্যই দেখতে হবে তাতে আদৌ 10-15 গ্রাম প্রোটিন আছে কি না, কতটা চিনি আছে সে বিষয়েও কিন্তু সতর্ক হতে হবে। 5 গ্রামের বেশি চিনি থাকলে অহেতুক ডায়াবেটিস, ওবেসিটির মতো রোগের ঝুঁকি বাড়বে। 3 গ্রামের মতো ফাইবার থাকাটাও কিন্তু অত্যন্ত জরুরি। প্রোটিন বারে কোনো রকম কৃত্রিম শর্করা বা চিনি মেশানো আছে কি না তা কেনার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে। বাদাম বা বিভিন্ন রকম বীজের মতো স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত উপাদান আছে কিনা তাও দেখা দরকার। সবচেয়ে বেশি দেখা দরকার অতিরিক্ত কোনো রাসায়নিক মেশানো আছে কি না। সবকিছু দেখে শুনে অবশ্যই নিজের জন্য উপযুক্ত প্রোটিন বারটি বেছে নিন। সুস্থ ও তরতাজা থাকুন প্রতিদিন। আর এবার কিন্তু দেখে নেওয়া দরকার সময়টাও। বিদায় বেলায় জানিয়ে দেওয়া দরকার মতামত জানানোর ঠিকানাগুলো। হ্যাঁ বন্ধুরা, আজকের আসরের শেষ লগ্নে পৌঁছে বিদায় নেবার আগে জানতে চাইব অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের। ইমেল করুন maitribondhu23@gmail.com ঠিকানায়, maitribanduhu23@gmail.com, অথবা কমেন্ট করুন আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, akashbanimaitribanduhu, অর্থাৎ মাঝে V9 রয়েছে বি। সেখানে নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্স রইল আপনার মতামতের প্রতীক্ষায়। আজ আপনাদের সঙ্গে আড্ডার সঙ্গী হিসেবে আসরে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। বিদায় বেলায় রেখে যাচ্ছি বাস্তুসাপ ছবি থেকে রূপঙ্কর বাগচির কণ্ঠে একটি সুন্দর গান আপনাদের জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী।

এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলাম আমি আম্রপালী ঘোষ মিত্র, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক।

এপার বাংলার ওপার বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শুনছেন ক্রীড়াঙ্গন, চলে আসি খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবরে।
0: এক নজরে
1: আজ শুরু হচ্ছে হকি বিশ্বকাপ, ভারতের সামনে ওয়েলস। আমস্টেলভিনের ওয়াগেনার্স হকি স্টেডিয়ামে খেলা শুরু হয়ে গিয়েছে। উদ্বোধনী দিন ম্যাচে জিততে মরিয়া হরমনপ্রীতা। হাফ টাইমে সঞ্জয় এবং হরমনপ্রীতের গোলে এগিয়ে গিয়েছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 3-0 এগিয়ে রয়েছে। ভারত মহাসাগরের তীরে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। টসে জিতে ভারত অধিনায়ক শুভমন গিল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 70 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 275 রান সংগ্রহ করেছে। 100 রান করেছেন দেবদত্ত পারিকাল। গতকাল কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গলকে 1-1 গোলে রুখে দিল ভবানীপুর। শ্যামল বেশরার গোলে এগিয়ে গিয়েছিল ভবানীপুর, গোল পরিশোধ করেন আনন্ত। গ্রুপ লিগে 7 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে ভবানীপুর, 6 ম্যাচে 16 পয়েন্ট ইস্টবেঙ্গলের। আগামীকাল থেকে শুরু হচ্ছে ডুরেন্ট কাপের কোয়ার্টার ফাইনাল। আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধে 7 ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ইন্ডিয়ান আর্মির। আগামী পরশু মোহনবাগানের খেলা জামশেদপুরের বিরুদ্ধে। যুবভারতীতে বিকেল 4 মুখোমুখি হবে মোহনবাগান ও জামশেদপুর। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ডারউইনে তৃতীয় দিনের শেষে বাংলাদেশ ভালো অবস্থায় রয়েছে। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করে মাত্র 198 রানে তাদের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংস 426 রান করে। তানজিদ হাসান 100 রান করেন। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস 4 উইকেটে 161 রান সংগ্রহ করেছে। অর্থাৎ এখনও 67 রানে পিছিয়ে রয়েছে অজিরা। ৪২তম জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে একাধিক সোনা জিতে বাংলাকে গর্বিত করেছে সানিথি মুখোপাধ্যায় ও অংশুমান নাগ। 14 বছরের সানিথি সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপে 4 সোনা ও 1 ব্রোঞ্জ পেয়েছে। 12 বছরের অংশুমান 2 সোনা ও 1 রূপো জিতেছে। হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালেন গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ। আমেরিকার সেন্ট লুইসে সিঙ্গফোর্ড কাপে তিনি চতুর্থ রাউন্ডে হারালেন নেদারল্যান্ডসের জর্ডন ফান ফরেস্টকে। 2.5 পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন প্রজ্ঞানন্দ। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে।
0: আতশ কাঁচের তলায়

ভারত মহাসাগরের তীরে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। টসে জিতে ভারত অধিনায়ক শুভমান গিল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 70 ওভারে 2 উইকেট হারিয়ে 275 রান সংগ্রহ করে।

তেন্ডুলকারকে ছুঁয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন এই তরুণ ক্রিকেটার। 2023 সালে ভারতের হয়ে অভিষেকের পরে এই নিয়ে 30তম টেস্ট খেললেন যশস্বী। আর মজার ব্যাপার, এই প্রথম 30টি টেস্টের প্রত্যেকটাই আলাদা আলাদা ভেন্যুতে খেলেছেন এই তরুণ ক্রিকেটার। জামিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকের পর দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ঘুরে এবার গলে পৌঁছলেন জয়সওয়াল। 30টি মাঠে 30টি ম্যাচ খেলে ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারের রেকর্ড ভাগ বসালেন যশস্বী। সঞ্জয় মাঞ্জারেকর তাঁর ক্যারিয়ারে প্রথম 33টি টেস্ট খেলেছিলেন 33টি আলাদা মাঠে। অন্যদিকে সচিন তেন্ডুলকর প্রথম 32টি টেস্ট খেলেছিলেন 32টি আলাদা ভেন্যুতে। সেই এলিট লিস্টে নাম জুড়ল যশস্বীর। আর 3 বছরের ক্যারিয়ারেই লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে নজর কেড়েছেন তিনি। 30টি টেস্ট খেলে 48.43 গড়ে জয়সওয়াল করেছেন 2,567 রান, এর মধ্যে রয়েছে 7টি সেঞ্চুরি এবং 13টি অর্ধ শতরান। সর্বোচ্চ রান 214, নট আউট। আর গলে 600তম টেস্ট খেলতে নেমেছে ভারত। এই ঐতিহাসিক টেস্ট শুরু ভালো করেও মাত্র 32 রানে আউট হয়ে ফিরে যান যশস্বী। শুরু থেকেই স্বচ্ছন্দ দেখাচ্ছিল তাঁকে, কিন্তু 12তম ওভারের শেষ বলে রান নিতে গিয়ে বোলার কেশারা নুয়ান্থার সঙ্গে ধাক্কা লেগে ভারসাম্য হারিয়ে প্রায় পড়েই গিয়েছিলেন নন স্ট্রাইকার প্রান্তে থাকা যশস্বী। উঠে রান নেওয়ার ইঙ্গিত দেন KL রাহুল, কিন্তু পরে আবার পিছিয়ে আসেন। এই ভুল বোঝাবুঝিতে দুই ব্যাটারি নন স্ট্রাইকার প্রান্তে চলে আসেন, ফলে সহজেই উইকেটকিপার প্রভাত জয়সূর্য রান আউট করে দেন জয়সওয়ালকে। 37 বলে 32 রান করে ফিরে যান যশস্বী। টেস্টে এই নিয়ে তৃতীয়বার রান আউট হলেন তিনি।

এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে 600তম টেস্ট খেলছে ভারত। 600 টেস্টের মাইল ফলক স্পর্শ করল ভারত 1932 সালের 25 জুন লর্ডসে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিল ভারত। 600 টেস্টের মাইল ফলকে পৌঁছাতে ভারতের লাগল 94 বছর। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পর তৃতীয় দেশ হিসাবে 600 টেস্ট খেলল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে শুভমান গিলরা জিততে পারবেন কিনা তা জানার জন্যে অপেক্ষা করতে হবে। তবে মাইল ফলক ছোঁয়া ভারতের আগের টেস্টগুলির ফলাফল আশাবাদী করতেই পারে ক্রিকেট প্রেমীদের। সিকে নাইডুর নেতৃত্বে প্রথম টেস্টে ভারত হেরেছিল 158 রানে। চতুর্থ ইনিংসে জয়ের জন্য 346 রানের লক্ষ্যে পৌঁছতে পারেনি ভারত। তবে সেই ম্যাচে প্রথম ভারতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন মোহাম্মদ নিসার। দেশভাগের পরে তিনি কিন্তু পাকিস্তানে চলে যান। প্রথম টেস্টের 35 বছর পর ভারত 100তম টেস্ট খেলেছিল ভারত। এই ম্যাচেও প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। 1967 সালের 13-15 জুলাই বার্মিংহামে চলেছিল এই টেস্ট ম্যাচ, এবং এই টেস্ট ম্যাচে অধিনায়ক ছিলেন মনসুর আলি খান পাতাহদি। ভারতের 200তম টেস্ট হয়েছিল 1982 সালের 10-15 ডিসেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ড্র করেছিলেন সুনীল গাওয়াস্কারের নেতৃত্বাধীন ভারত। ভারত তাদের 300তম টেস্ট ম্যাচ খেলেছে ঘরের মাঠে 1996 সালের 22-23 নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আহমেদাবাদে। এই টেস্টের অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর। 400তম টেস্ট ভারত খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জামাইকার সাবাইনা পার্কে। 2006 সালের 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত হওয়া টেস্টে 49 রানে জিতেছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারত। আর ভারতের 500তম টেস্ট কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2016 সালের 22-26 সেপ্টেম্বর। এই ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বে 197 রানে জয় এসেছিল। আর আজ 600তম টেস্ট খেলছে নামল ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে।

0: এখন শুনবেন একটি কথিকা, শিরোনাম এশিয়ার বুকে ভারতের সোনালি স্বপ্ন। এটি লিখেছেন সুমনা পাল। একটা মশাল জ্বলছে, এক প্রজন্মের হাত থেকে সেই মশাল পৌঁছে যাচ্ছে আর এক প্রজন্মের হাতে। সময় বদলেছে, বদলেছে খেলার ধরন, বদলেছে অ্যাথলিটদের মুখ, কিন্তু বদলায়নি একটা স্বপ্ন, এশিয়ার সেরাদের মঞ্চে ভারতের তিরঙ্গাকে সবচেয়ে উঁচুতে ওড়ানোর স্বপ্ন। এই স্বপ্নের বয়স আজ 75 বছরেরও বেশি। 1951 সালের মার্চ মাস, স্বাধীনতার মাত্র কয়েক বছর পরের ভারত, নতুন দেশ তখন নিজের পরিচয় গড়ে তোলার পথে। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম এশিয়ান গেমসের প্রধান পৃষ্ঠপোষক, আর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগ ও সহযোগিতায় দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয়েছিল এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এশিয়ান গেমস।
1: 4th of March 1951, the day Indian sport changed forever, the day when Asia marched closer to the great Olympic ideal of Sitius, Altius, Fortius. The President of India, Rajendra Prasad, officially opened the first Asian Games. In the inaugural edition, hosts India did extremely well, bagging a total of 15 gold medals, 10 of those coming from athletics, with Lavi Pinto becoming the first Indian to win a gold in the Asian Games. India finished second after Japan in the overall
0: medal. Shudhu ekta protijogita noy, eta chilo Bharater আত্মবিশ্বাসের প্রথম বড় ঘোষণা। উদ্বোধনী অনুষ্ঠানে নেহরুর সেই বিখ্যাত আহ্বান, খেলার স্পিরিটে খেলুন, আজও ক্রীড়া জগতের অন্যতম স্মরণীয় বার্তা। প্রথম আসরেই ভারত জিতেছিল 15টি সোনা, 16টি রূপো ও 20টি ব্রোঞ্জ সহ মোট 51টি পদক। জাপানের পর দ্বিতীয় স্থানে শেষ করেছিল আয়োজক দেশ। সাঁতারু শচীন নাগ এনে দিয়েছিলেন ভারতের প্রথম স্বর্ণ পদক, আর রোশন মিস্ত্রি 100 মিটার স্প্রিন্টে রূপো জিতে এশিয়ান গেমসে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইতিহাস গড়েছিলেন। সেখান থেকেই শুরু হয়েছিল ভারতের সোনালী যাত্রা। ভারতের এশিয়ান গেমসের ইতিহাসে ফুটবলের অধ্যায় আলাদা মর্যাদা পায়। 1951 সালে শৈলেন মান্নার নেতৃত্বে ভারত ফাইনালে ইরানকে 1-0 গোলে হারিয়ে জিতেছিল সোনা। এরপর 1962 সালে জাকার্তায় আবারও ফুটবলে সোনা জিতে ইতিহাস গড়ে ভারত। এশিয়ান গেমসে ফ্লাইং শিখ মিলখা সিং এর কথা বলতেই হবে। 1958 সালের টোকিও এশিয়ান গেমসে 200 ও 400 মিটারে জোড়া সোনা জিতে তিনি গোটা এশিয়াকে চমকে দিয়েছিলেন। 1962 সালেও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় ছিল। তার দৌড় শুধু রেকর্ড গড়েনি, প্রজন্মের পরে প্রজন্ম ভারতীয় অ্যাথলিটদের স্বপ্ন দেখতে শিখিয়েছে।
1: 7 years later in Tokyo, Milkha Singh stole the show as he bagged 2 golds.
0: মিলখার পর সেই মশাল তুলে নেন পিটি উষা। পায়লি এক্সপ্রেস নামে পরিচিত এই কিংবদন্তি 1986 সালের সিওল এশিয়ান গেমসে 4টি সোনা ও 1টি রূপোর পদক জিতে একাই ইতিহাস লিখেছিলেন।
1: পিটি উষা bagged as many as 4 gold medals. After a performance in Korea, Usha had become not only a national icon but also a symbol of women's empowerment.
0: ভারতীয় অ্যাথলেটিক্স যে এশিয়ার সেরাদের সঙ্গে সমানে লড়তে পারে, সেই বিশ্বাস আরো দৃঢ় হয়েছিল উষার হাত ধরেই। আজও তিনি এশিয়ান গেমসের সবচেয়ে সফল ভারতীয় ক্রীড়াবিদদের অন্যতম। 1998 সালের ব্যাংকক এশিয়ান গেমসও

0: ভারতীয় ক্রীড়ার ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। 1966 সালের পর দীর্ঘ 32 বছর অপেক্ষা, অবশেষে 1998 সালে ধনরাজ পিল্লাইয়ের নেতৃত্বে ভারত আবার হকিতে সোনা জিতে ফেরে। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারানোর পাশাপাশি ধনরাজ টুর্নামেন্টে 11টি গোল করে নজর কেড়েছিলেন। সেই সোনা ভারতীয় হকির হারানো গৌরব ফিরিয়ে এনেছিল।
1: Indian hockey ended its three-decade-long wait for a gold by beating South Korea in penalties. Ashish Balal became a national sensation, having stopped two penalty strokes in the tiebreaker.
0: শুধু পুরুষরাই নন, ভারতীয় মহিলা ক্রীড়াবিদরাও এশিয়ান গেমসে একের পর এক ইতিহাস লিখেছেন। 2014 সালে মেরি কম বক্সিংয়ে দেশের প্রথম মহিলা হিসেবে সোনা জিতে নতুন দিগন্ত খুলে দেন। তারও আগে 1994 সালে কর্ণম মল্লেশ্বরী ভারোত্তোলনে 2টি রূপোর পদক জিতে ভারতীয় মহিলা ভারোত্তোলনের পথ দেখিয়েছিলেন। পরে অলিম্পিকেও দেশের প্রথম মহিলা পদকজয়ী হিসাবে ইতিহাস গড়েন তিনি। শুটিংয়ে ইতিহাসও কম গৌরবের নয়। 1994 সালের হিরোশিমা এশিয়ান গেমসে মাত্র 17 বছর বয়সে যশপাল রানা 25 মিটার সেন্টার ফায়ার পিস্তল ইভেন্টে দেশের হয়ে শুটিংয়ে প্রথম সোনা জেতেন। পরে অভিনব বিন্দ্রাদের মতো শুটাররা সেই সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক সময়ে ভারতের ক্রীড়া মানচিত্রের সবচেয়ে উজ্জ্বল নাম নীরজ চোপড়া। 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে জ্যাভলিনে সোনা জিতে যে যাত্রা শুরু হয়েছিল তা পরে পৌঁছেছে অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ডায়মন্ড লীগের শিখরে। নীরজ যেন হয়ে ওঠেন নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। এশিয়ান গেমসের মঞ্চে ভারতের সাফল্য শুধু কয়েকজন তারকার গল্প নয়, এটা একটা দেশের দীর্ঘ পরিশ্রম, ধৈর্য আর সাফল্যের ইতিহাস। অ্যাথলেটিক্স, শুটিং, কুস্তি, বক্সিং, কাবাডি, হকি, তীরন্দাজি, ভারোত্তোলন, একাধিক সাফল্য, তারই প্রতিফলন দেখা গিয়েছিল 2023 সালের হাংঝৌ এশিয়ান গেমসে। ইতিহাস গড়ে ভারত প্রথমবার 100 পেরিয়ে জিতেছিল 107টি পদক, যার মধ্যে 28টি সোনা, 38টি রূপো এবং 41টি ব্রোঞ্জ। 1951 থেকে 2023 এই দীর্ঘ যাত্রায় ভারতের ঝুলিতে জমা পড়েছে মোট 779টি পদক। সদ্য শেষ হয়েছে গ্লাসগো কমনওয়েলথ গেমস, সেই আসরে ভারতীয় ক্রীড়াবিদদের পারফরমেন্স আবারও আশার আলো দেখিয়েছে। এবার চোখ জাপানের আইচি নাগোয়ার দিকে। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে বিংশ এশিয়ান গেমস। হাংঝোয়ের ঐতিহাসিক সাফল্যের পর এবারও নতুন করে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। সবচেয়ে বেশি নজর থাকবে শুটিংয়ে। কমনওয়েলথ গেমসে এই খেলাটা না থাকলেও এশিয়ান গেমসে আবার ফিরছে শুটিং, আর এটাই ভারতের সবচেয়ে বড় শক্তির জায়গা। রাইফেল, পিস্তল ও শটগান তিন বিভাগেই ভারতের হাতে রয়েছে বিশ্বমানের শুটার। গত কয়েক বছরে বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটারদের ধারাবাহিক সাফল্যই বলে দিচ্ছে আইচি নাগোয়াতেও পদকের বড় ভরসা এই খেলায়। ব্যাডমিন্টনেও ভারতের সম্ভাবনা উজ্জ্বল। একসময় এশিয়ার শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে লড়াই করাই ছিল লক্ষ্য, এখন পরিস্থিতি বদলে গেছে। পিভি সিন্ধু, সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি, চিরাগ শেট্টি, লক্ষ্য সেনদের হাত ধরে ভারত এখন সোনা জয়ের দাবিদার। কুস্তিও ভারতের অন্যতম শক্ত ঘাঁটি। বছরের পর বছর এই খেলা থেকে দেশকে পদক এনে দিয়েছেন ভারতীয় কুস্তিগিররা। আইচি নাগোয়াতেও কুস্তি থেকে একাধিক পদকের আশা থাকছে। একইভাবে ভারোত্তোলনেও নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের দিকে তাকিয়ে রয়েছে দেশ। কর্ণম মল্লেশ্বরীর হাত ধরে যে পথ চলা শুরু হয়েছিল

এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এবারও রয়েছে। তীরন্দাজিও হতে পারে ভারতের অন্যতম সাফল্যের মঞ্চ, বিশেষ করে রিকার্ভ বিভাগে। সাম্প্রতিক সময়ে ভারতীয় তীরন্দাজদের পারফরমেন্স যথেষ্ট আশাব্যঞ্জক। দলগত খেলার মধ্যে সবচেয়ে বেশি প্রত্যাশা থাকবে হকি ও ক্রিকেটে। পুরুষ ও মহিলা দুই ভারতীয় হকি দলই সাম্প্রতিক সময়ে নিজেদের নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আর টি-20 ক্রিকেটে যদি পূর্ণ শক্তির দল নামে, তাহলে পুরুষ ও মহিলা উভয় দলই সোনার পদকের অন্যতম দাবিদার। 75 বছরেরও বেশি আগে যে মশাল জ্বলে উঠেছিল দিল্লির আকাশে, সেই আলো আজও নিভে যায়নি, বরং সময়ের সঙ্গে আরো উজ্জ্বল হয়েছে। শৈলেন মান্নার পায়ের জাদু, মিলখা সিং এর গতি, পিটি উষার দৌড়, ধনরাজ পিল্লায়ের স্টিক, মেরি কমের ঘুষি, কর্ণম মলেশ্বরীর শক্তি, যশপাল রানার নিখুঁত লক্ষ্য ভেদ আর নীরজ চোপড়ার জ্যাভলিন, সব মিলিয়ে তৈরি হয়েছে ভারতের এশিয়ান গেমসের গৌরব গাথা। এবার সেই গৌরবের নতুন অধ্যায় লেখার পালা।

0: এতক্ষণ শুনলেন একটি কথিকা, শিরোনাম এশিয়ার বুকে ভারতের সোনালী স্বপ্ন। এটি লিখেছেন সুমনা পাল।
1: চলে আসি আবারও মৈত্রী ক্রীড়াঙ্গনের অন্যান্য খবরাখবরে। আজ 15ই অগস্ট, চলে আসি আজকের দিনের কথায়। আজ ক্রীড়া জগতের বহু ঘটনা যেমন রয়েছে, তেমনি বহু ক্রীড়া ব্যক্তিত্ব আজকের দিনে জন্মগ্রহণ করেছেন, অনেকে আবার পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন। চলে আসি এমন একটি ঘটনা, 1889-এর আজকের দিনে মোহনবাগান ক্লাব তার প্রতিষ্ঠার দিন হিসাবে চিহ্নিত করে এসেছে, অর্থাৎ আজ মোহনবাগানের জন্মদিন। চলে আসি জন্মদিনের কথায়। 1963-তে ইংল্যান্ডের জ্যাক রাসেল উইকেট রক্ষক হিসাবে তিনি 1988 থেকে 1998 পর্যন্ত এই 10 বছর সময়কালের মধ্যে 54টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই জ্যাক রাসেলের জন্মদিন আজ 1963-তে। 1975-এ আজকের দিনে ভারতের বিজয় ভরদ্বাজ, তিনি জন্মগ্রহণ করেন ভারতের ব্যাঙ্গালোরে। দুজনকে এই জন্মদিনের অনেক শুভেচ্ছা। শুধুই জন্মদিন নয়, পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন এমন অনেক ক্রীড়া ব্যক্তিত্ব রয়েছেন, যেমন 2011-তে নিউজিল্যান্ডের এরিক ড্যামস্টার্স স্পিন বল করতেন। তিনি তার কেরিয়ারে 5টি টেস্ট ম্যাচ খেলেছেন, 86 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকের মতো এক 15ই অগস্ট। 2018-র আজকের দিনে ভারতের অধিনায়ক, প্রাক্তন অধিনায়ক ব্যাটসম্যান অজিত ওয়াদেকর, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার কেরিয়ারে 37টি টেস্ট ম্যাচ খেলেছেন, 143 তার সর্বোচ্চ স্কোর, 77 বছর বয়সে 2018 সালের আজকেরই মতো এক 15ই অগস্ট তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন। 2021-এ আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফিফা ওয়ার্ল্ড কাপ 1974-এ বিশেষ কৃতিত্বের দাবিদার জার্মান ফুটবলার গার্ড মুলার। 2021-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুনলেন আজকের দিনের কথা। চলে আসি খেলাধুলোর কিছু টুকরো খবরাখবরে। বড় দায়িত্ব পেতে পারেন

লক্সমান, ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সের দায়িত্বে থাকা ভিভিএস লক্সমানকে আরও বেশি দায়িত্ব দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে তাঁর চুক্তি আরও বাড়ানো হতে পারে এবং বিসিসিআইয়ের ডিরেক্টর অব ক্রিকেট পদে বসানো হতে পারে, যে পদটি আগে ছিলই না। নতুন এই পদে লক্ষণের হাতে আরও ক্ষমতা থাকবে, স্টাফ নির্বাচন করতে পারবেন তিনি, তবে একই সঙ্গে তিনি সেন্টার অব এক্সেলেন্সের দায়িত্বও সামলাবেন। ম্যানচেস্টারের নতুন ফুটবলার চান ক্যারিক। চেলসি, ম্যানচেস্টার সিটি, লিভারপুল যখন একের পর এক ফুটবলার সই করিয়ে চলেছে, তখন ম্যানচেস্টার ইউনাইটেড একেবারেই নীরব। কোনো বড় ফুটবলার সই করাতে পারেননি মাইকেল ক্যারিকরা। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার চান আরও নতুন ফুটবলার আসুক দলে। বার্সেলোনা নতুন করে চুক্তি করাননি মার্কোস র্যাশফোর্ডের, ফলে ম্যান ইউনাইটেডেই ফিরে এসেছেন তিনি। র্যাশফোর্ড ফেরায় উইং আরও শক্তিশালী হয়েছে ম্যানচেস্টারের। ক্যারিক বলেছেন, দলে এখনও দু একটা জায়গা নিয়ে সমস্যা রয়েছে, আমাদের আরও নতুন ফুটবলার প্রয়োজন। যোগ করেন, র্যাশফোর্ড দলে ফেরায় আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছি। চলছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আজ প্রথম দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যে বৃষ্টিবিঘ্নিত দিনে 73 ওভারে খেলা হয়েছে। 73 ওভারে ভারত 2 উইকেট হারিয়ে 288 রান সংগ্রহ করেছে। ক্রিজে রয়েছেন দীপদত্ত পারিকাল, তিনি 178 বলে 131 রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন। রয়েছেন ঋষভ পান্থ, 36 বলে 27 রান করে তিনিও ক্রিজে রয়েছেন। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক শুভমন গিল। ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে তা আপনারা জানাতে পারেন আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com, aircolkatasports@gmail.com। এছাড়া আপনারা চিঠিও পাঠাতে পারেন এই ঠিকানায়, ক্রীড়াঙ্গন, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও। ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন সাম্য বাঁক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে আমরা কিন্তু আপনাদের প্রয়োজনীয় নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করি। মূলত আমাদের আলোচনা কৃষিভিত্তিকই হয়ে থাকে, তা হতে পারে মাঠের ফসল কিংবা কারোর যে সমস্ত প্রাণী পালক রয়েছেন, প্রাণী বন্ধুরা রয়েছেন যারা প্রাণী পালন করে থাকেন, তার থেকে যে একটা সহায়ক রুজি রুটির যোগান ওনারা পান, তেমনি সেটা মৎস্য বিজ্ঞান নিয়ে হতে পারে বা অন্য কিছু। অর্থাৎ আমি বলতে চাইছি যে গ্রামীণ অর্থনীতিকে একটা সুস্থ স্থির মাত্রায় রাখতে গেলে যে ধরনের কাজকর্মগুলোর সঙ্গে আপনারা সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও যুক্ত আছেন অনেকেই, তো আপনাদের অর্থনৈতিক দিকটা, অর্থনৈতিক মানটা যেন বজায় থাকে এবং একটা সুস্থ স্বাভাবিক একটা সচ্ছল পরিবার

0: সুখী পরিবার যেন আমরা দেখতে পাই, সেটাই আমরা আশা রাখি, আশা করি। কিন্তু আজকের বিষয়টা একটু যেন কোথাও একটু স্বতন্ত্র বলবো, সেটা কীরকম, আজকে আমরা আলোচনা করব এক পৃথিবী এক স্বাস্থ্য এই বিষয়ে। শুনতে কেমন খটমটো লাগছে না, যে খুব একটা সাহিত্যের অবতারণা হয়ে যাচ্ছে, যেখানে আমরা সাহিত্য বিষয়ে খুব একটা জ্ঞানগম্য চর্চা সাধারণত করি না, বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য নিশ্চয়ই, আমরা যখন কবিগুরুকে নিয়ে অনুষ্ঠান করেছি বা আগামীতে আমরা নজরুলকে নিয়ে অনুষ্ঠান করব, তো তারাও কিন্তু আমাদের এই গ্রামীণ জীবনে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখেন, এবং সেই দিকটা চিন্তা কিন্তু আমরা অনুষ্ঠান করেছিলাম কবিগুরুর কৃষি চিন্তা, ভীষণ সমাদৃত হয়েছে, আপনারা ভীষণ প্রশংসা করেছেন, অনেক চিঠি অনেক কল আমরা পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আজকের যে অনুষ্ঠানটা এক পৃথিবী এক স্বাস্থ্য, আমাদের মধ্যে বিশেষজ্ঞ উপস্থিত রয়েছেন, তো একটু পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রিপন বিশ্বাস। ডাক্তারবাবু নমস্কার।
1: নমস্কার।
0: তো যে কথাটা বলছিলাম, কৃষিক্ষেত্রে যে মানুষের যে ধরনের সমস্যাগুলো হচ্ছে, সামাজিক বা পারিপার্শ্বিক বা পরিবেশগত হতে পারে অন্য কিছু, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের কৃষি যে জায়গায় দাঁড়িয়ে আছে, কৃষি অর্থে আমি এখানে সার্বিক কৃষির কথা বলছি, শুধুমাত্র চাষবাস নয়, সেখানে প্রাণীপালন রয়েছে, মৎস্য পালন রয়েছে, যেমনটা আগে বললাম, তো সামগ্রিক অর্থে ওরা কীভাবে এই সমস্ত ক্ষেত্রগুলো জড়িয়ে আছে, একে অপরের পরিপূরক হয়ে আছে, এই স্বাস্থ্যের সঙ্গে এক পৃথিবী কীভাবে বলা হচ্ছে, কৃষক বন্ধুরা রোজই শুনে থাকেন, আপনার কাছ থেকে বরং শুনি যে এক পৃথিবী এক স্বাস্থ্য বলতে আসলে কী বোঝাচ্ছেন, সংক্ষেপে যদি একটু বলেন।
1: আপনি অনেকটাই বলে দিয়েছেন, তার বাইরে আমি যেটুকু এর সঙ্গে সংযোজন করতে চাই সেটা হলো, দেখুন এক পৃথিবী এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, এক পৃথিবী সবার কাছে ব্যাপারটা পরিষ্কার যে পৃথিবী একটাই, কিন্তু পৃথিবীতে যে কম্পোনেন্ট বা পৃথিবীর যে উপাদান, এই উপাদানের মধ্যে মানুষ যেমন রয়েছে, এই উপাদানের মধ্যে প্রাণীরা রয়েছে, গাছপালা রয়েছে, পরিবেশ রয়েছে, তাহলে এর সবারই কিন্তু একটা স্বাস্থ্য আছে। আমরা মানুষের স্বাস্থ্য সম্পর্কে জানি সচেতন, আমরা প্রাণীদের স্বাস্থ্য সম্পর্কে জানি সচেতন, আমরা পরিবেশের স্বাস্থ্য সম্পর্কে হয়তো কিছুটা জানি, কিন্তু আমরা এটা জানি না বা আমরা জানতে শুরু করেছি যে একজনের স্বাস্থ্য অন্যজনের স্বাস্থ্যের সঙ্গে কীভাবে জড়িত, এবং একজনের স্বাস্থ্য খারাপ হলে সেটা যে অন্যের স্বাস্থ্যের উপরে তার তার
0: মানে তার যে প্রভাব
1: প্রভাব রয়েছে, তাহলে সেটা কীভাবে রয়েছে, আমরা যদি সেটাকে জানতে পারি তাহলে আমরা সেই রোগটাকে ভালো করে আরও কিন্তু আমরা রোগের প্রতিকার, রোগের প্রতিরোধ এগুলো গড়ে তুলতে পারি। খুব অল্প কথায় আপনি এক পৃথিবী এক স্বাস্থ্য যদি বুঝতে চাই, মূলত তিনটে স্তম্ভ আছে, তিনটে স্তম্ভের মধ্যে আপনি প্রথমেই নিঃসন্দেহে আমরা মানুষের যে স্বাস্থ্য সেটাকে নিয়েই ভাববো। আলটিমেটলি পৃথিবীতে যাই কিছু করছি, মানুষের স্বাস্থ্য মানুষকে ভালো রাখার জন্যই করছি, মানব সভ্যতার জন্যই। তার বাইরে প্রাণী স্বাস্থ্য, এটাও ঠিক যে প্রাণীদের স্বাস্থ্য নিয়ে প্রচুর কাজ হয়, প্রতিটা ব্লকেই তার নির্দিষ্টভাবে সে সেট আপ রয়েছে। এর বাইরে পরিবেশের স্বাস্থ্য অর্থাৎ এনভায়রনমেন্টাল হেলথ, এটা নিয়ে প্রচুর লোক বিভিন্ন সেক্টরে কাজ করে। তাহলে এই তিনটে স্বাস্থ্যই কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
0: আজকাল যে কথাটা আপনি বললেন যে এনভায়রনমেন্টাল হেলথ, কৃষক বন্ধুরা রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পরিবেশেরও কিন্তু একটা প্রভাব রয়েছে, একটা স্বাস্থ্য রয়েছে। আজকাল আমরা ভীষণভাবে পরিবেশ সচেতন হয়ে পড়েছি, আর আপনি বলছেন এই যে এক পৃথিবী এক স্বাস্থ্য, সেখানে পরিবেশ একটা স্তম্ভ, তাহলে পরিবেশের গুরুত্বটা এসেই যায়, প্রাণী স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের স্বাস্থ্য। আপনি ঠিক কেন পরিবেশ নিয়ে আমরা তো মাতামাতি করছি?
1: দেখুন পরিবেশে প্রতিনিয়ত যে পরিবেশকে সবথেকে যদি বেশি কেউ ক্ষতি করে থাকে সেই আমরা মানুষ, এবং সেই আমরা মানুষরাই পরিবেশকে বাঁচানোর জন্য বিভিন্ন সচেতনতা মানে সচেতনতা বিভিন্ন প্রোগ্রাম আমরা করছি। কথাটা হচ্ছে পরিবেশকে যত আমরা নষ্ট করছি, আমরা নিজেদের রোগ ডেকে আনছি, আমাদের প্রাণীদেরও আমাদের রোগ ডেকে আনছি, ঠিক তেমন আমাদের গাছপালা সমস্ত কিছুরই কিন্তু রোগ বাড়ছে।
0: আচ্ছা,
1: এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে পৃথিবীর যে তাপমাত্রা দিনে দিনে যে বেড়ে চলেছে, এই তাপমাত্রা বাড়ার সঙ্গে যেমন গাছের বিভিন্ন রোগ বাড়তে শুরু করেছে, ঠিক তেমন প্রাণীদের রোগ বাড়তে শুরু করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে কিন্তু মানুষেরও রোগ বাড়তে শুরু করেছে। এটা আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিলাম যে পরিবেশকে যদি আমরা না বাঁচাতে পারি, আমরা যদি আরও বেশি সবুজায়ন না করতে

0: পারি, তাহলে কিন্তু আমাদের রোগের পরিমাণ বাড়বে। আমরা যদি আমাদের বনভূমিকে না ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের রোগের পরিমাণ আরও বাড়বে। তাহলে আমাদের প্রাণী পালক যারা আছে, আমাদের কৃষি ভাই যারা আছে, চাষি ভাই যারা আছে, তাদের কিন্তু জানতে হবে যে পরিবেশকে কি করে বাঁচাতে হবে, তাহলেই তার প্রাণীটিকে সে বাঁচাতে পারবে। তাহলে
1: একদম সঠিক জায়গায় এসে গেছে, আমি ঠিক সেই প্রশ্নটাই করতে চাইছি যে প্রাণী পালকরা কেন এক স্বাস্থ্য সম্পর্কে এতটা জানতে চাইবে।
0: এই যে আবারও যে প্রাণী পালক, মানে তারা তো আমাদের স্বাভাবিকভাবেই মানুষের স্বাস্থ্যের সঙ্গে জড়িত প্রাণী পালকেরা, কারণ আমরা জানি যে প্রাণীবাহিত রোগ কিন্তু আছে, এবং এখনো পর্যন্ত পৃথিবীতে আমরা যত রোগ আইডেন্টিফাই করেছি সংক্রামক রোগ মানুষের ক্ষেত্রে, 1415টা রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন।
1: কি বলেন, কতটা?
0: 1415
1: 1415টা রোগ
0: সংক্রামক রোগ মানুষের হয়।
1: আচ্ছা,
0: তার মধ্যে 61% 868টা রোগ এটা কিন্তু প্রাণীবাহিত।
1: তাহলে কৃষক বন্ধু দেখুন, আমরা কিন্তু একটা নতুন তথ্য পেলাম যে এতগুলো রোগ প্রাণীবাহিত, এবং সেটা কোথায় সঞ্চারিত হচ্ছে? মানুষের মধ্যে বিস্তার ঘটছে, মানুষের মধ্যে তার, অর্থাৎ প্রাণী থেকে মানুষের মধ্যে তার বাসা বা প্রকোপ গড়ে নিচ্ছে, তাই তো?
0: এটা ডাইরেক্টলি হতে পারে, মানে প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে। প্রত্যক্ষভাবে আপনি বলতে পারেন, যখন প্রাণীদের হ্যান্ডেল করছে বা প্রাণীর তার লালন পালনের যে কাজগুলো, দুধ দেওয়া থেকে শুরু করে আপনি বিভিন্ন সময় মুরগি পালন, হাঁস পালন, গবাদি প্রাণী যেগুলো আছে পালন করতে গিয়ে কিন্তু চাষি ভাইয়েরা কিন্তু অনেক রকম রোগের, বা প্রাণী পালকেরা কিন্তু অনেক রকম রোগের সম্মুখীন হয়, বা অনেক রকম রোগ প্রাণী থেকে পায়। ঠিক তার পাশাপাশি তার বেশ কিছু প্রোডাক্ট, এই যে প্রাণীদের উৎপাদিত যে জিনিসগুলো আমরা পাই, সেটা ডিম হতে পারে, দুধ হতে পারে, মাংস হতে পারে, সেই জায়গা থেকেও কিন্তু আমরা প্রচুর লোক, যারা আমরা শহরে থাকি সাধারণ মানুষ, তারাও কিন্তু, আমার বাড়িতে কোনো প্রাণী নাও থাকতে পারে কিন্তু আমি প্রাণীবাহিত রোগের দ্বারা আক্রান্ত হতে পারি। সেই পরিমাণের রোগ এখনো পর্যন্ত যেটা দেখা গেছে সেটা কিন্তু 61% শতকরা 61% রোগ কিন্তু প্রাণীবাহিত। তাহলে আমরা যারা শহরে বাস করি, যাদের প্রাণী নেই, আমরা যারা গ্রামে বাস করি, যিনি প্রাণী পালনের সঙ্গে যুক্ত, আমরা কিন্তু উভয়ই প্রাণীবাহিত রোগের দ্বারা কিন্তু আমরা আক্রান্ত হতে পারি।
1: মানে আপনি বলছেন আমরা শহরে থেকেও সেই প্রাণীর বাহিত রোগের প্রকোপ থেকে বাঁচার কোনো সুযোগ নেই?
0: একদমই একদমই একদমই।
1: দেখুন, খুব সাবধান, তাহলে কি করতে হবে?
0: দেখুন, সাবধানতা তো আমাদের নিতেই হবে, কারণ এমন কি হয়েছে যে আমাদের পৃথিবী থেকে রোগ কমছে, দিনে দিনে রোগ বাড়ছে। আপনি একটু খেয়াল করে দেখুন, আমরা যদি লাস্ট 15-20 বছরকে একটু পিছনের 15-20 বছরকে চিন্তা করি, আপনি নতুন নতুন রোগ পেয়েছেন, আপনি আমাদের ভেটেনারি সেক্টর থেকে, প্রাণীদের সেক্টর থেকে আপনি বার্ড ফ্লু পেয়েছেন, আপনি নিপা পেয়েছেন, বাদুর থেকে নিপা পেয়েছেন, আপনি খুব রিসেন্টলি, আমরা কেন এত দূরে যাব, আমরা খুব রিসেন্টলি যে COVID-19 বলে সারা পৃথিবীতে যে আলোড়ন পড়ে গেছে, যে রোগের মহামারী ঘটেছে, প্যান্ডেমিক হয়েছে, প্যান্ডেমিক শব্দটা কে না জানে, কিন্তু COVID-19 আগে কতজন মানুষ প্যান্ডেমিক শব্দটাকে জানতো? তাহলে একটা রোগ COVID-19 কিন্তু প্রাইমারিলি এটা একটা বাদুরবাহিত রোগ, যেটাকে করোনা ভাইরাস বলা হয়। তাহলে করোনারই একটা প্রোডাক্ট সেটা কিন্তু COVID-19, নতুন স্ট্রেন, নতুন ভাইরাস। তাহলে প্রাণীবাহিত রোগ কিন্তু দিনে দিনে মানুষের কাছে, আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে, এবং বিভিন্ন গবেষণা মাধ্যমে বিভিন্ন গবেষক তারা এটা একটা ভবিষ্যৎবাণী করেছেন যে আগামী 100 বছর এটা কিন্তু ভাইরাসের বছর হবে, এবং এই ভাইরাস প্রাণীবাহিত ভাইরাসই হবে।
1: সে তো একটা মারাত্মক বিষয়, তাহলে চিন্তারও উদ্রেক হয়। তো সেই প্রসঙ্গে দেখুন, এতটা বেশি এগিয়ে আমি কিন্তু ভাববো না, মানুষের মনে যেন ভয়ের সঞ্চার না হয়। আপনারা কিন্তু একদম ভাববেন না, নিশ্চয়ই ডাক্তারবাবু যেটা বলছেন তা ভয়ের উদ্রেক করে বটে, কে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আমরা রাস্তা পারাপার করি। তো বন্ধুরা, সাবধান, এত ভয় পাওয়ার কিছু নেই। একটু আপনার কাছে ফিরে যাই, জানতে চাইব পৃথিবীর, এই যে বললেন যে এক স্বাস্থ্য, নিশ্চয়ই তার সম্পর্কে সচেতনতা তৈরি হওয়া দরকার, কিন্তু প্রয়োজনীয়তা আর কিছু আছে কি?
0: ডেফিনেটলি আছে, কারণ হচ্ছে পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন মহামারী হয়েছে। আমরা ভারতবাসী হিসাবে আমরা এটা বলতে পারি যে COVID-19 তো আমরা জানি, কিন্তু একটু পুরনো সময় ঘাটলে আমরা দেখতে পারি প্লেগ বলে রোগের নামটা জানে না এমন লোক কিন্তু নেই,
1: মানে তাহলে পরিচিত রোগ, বিশেষত সেই সময়টার কথা যখন আমরা যদি ভাবি যে স্বাধীনতা ঠিক আগে,
0: ঠিক
1: আমাদের স্বামী বিবেকানন্দ, স্বামীজির কথা বলছি, যখন ভগিনী নিবেদিতাকে এদেশে নিয়ে আসেন, সে সময় কিন্তু নিবেদিতা বিশেষ করে প্ল্যাগ দমনের জন্য যুবকদের যেভাবে অনুপ্রাণিত করেছিলেন, সেটা কিন্তু আজও সারা দেশবাসী মনে রেখেছে, বিবেকানন্দের সেই ভগিনী নিবেদিতাকে আনন এবং তার যে প্ল্যাগের মহামারী সেই সময় কলকাতায় ছড়িয়ে পড়েছিল, তাতে যে তিনি যেভাবে উদ্যোগ নিয়ে, সেটা নিজে যে অসুস্থ হয়ে পড়বেন কি পড়বেন না তার কোনোরকম কেয়ার না করে, বিন্দুমাত্র নিজের দিকে নজর না দিয়ে উনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন।
0: হ্যাঁ, আপনি এই তথ্যটা আমার জানা ছিল না, আমি যেটা জানলাম, ধন্যবাদ আপনাকে, যে জায়গায় ছিলাম। তাহলে এই যে প্লেগ রোগটা, যে একটা মহামারী রোগ হলো, মহামারীর কারণে প্রচুর লোক যে মারা গেল, কিন্তু এই রোগটাকে আটকাতে গিয়ে দেখা গেল যে আমি যদি প্রাণী স্বাস্থ্য

0: নিয়ে যে কাজ করছে তার কাছ থেকে যদি আমি ইনফরমেশনটা না পাই, আমি কিন্তু শুধুমাত্র মানুষের প্লেগটাকে কন্ট্রোল করলে আমি প্লেগ আটকাতে পারছি না। তার পাশাপাশি যে লোকটি যেখানে জঙ্গলে, যে ফরেস্টে যিনি কাজ করছেন, যেখান থেকে অ্যাকচুয়ালি প্লেগটা এসছে, আমি যদি ফরেস্ট ওয়ার্কারদের কাছ থেকে ইনফরমেশান না পাই, তাহলে কিন্তু আমি প্লেগ রোগটাকে কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। তাহলে স্বাভাবিকভাবেই এক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা আছে, আমাদের একটা টেবিলে এসে আলোচনা করতে হবে, আমাদের চাষি ভাইদের কাছ থেকে আমাদের ইনফরমেশান তথ্য নিতে হবে যে ওনার গ্রামে নতুন কোনো রোগ উনি কি দেখতে পাচ্ছেন, উনি কি মানে পরখ করতে পাচ্ছেন যে এটা একটু একটু একটু অন্য ধরনের রোগ প্রাণীর মধ্যে আসছে। আমি যদি সেই তথ্যটা প্রাণী চিকিৎসককে দেই, প্রাণী চিকিৎসক কিন্তু মানুষের যিনি চিকিৎসা করছেন তাদেরকে যদি বার্তাটা পৌঁছে দিতে পারে, অর্থাৎ একটা একটা টেবিলে এসে আমরা যদি আলোচনাটা করতে পারি, তাহলে যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি সুবিধা পাবো, যদি আমরা এক স্বাস্থ্য নিয়ে যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তার পাশাপাশি আরেকটা একটু ছোট্ট কথা আপনাকে একটু বলি, আগাম রোগ সম্পর্কে কিন্তু জানা যায়,
1: এটা কিরকম,
0: সেটা হচ্ছে ধরুন আগামী 10 বছর পরে কি রোগ হতে পারে, ট্রেন্ড। তার মানে এটা ফরেস্টের যে লোকটি কাজ, যে কথা বলছিলাম, ফরেস্টের যে লোকটা কাজ করছে, সে যদি দেখতে পায় যে অ্যানিমেলের মধ্যে, ফরেস্টের ওয়াইল্ড লাইফের মধ্যে নতুন কোনো ডিজিজের লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে এই নতুন ডিজিজের লক্ষণ যদি জানতে পারে, চিনতে পারে, সেই ইনফরমেশনটা যদি সে পাস করতে পারে তাদের এক্সপার্টের কাছে, তাহলে কিন্তু আমরা একটা আগাম জানান, আগাম একটা অ্যাজিউম করা যে আমরা এই রোগটা কিন্তু আগামী দিনে হিউম্যানের ক্ষেত্রেও আসতে পারে।
1: তো আমাদের কিন্তু বিশেষভাবে তাহলে সচেতন হওয়া প্রয়োজন যে প্রাণী পালকেরা তো হবেনি, কিন্তু আপনি তো বলছেন যে প্রাণীর যে বাই প্রোডাক্ট যেগুলো আমরা খাচ্ছি, সেখান থেকেও শহরে থেকেও আমরা সেই রোগে আক্রান্ত হতে পারি, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু এই রোগের প্রকোপ বাড়তে পারে মানুষের শরীরে। একটা জিনিস আপনি বলুন, দেখুন যিনি প্রাণী পালন করে জীবিকা নির্বাহ করছেন তাকে তো প্রাণী পালন করতেই হবে, তো সেখানে উনি কী ধরনের সাবধানতা অবলম্বন করবেন বা রোগের কীভাবে সম্মুখীন হবেন, কোন প্রাণী পালন করলে পরে উনি কম রোগের সম্ভাবনা থাকবে, ওনার শরীরে রোগের প্রবেশ ঘটবে?
0: উনি প্রাণী পালন করছে কিন্তু ওনার জীবিকা এটা ঠিক, কিন্তু উনি প্রাণী পালন ওটা কিন্তু আমাদের খাবারের জন্যই প্রাণীটা পালন করছেন। আমরা যে শহরে বসে দুধ পাচ্ছি, মাংস পাচ্ছি, উনি প্রাণীটাকে বড় করেছেন বলেই কিন্তু আমরা সেটাকে খাদ্য হিসাবে পাচ্ছি। তার মানে এটাকে আমরা ফুড অ্যানিমেল বলে থাকি, যে বিভিন্ন যে প্রাণী আমরা পালন করি। এই পালন করতে গিয়ে দেখা গেছে বিভিন্ন রোগ, আমি পোষণ মানে যদি আমি আমার রাজ্যের কথাই ভাবি, সেক্ষেত্রে দেখবেন চাষি ভাইরা কিন্তু জানেন যে জলাতঙ্ক কী রোগ, চাষি ভাইরা জানেন গোযক্ষা কী রোগ, গোযক্ষা মানে কিন্তু টিবি, আমি টিবির কথা বলছি, চাষি ভাইরা জানেন ইঁদুর থেকে কিন্তু লেপ্টোস্পাইরা বলে একটা রোগ হতে পারে, চাষি ভাইরা জানেন ব্রুসেলা হতে পারে। ঠিক তার পাশাপাশি এই যেমন আমরা আজকে আমরা স্টুডিওতে বসে প্রোগ্রাম করছি, কিন্তু আপনি বাড়িতে গিয়ে বা একটু পরেই যখন চাটা খাবেন, যে চায় যে দুধটা দেওয়া হচ্ছে, আপনি এটা তো প্রাণীরই প্রোডাক্ট, প্রাণীর থেকে উৎপাদিত, তাহলে এর মধ্যে কি, এর মধ্যে থেকেও তো রোগ আসতে পারে। এই জন্যই আপনি পাস্তুরাইজড মিল্ক খান, আমরা প্যাকেট মিল্ক যেটাকে আমরা বলছি, সেখান থেকেই কিন্তু এই যে টিবি বা যক্ষা বা গোযক্ষা মানে মানে গরু থেকে আর কি যে যক্ষাটা আসছে, যেটাকে আমরা গোযক্ষা বলি, সেখানেই কিন্তু এই প্রসেস বা এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করা হয়েছিল, যে আমরা বাড়ির যে নর্মালি আমরা কোনো গরু থেকে গাভী থেকে কিন্তু দুধ দুয়ে সেটাকে শুধুমাত্র একটু ফুটিয়ে খেয়ে নিলাম তা কিন্তু নয়, তাতে কিন্তু এই যক্ষার জীবাণু কিন্তু তাতে মারা যাচ্ছে না, তার জন্যই এলো কিন্তু পাস্তুরাইজেশন, তার জন্যই কিন্তু আপনি ওই রোগটা দূরে রেখে আপনি চাটা খাচ্ছেন, সেটা হচ্ছে পাস্তুরাইজেশন। এই পাস্তুরাইজেশনের এই প্রসেস করতে গিয়ে দেখা গেল একটা সময় দেখা গেল এরপর আর একটা নতুন জীবাণু আবিষ্কার হলো,
1: বলুন,
0: সেটা কিন্তু আর যক্ষার জীবাণু হার মেনে গেল, নতুন জীবাণু কক্সিলা বার্নেটি, অস্ট্রেলিয়ায় প্রথম এটা পাওয়া গেল। তখন দেখা গেল যে দুধের মাধ্যমেই কিন্তু এই রোগটা ছড়ায়, বিভিন্ন সেনাবাহিনীর যারা কাজ করছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অস্ট্রেলিয়া তো প্রচুর, কুইন্সল্যান্ড বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু এই রোগের উপদ্রব প্রথম হলো। তো স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু প্রাণী পালকরা যেমন যদি কোনো রোগ সম্পর্কে যদি জেনে থাকে তাদের কাছে, অ্যাটলিস্ট যে যেমন আমরা চিনতে পারি বাচ্চার হাম হয়েছে, তাহলে সে যেমন প্রাণীদেরও যে রোগটা হয়েছে সেই রোগটা সম্পর্কে তার যদি একটু মিনিমাম সচেতনতাও যদি তার থাকে, তাহলে কিন্তু সে বার্তাটা পৌঁছে দেয় তার ডাক্তারবাবুকে যে আমার কিন্তু আমার এরিয়ায় এই রোগটা হয়েছে, ডাক্তারবাবু সেই বার্তাটা তার উচ্চ স্থানে পৌঁছে দিতে পারে। স্বাভাবিকভাবে কিন্তু আমাদের খুব রোগের কন্ট্রোলের ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা অনেক তৎপরতা দেখাতে পারি, এই জন্যই এক স্বাস্থ্য দরকার।
1: আমরা যে কথাটা আলোচনা করছিলাম যে আজকের বিষয়

0: কৃষক বন্ধুরা একটু শুনুন, কারণ আপনারা হয়তো ঠিক অনেকেই মনে রাখতে পারেননি যে এক পৃথিবী এক স্বাস্থ্য, এখানে আমরা তিনটে স্তম্ভের কথা আপনি বলেছিলেন,
1: ঠিক
0: আবার যদি একটু বলেন।
1: এই তিনটে স্তম্ভ মানুষের স্বাস্থ্য, প্রাণীদের স্বাস্থ্য, পরিবেশের স্বাস্থ্য।
0: মানুষের স্বাস্থ্য সম্পর্কে আপনার কাছে জানলাম, প্রাণীদের স্বাস্থ্য সম্পর্কে বুঝলাম যে প্রাণী থেকে কিন্তু, প্রাণীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে, প্রাণী যদি কোনো রোগে আক্রান্ত হয়, প্রাণী যদি কোনো বীজাণু বা জীবাণু বহন করে, সেটা মানুষের শরীরে সংক্রমিত হতে পারে, মানুষ আক্রান্ত হতে পারে সেই জীবাণু দ্বারা। সেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হতে পারে, আর তার উদাহরণ আমাদের কাছে সহস্র আছে। তার সঙ্গে যে পরিবেশের স্বাস্থ্য আপনি বললেন তৃতীয় স্তম্ভ, সে ব্যাপারটা যদি একটু বলেন যে এরা কীভাবে পরিবেশের স্তম্ভকে মানে প্রভাবিত করছে।
1: অ্যাকচুয়ালি দেখুন, পরিবেশ বলতে কী বুঝি, পরিবেশ বলতে কিন্তু এর মধ্যে জৈব ব্যাপার যেমন রয়েছে, অজৈব ব্যাপারও তেমন রয়েছে। তার মানে আমরা, এটা হতে পারে যিনি বেঁচে আছেন, তেমনি সূর্য, জল, বায়ু, সমস্ত কিছু নিয়েই কিন্তু পরিবেশ। ঠিক আমি যে কথায় বোধহয় একটুখানি বললামও, যে যদি পৃথিবীর যদি যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, এই যে তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু আপনি দেখবেন মশার উপদ্রব, এটুলির উপদ্রব, উকুনের উপদ্রব, এই যে প্যারাসাইট মানে যারা দেহের বাইরে যারা অবস্থান করে, তাদের উপদ্রব কিন্তু বাড়ছে। কারণ টেম্পারেচার কী করছে, তাদের ডিম ফুটে বাচ্চা বেরোতে তাদের সহায়তা করছে। এই টেম্পারেচারটা বাড়াচ্ছে কারা, মানুষ, তাদের বিভিন্ন সিভিলাইজেশন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি। টেম্পারেচার বাড়ছে মানে আমাদের কিন্তু বিভিন্ন যে রোগের, রোগকে ত্বরান্বিত করার জন্য, এটা একটা উদাহরণ আপনাকে দিলাম যে রোগকে ত্বরান্বিত করছে। তার পাশাপাশি আপনি একটু দেখুন যে আমরা কিন্তু পরিবেশকে নষ্ট করছি কিভাবে। আমরা বিভিন্ন সময় সিভিলাইজেশন বা বিভিন্ন বিল্ডিং, কলকারখানা তৈরি করার জন্য আমরা কি করছি, মাটি খনন করছি। আমরা বিভিন্ন সময় দেখি চাষি ভাইয়েরা তাদের নাড়াটা পুড়িয়ে দিচ্ছে। তাহলে এই পোড়ানোর ফলে আপনারা জানবেন যে এই যে যে মাটি, মাটিতে কিন্তু বিভিন্ন জীবাণু থাকে, যেটা কিন্তু তাদের ফসল উৎপাদনে উপকার করে,
0: সহায়তা
1: করে। কিন্তু আমরা এই যে যখন পোড়াচ্ছি, আমরা কিন্তু ঠিক করছি না। তার পাশাপাশি আমরা বিভিন্ন সময়ে, আমাদের যাতে পোকামাকড়ের উপদ্রব না হয়, আমরা বিভিন্ন সময় পেস্টিসাইড ইউজ করি বা
0: যে সমস্ত কীটনাশক, আমরা ব্যবহার করি।
1: এই কীটনাশকের ফলে শুধু কি ওই যে জীবাণু ফসল
0: মারতে চাই তাই তো শুধু হচ্ছে না, তার সঙ্গে অনেক বন্ধু পোকা,
1: একদম,
0: অনেক মানে এমন উপকারী
1: সহায়ক পোকা আপনি বলতে পারেন, যেটাকে যারা আমাদের বিভিন্ন সময় পলিনেশন, আমরা
0: একদম একদম মানে যে
1: পরাগ
0: মিলনের ক্ষেত্রে
1: কিন্তু আমরা এই যে সামগ্রিকভাবে আমরা কিন্তু পরিবেশকে নষ্ট করছি। তাদের পরিবেশের যে প্রকৃতিগত যে ব্যাপারটা ছিল সেটা নষ্ট হচ্ছে। এইটাকে ধরে রাখতে গেলে আমাদের আরও একটু বেশি পরিমাণে সচেতনতা যদি না নিতে পারি নিজেদের মধ্যে, তাহলে কিন্তু আমরা এটা ধরে রাখতে পারবো না।
0: সচেতনতার বিষয়ে নিশ্চয়ই আসবো ডাক্তারবাবু, আমাদের আজকের এই অনুষ্ঠানও বোধ হয় সেই কারণেই আমরা করছি আপনার সঙ্গে কথা বলে, যে মানুষের মধ্যে একটা সচেতনতা দরকার যে পরিবেশ, মানুষ এবং এই প্রাণী, এই যে প্রাণীকুল, মানুষ, পরিবেশ, এদের যে এই একটা ত্রিকোণ সম্পর্ক, ত্রিভুজাকৃতি সম্পর্ক, সেটা একে অপরের পরিপূরক এবং একে অপরের সঙ্গে সংযুক্ত। যে কারো যদি ব্যথা হয়, রোগ হয়, তো সেই রোগ জ্বালা অন্যের কাছেও ছড়িয়ে পড়তে পারে। কিন্তু তার আগে আপনার কাছে একটু জেনে নিতে চাইবো, আমাদের হাতে সময় খুব বেশি আর নেই, তার মধ্যে একটু জানতে চাইবো আপনার কাছে কী কী ধরনের রোগের দ্বারা আক্রান্ত হতে পারে।
1: দেখুন, প্রথমত জলাতঙ্ক রোগ, যেটা কুকুরবাহিত। আপনারা জানেন যে আমরা শহর থেকে গ্রাম সবাই কিন্তু কুকুর রাখি বাড়িতে, বা কুকুর এমন আমাদের ভারতবর্ষের যা সিনারিও তাতে কিন্তু কুকুর রাস্তাতেও থাকে। স্বাভাবিকভাবে জলাতঙ্ক এমন একটা রোগ, সম্পূর্ণভাবে এটা একটা প্রাণীবাহিত রোগ। তাহলে আমরা যারা বাড়িতে কুকুর রাখছি, সেই কুকুরটিকে যদি আমরা সময় মতন আমরা যদি টিকাকরণে যাই, তাহলে কিন্তু আমরা জলাতঙ্ক রোগ থেকে দূরে থাকতে পারি। প্রশ্ন এখানে আমি খুব গুরুত্বপূর্ণ একটা নোট আপনাকে দিতে যাই, এখনও পর্যন্ত যত ভাইরাস পৃথিবীতে এসছে এর মধ্যে ডেডলিয়েস্ট বা মারণাত্মক যদি বলা হয় যদি কোনো রোগ, সেটা কিন্তু জলাতঙ্ক রোগ। তার কারণ জলাতঙ্ক হলে কিন্তু কোনোভাবেই, যদি রোগের সিমটম এসে যায়, রোগের লক্ষণ এসে যায়, পৃথিবীতে এখনও পর্যন্ত কোনো মানে কোনো ওষুধই নেই যে আপনাকে কিন্তু জলাতঙ্ক রোগ থেকে বাঁচাতে পারে, এটা এক। দ্বিতীয় হচ্ছে, অন্যতম আরেকটা রোগ হচ্ছে অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স কিন্তু অন্য কোনো অ্যানিমেলে হয় না, প্রাণীতে হয় না, মূলত কিন্তু গবাদি প্রাণী, মানে বেসিক্যালি গরু, মোষ, মূলত এই দুটো। এর বাইরে হয় ছাগল, গরু, ছাগল, ভেড়া, এইসব প্রাণীতে হতে পারে, কিন্তু মূলত গরু এবং মোষ। অ্যানথ্রাক্স কিন্তু আপনি জানবেন এটাও পুরোপুরিভাবে কিন্তু প্রাণীদের থেকেই আসে। কখন, বিভিন্ন সময়ে এই যে প্রাণীটা মারা গেল অ্যানথ্রাক্সে, অ্যানথ্রাক্স প্রাণীদের হলে কিন্তু খুব মুশকিল, মানে প্রাণীকে বাঁচানো, মানে গবাদি প্রাণীকে বাঁচানো।

0: মুশকিল। তাহলে অ্যানথ্রাক্স হলে তার কিছু লক্ষণ আছে, নির্দিষ্ট লক্ষণগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা ওই প্রাণীটাকে যদি টাচ না করি, তার কাছে না যাই, তার তার যে সিক্রেশন, মানে বিভিন্ন সময় দেখা যায় যে অ্যানথ্রাক্সের যে আমাদের নাক থেকে তারপর মুখ থেকে অনেক সময় রক্ত বেরোয়, এই রক্তটার রক্তকে কিন্তু হ্যান্ডেল করা, তার বডিকে ওপেন করা যাবে না। কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে আমরা কিন্তু মরা প্রাণী বা আপনার যখন ভুগছে, প্রাণীটা যখন রোগে ভুগছে, তাকে কিন্তু অনেক সময় আমরা হ্যান্ডেল করতে গিয়ে আমরা কিন্তু রোগকে আমরা নেই, মানে
1: রোগকে এক প্রকার ডেকে আনার মতো।
0: তো স্বাভাবিকভাবেই এটা একটা অ্যানথ্রাক্স এমনই একটা রোগ যে আপনি কিন্তু আপনি না জেনেই আপনি এই রোগটা
1: নিজের মধ্যে
0: নিয়ে আসছেন। এরপরে আরেকটা তো সবাই জানে খুব, মানে যেটা বার্ড ফ্লু নিয়ে বিভিন্ন সময়ে আপনাদের নিশ্চয়ই রেডিওতে প্রচুর আলোচনা হয়েছে যে বার্ড ফ্লু কিন্তু মুরগি খেলে কিন্তু বার্ড ফ্লু হয় না, কিন্তু আমরা যখন মুরগিটাকে নিয়ে আসছি কাটছি সেই সময় কিন্তু বার্ড ফ্লুর জীবাণু অ্যাকচুয়ালি আমাদের নাক দ্বারা কিন্তু ঢুকে পড়ছে। তো স্বাভাবিকভাবেই আমরা যদি এই জায়গাগুলোতে আমাদের নিজেদের সচেতনতাগুলো তৈরি করি এবং রোগ চিনতে আমরা পারি, তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে দূরে থাকতে পারি।
1: এবারে ডাক্তারবাবু, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, আপনার কাছে জানতে চাইব যে এই বিষয়ে যে সচেতন হওয়া উচিত, তাহলে আমাদের কি কি বিষয়ের ওপর নজর দিতে হবে? বিশেষত আমি বলবো, যেহেতু আমাদের অনুষ্ঠান গ্রামীণ শ্রোতা বন্ধুদের জন্য, তারা কি করে, তারা সরাসরি প্রাণীদের সঙ্গে, প্রাণীকে খাওয়াচ্ছেন, প্রাণীকে চান করাচ্ছেন, প্রাণীদের ওষুধপাতি দিচ্ছেন, তো কিভাবে ওনারা নিজেদের সচেতনতা বাড়াতে পারেন এবং এই যে প্রাণী থেকে মানুষের শরীরে রোগ বিস্তার বা পরিবেশে তার প্রভাব, তার থেকে মুক্ত হতে পারেন?
0: প্রথমত যারা প্রাণী পালন করেন গ্রামে, তাদের একটা জিনিস, তারা যদি ভুল ধারণাটা একটুখানি যদি ভেঙে নেয় যে সব রোগই কিন্তু মানুষে আসে না, এইটা যে তাহলে কোন কোন রোগগুলো মানুষে আসে এবং কোন কোন প্রাণী থেকে কোন কোন রোগ আসে, তার জন্য কিন্তু এই যে যে সচেতনতার কাজ বিভিন্ন সময় কিন্তু দপ্তর থেকে, তাদের যে ব্লক লেভেলে যে অফিস আছে সেখান থেকে কিন্তু করা হয় বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম, কিন্তু আমরা চাষি ভাই বা খামারিদের কিন্তু দেওয়া হয়। তাহলে এই যে যে রোগ আমাদের চেনা, রোগকে চেনা, দ্বিতীয়ত হচ্ছে সেই চেনা রোগের টিকাকরণ করা। আমরা আগাম যদি আমরা ওই রোগকে প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু রোগটা প্রাণীদের যদি না হয় তাহলে প্রাণীদের থেকে কিন্তু মানুষেরও রোগটা আসবে না। তাহলে প্রথমে আমরা রোগকে চিনব, দ্বিতীয় হচ্ছে রোগের টিকাকরণ করব, তৃতীয়ত হচ্ছে যদি রোগ সত্যি হয়ে যায়, যেহেতু আমি রোগ চিনে গেছি তাহলে আমি চিকিৎসককে জানাবো যে রোগটা কি, প্রাণী চিকিৎসককে আমি জানাবো। তৃতীয়ত হচ্ছে আমরা যারা বন্য প্রাণ, আমরা যারা বন নিয়ে কাজ করি, তাদের অবশ্যই অবশ্যই অবশ্যই এই জিনিসটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে এবং সুরক্ষিত রাখতে হবে। বনকে কিন্তু আমাদের ডিস্টার্ব করলে চলবে না বা বন্য প্রাণীকে কিন্তু আমরা ডিস্টার্ব করলে চলবে না। অনেক সময় আমরা দেখতে পাই বাঁকুড়া জেলাতে খুব আমরা দেখি যে বাঁকুড়াতে কিন্তু রিসেন্টলি আমরা জানেন আরামবাগেও হাতি চলে, আরামবাগ শহরে হাতি ঢুকে পড়েছে। তার মানে আমরা তার জায়গা, তার যে হ্যাবিটেট, বাসস্থান, সেটাকে কিন্তু আমরা ডিস্টার্ব করছি। তাহলে এই জিনিসগুলো করা।
1: ডাক্তার রিপন, আপনি কি বলতে চাইবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে?
0: আপনি আপনার যে গবাদি প্রাণীর যে বাসস্থান সেটাকে বিজ্ঞানসম্মতভাবে সেটাকে পরিষ্কার রাখুন, তার হাইজিন ঠিক রাখুন। ঠিক তেমন আপনার যে ঘর, আপনার যে কিচেন রান্নাঘর এবং আপনার যে বাথরুম টয়লেট, এই জায়গাগুলোকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, জীবাণুমুক্ত রাখি, তবেই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবেশকে আরেকটু, পরিবেশের প্রতি, আপনার বাড়ির আশেপাশে যে গাছপালা আছে তার প্রতি আরেকটু যত্ন নিন, আপনার প্রাণীটার প্রতি বিজ্ঞানসম্মত উপায়ে যত্ন নিন, আপনি ভালো থাকবেন। প্রতিনিয়ত চিকিৎসকের সাথে যোগাযোগ রাখুন, আপনি, আপনার প্রাণী এবং আপনার পরিবেশ তিনটেই ভালো থাকবে।
1: খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে বললেন আমাদের কাছে। আজকের প্রতিপাদ্য বিষয় ছিল যে এক পৃথিবী এক স্বাস্থ্য, খুব সুন্দরভাবে উত্থাপিত করলেন। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব, তার আগে আপনাদের তরফে এবং আমাদের তরফে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রিপন বিশ্বাসকে জানাই অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী।
3: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে,

মুদ্রায়। লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রাতঃস্মরণীয় চিকিৎসকদের অবদান। এ বিষয়ে বলেছেন ডাক্তার ভবানী প্রসাদ সাহু।
1: ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে দীর্ঘস্থায়ী স্বাধীনতা সংগ্রামে ভারতীয় জনগণের বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশের গুরুত্বপূর্ণ সংবেদনশীল অংশ হিসেবে চিকিৎসক সমাজও কিন্তু পিছিয়ে ছিলেন না। বহু চিকিৎসকই নানাভাবে এই সংগ্রামে সামিল হন। তাঁদের সবার কথা বলা সম্ভব নয়, প্রতীকী হিসাবে এখানে মাত্র কয়েকজনের উল্লেখ করা যায়। চিকিৎসক হিসাবে আমাদের দেশে সবচেয়ে পরিচিত নাম মনে হয় ডাক্তার বিধানচন্দ্র রায়। এর জন্মদিন তথা মৃত্যুদিন 1 জুলাইকে সারা দেশেই চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। ইনি শুধু একজন প্রথিতযশা চিকিৎসক ও পরবর্তীকালে দক্ষ প্রশাসকই ছিলেন না, স্বাধীনতা সংগ্রাম থেকেও তিনি বিমুখ থাকতে পারেননি। 1923 সাল থেকেই, অর্থাৎ 40 বছর বয়সেই, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিভিন্ন সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন এবং 1931 সালে আইন অমান্য আন্দোলনে যোগ দেওয়ার জন্য কারাবরণ করেন। এই ডাক্তার বিধানচন্দ্র রায়ের নেতৃত্বেই 1938 সালে চীনে পাঠানো ঐতিহাসিক ভারতীয় মেডিকেল মিশনের 5 জন চিকিৎসককে নির্বাচন করা হয়। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে সংগ্রামে রত ভারতীয় জনগণের পক্ষ থেকে জাপানি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত চীনা জনগণের সাহায্যে পাঠানো হয়েছিল এটি। এর অন্যতম সদস্য মহারাষ্ট্রের ডাক্তার দ্বারকানাথ শান্তারাম কোটনিস বোম্বাইয়ের সেঠ গোবর্ধন দাস সুন্দরলাল মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্রাবস্থাতেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন, ফলে কলেজ থেকে বহিষ্কৃত হন। পরে গ্রান্ট মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। এই মেডিকেল মিশনের অন্যতম সদস্য ডাক্তার মদনমোহনলাল অটল, ডাক্তার মোরেশ্বর রামচন্দ্র চোলকার, ডাক্তার বিজয়কুমার বসু, এরাও ভারতের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন সময় নানাভাবে যুক্ত ছিলেন। মাদ্রাজের ডাক্তার টি এস সুন্দর রাজন একসময় ইংল্যান্ডে শ্যামজি কৃষ্ণ ভার্মার ইন্ডিয়া

0: সাভারকারের সঙ্গে থাকতেন। ভারতে ফিরে ইংরেজের কালাকানুন রাউলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ, খিলাফত আন্দোলন, ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন ইত্যাদি নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন ও নেতৃত্ব দেন। ডাক্তার এম এ আনসারি শুধু একজন বিখ্যাত সার্জন ও শিক্ষাবিদই ছিলেন না, তিনি একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। বিশেষ করে তার অবদান ছিল ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ ভুলে ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ স্বাধীনতা সংগ্রাম করার গুরুত্বকে প্রতিষ্ঠা করা। বাংলার ডাক্তার যাদুগোপাল মুখোপাধ্যায় ছিলেন আরেক নিবেদিত প্রাণ স্বাধীনতা সংগ্রামী। তিনি ব্রিটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। মেডিকেল কলেজে পড়ার সময় রাজরোষ থেকে বাঁচতে তাকে আত্মগোপন করতে হয়। ১৯২১ সালে ব্রিটিশরা তার মাথার দাম ধার্য করে ২০,০০০ টাকা। আত্মপ্রকাশ করার পর মেডিসিনে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি ডাক্তারি পাশ করেন। ১৯২৩ থেকে ৪ বছর তার কারাবরণ হয়। পরে ব্রিটিশরা তাকে বাংলা থেকে বহিষ্কার করে যাদুগোপাল রাঁচি চলে যান। ১৯৪২-এ ভারত ছাড়ো আন্দোলনের সময় তার আবার জেল হয় ৩ বছরের জন্য। স্বাধীনতার পর তাকে রাজ্যপালের পদের জন্য অনুরোধ করা হয়, কিন্তু তিনি তা অস্বীকার করে সাধারণ মানুষের বিশেষত যক্ষারোগীর সেবায় নিজেকে নিয়োজিত করেন। ডাক্তার নারায়ণ রায় ছিলেন আরেক প্রখ্যাত বাঙালি স্বাধীনতা সংগ্রামী চিকিৎসক। মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন, পরবর্তীকালে সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে নিবিড়ভাবে যুক্ত হন। ডালহাউসি স্কোয়ার বোমা মামলায় এবং ক্যালকাটা বম্ব কেসে তিনি অভিযুক্ত হন। ১৯৩০ সালে মাত্র ৩০ বছর বয়সে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আলিপুর জেলে ২ বছর রেখে পরে পাঠানো হয় আন্দামানে। ১৯৩৮ সালে বন্দিমুক্তি আন্দোলনের চাপে আরও কয়েকজনের সঙ্গে তিনিও ছাড়া পান। পরবর্তীকালে প্রগতিশীল গণ আন্দোলন ও জনসেবার ক্ষেত্রে আমরণ কাজ করে গেছেন। এইভাবেই নানা সময়ে ভারতের নানা প্রান্তে ডাক্তার রফিউদ্দিন আহমেদ, হাকিম আফজল খান, ডাক্তার স্বামীনাথ শাস্ত্রীর মতো আরও বহু চিকিৎসকও ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ছিলেন আরও বহু নাম না জানা চিকিৎসক যারা গোপনে স্বাধীনতা সংগ্রামীদের চিকিৎসা করেছেন, আশ্রয় দিয়েছেন, নানাভাবে সাহায্য করেছেন। এঁদের অনেকেই প্রত্যক্ষভাবে এগিয়ে না গেলেও পরোক্ষভাবে স্বাধীনতা সংগ্রামে নিজেদের অমূল্য ভূমিকা রেখে গেছেন। এখন ভারতের স্বাধীনতা সংগ্রামের অসংখ্য বীর শহীদ ও সংগ্রামীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি এমন সব চিকিৎসকদের কথাও আমাদের মনে রাখা দরকার যারা সুপ্রতিষ্ঠিত সচ্ছল জীবনের হাতছানি উপেক্ষা করে মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। পাশাপাশি ব্রিটিশ সরকারের হাতে ধরা পড়ার ভয়কে জয় করে বিপদের ঝুঁকি নিয়ে স্বাধীনতা সংগ্রামীদের চিকিৎসা পরিষেবা দিয়ে গেছেন। আর এইভাবেই শৃঙ্খলিত দেশমাতৃকা ও পরাধীন দেশবাসীর প্রতি বৃহত্তর সামাজিক দায়িত্ব পালন করে গেছেন বহু চিকিৎসক।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রাতঃস্মরণীয় চিকিৎসকদের অবদান, বললেন ডাক্তার ভবানী প্রসাদ সাহু। শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আজকের অবশিষ্ট অনুষ্ঠান সূচি। আজ ভারতীয় সময় সন্ধ্যা 7টায় শুনবেন স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ভারতের স্বাধীনতা। পরিবেশনায় সুবল চন্দ্র দাস ও সহশিল্পী বৃন্দ। 7:45 নস্টালজিয়া অনুষ্ঠানে শুনবেন অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে থাকছেন সুতপা চট্টোপাধ্যায়। রাত 8:15 শ্রবণী অনুষ্ঠানে শুনবেন স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিকথন, বলবেন বীণা দাস ও বিমল দাশগুপ্ত। রাত 9টায় কথায় গানে অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। রাত 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:30 দিল্লির লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের বাংলা অনুবাদের সম্প্রচার শুনবেন। রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর এবং রাত 11টায় শুনবেন হারানো দিনের গান। উপস্থাপনায় থাকবেন শ্রাবণী।

পলাশির যুদ্ধে জয়লাভের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে আধিপত্য কায়েম করার পর বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হতে যেমন দেরি হয়নি, তেমনি ভারতীয়রা ইংরেজদের প্রভুত্ব মেনেও নেয়নি। অসন্তোষের আগুন মিরাটে সিপাহী বিদ্রোহ হিসেবে বিস্ফোরণ ঘটিয়েছিল। বঙ্গভঙ্গের ঘোষণায় অখণ্ড ভারত ফেটে পড়েছিল বিক্ষোভে। বুড়িবালামের যুদ্ধ, লাহোর ষড়যন্ত্র মামলা, সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান, বার্মা থেকে আজাদ হিন্দ ফৌজের কর্মকাণ্ড, বোম্বাই বন্দরে নৌ বিদ্রোহের মতো জানা অজানা কত না ছোট বড় সংগ্রামের পথ পেরিয়ে শত শত শহীদদের প্রাণের বিনিময়ে দিল্লির লাল কেল্লায় স্বাধীন ভারতের পতাকা উড়েছিল। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জুড়ে থাকা কিছু চেনা অচেনা প্রান্তর ছুঁয়ে আসবে 80তম স্বাধীনতা দিবসের রাতের হারানো দিনের গান। দেশাত্মবোধক গান শোনানোর সঙ্গে সূত্রধারের ভূমিকায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। মৈত্রী প্রচার তরঙ্গে আজ ঠিক রাত 11টায় সঙ্গে থাকবেন শ্রোতা বন্ধুরা।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ভারতের স্বাধীনতা। পরিবেশনায় সুবল চন্দ্র দাস ও সহশিল্পী বৃন্দ।
1: আজ 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে আজকের দিনে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। ব্রিটিশদের অত্যাচারে যখন সমগ্র ভারতবাসী অত্যাচারিত, গর্জে উঠেছিল সেই অত্যাচারের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষের নরনারীগণ। বীর বিপ্লবীদের কঠোর পরিশ্রমে, তাদের রক্তের বিনিময়ে আমরা ভারতের স্বাধীনতা পেয়েছি। বীর সংগ্রামীদের মধ্যে অন্যতম জাতির জনক মহাত্মা গান্ধীজি, বীর ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগত সিং, সিধু, কানু, বিরসা মুন্ডা, সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, বাঘাযতীন, মাতঙ্গিনী হাজরা, অজস্র বীর বিপ্লবীদের চরণে জানাই শত কোটি প্রণাম।

উপর থেকে কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, শিল্পী তাদের নিজ নিজ শিল্পচর্চার মধ্য দিয়ে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছিল। তাদের মধ্যে অন্যতম কাজী নজরুল ইসলাম। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কবিতা ছড়া ও গান লিখে গাইতেন বলে বারবার তাঁকে কারাবাস করতে হয়েছিল। কারাগারের ভিতরে তার কণ্ঠ রোধ করা যায়নি, তার লেখনীতে উঠে এসেছিল প্রতিবাদের ঝড়।

অপরদিকে কত শিল্পী কবি নিজ নিজ রচনার মাধ্যমে স্বাধীনতার পর ভারতের মুক্তি সংগ্রামীদের স্মরণ করেন। তাদের মধ্যে অন্যতম হলেন কৃষ্ণচন্দ্র দে। তিনি গাইলেন।

অত্যাচারিত ভারতবাসী নূতন ভারত গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন অতুল প্রসাদ সেন। তিনি তার গানের মধ্যে ভারতবাসীকে মহান দায়িত্ব নিয়ে একযোগে ভারতবর্ষকে সুন্দর করে গড়ে তোলার বার্তা দিয়েছেন।

শুনছিলেন ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের বিশেষ অনুষ্ঠান ভারতের স্বাধীনতা। পরিবেশনায় ছিলেন সুবল চন্দ্র দাস ও সহশিল্পী বৃন্দ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ স্বাধীনতা দিবস, সেই রেশ কানে নিয়েই আবারও আমরা শুনব দেশাত্মবোধক গান। প্রথম গানে শিল্পী অন্বেষা।

দেশাত্মবোধক গান শুনছিলেন জোজোর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয়

0: যুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। গত 12 বছরে দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। তিনি দিল্লির লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রী তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে 38 জন প্রাণ হারিয়েছেন। আবহাওয়া দফতর আগামীকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে প্রথম দিনের খেলা শেষে ভারত 2 উইকেটে 288 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। দেশ আজ যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছাবার পর দিল্লি পুলিশ গার্ড সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে জেনারেল স্যালুট দেন। এরপর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে 21 বার তোপধ্বনি করা হয়। লালকেল্লায় স্বাধীনতা দিবসের উদযাপনের সময় এই প্রথম জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশিত হয়। পতাকা উত্তোলন পর ভারতীয় বিমান বাহিনীর 2টি MI-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি হয়। এই আয়োজনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ক্যাডেট এবং মাই ভারতের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রায় 5,000 বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন PM বিশ্বকর্মা প্রকল্পের কারিগর, PM মুদ্রা যোজনার নারী উদ্যোক্তা, PM স্বনিধির সুবিধা প্রাপক রাস্তার হকার, ভারত ট্যাক্সির চালক, স্বচ্ছ ভারত অভিযানের অধীনে শহরাঞ্চলের সাফাই কর্মী এবং জাতীয় উদ্ভাবন কর্মসূচির তরুণ উদ্ভাবকরা। এর আগে প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান। এছাড়া তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের কথাও বলেন। শ্রী মোদী বন্দে মাতরম পরিবেশনাটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশ বিপুল উৎসাহ উদ্দীপনায় এবং নতুন সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। গত 12 বছরে দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব রকমের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য

0: এর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান,
1: পিছলে 12 বর্ষ ডিফেন্স প্রোডাকশন করিব 4 গুণা, খাদি ও গ্রামোদ্যোগ কা উৎপাদন করিব 5 গুণা হুয়া, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং করিব 7 গুণা বড়া, আধুনিক রেলওয়ে কোচ কা নির্মাণ 21 গুণা বড়া, মোবাইল ফোন উৎপাদন 33 গুণা বড়া, আধুনিক ইউপ কো দেকর কে ভি ডিজিটাল অর ইনোভেশন কি দুনিয়া মে ভি হামনে আপনা পরচম লহরায়া, ইন্টারনেট ইউজার করিব 4 গুণা বড়ে, পেটেন্ট গ্রান্ট হোনে কি সংখ্যা 4 গুণা বড়ি, ডিজিটাল ট্রানজেকশন 100 গুণা বড়ে।
0: প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিনামূল্যে অনলাইন কোচিংয়ের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন। প্রথম সারির শিক্ষকদের তত্ত্বাবধানে সকলের কাছে উন্নত মানের শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে কোচিং ক্লাসের জন্য মধ্যবিত্ত পরিবারগুলি যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সেটি বাঁচবে। প্রধানমন্ত্রী জানান, আগামী 1 বছরে 1 কোটি তরুণ তরুণী কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দক্ষতা বিকাশের প্রশিক্ষণ পাবেন। এর ফলে তারা এআই ক্ষেত্রে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করবেন। দেশকে মূলত 3টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, ব্যয় সাশ্রয়, গুণমান বজায় রাখা এবং দক্ষতা বিকাশ।
1: মা তিন চিজো পর বিশেষ জোর দেনা চাহতা হু, ম্যানুফ্যাকচারিং কে ক্ষেত্র মে জো মেরে ভাই বহন হ্যায়, ইয়ে সময় কা ইয়ে অবসর হ্যায়, ইস অবসর কো জানে মত দে, অর ইসকে লিয়ে হামে কস্ট কোয়ালিটি অর স্কেল ইসকে বিষয় মে বৈশ্বিক মানদণ্ড সে খরা উতরনা পড়েগা। হমারি ফ্যাক্টরিজ কম্পিটিটিভ হো, হমারে প্রোডাক্টস ইউজার ফ্রেন্ডলি হো, হমারা প্যাকেজিং দুনিয়া কে লোগোঁ কো লুভাওনে ওয়ালা হো, আকর্ষিত করনে ওয়ালা হো।
0: সব রাজনৈতিক দলের কাছে তার আহ্বান, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান। দেশের বিভিন্ন রাজ্যে উৎসাহ উদ্দীপনায় স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। পশ্চিমবঙ্গে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শিত হয়। ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, কেন্দ্রের VVG রামজি, প্রধানমন্ত্রীর সূর্যঘর যোজনা, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা সহ নারী ক্ষমতায়নের একাধিক কর্মসূচি তুলে ধরা হয়। ত্রিপুরার আগরতলার আসাম রাইফেলসের মাঠে রাজ্যের প্রধান অনুষ্ঠানটি হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিভিন্ন বাহিনীর আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। তিনি বলেন, আজকের দিন একটি স্বনির্ভর ও উন্নত ভারত গড়ার সংকল্পের প্রতীক। তিনি স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ এবং দেশ নির্মাতাদের শ্রদ্ধা জানান। আসামের গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে জনকল্যাণ, পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টকে সরকার ভুয়া বলে অভিহিত করেছে। ওই পোস্টে দাবি করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উপলক্ষে 5,000 টাকার নগদ অনুদান দিচ্ছেন এবং উপভোক্তাদের কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাইছেন। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবিটি মিথ্যে। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে এ ধরনের কোনো নগদ অনুদান প্রদানের ঘোষণা করেননি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং দূতাবাসগুলি শুভেচ্ছা জানিয়েছে। তারা ভারতের গণতান্ত্রিক যাত্রা, সভ্যতা, ঐতিহ্য এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতায় এদেশের ক্রমবর্ধমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও তাঁর শুভেচ্ছা বার্তায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী হতে থাকা কৌশলগত অংশীদারিত্বের ওপর আলোকপাত করেছেন। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সানমুগারাত্নম দক্ষতা, উন্নয়ন, ডিজিটালাইজেশন, সুস্থায়ী উন্নয়ন এবং উন্নত উৎপাদন ব্যবস্থায় দুদেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দেন। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হ্যারজোক, হিন্দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু, নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ, লাটভিয়ার বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য বিশ্বনেতাদের ধন্যবাদ জানিয়েছেন। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলিতে পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী ভারতীয়দের নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতের আশিতম।

0: স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সিঙ্গাপুর, চীন ও হংকংয়ে হাজার হাজার ভারতীয় এই অনুষ্ঠানে যোগ দেন। ভারতের স্বাধীনতা দিবসকে অনন্য এক প্রতীকী পদ্ধতিতে উদযাপনের লক্ষ্যে আজ সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জাতীয় পতাকা সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে পরিভ্রমণ করছে। টেলিযোগাযোগ বিভাগ পুনেতে ব্রিক্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ট্র্যাকের আয়োজন করতে চলেছে। আগামী 17 থেকে 21 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস CBDT 2026 সালের ফরেন অ্যাসেটস অফ স্মল ট্যাক্স পেয়ার্স ডিসক্লোজার স্কিম ফ্যাস্ট DS বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানোর প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের অপ্রকাশিত বিদেশি সম্পদ বা আয় ঘোষণা করার সুযোগ পাবেন। এই প্রকল্প আগামীকাল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের কাছে আজ সকালে একটি ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.7। এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত 38 জন প্রাণ হারিয়েছেন, 6 জন আহত, 2 জন নিখোঁজ। প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর IMD। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, বিহার, উত্তরবঙ্গ এবং সিকিমেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত শ্রীলঙ্কা পুরুষদের টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের খেলার শেষে ভারত 2 উইকেটে 288 রান করেছে। শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য 1টি উইকেট নেন। বৃষ্টির কারণে আজ বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH হকি বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে ভারত ওয়েলসকে 3-1 হারিয়ে দিয়েছে। অধিনায়ক হরমনপ্রীত সিং 2টি এবং সঞ্জয় রানা 1টি গোল করেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে 38 জন প্রাণ হারিয়েছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন নস্টালজিয়া।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান নস্টালজিয়া। আজকের অতিথি অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বলবেন সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনবেন প্রথম পর্ব।
1: সবাইকে নমস্কার জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত তাকে আমরা অনেকভাবে পরিচয় করাতে পারি, অভিনেতা, গায়ক, পরিচালক, নাট্যকার, কিন্তু তাতেও পরিচিতি সম্পূর্ণ হবে না, আরো অনেক কথা বলার থেকে যাবে। তার চেয়ে বরং বলা ভালো, এ কথা বলে আমার পরিচয় করাতে বেশি ভালো লাগছে। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই ঘরের মানুষ, আমাদের প্রাণের মানুষ, অরিন্দম গঙ্গোপাধ্যায়।
2: নমস্কার,
1: আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে।
2: খুব ভালো লাগছে আকাশবাণীর রেকর্ডিং স্টুডিওতে ঢুকে, এটার সঙ্গে আমার বহু নস্টালজিয়া জড়িয়ে, ফলে এই আকাশবাণীর চত্বরে পা রাখা মানে আমার পুরনো স্মৃতি আমাকে অনেক কিছু উস্কে দেয়, সেটা কথা বলতে বলতে আমরা জানবো। আর আপনি যে প্রথমে যে আমার ইন্ট্রোডাকশনটা দিলেন, আমি নিজেকে বলি জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান।
1: না, একেবারেই নয়, একেবারেই নয়, সেই তর্কে আমরা এখন ঢুকছি না, ঢুকতে চাই না। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আকাশবাণীর সঙ্গে আপনার সংযোগ প্রত্যক্ষভাবে কবে থেকে শুরু হলো, পরোক্ষ সংযোগ বলছি না, প্রত্যক্ষ সংযোগ।
2: প্রত্যক্ষ সংযোগ কিন্তু খুব ছোটবেলা থেকেই আমার, এখনো মনে আছে তখন খুব ছোট আমি, তো যেরকম সব বাবা মায়ের ইচ্ছে হয়, আমার মাও আমাকে সঙ্গে করে এনে শিশু মহলে, তো আমি কোনো রকমে আমার ভাগ্যে একবার শিখে ছিঁড়েছিল, আমি শুধু ওই অনুষ্ঠানে গেছিলাম আর একটাই কথা বলেছিলাম, তোমার নাম কি? আমার নাম অরিন্দম গাঙ্গুলি। ওইটুকুতেই যে কি আনন্দ যে নামটা বলতে পেরেছি। এই ছোটবেলা থেকে এইটা আমার প্রথম আশা। তারপরে ফোকের শিল্পী হিসাবে আমি অডিশনও দিয়েছিলাম এবং একটি মাত্র প্রোগ্রাম পেয়েছি এবং এখনো

0: পর্যন্ত কোনো প্রোগ্রাম পাইনি, কিন্তু একটি মাত্রই প্রোগ্রামে একবার গিয়েছিলাম। এছাড়া তো অদ্ভুতভাবে আকাশবাণীর স্পেশাল প্রোগ্রামে আমি অনেকগুলো, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেগুলো আমি গিয়েছি। এবং আমার এখনও মনে আছে স্বাধীনতার ওপর একটা প্রোগ্রাম হয়েছিল, বুদ্ধ দা লোকসঙ্গীত শিল্পী, ওর সুরে গিয়েছিলাম, ডুইবা গেল রে দিনের শুরু দেশে আইলো অন্ধার, দেশে আইলো অন্ধার, এরকম ধরনের বেশ কিছু কিছু গান ছিল, এখনও আমার মনে আছে। আর আমার একটা ব্যাপার আছে যে আমি এখন হয়তো বুড়ো বয়সে আর অত পারি না, কিন্তু আমি ওই সময় থেকে যা যা গান আমি গেয়েছি অদ্ভুতভাবে তার কথাগুলো আমার মনে থাকে, তো সেই জন্যে সেই স্মৃতি থেকেই আমি গাইতে পারলাম এত তাড়াতাড়ি।
1: আপনি বললেন বটে বুড়ো মানুষ, কিন্তু আমাদের স্মৃতিতে আমরা তো ছোট থেকে আপনাকে দেখছি, শুনতে শুনতে বড় হয়েছি, আপনাকে দেখতে দেখতে আমরা বড় হয়েছি, কিন্তু মনে হচ্ছে সেই সেদিন যেমন দেখেছি আজও আপনি ঠিক হুবহু একই রকম রয়েছেন, যেন এতটুকুও পরিবর্তন হয়নি।
0: খুব ভালো লাগলো কমপ্লিমেন্টটা পেতে, খুব ভালো লাগলো।
1: চারপাশের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, জগৎ পরিবর্তনশীল, সেই নিয়মে পরিবর্তন হয়েছে, কিন্তু আপনাকে সেই পরিবর্তন।
0: এবং মজার ব্যাপার হচ্ছে যে এই পরিবর্তনটা এটা এত দেখে এসেছি, কারণ ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রিতে আপনি যে পরিচয়গুলো ইনিশিয়ালি আমার দিলেন, সেই শিল্পী হিসেবে আমি এত ছোটবেলায় এসেছি, আমার যখন 5 বছর বয়স তখন থেকে এসেছি, আমার 60 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, এটা আমার পেশা, আমার অস্বীকার করতে কোনো দ্বিধা নেই, কিন্তু এটা না একটা নেশার মতো আর একটা কিরম যেন রক্তে জড়িয়ে গেছে। তাই যে বলছেন পরিবর্তনের কথা, সেই পরিবর্তন ধাপে ধাপে ধাপে ধাপে অনেকটাই দেখেছি, জানেন, কোথা থেকে কিভাবে কিভাবে পরিবর্তিত হতে হতে হতে আমরা যে জায়গাটা এসে দাঁড়িয়েছি এখন। এই যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো আকাশবাণীতে আপনাদের এই অনুষ্ঠানে আসার, আমি হ্যাঁ বলে দিলাম, কারণ আকাশবাণীর সঙ্গে আমার একটা অদ্ভুত, আমি এখানে ঢুকলে, এই স্টুডিওগুলোর মধ্যে ঢুকলেই আমার ভীষণ মনে হয় যে এখানে কত প্রবাদ প্রতিম মানুষেরা, মানে তাদের পায়ের ধুলো এখানে পড়েছে, তো এইগুলো ভাবলে আমি ভীষণ শিহরিত হই। তার কারণ হচ্ছে যে আমি যবে থেকে এই সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, আমার বিরাট সৌভাগ্য, অভিনয় বলুন, সঙ্গীত জগৎ বলুন, অলমোস্ট সব প্রবাদ প্রতিম শিল্পীদের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তো মানে কি বলবো, তাদের ছায়াগুলো পাই এই আকাশবাণীতে ঢুকলে, এটা একটা আলাদা অনুভূতি। এই অনুভূতিটা আমি বোধহয় কাউকে বোঝাতে পারবো না যে কি অনুভূতিটা হয়।
1: আপনাকে তো যে ওই একই অঙ্গে এত রূপ, এক একটি বিষয় নিয়ে এক একটা পর্ব হয়ে যেতে পারে, কিন্তু আজকে আমরা ভাবনাটাকে আপাতত কেন্দ্রীভূত রাখছি যে বেতারের সঙ্গে আপনার সংযোগ। আপনার তো প্রথম সেই ছোট্টবেলায় এসে আমার নাম অরিন্দম গঙ্গোপাধ্যায় এটা বলার অভিজ্ঞতা হলো, তারপরে আপনি কবে এলেন?
0: তারপরে আমি এসেছি, ওই বললাম যে ওই অডিশন দিতে এসেছিলাম, এবং সেইখানে একটা ঘটনা ঘটেছিল।
1: শুনি,
0: ঘটনাটা কি বলা যাবে?
1: হ্যাঁ,
0: আচ্ছা বলে দিই। সেটা হচ্ছে সেই অডিশনে কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে আমি অকৃতকার্য হয়েছিলাম প্রথম অডিশনটায়। এইবারে তখন কিন্তু অলরেডি রেডিওতে আমার গান বাজে।
1: সেটা কি ফোকের অডিশন ছিল?
0: ফোকের অডিশন ছিল,
1: লোকগীতি,
0: লোকগীতি। তার আগে আমার ছোটবেলার একটা যে রেকর্ড, সেটা এখনও বোধ হয় আপনাদের আর্কাইভে আছে, এবং সেটা তো একটা কি বলবো, ওটা তো একটা ইতিহাস, সেটা হচ্ছে ঠাকুরমার ঝুলি।
1: একদম
0: ঠাকুরমার ঝুলি, নীলকমল লালকমল প্রায় ওই বাজতো, সেই প্রোগ্রামটা আপনাদের দুপুরে হতো, তখন বোধ হয় আপনি খুব ছোট। তো যাই হোক, সেই সময় ওই দুপুরে বিভিন্ন রকম গীতিনাট্যের অনুষ্ঠান হতো, ঠাকুরমার ঝুলিও মাঝে মধ্যেই থাকতো, তো তখন ফুল সুইংয়ে এটা চলছে। এবং সব থেকে বড় কথা যে আমি অডিশনে ফেল, আমি যে অডিশন দিই এবং সেটাতেও পাস করি, তারপরে সঙ্গে সঙ্গে একটা প্রোগ্রাম পাই। পরবর্তী সময়ে যেটা হয়েছে, এই স্পেশাল প্রোগ্রামগুলো করতে এসে সেখানে কিন্তু খুব ভালো অভিজ্ঞতা, এবং তারপরে যেটা ঘটলো, তখন আপনাদের FM চালু হলো।
1: FM এর পর্ব

0: আমি আসবো, কিন্তু তার আগে আমি মাঝপথে আপনাকে একটু থামাচ্ছি। আমার মনে আছে, তবু আমি আপনার মুখ থেকেই শুনতে চাইছি, এই যে ঠাকুরমার ঝুলি, কোন চরিত্র আপনার কণ্ঠে আমরা শুনেছি একটু বলুন।
1: এটা বিখ্যাত চরিত্র, এক পিঠে ছিল বুদ্ধভূতম, আর এক পিঠে ছিল নীলকমল লালকমল। এই নীলকমলের চরিত্রে আমি গিয়েছিলাম। আর এটা খুব মজার একটা কাহিনী আছে। কাহিনী আছে কি, তখন আমি মানে ফুল সুইংয়ে অভিনয় করছি, বিভিন্ন ছবিতে অভিনয় করছি, আর তার সঙ্গে তো গানও গাইছি। এই সময় এই ঠাকুরমার ঝুলি, তখন তো কোনো কিছু রেকর্ড করার আগে রিহার্সাল হতো, ভালো মতো রিহার্সাল হতো যাতে গানটা বসে যায়। গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুমে, সেই রিহার্সাল রুমে আমার রিহার্সাল হচ্ছে ঠাকুরমার ঝুলি। তো আমার মা কোথা থেকে খবর পেয়েছিলেন যে শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ, তিনি খুঁজছেন নীলকমলের কণ্ঠ, কিন্তু নীলকমলের কণ্ঠ উনি কিছুতেই পাচ্ছেন না। এবং পরবর্তী সময় আমি সুপর্ণকান্তি ঘোষ, মানে নচিকেতা ঘোষের ছেলে, ও আমার খুব বন্ধু, তো খোকার কাছে শুনেছিলাম যে বাবা প্রায় ডিসাইড করেই ফেলেছিল যে ওটা আমি গাইবো। ও লালকমল গিয়েছিল পরবর্তী সময়, কিন্তু তোকে লালকমল গাইতে হবে না, তুই নীলকমল গা, আমি লালকমল অন্য কাউকে দিয়ে গাইয়ে দেবো। এরপরে হঠাৎ আমি গিয়ে হাজির হই নলিন সরকার স্ট্রিটে, গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুমে। ও আমাকে দেখে, আমার মায়ের সঙ্গে আগে পরিচয় ছিল, তো বলল, নচিদা ওকে একটু দেখুন। ও অরিন্দম তো সিনেমা করে, ওবার গানও করে নাকি? বলল, আপনি একটু দেখে নিন, বলে এসো বসো। পাশে বসালেন, উনি নিজে কিন্তু অসাধারণ গাইতেন, বললেন যে আমার সঙ্গে গাও। দিয়ে ওই গানটা, চাষি ভাই গো,

বাবাই কোথায় থাকেন রাজা মশাই, বলে দাও। এই যে বলে দাও, এটা আমার সাথে এই করলাম, উনি বললেন আমি আমার নীলকমল পেয়ে গেছি। একটা জিনিস ভাবুন, তখনকার মানুষ কীরকম ছিলেন, উনি কিন্তু প্রায় ডিসাইড করে ফেলেছিলেনই যে নিজের ছেলেকে দিয়ে উনি নীলকমল করাবেন। যেই মুহূর্তে উনি ওনার পছন্দ মতো নীলকমলের গলা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কিন্তু ওনার ছেলেকে বাদ দিয়ে আবার লালকমলে ফিরিয়ে দিতে এক মিনিট দ্বিধা করলেন না। এইটা না আমি অভিনয়ের ক্ষেত্রে বা গানের ক্ষেত্রে এই সব মানুষগুলোকে দেখেছি, যে তারা যখন ভেবেছেন যে এই চরিত্রটা বা এই কণ্ঠটা আমার দরকার, সেটা যখন পেয়ে গেছেন তখন ওইটাকেই ব্যবহার করেছেন। এরপরে যখন আমি প্রথম তো রেকর্ডিং স্টুডিওতে গেলাম, অত বড় গ্রামোফোন কোম্পানির রেকর্ডিং স্টুডিও, সে বিশাল বড় ব্যাপার, তখন ওখানে এসি হয়নি, ওই রেকর্ডিং হলে পর্দা টর্দাগুলো নামিয়ে দেওয়া হতো। সেখানে কে বাজাচ্ছেন তবলা? রাধাকান্ত নন্দী। ওই গানটা

0: এই রেকর্ডটিতে এত সব, প্রায় সব প্রয়াতপ্রতিম শিল্পী যারা বাংলার, প্রায় সকলেই ছিলেন, শ্রদ্ধেয় মান্নাদে ছিলেন না, কিন্তু এছাড়া প্রায় সবাই ছিলেন। তো এদের সঙ্গে গেয়েছি, আর সেইটা রেডিওতে যখন নিয়মিত বাজত, কত মানুষ যে শুনতেন। সেই সময়গুলো রেডিওর সঙ্গে আমার সংযোগ এত নিবিড়, তার কারণ হচ্ছে আমি আমার শিল্পী জীবনের বাইরেও আমি খুব খেলাধুলা ভালোবাসি। তো ওই ছোটোবেলায় আমাদের একটা এরকম ছোট্ট এরকম রেডিও ছিল, আর সেই রেডিওটার নিচে বসে বসে আমি বিভিন্ন রকম ধারা বিবরণী শুনতাম। আর এই ধারা বিবরণীটা, এটা আমার ভয়ানক মানে একটা নেশার মতো ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই টেনিস খেলা, ডেভিস কাপের খেলা হতো যখন, টেনিস খেলার এই পয়েন্ট গোনা এটা আমি কিন্তু এই ধারা বিবরণী শুনে শুনে তুলেছি।
1: কিরকম একটু শুনি।
0: এই যে পয়েন্টগুলো, যেমন 15 লাভ 30 লাভ 40 লাভ, তখন তো বোধহয় প্রেমজিৎ লাল, জয়দীপ মুখার্জি ডেভিস কাপ টিমের প্লেয়ার ছিলেন, রামানাথন কৃষ্ণন ছিলেন কোচ। তো এই সময়গুলোতে এইভাবে আমি শিখেছি। আর তারপরে যখন আমার হংসরাজ ছবি হলো, হংসরাজ ছবির প্রসঙ্গ আসবো,
1: আচ্ছা
0: চলে আসবে, কিছু করার নেই। এইখানে আমার

সবচেয়ে বড় যে পুরস্কার প্রাপ্তি, পশ্চিমবঙ্গ সরকারের চলচ্চিত্র পুরস্কার, তখন সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন মুখ্যমন্ত্রী, সুব্রত মুখোপাধ্যায় ছিলেন তথ্যমন্ত্রী। ওই সময় পুরস্কারটা চালু ছিল এবং ওটাই আমি যে ইয়ারে পাই সেই ইয়েটাই লাস্ট ইয়ার। এবং তার প্রথম ঘোষণা, যে আমার রেডিও শোনার একটা নেশা, তো সেদিন রাত্রিবেলার খবর হচ্ছে, স্থানীয় সংবাদ হচ্ছে,

0: কি হয়। এখন বলছি এখনও মানে সেই দিনটায় ফিরে যাচ্ছি মনে হচ্ছে আজ থেকে 50 বছর আগে, যখন এই নিউজটা এলো সব কিছু বলে যাচ্ছেন। আমার একটা এক্সপেকটেশন ছিল যে আমি হয়তো পেলেও পেতে পারি। শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার পেয়েছেন হংসরাজ ছবির জন্যে মাস্টার অরিন্দম, এইটা যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে। আর আমার জীবনে আমার সমস্ত অনুপ্রেরণা তো আমার মা, বাবা ছিলেন খুব নীরব অনুপ্রেরণাদাতা আর মা ছিলেন একদম অ্যাক্টিভ। তো আমি সেই রেডিওয় ওই ঘোষণা শুনে লাভ দিয়ে উঠে মাকে প্রণাম করি। তো এইগুলো ভোলা যায় না, তাই আকাশবাণীর সঙ্গে আমার একাত্মতাটা খুবই।
1: দেখুন, মানে আপনার মতন শিল্পীর সঙ্গে কথা বলতে গেলে এইটা ভেবে রাখাটা খুব ভুল, একটা মনে মনে যদি ক্রম সাজিয়ে রাখি, এই প্রসঙ্গের পর এই প্রসঙ্গ, তারপর এই প্রসঙ্গ, তারপর এই প্রসঙ্গ, তারপর এইভাবে শেষ করব, এটা যে কত বড় ভুল সেটা আমি এই মুহূর্তে আমি উপলব্ধি করলাম যে আমি চাইছি হংসরাজ একদম শেষে আসুক, কিছুতেই তাকে আটকে রাখা যাচ্ছে না। আচ্ছা, এই যে সেরা শিশু শিল্পীর পুরস্কার যখন বললেন, একটু আপনার কথা থেকে অনেকগুলো প্রসঙ্গ প্রশ্ন করার সূত্র চলে আসছে। আপনি সেরা শিশু শিল্পীর পুরস্কার পেয়েছেন, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন, সেরা গায়ক হয়েছেন এবং সেরা সঙ্গীত পরিচালনা নাটকের জন্য, এইগুলো সবটাই আমরা দেখেছি আপনার জীবনে এসেছে।
0: এইটা যে লাস্ট কথাটা যেটা বললেন, এটা যে আপনি জানেন, এটাকে আমার খুব অবাক লাগলো, কিন্তু খুবই অবাক লাগলো, কারণ এটা অনেকেই জানেনই না।
1: একটু এই পরপর ধাপগুলো একটু শুনতে চাই।
0: অভিনেতার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এত আপনাদের শুভেচ্ছা, পুরস্কারের তালিকাটা এতটা ও অত মনেও নেই, ঘর ভর্তি শুধু সব রয়েছে আর কি। কিন্তু ওই প্রথম তো প্রথমই, এবং এটা এখনও মনে আছে। ইনসিডেন্টালি একটা কথা বলে দিই, আজকে এখন এখানে এসে কথা বলছি, এই বছরটা কিন্তু হংসরাজের 50 বছর। ওই অনুষ্ঠানে আমার সঙ্গে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাওয়া একজন, তার অভিনয় জীবনেরও 50 বছর, কিন্তু আমার অভিনয় জীবনের অনেকটা পেরিয়ে গেছে, কিন্তু তার অভিনয় জীবনের 50 বছর।
1: আচ্ছা,
0: সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী।
1: ও আচ্ছা আচ্ছা।
0: উনি পেয়েছিলেন মৃগয়া ছবির জন্য, মৃণাল সেনের মৃগয়া ছবির জন্য উনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার, আর আমি পেয়েছিলাম শ্রেষ্ঠ শিশু অভিনেতার পুরস্কার। কিন্তু শিশু অভিনেতার পুরস্কার সেটা আবার খুব মুশকিল হয়েছে, কারণ হংসরাজ ইনিশিয়ালি যখন শুটিং হয় তারপরে মুক্তি পায়, সেখানে এতখানি ব্যবধান ছিল যে একদম ছোটোখাটো মানে নাম না জানা ছেলে পুলেদের নিয়ে ছবি, কি চলবে না চলবে কেউ কিনতো না, কেউ নিত না, ডিস্ট্রিবিউশন কারোর কাছ থেকে পাওয়া যেত না, অনেক কষ্টে ডিস্ট্রিবিউশন পাওয়া যায়। সেইটা যে এইভাবে বাম্পার হিট করে যাবে সেটা তো কল্পনা করা যায় না। আর তখন যখন পুরস্কারটা নিতে উঠেছি তখন কিন্তু আমার একটু একটু গোঁফের রেখা দেখা দিয়েছে। এবারে যখন আমি শ্রেষ্ঠ শিশু অভিনেতা বলেছি, দর্শক থেকে একটু গুঞ্জন যে এটি এই শিশু, কিন্তু ইতিহাস তো মানুষ জানেন না। তবে একটা জিনিস, যে সেইখানে একটা নামি পত্রিকায় একদম বড় করে একটা ছবি বেরিয়েছিল, যেটা একদিকে মিঠুন চক্রবর্তী, তার পাশে আমি বসে, অভিনেতা আর শিশু অভিনেতার পুরস্কার। পুরস্কার নিয়েছিলাম আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাত থেকেই, মঞ্চে তখন সুব্রত মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। তো এইটা তো একটা বিরাট অ্যাচিভমেন্ট। তারপরে পুরস্কারের লেভেল তো অনেক কিছু, কিন্তু আরেকটা সংস্থাকে আমি ভুলতে পারি না, আরেকটা সংস্থা, সেটা এই পুরস্কার ঘোষণার আগে সেইটা তারা প্রথম ঘোষণা করে, আমি সংস্থার নাম বলছি না, কিন্তু সেই সংস্থাই কিন্তু প্রথম এই পুরস্কারটা ঘোষণা করে, তারপরে আমি সরকারি পুরস্কারটা পাই। হংসরাজকে কেন্দ্র করে অনেকগুলো পুরস্কারই পাই, বেশ কিছুদিন বাদে আমি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাই, সেটা কিন্তু আপনার টিভি সিরিয়ালে, কারণ সেইটা আমার আরেকটা দূরদর্শনের একটা বিখ্যাত সিরিয়াল, সেটা হচ্ছে সেই সময়। এখানে আমার শ্বশুরমশাই ডিরেক্টর ছিলেন, তখন আমার শ্বশুরমশাই নিশ্চয়ই হননি, জোছন্দসিদা, তো ওর পরিচালনায় সেই সময় সিরিয়ালে এইখানে কিন্তু পুরস্কার পেয়েছিলাম অনেকগুলো। এবং সেই সময় আমার যে চরিত্র ছিল, বিখ্যাত চরিত্র কালীপ্রসন্ন সিংহর আদলে যে চরিত্র সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, নবীন কুমার, এই নবীন কুমারের চরিত্র। এবং ওই সময় কিন্তু খুব মানে ঘটনা ঘটেছিল মানে কি, ওই সিরিয়ালটা এত লোকের প্রিয় হয়ে গেছিল যে কলেজ স্টুডেন্টরা কিন্তু

0: সব নবীন কুমারের প্রেমে পাগল ছিল, বুঝলেন তো? তো ওইটা একটা মানে ক্রেজ তৈরি হয়ে গেছিলো। এবং সব থেকে বড় কথা যে এই যে আমার শিল্পী জীবন এতখানি দীর্ঘায়িত হয়েছে, এর জন্যে কিন্তু আমি টেলিভিশন সিরিজের কাছে কৃতজ্ঞ। কারণ আমার মতো ছোট বয়সে যারা অভিনয় জগতে এসেছেন তাদের অধিকাংশই নয় হারিয়ে গেছেন, নয়তো অনেক বছর বাদে আবার ফিরে এসেছেন, এইটা হয়েছে। কিন্তু আমি 1966 সাল থেকে আমার যাত্রা যে শুরু করেছি, আজকে 2026, আমি কিন্তু একইভাবে কাজ করে চলেছি, আমার কখনো কোনো ছেদ পড়েনি। তো এর জন্যে মূল কারণটা কিন্তু টিভি সিরিয়াল, কারণ তখন বাংলা চলচ্চিত্র, কারণ হংসরাজের পরপরই আরেকটা ছবি, যে ছবিটা কিন্তু সুপার ডুপার হিট ছবি করে হয়েছিল, কিন্তু হংসরাজের সেটা চাপা পড়ে যায়, সেটা হচ্ছে মাদার। এই মাদারে শর্মিলা ঠাকুর আর আমি, মা ছেলের গল্প নিয়েই ছবিটা। এবং এই ছবির গান তো সবগুলো গান সুপার ডুপার হিট, এবং আপনাদের এখানে বাজেও বহু গান। এইটার পরে যে একটা যে ফেজ এলো, এই ফেজে তখন বাংলা ছবিটা না আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে উত্তম কুমারের মৃত্যুর পর বাংলা ছবির যে ট্রেনটা সেটা তখন আস্তে আস্তে বদলাচ্ছে, মানে একটু হিন্দির অনুকরণ, নাচ গান মারপিট, অভিনয়ের থেকে ওইগুলো বেশি। আর খুব সম্ভবত ওগুলো বোধহয় আমাকে অতটা মানাতো না, আমাকে নায়ক করে বেশ কয়েকটি ছবি হয়েছে। তখন দূরদর্শন সিরিয়াল এলো, দূরদর্শন সিরিয়ালে তখন কিন্তু যেখানে ভীষণ অভিনয়ের প্রাধান্য পায়, এই ধরনের সিরিয়ালই তো বেশি হতো। তো তার ফলে ওইখানে কিন্তু আমার সেই সময়ের পর পর পর ডাক আসতে শুরু করে, এবং এইটাই কিন্তু আমাকে টিকিয়ে রাখে। এরপরে সিরিয়ালকে ঘিরে কিন্তু আমি অনেক পুরস্কার পেয়েছি, চলচ্চিত্রে আর সেরকম কোনো পুরস্কার পেয়েছি বলে মনে হয় না। তবে ওই রকম হয় না যে একটা সামগ্রিক অবদানের জন্য যে পুরস্কার, সেটা তো পেয়েছি, এখনও পেয়ে থাকি মাঝে মাঝে, এটা বুড়ো বয়সের যে পুরস্কারগুলো সেইগুলো পেয়ে থাকি। কিন্তু এরপরের বেশিরভাগই শ্রেষ্ঠ অভিনেতার যে পুরস্কার বলছেন সেইগুলো আমি সিরিয়ালের মাধ্যমেই পেয়েছি। আর গানের ক্ষেত্রে যেটা পেয়েছি, আমার জীবনের ওই সিরিয়ালেই আমি একটি গান গেয়েছিলাম, তার জন্যে আমি শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর পুরস্কার পেয়েছিলাম। এবং পরবর্তী সময় সঙ্গীত শিল্পীর জন্য কিছু কিছু পুরস্কার পেয়েছি, আমি সঙ্গীত সম্মান যেটাও পেয়েছি। আর এরপরে যেটা পেয়েছি, যেটা আপনি বললেন, আমার নাটক অপ্সরা থিয়েটারের মামলা, সেই নাটকের জন্য আমি রাজ্য সঙ্গীত একাডেমির পুরস্কার পাই, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার। এবং সেটার আবার মজার ব্যাপার হয়েছিল যে কোনো কারণেই হোক সেই খবরটা আমার কাছে গিয়ে পৌঁছয়নি। তো আমি তখন শুটিং করছি, খুব সম্ভবত আমাকে আবার শুটিংই করছি, হঠাৎ একটা ফোন গেল, ওই তথ্য সংস্কৃতিরই কেউ আমার পরিচিত, উনি ফোন করলেন যে কী গো তোমার নাম অ্যানাউন্স করছে, তুমি কোথায়? আমার নাম অ্যানাউন্স করছে? মানে কিসের নাম অ্যানাউন্স করছে? আরে তুমি জানো না? না বলো, তুমি তো সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছো। সে কি, আমি তো কিছুই জানি না। সেরপর কী হয়েছে, চিঠিটাকে আমার বাড়ির পোস্ট বক্সে ফেলে চলে গেছে কেউ, এবং আমি সেটা খেয়ালই করিনি, তখন এত ব্যস্ততার মধ্যে অত খেয়াল করা হয়নি। সেটা আমি পরে গিয়ে সেই পুরস্কারটা তথ্য সংস্কৃতির অফিস থেকে নিয়ে আসি।
1: দূরদর্শনের কথা যখন এলো, একটু ছোট করে জানতে চাইবো দূরদর্শনের আপনার কাজগুলো।
0: দূরদর্শনে তো আমার অসংখ্য কাজ, দূরদর্শনের প্রথম সম্প্রচার শুরু হয় 1975 সালের 9ই অগস্ট, আর আমি প্রথম দূরদর্শনে অনুষ্ঠান করি 1976 সালের দোলে, মানে কত তাড়াতাড়ি ভেবে দেখুন, রাধা ফিল্ম স্টুডিওতে, তখন অফিস ওদের দূরদর্শন অফিস, সেইখানে আমি প্রথম গানের সুযোগ পাই, তিনটি গান গাই। আর হোলির দিন বলে আমার মায়ের লেখা সুর করা, আহা হোলি খেলি সে শাম বামেলো এ রাই কি

থাম বামে লো যে রাই কিশোরী। এই গানটা দিয়ে কিন্তু আমার দূরদর্শনের অভিযান বলা যায় শুরু হয়। এরপরে অসংখ্য

0: অসংখ্য অনুষ্ঠান করেছি দূরদর্শনে। সব থেকে বড় কথা হচ্ছে, এটা আমার কাছে একটা বিরাট সৌভাগ্য যে দূরদর্শনের প্রথম জন্মবর্ষ অর্থাৎ জন্মদিন অর্থাৎ 1977 সালের 9ই আগস্ট, এই 1977 সালের 9ই আগস্ট যেটা ওরা পালন করেছিলেন প্রথম জন্মদিন হিসেবে, সেখানেও কিন্তু আমার অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন মানে আমার খুবই প্রিয় রুনুদা, রুনুদা মানে উৎপলেন্দু চৌধুরী,
1: আচ্ছা
0: উনি সঞ্চালনা করেছিলেন।
1: এই উৎপলেন্দু চৌধুরী এই পরিবারের সঙ্গে তো আপনার একটা অন্যরকম যোগসূত্র আছে, আপনার মায়ের তরফ থেকে।
0: একদম একদম,
1: আপনার মা নির্মলেন্দু চৌধুরী ছাত্রী
0: এবং প্রথম ছাত্রী,
1: প্রথম ছাত্রী, সেই সূত্রেই আপনার এই গানের উত্তরাধিকারটা।
0: হ্যাঁ একদম একদম, ওটা ওইখান থেকেই আমার লোকসঙ্গীতের দিকে আকর্ষণ। এরপরে তো অন্যান্য ধরনের গানও করি এবং আমি কিন্তু, মজার ব্যাপার হচ্ছে যে আমি যে পুরস্কার কথা বললাম যে সিরিয়াল, সেই সিরিয়ালে কিন্তু একদম অন্য ধরনের একটু গান ছিল, একটু উচ্চাঙ্গ সঙ্গীত ঘেঁষা গান ছিল, সেই গানে কিন্তু আমি প্রথম শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পাই। গানটা অতটা মনে নেই। অরূপ রূপে মগ্ন তুমি স্নিগ্ধ যামিনী, এরকম ধরনের একটা গান ছিল। এই গানের জন্য কিন্তু আমি পুরস্কার পাই।
1: অরিন্দম দা, আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার রইল, কিন্তু আমরা এখানেই শেষ করছি। বন্ধুরা আজকের মতন নমস্কার জানাচ্ছি।
2: শুনলেন অনুষ্ঠান নস্টালজিয়া। আজকের অতিথি ছিলেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়, তাঁর সঙ্গে কথা বললেন সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনলেন প্রথম পর্ব আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য

0: শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: নিকাশী ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে শ্রবণী।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের শ্রবণীতে অতি অবশ্যই স্বাধীনতা দিবসের আবহ। অগ্নিযুগের সেই সময়টা আমরা অনেকেই, বলা যায় অধিকাংশই, স্বচক্ষে দেখিনি। ইতিহাসে বা সাহিত্যে, স্মৃতিচারণায় পড়েছি, জেনেছি তার স্বরূপ, কিছু বাস্তব, কিছু কল্পিত। কিন্তু যদি সেই উত্তাল দিনগুলির কাহিনী শোনা যায় এমন স্মরণীয় মানুষদের মুখ থেকে যারা সে সময় সশরীরে উপস্থিত ছিলেন, শুধু উপস্থিত ছিলেন না, রীতিমতো প্রত্যক্ষ অংশগ্রহণ করেছিলেন সেই রক্তক্ষয়ী সংগ্রামে, তবে তা একটা আলাদা মাত্রা যোগ করে, তাই না? দুই বরণীয় স্বাধীনতা সংগ্রামী স্মৃতিকথন আজ আপনাদের শোনাব, যা আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত। পাশাপাশি আমরা স্মরণ করব জন্মশতবর্ষ পূরণ করতে চলা এক কবিকে। স্বাধীন ভারতের সূর্যোদয় দেখা হয়নি তাঁর, কিন্তু তাঁর কবিতায় ছিল সেই স্বাধীনতার আবাহন। সুকান্ত ভট্টাচার্য। ইংরেজি মতে 15ই আগস্ট তারিখ তাঁরও জন্মদিন। শুনবেন তাঁকে নিয়ে একটি কথিকা। প্রথমে শুনবেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বীণা দাশের স্মৃতিকথন।
2: আমরা যে যুগের মানুষ হয়েছি, যে যুগে আমাদের জীবন যৌবন কেটে গিয়েছে, সে যুগটা বড় উজ্জ্বল, সংগ্রামের মধ্যে, বেদনার মধ্যে উজ্জ্বল। সে বেদনা যে মানুষের জীবনকে কত মধুময় করে, সংগ্রামের মধ্যে যে কত আনন্দ, তার সুযোগ আমরা সারা জীবন ধরে পেয়েছি। পরাধীন দেশে আমরা জন্মেছিলাম, পরাধীন দেশে আমরা বড় হয়েছিলাম, তার একটা গ্লানি আমাদের অন্তরকে সব সময় ঘিরে রাখত। কিন্তু তা সত্ত্বেও সেই গ্লানির কাছে আমরা মাথা নত করিনি। আমরা সব সময় চেষ্টা করতাম, এবং আমরা সেই কিশোর বয়স থেকেই জীবনের আদর্শ খুঁজে নিয়েছিলাম যে আমাদের পরাধীন দেশকে আমরা মুক্ত করব। পরাধীনতাটা যেন একটা বিরাট চ্যালেঞ্জের মতন আমাদের সামনে দাঁড়িয়েছিল। তখন আমরা আমাদের যা কিছু কাজ, যা কিছু চিন্তা, যা কিছু ভাবনা, যা কিছু সাধনা, সব ওই একটিমাত্র উদ্দেশ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, আমাদের দেশকে আমরা স্বাধীন করব। ছোটবেলা থেকে তেমনি ভারতবর্ষকেই দেখেছি, দুঃখে বেদনায় ম্রিয়মান, কত অভাব চারিদিকে, অনাহার, দুর্ভিক্ষ, এর মধ্যেই তো আমরা বড় হয়েছি। কিন্তু তখন সেগুলোকে আমরা মনে করতাম এটাই শেষ কথা নয়, এই দেশকে আমরা বড় করব, এবং এই বড় করবার মূলে প্রথম হচ্ছে শৃঙ্খলটা মুক্ত করতে হবে। শৃঙ্খল ছিন্ন করতে পারলেই সমস্ত দিকটা উজ্জ্বল হয়ে উঠবে, আমাদের দেশ বড় হবে, দেশ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, এই সমস্ত আমরা অন্তর দিয়ে বিশ্বাস করেছি। আর সেই যুগটাই ছিল তো অন্যরকম। স্বাধীনতা সংগ্রামে যে সময়টা আসি, তখন সেটা খানিকটা স্বাধীনতা সংগ্রামের মাঝামাঝি যুগ, কারণ তার অনেক আগে ক্ষুদিরামদের আত্মদানের ইতিহাস রচিত হয়ে গেছে। আমরা সেই

0: বই পড়ি, আমরা বই পড়ি নির্বাসিতের আত্মকথা, অপূর্ব বই। উপেন্দ্র বন্দ্যোপাধ্যায় শুধু একজন বিপ্লবী ছিলেন না, তিনি খুব বড় সাহিত্যিকও ছিলেন। সেই সব বই আমাদের প্রেরণা দিয়েছে। এবং আমাদের সময় নিজের দেশে স্বাধীনতা সংগ্রাম কিভাবে চলছে, কিভাবে শুরু হয়েছে, সেগুলোই যে শুধু অধ্যয়ন করতাম তা না, কত দেশ বিদেশের ইতিহাস তখন আমরা খুঁজে খুঁজে পড়তাম। আয়ারল্যান্ডের ইতিহাস তখন আমাদের ঘাটের কণ্ঠস্থ ছিল, তখন রুশ বিপ্লব সবে হয়ে গেছে, সেগুলোর মধ্যেও আমরা প্রবেশ করবার চেষ্টা করতাম এবং সেখান থেকে আমরা কতটুকু কি শিখবার আছে সেগুলো নিয়েও আমাদের মধ্যে আলোচনা হতো। আর তারপরে সেই যুগে আমাদের চারিদিকে অনেক মহান চরিত্র তাদের উজ্জ্বল আদর্শ নিয়ে দাঁড়িয়েছিলেন। আমরা খুব আপন করে তাদের পেয়েছি, আমরা পেয়েছি নেতাজিকে, আমরা পেয়েছি গান্ধীজিকে, আমরা পেয়েছি বহু বিপ্লবীর সংস্পর্শ, এই পরশ পাথরের স্পর্শে আমরা ওসব শোনা হয়ে গিয়েছিল, সাধারণ ছেলে মেয়ে আমরা। কিন্তু আমাদের যুগ, আমাদের যুগের আদর্শ সেই আমাদের বড় করে তুলেছিল এবং আমরা সেখানে তাই জন্য কখনো পিছিয়ে যাবার কথা ভাবতে পারিনি। সংগ্রামের জন্য যা কিছু মূল্য দেওয়ার তার জন্য আমরা প্রস্তুত ছিলাম। কামিনী রায়ের কবিতা তখন আমাদের গলায় গলায় ফিরত, মাতৃকণ্ঠে যার বাজিছে শৃঙ্খল, দুর্বল সবল সে কি ভাবিবে। আমাদের কার কতটুকু ক্ষমতা, কে কতটুকু পারবো, সেটুকু আমাদের কাছে খুব বড় ছিল না। সব দিবি কে, সব দিবি কে, আয় আয় আয়, আমাদের সব দিতে হবে, যেটুকু আমার শক্তি, যেটুকু সামর্থ্য, সেই শক্তি সেই সামর্থ্য নিয়ে আমরা সেদিন এগিয়ে গিয়েছিলাম দুর্গম পথে, দুরূহ পথে, যে পথ হয়তো খুব সোজা ছিল না। সেদিন সে পথে এগোতে আমাদের কত মূল্য দিতে হয়েছিল, সেখানে আমাদের বাবা মার বুক ভেঙে দিয়ে পথ চলতে হয়েছিল, কত বিপ্লবী ছেলে মেয়েদের জন্য তাদের সমস্ত পরিবারকে পথে বসতে হয়েছে। আমরা ছোটবেলা থেকেই জানি বাবার সবচেয়ে প্রিয় ছাত্র হচ্ছেন সুভাষচন্দ্র এবং তাদের দুজনের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক থেকে অনেক বেশি, অনেক নিবিড় একটা আত্মীয়তা বোধ ছিল, যোগ ছিল। যখনই নেতাজি আমাদের কাছে এসেছেন, তাদের দুজনের মিলনের দৃশ্য যখন দেখেছি, তখন মনে হয়েছে বাবা বোধহয় আমাদের চেয়েও নেতাজিকে বেশি ভালোবাসেন। এবং নেতাজির কাছে তার স্বীকৃতি আছে, তার আত্মজীবনীতে সেখানটা তিনি বলেছেন, তার জীবনের সবচেয়ে প্রথম শিক্ষাগুরু রূপে, দীক্ষাগুরু রূপে তিনি পেয়েছিলেন আমাদের বাবাকে। আর বাবার তো বহু ছাত্র ছাত্রীদের আমি দেখেছি, তারা সকলেই আমার বাবাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তারা জীবনের নানা ক্ষেত্রে কত দিক দিয়ে নিজেদের স্বাক্ষর জাতীয় জীবনে রেখে গেছেন, কিন্তু তারাও সকলে সবসময় বাবার কাছে তাদের ঋণটা স্বীকার করেছেন। আর আমরা নিজেরা বাবার সন্তানরা, তারাও কিন্তু শুধু বাবাকে বাবা রূপে পাইনি, আমরাও তাকে শিক্ষক রূপে পেয়েছি। আমাদের যা কিছু শেখার বাবার কাছে, শুধু লেখাপড়া সেখানে সবচেয়ে বেশি দৃষ্টি দিতেন চরিত্র গঠনের উপরে। আমাদের দৃঢ় ধারণা ছিল যে আমাদের জীবন এইভাবেই শেষ হয়ে যাবে, আমাদের জীবনে স্বাধীনতা দেখবো এটা আমরা ভাবতে পারিনি। কাজেই একটা অদ্ভুত উন্মাদনা, আনন্দ সবই অনুভব করেছি। পরাধীন একটা মানুষ সে স্বাধীন হয়েছে, এই উপলব্ধিটা যে কি জিনিস সে জিনিস কল্পনাই করতে পারবে না। পরাধীনতার শৃঙ্খল থেকে সত্যি আমরা মুক্ত হয়েছি, সত্যি ইংরেজ রাজত্ব আমাদের দেশ থেকে চলে গেল, হুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো, এই আমাদের দাবি আমরা সফল করতে পেরেছি। সে সঙ্গে একটা অদ্ভুত উন্মাদনা আমরা অনুভব করেছিলাম, অনেকটা বেদনা সেখানে মেশানো ছিল, দেশ বিভাগের যন্ত্রণা সেটা আমরা কেউই সেই মুহূর্ততেও ভুলতে পারিনি। সমস্ত দেশটাকে যেন আমাদের দুহাত দিয়ে আমরা আঁকড়ে ধরতাম, দেশের যেখানে ব্যথা, যেখানে বেদনা, যেখানে বন্যা এসেছে, কোনোরকম দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খরা হয়েছে, সেখানেই আমাদের ছাত্রছাত্রীরা সবচেয়ে আগে এগিয়ে গিয়েছে। বহু অভিজ্ঞতা আমাদের রয়েছে, আমরা কীরকমভাবে সেগুলোর সঙ্গে এ করেছি, চাঁদা তুলেছি, বাড়ি বাড়ি গিয়ে কাপড় সংগ্রহ করেছি। তখন অবশ্যই এইসব কাজে খুব একজন নেতৃত্ব দিতেন একজন খুব মহাপুরুষ, যার সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগ ছিল, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তখন তিনি এই ব্যাপারে ছাত্রছাত্রীদের খুব প্রেরণা যোগাতেন। উত্তরবঙ্গে তখন একটা খুব বেশি বন্যা হয়েছিল, সেই সময়তে ছাত্রছাত্রীদের, তখন অবশ্যই আমি খুবই ছোট ছিলাম, কিন্তু সেটা আমি কাহিনী শুনেছি, আমার দাদারা সেখানে তারা চলে গেছেন। কিন্তু পরে আমরাও যেখানে যখনই কিছু হয়েছে, বন্যা হয়েছে, আমরা যারা স্বদেশী করি আমরাও সেখানে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, কত জল কাদার মধ্যে দিয়ে সেখানে দুর্গম পথের মধ্যে দিয়ে তাদের সেখানে রিলিফ দেওয়ার চেষ্টা করেছি। পড়াশুনোটা তার জন্য যে আমাদের খুব ব্যাহত হতো তাই নয়, ওর মধ্যেও তো কেমন করে করে পাশটাশও করে দিতাম, কারণ পড়ার জন্যে যে খুব সমস্ত সময়টা দিতে হয় তা নয়। দেশের কোথাও বেদনা জাগলে সেই বেদনাটা নিজের অন্তরে অনুভব করা সেটা একটা আলাদা জিনিস, সেটা স্বতঃস্ফূর্তভাবে হয়।
1: শুনলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বীণা দাশের স্মৃতিকথন। এবারে শুনুন পথিকা, জন্মশতবর্ষের আলোয়

0: সুকান্ত ভট্টাচার্য, বলেছেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়।
1: বাংলা ভাষায় প্রতিবাদের কবিতা যারা লিখেছেন তাদের ভেতর সুকান্ত ভট্টাচার্যের নাম অন্যতম। সুকান্ত ভট্টাচার্যের কৈশোরের দিনগুলিতে ভারতবর্ষ ছিল রক্তাক্ত, বিদ্রোহে উত্তাল, সাম্যবাদী সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম তখন চলছে। দুটিতেই আকৃষ্ট হয়েছিলেন তিনি। সুকান্ত জেনেছিলেন জালালাবাদের লড়াই, চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কথা। সেই সময় সুকান্ত দেখেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে পুড়ে যাচ্ছে পৃথিবী, দেখেছিলেন সাম্রাজ্যবাদী ও ফ্যাসিবাদী আগ্রাসন, মন্বন্তরের বাংলায় দেশবাসীর অসহায় মৃত্যু, মজুদারদের কুকীর্তি, সরকারি উদাসীনতা, সাম্প্রদায়িক দাঙ্গার বীভৎস চিত্র। তাঁর কবিতায় প্রভাব পড়েছিল। রবীন্দ্রনাথের প্রতি ঠিকানা, অনুভব, 1946, ব্ল্যাক মার্কেট, বোধন, রানার প্রভৃতি অসংখ্য কবিতায় রয়েছে সমাজ সচেতন এক মননের উপস্থিতি। শোষণমুক্ত স্বাধীন এক সমাজের স্বপ্ন তিনি দেখেছিলেন। আগুন সমুদ্র পেরিয়ে আসা সাহসী চিলের মতো তিনি ছিলেন নির্ভয় ও প্রত্যয়ী। লেখা শুরু করেছিলেন 8-9 বছর বয়সে। শুধু কবিতা নয়, তিনি গল্প, প্রবন্ধ, নাটকও লিখেছেন। 1944 খ্রিস্টাব্দে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ পান। কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কিশোর বিভাগটি তিনিই দেখতেন। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর পর তাঁর কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হতে শুরু করে। 1947 সালে প্রকাশিত হয় ছাড়পত্র, 1950 পূর্বাভাস, 1951 সালে মিঠে কড়া, 1953 সালে অভিযান, 1954 সালে ঘুম নেই, 1962 হরতাল। পরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয়েছে সুকান্ত সমগ্র। তার কবিতায় যে আশাবাদ ও সংগ্রামী চেতনা ছিল, পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে স্বপ্ন ছিল, তা গণমানসে বিশেষ প্রভাব ফেলে। পরবর্তীকালে সুভাষ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মতো কবিরা তাঁর কবিতার দ্বারা প্রভাবিত হন। তিনি নিজের স্বাতন্ত্র্যে উজ্জ্বল ছিলেন। কবির জীবনকাল দীর্ঘ ছিল না। তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে কলকাতায় রিড অ্যান্ড কিওর হোমে ভর্তি হন। 1947 সালে 13ই মে মাত্র 21 বছর বয়সে তিনি সেখানেই মারা যান। অমর হয়ে থেকে যায় তার কবিতা, তাঁর দেশবন্দনা, তাঁর সাম্যবাদী কবিতা ও জাতীয়তাবাদী আবেগ। পরবর্তীকালে বহু সমালোচক উল্লেখ করেছেন তাঁর রচনার ভেতরে ছিল চূড়ান্ত আধুনিক এক ভঙ্গি। বিষয় নির্বাচন ছিল নতুন, ছন্দের ব্যবহার ছিল আরও নতুন, ভাষা ব্যবহার ছিল আধুনিক এবং জীবন থেকে নেওয়া, গদ্য এবং কবিতাও ছিল অত্যন্ত সহজ সরল ঋজু ভঙ্গির। অনেক সময় একেবারে কথ্য ভাষায় তিনি কবিতা লিখেছেন, যেমন বলতে পারো বড়লোক কেন মোটর গাড়ি চড়বে আর গরিবেরা কেন তার চাকার তলায় পড়বে, এই ধরনের। সুকান্ত জন্মগ্রহণ করেছিলেন এক ক্রান্তিকালে, দুর্ভিক্ষ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল আগুনে, কঠোর বাস্তবতার সামনে তখন মৃত্যুর প্রহর গুনছে দেশবাসী, একথা বুঝেছিলেন তিনি। সংস্কৃতির কোনো ললিত বাণীতে আশ্বস্ত হতে পারেননি সুকান্ত। সাংস্কৃতিক প্রমোদ অসহ্য হয়ে উঠেছিল তাঁর কাছে। 1943-এর ঘোর দুর্ভিক্ষে কলকাতার রাস্তায় রাস্তায় মানুষের স্রেফ না খেতে পেয়ে মরে যাওয়া তাঁকে কষ্ট দিয়েছিল। ধনী ও মধ্যবিত্তের উদাসীনতার পথে তিনি কাব্যচর্চা করতে চাননি, তিনি চেয়েছিলেন বিদ্রোহ। তার প্রকাশ অমর হয়ে আছে তাঁর কবিতার উচ্চারণে। তিনি লিখেছেন, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বাংলা সাহিত্যে অমর হয়ে থেকে গেছে তারই প্রতীক, ক্ষুধার তীব্রতাকে এত কম কথায় আর কেউ প্রকাশ করতে পারেনি। সুকান্ত ভট্টাচার্যের কবিতার ভেতর একদিকে ছিল গভীর আশাবাদ, অন্যদিকে বাস্তব জীবনের হতাশার অনুভূতি। তিনি দেখেছিলেন যারা শ্রম দিয়ে চালিয়ে রাখে মানুষের জীবনের কাজের চাকা, তাদের ব্যক্তি জীবনের চাকা স্তব্ধ হতে থাকে। তারা দেয় কিন্তু কিছু পায় না। রানার কবিতায় সে অভিব্যক্তি আমরা পেয়েছি। তিনি লিখেছেন, ঘরে তার প্রিয়া একাশয্যায় বিনিদ্র রাত জাগে। লিখেছেন, রানার মানুষের সুখ দুঃখের কত চিঠি পৌঁছে দেয় মানুষের ঘরে, কিন্তু তার সুখ দুঃখের খোঁজ কেউ রাখে না। এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ।

0: তার নিজের জীবনের ভেতরে তিনি অনুভব করেছিলেন বাতিওয়ালার নিঃসঙ্গতা ও দারিদ্র। যে বাতিওয়ালা রোজ বাতি জ্বালিয়ে উজ্জ্বল করে তোলে রাজপথ, সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রিয়তমাশু কবিতায় তার চিহ্ন আছে। এই কবিতাটি এক উজ্জ্বল বোধের উদাহরণ হিসেবে সাহিত্যচিন্তা সমাজ মনস্কতার জগতে গ্রথিত হয়ে আছে। তাঁর কবিতায় দেখা দিয়েছিল আন্তর্জাতিক চেতনার স্ফুরণ, সমস্ত পৃথিবীর দুঃখ বেদনায় আলোড়িত হয়ে উঠত কবির হৃদয়। সংগ্রামের পথে পথে তিনি একাত্ম হতে চাইতেন বিশ্বের সংগ্রামী জীবনের সঙ্গে। তাঁর ঘুম নেই কাব্যগ্রন্থের প্রিয়তমাশু কবিতার কয়েকটি পঙ্ক্তিতেই ধরা পড়েছে সেই আন্তর্জাতিক চেতনা। তিনি স্বদেশের সীমানায় এসে থমকে দাঁড়িয়েছেন, তিনি যেন ছুটে গেছেন ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালিতে, বিপ্লবী ফ্রান্সে। যুদ্ধে আকীর্ণ পৃথিবী দেখে তিনি ক্লান্ত। তিনি কিন্তু যুগ সচেতন, বুঝেছেন ক্রান্তিকালে যুদ্ধের প্রয়োজন আছে। প্রশ্ন করো, যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। কিন্তু শেষে তিনি দেখেছেন তাঁর দেশের মানুষের ভেতর ওই বিপ্লবী চেতনার স্ফুরণ আসতে বোধহয় এখনও দেরি আছে। অনেক পথ বাকি, অনেক লড়াই বাকি। তাঁর দুঃখ হয়েছে, এক রক্তাক্ত অভিজ্ঞতা নিয়ে তিনি আমাদের সতর্ক করে বলেছেন, আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। তাঁর একক বৈশিষ্ট্যকে উল্লেখ করে বুদ্ধদেব বসু লিখেছিলেন, যে চিলকে সে ব্যঙ্গ করেছিল সে জানত না সে নিজেই সেই চিল, লোভী নয়, দস্যু নয়, নিঃসঙ্গ আকাশচারী। সাম্যবাদী চেতনা ও জাতীয়তাবাদী চেতনা মিলেছিল তার মনে, তাই সশস্ত্র সংগ্রামী জাতীয় বীরদের তিনি অগ্রাহ্য করেননি। মহামরণের শপথ নেওয়া বিপ্লবীরা বারবার এসেছে তার কবিতার জগতে। তিনি অতীত ও বর্তমানকে মিলিয়ে লিখেছেন, ওরা বীর, ওরা আকাশে জাগাত ঝড়, ওদের কাহিনী বিদেশির খুনে, গুলিবন্দুক বোমার আগুনে আজ রোমাঞ্চকর। ওদের স্মৃতিরা শিরায় শিরায়, কে আছে আজকে ওদের ফিরায়, কেভাবে ওদের পর। ওরা বীর, ওরা আকাশে জাগাত ঝড়, নিদ্রায় কাজ কর্মের ফাঁকে ওরা দিন রাত আমাদের ডাকে, ওদের ফিরাবো কবে। এই ফিরিয়ানা মানে পুনরায় বিপ্লবের ডাক। শ্রমিক শ্রেণীর জীবনের দুঃখ সংগ্রামের কথা বারবার এই জন্য তার কবিতায় এসেছে। রানার কবিতা তার প্রমাণ, বহমান সংগ্রামী চেতনার অমোঘ প্রশ্নটি বারবার তার কবিতায় ফিরেছে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে। তার নিজের ভূমিকায় এই বিপ্লবে কি হবে তাও তিনি স্পষ্ট করেছিলেন তার কবিতায়। বলেছিলেন, দেব প্রাণ দেব মুক্তির কোলাহলে, জিন ডার্ক যিশু সক্রাতিসের দলে, কুয়াশা কাটছে কাটবে আজ কি কাল, ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল, ততদিন প্রাণ দেব শত্রুর হাতে, মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে, ইতিহাস নেই অমরত্বের লোভ, আজ রেখে যাই আজকের বিক্ষোভ।
1: শুনলেন কথিকা জন্মশতবর্ষের আলোয়ে সুকান্ত ভট্টাচার্য, বললেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। আবারও ফিরে যাই স্মৃতিকথনে। এবারে শুনুন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্তর স্মৃতিকথন।
2: ছোটবেলা থেকেই বাউলদের মুখে শুনেছি সেই গান, একবার বিদায় দেমা ফিরে আসি। পরে অবশ্য বড় হয়ে জেনেছি ক্ষুদিরাম ও সত্যেন বোসের দেশের জন্য আত্মদানের কাহিনী, জেনেছি অরবিন্দ হেমচন্দ্র কানুনগো অন্যান্য বিপ্লবীদের সাদা পাঠা দিয়ে বলি দিয়ে কালী পূজার ব্যবস্থা। সুতরাং আমাদের মেদিনীপুরের যুবকদের বিপ্লবী না হওয়াই একটা ব্যতিক্রম। অবশ্য আমি জন্মেছি 1912 সালে বরিশাল জেলায়, কিন্তু মেদিনীপুরই আমাকে শিশুকাল থেকে মানুষ করে তুলেছে। 1927 আমাদের বর্দা বা বিবি দলের সর্বাধিনায়ক শ্রী হেমচন্দ্র

ঘোষ মেদিনীপুরে একটা শক্তিশালী বিপ্লবী সংগঠন গড়ে তোলার জন্য আদেশ দিলেন। ফলে দীনেশ গুপ্ত এলেন এই কাজের ভার নিয়ে। দীনেশ দার অসাধারণ সংগঠন ক্ষমতা জন্য অতি অল্প সময়ের মধ্যেই একটি সুসংবদ্ধ দল গড়ে উঠল। 1929 সালে দীনেশ দা একটি যুব কনফারেন্সে ডাক দিলেন, আর তার সভাপতি হলেন শ্রী সুভাষচন্দ্র বসু। তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য একটি সুন্দর ভলেন্টিয়ার বাহিনীও তৈরি হল। নির্ধারিত দিনে সভাপতিকে স্টেশনে সম্বর্ধনা জানিয়ে আমাদের ভলেন্টিয়ার বাহিনী পুরা সামরিক কায়দায় সমগ্র শহরে মার্চ করে সভাপতিকে কনফারেন্সের জায়গা নিউ বেঙ্গল হলে নিয়ে আসেন। সেই সময় আমি দীনেশ দার নজরে পড়ি। পরে শহীদ পদ্মত ভট্টাচার্য মারফত তিনি আমাকে ডেকে পাঠান ও আমার সঙ্গে আলাপ করেন। তিনি আমার সাথে আলাপ করে খুব সন্তুষ্ট হন এবং সেইখানেই আমাকে বিপ্লব মন্ত্রে দীক্ষা দেন। এরপর সংগঠন অনেক ছোটোখাটো কাজে অংশগ্রহণ করার সুযোগ তিনি আমায় দিয়েছিলেন। দীনেশ দা ঠিক করলেন ওখানকার স্কাউট হল ইংরাজ রাজত্বের সহায়ক, তাই তার নির্দেশে ওটা ধ্বংস করার ভার পড়ল আমার ও শ্রী অমর চ্যাটার্জির উপরে। হলটা ছিল শহরের ঠিক কেন্দ্রস্থলে চৌমাথার উপরে। কয়েকদিন পুলিশের আনাগোনা লক্ষ্য রেখে দীনেশ দার নেতৃত্বে হল পুড়িয়ে ধ্বংস করে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে আসি। কাজটা সুনিপুণভাবে সম্পন্ন হয়। পরবর্তীকালে গুরুত্বপূর্ণ অ্যাকশনের জন্য আমাকে সুযোগ দেওয়ার মূলে হয়তো দীনেশ দার রেকমেন্ডেশন, আমি ধন্য। এরপর 1930 সালে মেদিনীপুরে বিশেষত কাথি অঞ্চলে লবণ আইন অমান্য ও বিভিন্ন প্রকারের সত্যাগ্রহ পূর্ণ উদ্যমে চলেছে। এখানকার জেলা ম্যাজিস্ট্রেট পেডি এই অহিংস আন্দোলনকে স্তব্ধ করতে বদ্ধপরিকর হয়ে বিরাট পুলিশ বাহিনী নিয়ে সমগ্র জেলায় অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে। স্ত্রী পুরুষ শিশু নিপ্রেষেছে। মাতৃজাতির অবমাননা ও তাদের উপরে নিষ্ঠুর অত্যাচারের জন্য শহরের যুবশক্তি এই অত্যাচারীকে কঠোর শাস্তি দেবার জন্য বদ্ধপরিকর হল। এদিকে আমাদের নেতা দীনেশ দা ও তার সহকর্মী বাদল গুপ্ত, বিনয় দার নেতৃত্বে রাইটার্স বিল্ডিংয়ে যে বিপ্লবে রক্তরাঙা ইতিহাস রচনা করলেন তার ঢেউ আমাদের চঞ্চল করে তুলল। দীনেশ দার ফাঁসির হুকুম হল, আমরা আরও প্রতিজ্ঞ হলাম দীনেশ দার পরবর্তী নেতা কমেট দা শ্রী শশাঙ্কভূষণ দাশগুপ্তর কাছে আমাদের নিবেদন, আমরা কবে এই লড়াইয়ে সামিল হব। কমেট দা হাসি মুখে বললেন, সময় এলেই জানতে পারবে। অবশেষে সেই সুন্দর চিরপ্রত্যাশিত দিন এলো। নদীর পাড়ে একদিন নির্জন পরিবেশে আমাকে ও জ্যোতিজীবনকে ডেকে পাঠালেন কমেট দা। দলের নির্দেশ অত্যাচারী জেমস পেরি প্রাণদণ্ড, আর সেই দণ্ডকারী নির্বাচিত হয়েছি আমরা দুজনে। আনন্দে আত্মহারা হয়ে কমেট দাকে প্রণাম করলাম আর প্রণাম জানালাম দলের নেতাদের উদ্দেশ্যে। এদিকে বীর পুঙ্গব পেডি মহাকুমায় মহাকুমায় বিরাট পুলিশ বাহিনী নিয়ে অত্যাচার করে বেড়ায়, আর শহরে এসেই গা ঢাকা দেয় সশস্ত্র পুলিশ বেষ্টিত দুর্গে। তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তবে পরে তিনুদা অমরনাথ সেনগুপ্তর কাছে থেকে খবর পাওয়া গেল যে পেডির নির্দেশে কলেজের স্কুলে একটি প্রদর্শনীর ব্যবস্থা হয়েছে এবং যাতে সে নিজেই প্রদর্শনী দ্বার উদ্ঘাটন করে তারই চেষ্টা হয়। প্রদর্শনী শুরু হবে 3 এপ্রিল। তার আগের দিন রাত্রিতে পেডি পালিয়ে গেল মহাকুমা ইন্সপেকশনে। প্রদর্শনীর ভার দিয়ে গেল বাঙালি এডিএম এর উপর। সাময়িকভাবে আমরা নিরাশ হলাম। আমরা খুবই সতর্কতার সঙ্গে তৈরি হচ্ছিলাম। 2-3 দিন আগে বিবির অ্যাকশন স্কোয়াডের অন্যতম অধিনায়ক ফুলদা শ্রী প্রফুল্ল কুমার দত্ত মেদিনীপুরে এসে প্রদ্যোত জ্যোতিজীবন ও আমাকে সমগ্র বিষয় বুঝিয়ে দিলেন এবং আমাদের প্রথম সুযোগেই পেডির প্রতি দণ্ডাদেশ বহাল করার হুকুম দিলেন। 7 এপ্রিল 1931 সকালেই তিনুদা খবর আনলেন যে সেই দিনই সুযোগ হাতের কাছে এসে যাবে। পেডি সদল বলে গোপনে সন্ধ্যার প্রাক্কালে প্রদর্শনী প্রাঙ্গণে আসছেন। আনন্দে ভরপুর হয়ে জ্যোতিজীবনকে খবর দিলাম। বিকাল 6টার পর স্কুলের মাঠ পেরিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট মিস্টার জর্জ, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট অশ্বিনী মৈত্র, আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী এবং বন্দুক হস্তে গার্ড পরিবেষ্টিত হয়ে এলো পেডি। সব অফিসারদের হাতেই খোলা রিভলভার, জর্জের হাতে আবার 2। আমরা তক্ষুনি বাড়ি গিয়ে মরণাস্তে সজ্জিত হয়ে এলাম রণাঙ্গনের দিকে। প্রায় আধ ঘণ্টার খানেক এঘর ওঘর ঘুরে

0: দ্রষ্টব্যগুলো দেখতে দেখতে এসে পড়ি স্কুল কলেজের ক্লাসরুম অর্থাৎ বড় রাস্তার ধারে। সে সময় সন্ধ্যা পেরিয়ে গেছে, বাইরে প্রচুর অন্ধকার। একটা হ্যাজাক হাতে নিয়ে অশ্বিন মৈত্র আগে আগে যাচ্ছে, আর সাহেব নিবিড়ভাবে তার হাতে তৈরি জিনিসগুলো দেখছে। এমন সময় আমাদের রিভলভারের একটা গুলি লক্ষ্যের দিকে ছুটে গেল, যাবে কোথায়? সেই মুহূর্তেই অশ্বিনী মৈত্রের হাত থেকে হ্যাজাকটা সশব্দে মাটিতে পড়ে নিভে গেল, আর প্রাণ বাঁচার জন্য হুড়মুড় করে ঘর খালি করে সবাই পালিয়ে গেল। আমাদের লক্ষ্যবস্তু পেরিয়ে শুধু অসার দেহটা পড়ে রইল। নিশ্চিত হবার জন্য আমরা কাছে গিয়ে ওর পিঠের উপরে আরও দুটি গুলি করলাম। আনন্দচিত্তে বাধাহীনভাবে আমরা স্কুলের পিছন দিকে প্রাচীর টপকে রাস্তার উপরে এলাম। এই রাস্তাটা রাত্রে খুবই অন্ধকার থাকে, আর সে সময় মেদিনীপুর শহরে ইলেকট্রিক লাইট ছিল না। দেওয়াল পেরোবার সময় একটা ছোট আওয়াজ কানে শুনলাম, বিমলদা বিমলদা। সে সময় ভ্রূক্ষেপও করিনি, কিন্তু পরে এইটাই আমার জীবনের গতিকে অন্যদিকে মোড় ফিরিয়ে দিল। যদি জীবন কদিন পরে বাড়ি ফিরে এসে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে লাগলো, আর আমি ওখান থেকে সাইকেলে চড়ে ভীষণ অন্ধকারের মধ্যে এসে পৌঁছলাম শালবনি রেল স্টেশন। সেখান থেকে রাত্রি 12টার ট্রেনে চড়ে গেলাম পুরুলিয়ায়। পরদিন ওখান থেকে রওনা হয়ে আসানসোলে গিয়ে কলকাতা। পূর্বাবস্থায় এলাম শ্যামবাজারে মনোরঞ্জন সেনের বাড়িতে। মনোরঞ্জনদা আমাকে পৌঁছে দিলেন পার্ক স্ট্রিটে, আমাদের দলের গোপন আড্ডায়। সন্ধ্যার দিকে রসময়দা ও নিকুঞ্জদা আমাদের নিয়ে গেলেন দলের সর্বাধিনায়ক বর্দার বাসায়। আমরা তাকে প্রণাম করলাম, তিনি আমাদের বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন। অত বড় বিরাট পুরুষ, মুখে তার কি প্রসন্ন হাসি। নিকুঞ্জদা আমাকে রাজেন্দার বাড়িতে রেখে এলেন। সেখানে খবর এসেছে যে পুলিশ আমার ফটো জোগাড় করে ফেলেছে এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে। যতীর কথা কেউ টের পায়নি, তাই যতি কদিনের মধ্যেই বাড়ি ফিরে গেল। কয়েকদিন পরে ফুলদা ঝরিয়ায় তার এক ইঞ্জিনিয়ার বন্ধুর ওখানে আমাকে রেখে এলেন। দিনেশ দার ফাঁসির আজ্ঞাকারী জর্জ গার্লিককে চরমদণ্ডের জন্য আবার আমি নির্বাচিত হয়ে কলিকাতায় ফিরে আসি, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমার উপর থেকে সেভার তুলে নেওয়া হয়। সমস্ত দেশে তখন চলেছে একটা অসহনীয় অবস্থা। একদিকে বিপ্লবীরা অত্যাচারী শাসকদের উপরে প্রচণ্ড আঘাত হানছে, অপরদিকে ইংরেজ ততই ক্ষিপ্ত হয়ে উঠছে। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞরা শুরু করলেন কাগজে কাগজে, তাদের বক্তব্যেই যে হীন জঘন্য বিপ্লবীদের হয় গুলি করে মারো, আর না হয় রাস্তায় রাস্তায় ঝুলিয়ে দাও। এই দায়িত্ব জ্ঞানহীন উক্তির জন্য বিপ্লবীরা দায়ী করলেন এই অ্যাসোসিয়েশনের সভাপতি ভিলিয়ার্সকে। তার প্রাণদণ্ডাজ্ঞা হলো, আর সেই দণ্ডাজ্ঞা তামিল করার ভার পড়ল আমার উপরে। যথাসময় আমি প্রস্তুত হয়ে গ্লেন্ডার্স হাউসে তিনতলায় উপরে উঠে গেলাম। সামনেই বসে আছে দণ্ডাজ্ঞাপ্রাপ্ত আসামি, আর কাল বিলম্ব না করে তাকে লক্ষ্য করে রিভলভার উঠালাম, কিন্তু বিধি বাম। সেই মুহূর্তেই প্রাণ ভয়ে সে টেবিলের ডালার উপরে সজোরে চাপ দিল, আর ডালাটা ছিল খোলা, সেটা উল্টে গিয়ে তাকে সিলের কাজ করল। আমার গুলি ইতিমধ্যেই রিভলভার থেকে বেরিয়ে চলে গেছে। ওর নড়াচড়ার জন্য গুলিটা বুকে না লেগে লাগলো পাশের পাজরা। দ্বিতীয় গুলি ছোড়া আর অবকাশ নেই, চারিদিক থেকে অফিসের লোকেরা ঘাড়ে পড়ে গেল এবং এমন নির্দয়ভাবে প্রহার করতে লাগলো, কিছুক্ষণের মধ্যেই আমি সংজ্ঞাহীন হয়ে পড়লাম। কয়েকদিন পরে আমার বাবা ও মাকে মেদিনীপুর থাকতে এনেছিলেন আমাকে আইডেন্টিফাই করার জন্য, কিন্তু তাদের প্রিয় পুত্রকে সে সময় তারা মোটে চিনতেই পারেনি। আমার মুখে চেহারা নাকি সম্পূর্ণ বদলে গেছিল, আর দেহ হয়েছিল ক্ষতবিক্ষত। স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে আমার দণ্ড হলো মাত্র 10 বছর সশ্রম কারাদণ্ড, কারণ ওরা ধরে নিয়েছিল পেডি হত্যার অভিযোগে আমার নিশ্চয়ই ফাঁসি হবে। লালবাজারে পুলিশ ফটকে প্রত্যেক পুলিশ কর্মচারী আমাকে কথা শুনিয়ে যেত, আর আমি হাসতাম। হাইকোর্টের স্পেশাল ট্রাইব্যুনালের পেডি হত্যার অভিযোগে আমার বিচারের প্রথম দিনেই এই বিশিষ্ট সরকারি কর্মচারীদের এলোমেলো সাক্ষ্যের জন্য মামলা উঠিয়ে নিতে বাধ্য হলো। এই অভিযোগের বিরুদ্ধে আমি বেকসুর খালাস পেলাম। আমাদের সুপরিকল্পিত আক্রমণের কয়েক বছর পরেই শাসনদণ্ড তাদের হাত থেকে খসে গিয়েছিল, আমাদের দেশ পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়েছিল।
1: শুনলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্তর স্মৃতিকথন। আজকের শ্রবণীতে আপনারা শুনলেন

0: আকাশবাণী সংগ্রহশালা থেকে গৃহীত বিশিষ্ট দুই স্বাধীনতা সংগ্রামী স্মৃতিকথন এবং কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষে তাকে নিয়ে একটি কথিকা। শ্রবণী সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।
1: শেষ হল শ্রবণী, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

বিদ্রোহী কবি নজরুল যত কঠোর ভাষায় ইংরেজদের তিরস্কৃত বা বহিষ্কৃত করতে চেয়েছিলেন, আর কেউ বোধহয় ততটা কঠোরভাবে করেননি। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ সহ তার পূর্বজ অন্যান্য কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক বা গীতিকাররাও অনেকেই ইংরেজদের বিরোধিতা করেছিলেন, কিন্তু নজরুলের ভাষা ছিল তাদের সকলের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ ও তীব্র। নজরুল যথার্থই ঝড়ের মতো, ধূমকেতুর মতো সব কিছুকে উড়িয়ে পুড়িয়ে নস্যাৎ করে বলিষ্ঠ পদচারণা করে গেছেন শিল্প সাহিত্যের অঙ্গনে। তিনি তার নিজের ইংরেজ বিদ্বেষী মনোভাব কখনোই রেখে ঢেকে প্রকাশ করেননি বলেই বারবার ইংরেজ সরকারের বিষ নজরে পড়ে কারাবরণ করেছিলেন। কিন্তু তাতে তিনি থেমে তো যাননি, বরং তাঁর লেখনী থেকে ক্রমাগত বিচ্ছুরিত হয়েছিল আরও বেশি জ্বালাময়ী বিদ্রোহের লাভা। এই গানেও রয়েছে তার প্রকাশ, শুনব সমবেত কণ্ঠে।

নজরুল নিজেকে রুশোর শিষ্য মানতেন, ভাব শিষ্য মানতেন। রুশো বলেছিলেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইনস। ঔপনিবেশিক শাসনের মাধ্যমে মানুষকে জোর করে পরাধীন করে রাখার জঘন্য মনোভাবই নজরুলকে ইংরেজ বিদ্বেষী করে তুলেছিল। কারণ সাম্যবাদী নজরুল আজীবন চেয়েছিলেন বিভেদহীন এক বিশ্ব সমাজ। বর্তমানে আমরাও তো বলছি, বসুধৈব কুটুম্বকম। পরাধীনতার শৃঙ্খল মোচনে বিদ্রোহী কবি যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন উদাত্ত কণ্ঠে, তেমনি আবার

কেশমাতৃকাকে তিনি দেখেছেন জগন্মাতা বা বরাভয় দাত্রী হিসেবেও। নজরুল মননে দেশকে আমরা এরকম দুভাবেই প্রতিভাত হতে দেখেছি। বলা বাহুল্য, তার গানেও রয়েছে সেই ভাবনার প্রকাশ। কাজী নজরুল ইসলামের স্বদেশ ভাবনার সেই প্রতিফলনই আমরা শুনব আজকের কথায় গানে অনুষ্ঠানের শেষ গানে অংশুমান রয়ের কণ্ঠে। কিন্তু সেই গান শোনানোর আগে বলি, অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানাতে পারেন maitribondhu23@gmail.com এই মেল আইডিতে মেল করে। মেল আইডিটি আর একবার বলছি আমাদের নতুন বন্ধুদের জন্য, maitribondhu maitribondhu23@gmail.com এই মেল আইডিতে মেল করে জানাতে পারেন অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত। তাহলে রইল আজকের কথায় গানে অনুষ্ঠানের শেষ গান অংশুমান রায়ের কণ্ঠে।

0: আর ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বসে কির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
1: অংশুমান রায়ের কণ্ঠে এই নজরুল গীতি দিয়েই শেষ করছি আজকের কথায় গানে অনুষ্ঠান। কাজী নজরুলের স্বদেশ ভাবনা নিয়ে সাজানো আজকের কথায় গানের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম আমি মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পরবর্তী ঘোষণা একটু পরে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, দেশ জুড়ে উদযাপিত হচ্ছে 80তম স্বাধীনতা দিবস। দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 বছরে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন।
1: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন। বিশ্ব নেতাদের ধন্যবাদ জ্ঞাপন প্রধানমন্ত্রী মোদীর।
0: সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে সূচিত হল সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রেলে। অনন্য আয়োজনে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন।
1: ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপের উপকূলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 47।
0: গলে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 উইকেটে 288 রান তুলেছে। রাত 9:30 থেকে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা বয়ান সম্প্রচারের জন্য আজকের বিশ্ব পরিক্রমা 15 মিনিটের। আসছি বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার প্রাকার থেকে এই দিনের মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাল কেল্লায় এই প্রথমবার জাতীয় গান বন্দে মাতরম পরিবেশন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি 21 বার তোপধ্বনি এবং ভারতীয় বিমানবাহিনীর 2টি MiG-17 হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। এবছর যুব শক্তিকেও সম্মান জানিয়ে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে দেশের তরুণ প্রজন্মের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। তরুণ প্রজন্মের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা এদিন প্রধানমন্ত্রী ঘোষণা করেন। মূলত 3টি বিষয়ের ওপর গুরুত্ব দেন তিনি, সেগুলি হল ব্যয়, গুণমান এবং দক্ষতা।
2: বিভিন্ন পরীক্ষাও কি ফ্রি অনলাইন কোচিং হামলে করনে কা নির্ণয় কিয়া হ্যায়। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হ্যায়, হামারে পাস উত্তম ট্যালেন্ট হ্যায়, টিচার্স হ্যায়। উন সংসাধনো কো জোড় করকে হাম দেশ কে নওজওয়ানো কো ফ্রি কোচিং দেনে কা এক পুরা নেটওয়ার্ক হাম খড়া করনে ওয়ালে হ্যায়।
0: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারত আজ বিশ্বের অন্যতম প্রধান এবং দ্রুত উন্নয়নশীল অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের 25 কোটি মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে। উন্নত ভারত গড়ে তোলার পথে দেশ COVID-19 অতিমারী সহ বেশ কিছু সংকট সফলভাবে মোকাবিলা করেছে বলেও তিনি মন্তব্য করেন।
2: হর সাল ঔসতন 15 গুণা জাদা তেজি সে হামনে নল সে জল কানেকশন দিয়ে, হর সাল ঔসতন 6 গুণী জাদা রফতার সে লোকো কো গ্যাস কানেকশন দিয়ে, দেশ নে গভর্নেন্স মে ভি বহুত বদলাব লায়া, হাজারো কি সংখ্যা মে কমপ্লায়েন্সিস খতম কিয়ে, সেকড়ো কি তাদাদ মে পুরানে কানুন খতম কিয়ে।
1: প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সরকার সমুদ্রের তলদেশের 99% এলাকা, যা একসময় নো গো জোন হিসেবে চিহ্নিত ছিল, তাও রূপান্তরে সক্ষম হয়েছে। বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জ্বালানির নিরাপত্তা ক্ষেত্রে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী জানান, 2014 সাল থেকে ভারত প্রায় 40টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।
2: 2014 কে বাদ দুনিয়া

0: या करीब करीब 40 देशों के साथ हमारा एफटीए एग्रीमेंट हो रहा है। ये जो ट्रेड एग्रीमेंट्स हुए हैं, ये एक बहुत बड़ा अवसर है। मैं मेरे एमएसएमईस को कहना चाहूंगा कि हमें इस मौके को छोड़ना नहीं है, दुनिया में हमें पहुंचना है। भारत के उत्पाद की हर चीज विश्व के बाजार में पहुंचे, चाहे हमारा टेक्सटाइल हो, हमारी मशीनरी हो, दवाइयां हो, हमने मौका छोड़ना नहीं है।
1: প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের বিকাশের উপর জোর দিয়ে বলেছেন, প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ভারতের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। 5-15 বছর বয়সী শিশুদের মধ্য থেকে প্রতিভাবানদের খুঁজে বের করার লক্ষ্যে স্কুলগুলিতে একটি ট্যালেন্ট হান্ট কর্মসূচি শুরু করা হবে বলেও এদিন প্রধানমন্ত্রী উল্লেখ করেন। সংসদ এবং রাজ্য বিধানসভাগুলোতে নারী সংরক্ষণ ব্যবস্থা বাস্তবায়নের বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ের বিষয় না বানিয়ে তাকে সমর্থন করার অনুরোধ জানিয়েছেন তিনি।
0: जल्द से जल्द हमारी माताओं बहनों को 33% विधानसभा और लोकसभा में उनको प्रतिनिधित्व मिले, वे भारत की नीति घड़तर के अंदर अपना योगदान दे, समय की मांग है। और मैं सभी राजनीतिक दलों से फिर से आग्रह करता हूं, आइए महिला आरक्षण लागू करके महिला सम्मान में आप भी जुड़िए, लेकिन मेरी माताओं बहनों को हक दीजिए।
2: নকশালবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 2014 সালে দেশের জনগণ যখন তাকে দেশসেবার সুযোগ দেয়, তিনি দেশকে নকশাল মুক্ত করার সংকল্প নিয়েছিলেন। প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানান যেন তারা শক্তির 7টি ধারা বা সপ্তধারাকে কাজে লাগায়।
0: আজ উস যুগ কো ভি ইয়াদ করনা চাহুঙ্গা জব দেশ ভারত কা সামর্থ্য সপ্ত সিন্ধু কে রূপ মে হাম জানতে থে, হাম সমঝতে থে, হাম সুনতে থে। আব বিকশিত ভারত বানানে কে লিয়ে हमें नई धारा चाहिए। आज लाल किले की प्राचीर से मैं देश के सामने शक्ति की सप्त धारा का आह्वान करता हूँ। आने वाले 5-7 साल में जो पिछले 5-7 दशक में नहीं हुआ, वो सप्त धारा के सामर्थ्य से, शक्ति से हम देश को नई ऊंचाई, नई गति देंगे और नए लक्ष्यों को पार करने वाला सामर्थ्य देंगे। और इसके साथ साथ देश की युवा शक्ति का सामर्थ्य का भरपूर राष्ट्र निर्माण में उपयोग होगा।
1: সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও সর্বত্র আজ 80তম স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। এই উপলক্ষে মূল অনুষ্ঠানে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গার্ড অফ অনার দেওয়ার পর তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠান শুরুর আগে মুখ্যমন্ত্রী নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার মাধ্যমে 2047-এ বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে।
3: 2047 সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। আমাদের সরকারের অগ্রাধিকার পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষা, পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে তরাই ডুয়ার্স, আমরা সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিতে চাই।
2: বিশ্বনেতারা এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন আজ ভারতকে 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও দুদেশের শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের ওপর আলোকপাত করেন, শুভেচ্ছা জানিয়েছেন। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নম, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু প্রমুখ ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানো বিশ্ব নেতাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও জোরদার করার বিষয়ে প্রধানমন্ত্রী আশাবাদী। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: স্বাধীনতা দিবসকে অনন্য এবং প্রতীকী উপায়ে উদযাপনের লক্ষ্যে আজ সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে কর্মসূচির আয়োজন করা হয়। সূর্যের কক্ষপথ অনুসরণ করে গোটা পৃথিবী জুড়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যখন পৃথিবীর কোনো এক প্রান্তে ভোরের আলো ফোটে, তখন সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ক্রমানুসারে পশ্চিম দিকে অবস্থিত পরবর্তী ভারতীয় মিশনগুলিতে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। হর ঘর তিরঙ্গা 2026 উদযাপনের অংশ হিসেবেই এই উদ্যোগ।
2: ঋষি অরবিন্দের 154তম জন্মদিন আজ। ঋষি অরবিন্দের পৈতৃক নিবাস কন্যাকোরের অরবিন্দ আশ্রমে ঋষি অরবিন্দের জন্মদিনে তাঁর স্মৃতিফলকে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ঋষি অরবিন্দর স্মৃতি বিজড়িত স্থান চন্দননগরের প্রবর্তক সংঘেও মর্যাদার সঙ্গে তাঁর জন্মদিন পালিত হয়।
1: জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলায় দাচান এলাকায় আজ একটি গাড়ি ইয়ান ওয়ান ডাংদারু থেকে সাউন্ডারের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে চেনাব নদীতে পড়ে গেলে পাঁচজন প্রাণ হারান। ঘটনার পরপরই পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। উপরাজ্যপাল মনোজ সিনহা

0: মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন।
1: ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে আজ 7.7 তীব্রতার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 47 হয়েছে। এরপর উত্তর সুমাত্রায় 163 কিলোমিটার গভীরে 6.4 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর ফলে প্রচুর পরিমাণে ঘরবাড়ি ভেঙে পড়ে। উদ্ধার কাজ চলছে জোর কদমে। দেশের বিভিন্ন স্থানে 1 মিটারের কম উচ্চতার সুনামি ঢেউয়ের খবরও পাওয়া গেছে।
0: দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন বলে খবর। দের আল জাহার্নি এবং আনসার গ্রামে চালানো ওই হামলায় আরও 17 জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী তাদের সৈন্যদের উপর পূর্ববর্তী একটি হামলার জবাবেই হিজবুল্লাহ গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালায় বলে জানিয়েছে। এবার খেলার খবর।
1: গলে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 2 উইকেটে 288 রান করেছে। টসে জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দেবদত্ত পাড়িকল তার প্রথম 100 রান করেন।
0: নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত FIH হকি বিশ্বকাপের গ্রুপ ডির ম্যাচে আজ ভারত 3-1 ব্যবধানে ওয়েলসকে পরাজিত করেছে। পরবর্তী ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে।
1: এখন দৃষ্টিকোণ। স্বাধীনতা দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদে শ্রদ্ধার্ঘ্য জননী জন্মভূমি।

জননী আর জন্মভূমি সে যে স্বর্গাদপি করিয়সী, সুজলা সুফলা ভারতবর্ষ, প্রতিটি ভারতবাসীর অহংকার গর্ব আর ভালোবাসা তার দেশ দেশমাতৃকা।

অগণিত বীর সন্তানের আত্মবলিদানের মধ্যে দিয়ে 200 বছরের পরাধীনতা শৃঙ্খল মোচন করে স্বাধীন হল দেশ। 1947-এর 15ই আগস্ট বহু প্রাণ, রক্তপাত, অনেক অশ্রুর বিনিময় মিলল।

স্বাধীন দেশ পেরিয়ে এসেছে বেশ খানিকটা পথ। পুরো পথ কুসুমাস্তীর্ণ ছিল না, সামনের পথেও বাধা অনেক, পুরনো অনেক সমস্যার সমাধান মিলেছে, তবু বাকি আছে বেশ কিছু। পথের মাকে মাকে উঠেছে নতুন প্রশ্ন, পুরনো নতুন চ্যালেঞ্জ পথকে কণ্টকাকীর্ণ করেছে। আর তা পরক্ষে স্বাধীন দেশের নাগরিককে আরো সচেতন হতে, আরো সক্রিয় হতে, আরো উদ্যোগী হতে শেখাচ্ছে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের দায়িত্ব অনেক। স্বপ্ন যেখানে এক ক্ষুধা দারিদ্র দুর্নীতিমুক্ত নবভারতের, জাত পাত বর্ণ ধর্ম নির্বিশেষে সাম্য সমতা আর

0: শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। দেশজুড়ে উদযাপিত হচ্ছে 80তম স্বাধীনতা দিবস। দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 বছরে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন।
1: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন। বিশ্ব নেতাদের ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী।

0: সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে সূচিত হল সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে। অনন্য আয়োজনে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন।
1: ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপের উপকূলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 47।
0: গলে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 উইকেটে 288 রান তুলেছে। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টসে, আকাশবাণী সঞ্চয়িতা মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টসে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টসে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টসে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টসে এবং DTH বাংলা পরিষেবায়, আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ আগরতলা FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টসে, FM রেনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্টসে, বিবিধ ভারতী FM প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্টসে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লাল কেল্লায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী, আজ আমরা সবাই মিলে আমাদের 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজ প্রতিটি মানুষের হৃদয়ে বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে। আজ প্রতিটি ঘরে তেরঙ্গা উঠছে, প্রত্যেকের মনে বিরাজ করছে তেরঙ্গা। আর দেশ প্রবল উৎসাহ ও উদ্দীপনার সাথে নতুন নতুন সব সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দেশ আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশ আজ সেই সব মহান সন্তানদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন, নিজেদের তপস্যা ত্যাগ এবং আত্মবলিদানের মাধ্যমে শুধুমাত্র স্বাধীনতার জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শ্রদ্ধেয় বাপু সহ সকল স্বাধীনতা সংগ্রামী এবং বলিদানের মহান পরম্পরাকে জাগ্রতকারী সেই সমস্ত মহান বিপ্লবীদের প্রতি আজ আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ এই সমারোহে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের কাছেই আজকের এই দিনটি এক ঐতিহাসিক মুহূর্ত।

স্বাধীনতার পর 15ই আগস্ট লাল কেল্লায় প্রথমবারের মতো বন্দে মাতরম প্রতিধ্বনিত হচ্ছে। আজ যখন আমরা দেশবাসী বন্দে মাতরমের 150 বছর উদযাপন করছি, তখন এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? আমার প্রিয় দেশবাসী, গত কয়েকদিনে দেশের বিভিন্ন অংশে বন্যার প্রকোপ দেখা দিয়েছে, ভূমিধসের প্রকোপ দেখা দিয়েছে, যার ফলে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সেই দুঃখ দুর্দশা আমরা অনুভব করতে পারছি। আমি সেই সমস্ত দুর্গত পরিবারগুলোকে এই আশ্বাস দিচ্ছি যে আজ গোটা দেশ তাদের পাশে রয়েছে। আমার প্রিয় দেশবাসী, কোন দেশ তখনই মহান হয়ে ওঠে যখন সে নিজের সাফল্য অর্জন করে, যখন সে তার স্বপ্ন সংকল্প এবং নিজের সামর্থ্যের জোরে সামনের দিকে এগিয়ে যায়। আমার দেশবাসী, এখন আর ছোট স্বপ্ন নিয়ে কাজ চলবে না, আমাদের বড় স্বপ্ন দেখতে হবে, কারণ বড় স্বপ্ন আমাদের চিন্তা ভাবনার পরিধি বাড়িয়ে দেয়, আমাদের চিন্তার দিগন্তকে আরো বিস্তৃত করে তোলে। আমাদের সংকল্প হতে হবে অত্যন্ত দৃঢ়। যখন সংকল্প দৃঢ় হয়, তখন সমস্ত প্রতিকূলতা ও বিপর্যয়ের মাঝখান থেকে পথ বের করে আনার সামর্থ্য আপনা আপনি জেগে ওঠে। আর আমার প্রিয় দেশবাসী, আমাদের সংকল্প অনেক উঁচু হওয়া উচিত, কারণ স্বপ্ন যখন বড় হয় এবং সংকল্প যখন উঁচু হয়, তখন আমাদের প্রচেষ্টার পাশাপাশি আমাদের সামর্থ্যের উচ্চতাও বহুগুণ বৃদ্ধি পায়। তখনই গিয়ে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দিতে পারি। আমার প্রিয় দেশবাসী, আজ ভারত এক বিশাল বড় স্বপ্ন দেখেছে, অত্যন্ত দৃঢ় সংকল্পের সাথে দেখেছে এবং নতুন এক উচ্চতা স্পর্শ করার লক্ষ্য নিয়ে দেখেছে। আর সেই স্বপ্নটি হলো 2047 সালে যখন আমাদের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে, আমরা বিকশিত ভারত গড়ে তুলবই, 140 কোটি দেশবাসীর পুরুষার্থের মাধ্যমেই আমাদের এই লক্ষ্য ভেদ করতে হবে। আর যখন বিশ্বের বৃহত্তম স্বাধীনতার একটি দেশ বিকশিত হওয়ার সংকল্প নেয়, তখন সেটি সারা বিশ্বকে আমাদের দিকে তাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে বাধ্য করে। দেশবাসী, আমি এটা এমনি এমনি বলছি না, দেশের কোটি কোটি নাগরিক, তারা দলিত হন, পীড়িত হন, বঞ্চিত হন, আদিবাসী হন, গ্রামের বাসিন্দা হন কিংবা শহরের বাসিন্দা হন, মধ্যবিত্ত হন, তরুণ বা প্রবীণ হন, নারী বা পুরুষ হন কিংবা উত্তর দক্ষিণ

পূর্ব বা পশ্চিমের হন। বিগত ১২ বছরে প্রত্যেক নাগরিক একটি দৃঢ় সংকল্প এবং নিষ্ঠার সাথে দেশকে উন্নতির শিখরে পৌঁছানোর লক্ষ্যে সর্বপ্রকার চেষ্টা চালিয়ে গেছেন। আমি তাদের এই প্রচেষ্টাকে সশ্রদ্ধ চিত্তে স্বীকার করি। আর ঠিক এরই ফলস্বরূপ এত অল্প সময়ের মধ্যে ২৫ কোটি দেশবাসী দারিদ্র্যকে জয় করে দারিদ্র থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এই দেশবাসীদের প্রচেষ্টারই পরিণাম যে আমরা যারা একসময় ফ্রেজাইল ৫ তালিকায় অন্তর্ভুক্ত ছিলাম, এখন মাত্র ১২ বছরে আমরা বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হয়ে উঠেছি। বন্ধুগণ, দেশ স্বাধীন হয়েছিল, অনেক স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তখন গতি অর্জন করতে পারিনি, আমরা গতি ধরতে পারিনি। যা হওয়ার হবে, কাজ তো চলছেই, আরে হয়ে যাবে, দেখা যাবে, আমরা এই মানসিকতাতেই ডুবেছিলাম। ২০১৪ সালে আস্তে আস্তে সারা বিশ্ব আমাদের ফ্রেজাইল ৫ তালিকায় ডাম্প করে দিয়েছিল। কিন্তু ঠিক এমন সময়েই গত ১২ বছরে ভারত এক নতুন গতি লাভ করেছে। আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি এবং প্রতিটি দেশবাসীর দৃঢ় সংকল্প, আপনাদের ১৪০ কোটি দেশবাসীর সংকল্প সামর্থ্যকে রুখে দেওয়া আজ অসম্ভব। আমার প্রিয় দেশবাসী, বিগত ১২ বছরে প্রতিরক্ষা উৎপাদন প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়েছে, খাদি ও গ্রামোদ্যোগের উৎপাদন বেড়েছে প্রায় ৫ গুণ, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং বেড়েছে প্রায় ৭ গুণ, আধুনিক রেলওয়ে কোচের নির্মাণ আজ ২১ গুণ বৃদ্ধি পেয়েছে, মোবাইল ফোন উৎপাদন ৩৭ গুণ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল এবং উদ্ভাবনী দুনিয়াতেও আমরা আমাদের সাফল্যের ছাপ রেখেছি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ গুণ বেড়েছে, পেটেন্ট মঞ্জুর হওয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ৪ গুণ, ডিজিটাল লেনদেন ১০০ গুণ বেড়েছে। সাধারণ মানুষের সুযোগ সুবিধার উন্নতির দিকেও আমরা ঠিক ততটাই গুরুত্বের সাথে কাজ করেছি। প্রতি বছর গড়ে আমরা ১৫ গুণেরও বেশি দ্রুত গতিতে নল দিয়ে জলের সংযোগ দিয়েছি। প্রতি বছর গড়ে প্রায় ৬ গুণ বেশি গতিতে সাধারণ মানুষকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। প্রতি বছর ৪ গুণ দ্রুত গতিতে দরিদ্রদের জন্য শৌচালয় নির্মাণের কাজ করা হয়েছে। প্রতি বছর ৩ গুণ বেশি দ্রুত গতিতে দরিদ্রদের ঘর দেওয়ার কাজ করা হয়েছে। দেশের শাসন ব্যবস্থাতেও অনেক বড় পরিবর্তন এসেছে। আমরা হাজার হাজার কমপ্লায়েন্স দূর করেছি, কয়েকশো পুরনো আইন বাতিল করেছি, কারণ গত শতাব্দীর পুরনো আইন দিয়ে একবিংশ শতাব্দীর পথ চলা হতে পারে না। আমরা মেট্রোর বিস্তার ঘটিয়েছি, পাবলিক ট্রান্সপোর্টকে আরো শক্তিশালী করে তুলেছি। যে গতিতে আর যে বিশাল স্তরে আমরা কাজ করেছি, এই সব কিছু, এই কাজের গতি, এই বিস্তার, এই অভূতপূর্ব সাফল্য স্বাধীনতার পর এই প্রথম সম্ভব হয়েছে। গত এক দশকে আমরা এই চিত্রটি প্রথমবার দেখেছি, যখন এত সাফল্য আমাদের সামনে রয়েছে, যখন এত দ্রুত গতি লক্ষ্য করা যাচ্ছে, প্রতিটি মুহূর্তে দেশবাসীর সামর্থ্য প্রকাশ পাচ্ছে। তখন ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্প কোনোভাবেই অপূর্ণ থাকতে পারে না। এই সমস্ত তথ্য ও পরিসংখ্যানই বলে দিচ্ছে যে আমরা এক উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে চলেছি। আমার প্রিয় দেশবাসী, তবে যে কোনো বড় লক্ষ্যের জন্য প্রয়োজন আত্মবিশ্বাসের,

প্রয়োজন আত্মগৌরবের, আর সেই সঙ্গে আত্মনির্ভর ভারত গড়ে তোলাও অত্যন্ত জরুরি। সেই কারণেই বিগত বছরগুলোতে আমাদের এই দৃঢ় বিশ্বাস যে ভারতকে এখন আর অন্য কোনো দেশের ওপর নির্ভর করে বেঁচে থাকলে চলবে না, আমাদের আত্মনির্ভর হতে হবে। দুনিয়ায় সবকিছু পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, দ্রুত পাওয়া যেতে পারে, কিন্তু তার মাধ্যমে আমাদের নিজস্ব সামর্থ্য তৈরি হয় না। আর তাই আমাদের নিজেদের সক্ষমতাকে আরো বাড়িয়ে তুলতে হবে, নিজেদের স্বার্থের সুরক্ষা আমাদের নিজেদেরই নিশ্চিত করতে হবে। আর তাই আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়ে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে চলেছি। মেক ইন ইন্ডিয়া, স্বদেশী, ভোকাল ফর লোকাল, এই সব ক্ষেত্রে আজ ভারতীয়দের মন জড়িয়ে যাচ্ছে। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সেমিকন্ডাক্টরের একটি উদাহরণ দিতে চাই। দেশ স্বাধীন হওয়ার পর সারা বিশ্বে সেমিকন্ডাক্টর নিয়ে তো চর্চা শুরুই হয়ে গিয়েছিল, আমাদের এখানেও এই নিয়ে কথা হতো, কিন্তু সেমিকন্ডাক্টরের কোনো বড় পরিকল্পনা আমরা বাস্তবায়িত করতে পারিনি। আর আজ পরিস্থিতিটা ঠিক কি? আজকের এই ডিজিটাল দুনিয়ায় প্রযুক্তির যুগে চিপের ভূমিকা ভালোভাবেই বুঝতে পারছি। যেখানে যে কোনো ইলেকট্রনিক পণ্য হোক, আমাদের চিকিৎসার উন্নত সরঞ্জাম হোক, কিংবা আমাদের পরিবহন ব্যবস্থা, সব ক্ষেত্রেই এর গুরুত্ব আজ অপরিহার্য হয়ে উঠেছে। যে কোনো জিনিসের ক্ষেত্রেই চিপ অপরিহার্য। এমন পরিস্থিতি আজ তৈরি হয়েছে যে এই চিপ ছাড়া পৃথিবী যেন থমকে যাবে। তাই আত্মনির্ভরতার লক্ষ্যে ভারতে তিনটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট শুরু হয়ে গেছে, আর আমাকে জানানো হয়েছে সেখানে যে উৎপাদন শুরু হয়েছে তা রপ্তানিও হতে শুরু হয়ে গিয়েছে। আর আমি দেশবাসীকে জানাতে চাই যে আগামী 7-8 বছরের মধ্যে আরো 5, 7 বা 8টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট খুব দ্রুত শুরু হতে চলেছে। এই আত্মনির্ভর ভারত আমাদের বিকশিত ভারতের দিশায় এগিয়ে চলার এক মহাপথ তৈরি করে দেয়। আমার প্রিয় দেশবাসী, ঠিক এমনই চর্চা ক্রিটিক্যাল মিনারেল নিয়ে চলছে। পুরো প্রযুক্তি আজ ক্রিটিক্যাল মিনারেলের ওপর নির্ভরশীল। ভারত এই ক্ষেত্রেও নিজেকে সুরক্ষিত রাখার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ক্রিটিক্যাল মিনারেল লক্ষ্য সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন লঞ্চ করেছি। আমরা ক্রিটিক্যাল মিনারেল করিডোর তৈরি করছি এবং বিভিন্ন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করছি। বিশ্বের অনেক দেশ এখন ক্রিটিক্যাল মিনারেল এর বিষয়ে ভারতের ওপর ভরসা করতে শুরু করেছে। আমার প্রিয় দেশবাসী, যেমন সেমিকন্ডাক্টরের কথা হোক বা ক্রিটিক্যাল মিনারেলের কথা, ঠিক তেমনই আজ আমরা এবং সারা পৃথিবী যে প্রযুক্তির পথে এগিয়ে চলেছি তাতে শক্তির গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। শক্তি ছাড়া এই নতুন বিশ্বকে পরিচালনা করা বেশ কঠিন, আর সেই কারণেই চিপ হোক, এআই হোক, কিংবা ডেটা সেন্টার হোক, আমাদের সব ক্ষেত্রেই এখন প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে। এনার্জি সিকিউরিটি আমাদের বর্তমান সময়ের দাবি, আর সেই কারণেই আমরা ইতিমধ্যেই সেই লক্ষ্যে একটার পর একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছি।
এনার্জি সিকিউরিটির একটি বড় মাধ্যম পারমাণবিক শক্তি।

নিউক্লিয়ার এনার্জি আমরা পার্লামেন্টে শান্তি এক পাস করে একটি নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথ সুনিশ্চিত করেছি। 2047 সালের মধ্যে আমরা 100 গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার উৎপাদনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই এক দশকের মধ্যেই আমরা 5টি নতুন নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই বছর ভারত ফার্স্ট ব্রিডার নিউক্লিয়ার টেকনোলজিতে দক্ষতা অর্জন করে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন অতিক্রম করেছে, আর এর ফলেই পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার পথে আমরা সাফল্যের এক অত্যন্ত বড় পদক্ষেপ নিয়েছি। আমার প্রিয় দেশবাসী, অনেক সময় সম্পদের অভাবের কারণে দেশের অগ্রগতি থমকে যায় না, কিন্তু চিন্তা ভাবনার সীমাবদ্ধতা বাধার কারণ হয়ে দাঁড়ায়। চিন্তাধারা যখন গণ্ডিবদ্ধ হয়ে যায়, যখন তা সীমাবদ্ধতার জালে আটকে কলুষিত হতে শুরু করে, তখন আমরা নিজেদের সামর্থ্যকে চিনতে পারি না। দেশকে আজ কাঁচা তেলের জন্য অন্যের উপর নির্ভর করতে হচ্ছে, আর এটা হয়েছে আমাদের ভুল চিন্তা ভাবনার কারণে। আপনারা জানলে অবাক হবেন যে ভুল চিন্তাধারার কারণে আমরা আমাদের উপকূল রেখার 99% অংশকেই নো গো এরিয়া ঘোষণা করে রেখেছিলাম। এমনকি আমরা নিজেরাই সমুদ্রের গভীরে গিয়ে খনিজ সম্পদের এক্সপ্লোরেশন না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। এটি ছিল চিন্তা ভাবনার দৈন্য। আমরা সিদ্ধান্ত নিলাম এটা আর চলতে দেওয়া যায় না। আমাদের যে 99% উপকূলীয় অঞ্চল আগে নো গো এরিয়া হিসেবে পরিচিত ছিল, আমরা সেগুলোকে এখন গো অ্যাহেড এরিয়া হিসেবে উন্মুক্ত করে দিয়েছি। আর এখন আমরা সমুদ্রের তলদেশেও এক্সপ্লোরেশন করার পাশাপাশি নতুন নতুন ভান্ডার খোঁজার লক্ষ্যে এগিয়ে চলেছি। আমরা প্রতিনিয়ত সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। গত বছর আমরা সেই লক্ষ্যেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সমুদ্র মন্থনের ঘোষণা করেছিলাম, এবং গত কয়েকদিনে আমরা এই কাজের জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ করে কাজটিকে আরো ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার প্রিয় দেশবাসী, এনার্জি সিকিউরিটি প্রসঙ্গে আমি এটাই বলতে চাই যে আমাদের এখন শক্তির বিকল্প উৎসের দিকেও পূর্ণ শক্তি দেওয়া অত্যন্ত জরুরি, আর সেই কারণেই শক্তির সঠিক ব্যবহার বাড়িয়ে ভারত আজ এই লক্ষ্য অর্জনে দ্রুত গতিতে কাজ করে চলেছে। 2014 সালের আগে, অর্থাৎ আজ থেকে 12 বছর আগে, আমাদের দেশে মাত্র 70টি শহরে পাইপলাইনের মাধ্যমে গ্যাসের ব্যবস্থা ছিল, পাইপে গ্যাস ডিস্ট্রিবিউশন হতো। এই 70টি শহরের সংখ্যাকে বাড়িয়ে আমরা 700টি শহরে পৌঁছে দিয়েছি। একেই বলে গতি, একেই বলে বিস্তার। 2014 সালের আগে টেনে টুনে মাত্র 20-22 লক্ষ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছতো, আজ 2.25 কোটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়ার কাজ চলছে। বারো বছর আগে দেশে সোলার এনার্জির ক্যাপাসিটি ছিল মাত্র 2 গিগাওয়াট। আজ আমরা 1 গিগাওয়াটের লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের আরো একটি তথ্য দিতে চাই। দেশের মধ্যবিত্ত শ্রেণী, সাধারণ পরিবারগুলো যাতে এর সুফল পায় সেই দিকেও আমরা

ঠিক ততটাই গুরুত্ব দিয়েছি। আমরা পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা চালু করেছি, এটা ভেবে ভালো লাগছে যে এত অল্প সময়ে 5-4 লক্ষ বাড়ির সোলার এনার্জির কাজের ক্ষেত্রে আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছি, অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এবং এর ফলে হাজার হাজার বাড়ির ইলেকট্রিসিটি বিল শূন্য হয়ে গেছে। হাজার হাজার পরিবার নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে, আজ বাড়তি টাকা উপার্জন করছে। প্রতিটি পরিবারকে এই কাজের জন্য সরকারের পক্ষ থেকে 80,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, আর এভাবেই আমরা এই কাজটিকে সফলভাবে সম্পন্ন করছি। আমার প্রিয় দেশবাসী, আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের দেশে রেলের ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়েছিল 1925 সালে। কিন্তু 90 বছরে, অর্থাৎ 1925 থেকে দীর্ঘ 90 বছরে মাত্র 30% রেলের ইলেকট্রিফিকেশন সম্পন্ন হয়েছিল। অর্থাৎ 90 বছরে মাত্র 30%। একবার আমাদের কাজের গতি দেখুন, লক্ষ্য পূরণ করতে আমরা কতটা মরিয়া হয়ে ছুটেছি তা দেখুন। আমরা মাত্র 1 দশকের মধ্যে এই কাজের শতভাগ পূর্ণ করে দিয়েছি। যেখানে 90 বছরে হয়েছিল 30%, সেখানে আমরা 10 বছরে করেছি 70%। কাজ একেই বলে, আর এর ফলেই ডিজেলের জন্য আমাদের আর বিদেশের ওপর নির্ভর করতে হচ্ছে না। বিদ্যুতের মাধ্যমে আমাদের ট্রেনগুলো চলায়, পরিবেশের জন্য ভালো হয়েছে। আমার প্রিয় দেশবাসী, আমরা কিন্তু এখানেই থেমে থাকিনি, আমরা বিশ্বের দরবারে আর পিছিয়ে থাকতে চাই না। আপনারা গত কয়েকদিনে নিশ্চয়ই খবরটি শুনেছেন যে ভারত এবার জ্বালানির এক নতুন দিগন্ত ছুঁয়ে ফেলেছে। দেশ আজ প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করে দিয়েছে, আর আমার খুব ভালো লাগছে যে এটি হলো সব থেকে দীর্ঘ ট্রেন, আর এটি হলো সব থেকে শক্তিশালী ট্রেন, এবং বিশ্বের দরবারে হাইড্রোজেন ট্রেনের ক্ষেত্রেও ভারত আজ নিজের সাফল্যের পতাকা উড়িয়ে দিয়েছে। দেশবাসী, গত 10-12 বছর ধরে আমরা অনবরত 2047 সালের লক্ষ্য অর্জনের জন্য অবিরাম ছুটে চলেছি এবং একের পর এক মাইলস্টোন অতিক্রম করে চলেছি। আমরা কখনো ভাবতেও পারিনি যে আমাদের এই যাত্রাতেও বেশ কিছু বিপত্তির মুখে পড়তে হবে। গত 10-12 বছরে আমাদের বহু কঠিন সংকটের মোকাবিলা করতে হয়েছে। করোনার মতো বৈশ্বিক মহামারী পুরো বিশ্বকে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছিল, সমস্ত ব্যবস্থা একেবারে তছনছ হয়ে গিয়েছিল। করোনা থেকে আমরা যখন সবে বেরোলাম, তখনই যুদ্ধের ভয়াবহতার খবর আসতে শুরু করলো, কোথাও ইউক্রেন তো কোথাও পশ্চিম এশিয়া, সব জায়গাতেই এক অস্থির পরিবেশ। আর জানি না ভবিষ্যৎ নিয়ে কে জানে কি কি সব নেতিবাচক ঘোষণা করে দেওয়া হয়েছিল। দেশকে ভয় দেখানো, দেশকে আতঙ্কিত রাখা এবং দেশকে চিন্তিত রাখা, এসবের মধ্যেই কিছু মানুষ খুব আনন্দ খুঁজে পান। ভ্যাকসিন পাওয়া যাবে না, কোভিডের কবলে মানুষ আর বাঁচবে না, কিছুই আর হওয়ার নেই, পশ্চিম এশিয়ার সংকট এলো। বলা হলো পেট্রোল পাম্পে পেট্রোল মিলবে না, গ্যাস পাওয়া যাবে না, ডিজেল পাওয়া যাবে না, সার পাওয়া যাবে না, এই ধরনের অজস্র গুজব ছড়িয়ে ভারতের মানুষকে আতঙ্কিত করে, তাদের মনে ভয় ধরিয়ে দিয়ে এবং গভীর দুশ্চিন্তার সাগরে ডুবিয়ে দিয়ে কিছু মানুষ এক অদ্ভুত আনন্দ খুঁজে পাচ্ছিলেন। তবে দেশ আজ দেখতে পাচ্ছে যে গত 10-12 বছরের সুচিন্তিত পরিকল্পনাগুলো এখন সাফল্যের মুখ দেখছে, এবং আমরা এই বিশাল সংকটের মাঝেও
নাগরিক দেব ভব মন্ত্রে।

সারা বিশ্বে আজ এক বস্তা ইউরিয়ার দাম 3000 টাকায় পৌঁছে গেছে। আজও কিন্তু আমরা আমার দেশের কৃষকদের সেই বিশাল বোঝার ভার বইতে বাধ্য করছি না, বরং সরকার নিজের কাঁধেই সেই দায়িত্ব তুলে নিয়েছে এবং বিশ্ববাজার থেকে 3000 টাকায় কেনা ইউরিয়ার বস্তাটি আমাদের কৃষকদের হাতে আমরা মাত্র 300 টাকায় তুলে দিতে পারছি। শুধু তাই নয়, বর্তমানে বিশ্ববাজারে ডিএপির দাম 5000 টাকায় পৌঁছে গিয়েছে, কিন্তু আমার দেশের কৃষকদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, আজও আমরা তাদের মাত্র 1350 টাকায় ডিএপি দেওয়ার কাজ করে চলেছে। আমার প্রিয় দেশবাসী, একটা সময় ছিল যখন আমি স্বনির্ভরতার কথা বলছিলাম, তখন শীত ও তাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা কিছু চিন্তাশীল মানুষ আমাদের বলছিলেন যে তাহলে গ্লোবালাইজেশনের কি হবে, কিন্তু সারা বিশ্ব দেখছে যে গত এক দশকে বিশ্ব যেন গ্লোবালাইজেশনের কথা বলাই বন্ধ করে দিয়েছে। যেখান থেকে একসময় গ্লোবালাইজেশনের দাবি উঠতো, আজ সেখান থেকে আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। বিশ্বের প্রতিটি দেশই এখন নিজের নিজের সমস্যার গুরুত্ব আর নিজস্ব সমাধানের দিকে বেশি মনোনিবেশ করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই সংকটের সময়ে কিছু লোক নিজেদের আধিপত্য দেখানোর জন্য সম্পদকে ওয়েপনাইজ করার এক খেলা খেলে চলেছে। আজ সারা পৃথিবী নিজের কাছে যা কিছু আছে সেটাকেই ওয়েপনাইজ করতে শুরু করেছে, সম্পদের ওয়েপনাইজেশন, রিসোর্সের ওয়েপনাইজেশন, পেট্রোল, ডিজেল, ফার্টিলাইজার, ওষুধপত্র, টেকনোলজি, চিপস। শুধু তাই নয়, ভূখণ্ডকেও আজ ওয়েপনাইজ করা হচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি আত্মনির্ভরতার মন্ত্র নিয়ে গত 10 বছর সঠিক পথে এগিয়ে না চলতাম, তবে কল্পনা করাও কঠিন হতো যে এই ধরনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা আমরা কতটা দৃঢ়তার সাথে করতে পারতাম। আর আমাদের এই প্রস্তুতি এখন প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমার প্রিয় দেশবাসী, অন্যদিকে আজ ভারতের প্রোফাইল পুরোপুরি বদলে যাচ্ছে। আজ ভারত বিশ্বের কাছে একটি স্বীকৃত এবং সম্মানীয় দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। ভারতের কাছে আজ রয়েছে একটি স্থির পলিটিক্যাল ম্যান্ডেট, রয়েছে একটি স্থিতিশীল সরকার, ভারতের রয়েছে একটি ভাইব্রেন্ট গণতন্ত্র এবং ভারতের রয়েছে এক অত্যন্ত মজবুত বিচার ব্যবস্থা। আর আমাদের সকলকে পথপ্রদর্শক হিসেবে দিশা দেখাচ্ছে ভারতের সংবিধান। এখন বিশ্ব আমাদের এই সামর্থ্যকে চিনতে শুরু করেছে, আর সেই কারণেই 2014 সালের পর বিশ্বের প্রায় 40টি দেশের সঙ্গে আমাদের এফটিএ এগ্রিমেন্ট হচ্ছে। এখন দেখুন কত বড় একটা সুযোগ এসেছে। আমি মনে করি এই যে ট্রেড এগ্রিমেন্ট গুলো হয়েছে তা সত্যি এক এক বিরাট সুযোগ। আর তাই বিশেষ করে আমি আমার এমএসএমইদের বলতে চাই যে আমাদের এই সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করলে চলবে না, আমাদের এখন গোটা বিশ্বে পৌঁছাতে হবে। ভারতের উৎপাদিত প্রতিটি পণ্য যেন বিশ্ব বাজারে পৌঁছায়, আর তা সে আমাদের টেক্সটাইল হোক, আমাদের যন্ত্রপাতি হোক, আমাদের ওষুধপত্রই হোক না কেন। তবে বিশ্ব জুড়ে যে সমস্ত প্যারামিটার রয়েছে আমাদের সেই প্যারামিটারকে অতিক্রম করতে হবে। বিশ্বে যা কিছু পাওয়া যায় আমাদের তার চেয়েও উন্নত মানের পণ্য দিতে হবে, আর বিশ্বে যা কিছু পাওয়া যায় আমাদের তার চেয়েও সস্তায় পণ্য যোগান দিতে হবে। আর পাঞ্জাবের লুধিয়ানা থেকে শুরু করে তামিলনাড়ু তিরুপুর পর্যন্ত আমাদের টেক্সটাইল সেক্টর আজ বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারে। শুধু তাই নয়, কেরলম থেকে শুরু করে গুজরাট আর তামিলনাড়ু থেকে শুরু করে বাংলা, আমাদের এই সমুদ্র উপকূল আর আমাদের মৎস্যজীবী ভাই বোনেরা আজ এই এফটিএর কারণে আমাদের চিংড়ি এবং আমাদের সি ফুড রপ্তানি করার এক বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বের বাজারে পৌঁছে যাওয়ার যে সুযোগ আমাদের সামনে রয়েছে, আমি চাইবো আমরা যেন এই পরিস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলি। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে যে রূপরেখা তুলে ধরেছি তার পেছনে 2047

চল্লিশ সালের লক্ষ্য এই মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের যে লক্ষ্য, তা আসলে গত 10-12 বছরে দেশবাসী যে সামর্থ্য দেখিয়েছে সেই অদম্য সামর্থ্যেরই একটি অবিচ্ছেদ্য অংশ। শতাব্দীর এক চতুর্থাংশ সময় ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে, আর পরবর্তী এক চতুর্থাংশ সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের গতিও এখন আর থেমে থাকবে না, আমাদের দিশা ইতিমধ্যেই স্থির হয়ে গেছে। আমাদের সাফল্য অর্জন করতেই হবে এবং তার জন্য আমাদের কাজের ধরনকেও বদলে ফেলতে হবে, আমাদের ওয়ার্ক কালচার পরিবর্তনের সাথে সাথে আমাদের চিন্তাধারাকেও বদলাতে হবে, সেই সঙ্গে আমাদের কাজের গতিকেও আরো ত্বরান্বিত করতে হবে। গত 5-7 দশকে যে কাজগুলো সম্পন্ন হয়নি, আমাদের আগামী 5-7 বছরের মধ্যে সেই কাজগুলোই করে দেখাতে হবে। আর আমার পূর্ণ আস্থা আছে আমার দেশের যুবশক্তির ওপর, দেশের তরুণদের ওপর, আমার দেশের মা ও বোনেদের ওপর, আমার দেশের কৃষকদের ওপর, আমার দেশের শ্রমিকদের ওপর, যে আমরা সকলে মিলে এই স্বপ্নকে সফল করতে পারি। আর সেই কারণেই আমাদের রিফর্মের গতিকেও আরও ত্বরান্বিত করতে হবে। আর আমি যখন রিফর্মের কথা বলছি, তখন মনে রাখবেন রিফর্ম আমাদের কাছে কেবল কোনো কম্পালশন নয়, এমনকি রিফর্ম আমাদের জন্য কোনো সমস্যাও নয়, আমাদের জন্য রিফর্ম একটি দৃঢ় বিশ্বাস। আমরা আজ রিফর্ম এক্সপ্রেসের পথে পা বাড়িয়েছি, আগামী দিনগুলোতেও আমরা নেক্সট লেভেল রিফর্মের পরবর্তী ধাপের দিকে এগিয়ে যেতে চলেছি। আর তাই সরকার, সমাজ, শিল্প জগৎ, উৎপাদক এবং কৃষক প্রত্যেককেই নিজেদের প্রথাগত ব্যবস্থায় রিফর্ম আনতে হবে, আমাদের চিন্তাধারায় রিফর্ম আনতে হবে, রিফর্ম আনতে হবে আমাদের লক্ষ্যগুলোতেও। আর সেই কারণেই আমার প্রিয় দেশবাসী, আমাদের একটি নির্দিষ্ট দিশা নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আমি আজ সেই যুগের কথা স্মরণ করতে চাই যখন ভারতের সামর্থ্যকে আমরা সপ্ত সিন্ধু হিসেবে জানতাম, বুঝতাম এবং শুনতাম। এখন বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের এক নতুন ধারার প্রয়োজন। আজ লাল কেল্লার প্রাকার থেকে আমি দেশের সামনে শক্তির সপ্ত ধারার আবাহন করছি। আগামী 5-7 বছরের মধ্যে, গত 5-7 দশকে যা সম্পন্ন হয়নি, তা আমরা এই সপ্ত ধারার সামর্থ্য ও শক্তি দিয়ে করে দেখাবো। আমরা দেশকে এক নতুন উচ্চতা, নতুন গতি প্রদান করব, নতুন সব লক্ষ্য পূরণের প্রয়োজনীয় সামর্থ্য দেব। আর এর পাশাপাশি দেশ গঠনে দেশের যুবশক্তির সামর্থ্যকেও পুরোদমে কাজে লাগানো হবে, তাদের শক্তিকে সম্মিলিত করা হবে। আগামী দিনগুলোতে আমি যখন সপ্ত ধারার কথা বলি, তখন সেই সপ্তধারার প্রথম শক্তি হল ম্যানুফ্যাকচারিং পাওয়ার। আমার প্রিয় দেশবাসী, আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আর উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমাদের ছোট ছোট যন্ত্রাংশ তৈরি করতে হবে, আবার বড় বড় প্রোডাক্টও তৈরি করতে হবে। পুরো ভ্যালু চেইন আমাদের হওয়া উচিত, এবং সেই লক্ষ্যে আমাদের কম্পোনেন্টও চাই এবং কমপ্লিট ম্যানুফ্যাকচারিংও চাই। ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত ভারতকে গ্লোবাল সাপ্লাই চেইনের একটি নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠতে হবে। এর জন্য আমি তিনটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে চাই। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমার যে ভাই বোনেরা রয়েছেন, মনে রাখবেন এটি এক সুবর্ণ সুযোগ, এই সুযোগকে কিছুতেই হাতছাড়া হতে দেবেন না। এবং এর জন্য আমাদের কস্ট, কোয়ালিটি এবং স্কেলের নিরিখে আন্তর্জাতিক মানদণ্ডে যথাযথভাবে উত্তীর্ণ হতে হবে। আমাদের ফ্যাক্টরিগুলো যেন প্রতিযোগিতামূলক হয়, আমাদের প্রোডাক্টগুলো যেন ইউজার ফ্রেন্ডলি হয়, আমাদের প্যাকেজিং যেন বিশ্বের মানুষের কাছে আকর্ষণীয় হয়, তাদের মন জয় করতে পারে। আমাদের জিরো ডিফেক্ট ও প্রিসিশন ম্যানুফ্যাকচারিং

আমাদের পরিচয় হয়ে ওঠে। আমি প্রত্যেক ম্যানুফ্যাকচারার, প্রত্যেক এন্টারপ্রেনার, প্রত্যেক এমএসএমইর কাছে বলতে চাই যে বিশ্ব বাজারে আমাদের পরিচয় যেন বিশ্বাসযোগ্যতা এবং গুণমানের ভিত্তিতে গড়ে ওঠে। কোয়ালিটির প্রশ্নে কোনো আপোষ করা চলবে না, আর সেই কারণেই আমাদের মন্ত্র হতে হবে কোয়ালিটি, কোয়ালিটি এবং কোয়ালিটি। এটাই আমাদের গ্লোবাল ব্র্যান্ড ভ্যালু হয়ে উঠবে। আমার প্রিয় দেশবাসী, এই সপ্তধারার দ্বিতীয় শক্তি হলো কৃষি এবং ফুড প্রোডাকশন। আমাদের কৃষকদের জন্য এখন বিশ্বের বাজার খুলে গেছে। এফপির মাধ্যমে আমরা এক বিশাল বড় বাজার পাচ্ছি। আমাদের সেখানে পৌঁছাতে আমাদের সেই ক্ষেত্রটিকে এখন স্পর্শ করতে হবে। আমাদের কৃষি ক্ষেত্র থেকে শুরু করে এক্সপোর্ট মার্কেটের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের প্রথাগত খাদ্যাভ্যাস হোক, আমাদের মিলেটস হোক, আমাদের মশলা হোক, আমাদের ফল ও ফুলই হোক, আমাদের কাছে কি নেই সেগুলোকে এখন গ্লোবাল ব্র্যান্ড হতে হবে। আমাদের কৃষকরা কেমিক্যাল মুক্ত চাষাবাদে জোর দেবেন। সারা বিশ্বে এগুলো চাহিদা আরো বাড়তে চলেছে, আর আমাদের যে এগ্রো প্রোডাক্ট গুলো গ্লোবাল প্যারামিটারের বিচারে সব দিক থেকে প্রমাণিত হবে, তার মাধ্যমে আমরা খুব সহজেই বিশ্ব বাজারে পৌঁছতে পারব। আমার সপ্তধারার তৃতীয় শক্তি হলো টেকনোলজি এবং ইনোভেশন। আমার প্রিয় দেশবাসী, আজ এআই এর যুগ, কোয়ান্টামের যুগ, স্পেসের যুগ, রোবোটিক্সের যুগ, ডেটা সেন্টারের যুগ, পুরোপুরিভাবে একটি নতুন ক্ষেত্র ইমার্জিং টেকনোলজি প্রতি মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ করছে। আর সেই কারণেই দেশকে বিশ্বের জন্য নিছক একটি বাজার হিসেবে রেখে দিলে চলবে না, আমাদের ইনোভেশনের হাব হতে হবে। ইউপিআই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি, আমাদের শক্তির পরিচয় বিশ্বের সামনে তুলে ধরেছি। এবার ভারতকে ডিজিটাল পাবলিক টেকনোলজিকেও বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিতে হবে। ভারতকে নেক্সট জেনারেশন কমিউনিকেশন টেকনোলজিতে নেতৃত্ব দিতে হবে। মেড ইন ইন্ডিয়া 6G যেন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছায়, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, এবং এতে আমাদের গতি বাড়াতে হবে, আর এর জন্য আমাদের প্রচেষ্টাকে আরো জোরদার করতে হবে। এই সপ্তধারার চতুর্থ শক্তি হলো গতি শক্তি। এই গতি শক্তির মাধ্যমে দেশের অভ্যন্তরে সিমলেস ফাস্ট কানেক্টিভিটির ওপর আমাদের বিশেষ জোর দিতে হবে। শহরগুলোকে আমাদের হাই স্পিড রেলের মাধ্যমে যুক্ত করতে হবে। আধুনিক হাইওয়ে প্রয়োজন, ইনল্যান্ড ওয়াটার ওয়েজ চাই, এয়ারপোর্ট চাই, মাল্টিমিডাল লজিস্টিকের সুব্যবস্থা চাই। আমাদের বন্দরগুলোকে শুধুমাত্র পণ্য ওঠানামার জায়গা হিসেবে দেখলে চলবে না, শুধু বিশ্বের জাহাজগুলো এসে সেখানে নোঙর করবে এটুকুই যথেষ্ট নয়। আমাদের বন্দরগুলোকে নিয়ে পোর্ট লেড ডেভেলপমেন্ট গ্রোথের অভিমুখে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সপ্তধারার পঞ্চম শক্তি হলো রক্ষা শক্তি, আর প্রতিরক্ষা শক্তির গুরুত্ব সব দিক থেকেই অপরিসীম। আমার প্রিয় দেশবাসী, ডিফেন্সের ক্ষেত্রে স্বনির্ভর হওয়া যে কতটা জরুরি, ভারত এখন তা অনুভব করেছে, গোটা বিশ্বও তা অনুভব করেছে। বিশ্ব যখন কেবল নিজের কথাই ভাবছে, তখন ভারত বিশ্বের জন্য স্রেফ একটা বাজার হয়ে পড়ে থাকতে পারে না। আমাদের ডিফেন্সের ক্ষেত্রে স্বনির্ভর হতেই হবে। নেক্সট জেনারেশন ডিফেন্স টেকনোলজি ডেভেলপ করে আমাদের গ্লোবাল সাপ্লায়ার হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদের ড্রোন কাউন্টার ড্রোন সিস্টেম বিকশিত করতে হবে এবং হাইপারসোনিক ডিফেন্স টেকনোলজিতে আমাদের নেতৃত্ব দিতে হবে। এর পাশাপাশি রয়েছে সাইবার সুরক্ষা, যা আজ প্রতিটি পরিবারের কাছে এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটিও প্রতিরক্ষার একটি ক্ষেত্র, যেখানে আমাদের যুব সমাজের যে সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্যকে আমরা দেশ ও বিশ্বের কল্যাণে কাজে লাগাতে পারি। আমাদের সপ্তধারার ষষ্ঠ শক্তি হলো গ্রিন ইকোনমি, ব্লু ইকোনমি, যা গ্রিন জব কর্মসংস্থানেরও জন্ম দেয়। আমাদের গ্রিন হাইড্রোজেন, রিনিউয়েবল এনার্জি, এনার্জি স্টোরেজ, গ্রিন মোবিলিটি, গ্রিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমাদের বৈশ্বিক স্তরে সাফল্য অর্জন করতেই হবে। বিশ্ব যখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ক্রমাগত আলোচনা করে চলেছে, তখন আমরা ক্রমাগত এর সমাধানের পথ খুঁজে চলেছি, এবং ভারত
একটি গ্রিন

ডেভেলপমেন্টের বিশাল সামর্থ্য নিয়ে এগিয়ে চলেছে। ভারতের কাছে ব্লু ইকোনমির ক্ষেত্রেও এক অত্যন্ত বড় সুযোগ রয়েছে। আমাদের সমুদ্র তট অনেক দীর্ঘ বিশাল, ব্লু ইকোনমির ক্ষেত্রে এখানে অনেক বড় সুযোগ রয়েছে। ফিশারিজ, কোস্টাল ট্যুরিজম, ওশান টেকনোলজি, এমন অনেক ক্ষেত্র রয়েছে যেগুলোতে আমরা এগিয়ে যেতে পারি। আমার প্রিয় দেশবাসী, ভারত যখন সপ্ত ধারার কথা বলে এগিয়ে চলেছে, তখন আমাদের সপ্তম ধারাটি হলো, এবং বিশ্বের কাছেও এর নিজস্ব একটি গুরুত্ব রয়েছে, আর তা হলো ভারতের সফট পাওয়ার। এটি ভারতের সফট পাওয়ারের শক্তি। যোগাসন আজ গোটা বিশ্বকে ভারতের সঙ্গে জুড়ে রেখেছে। যোগ বিশ্বের জন্য শক্তির এক উৎস হয়ে উঠছে, ভারতের প্রতি বিশ্বাসের এক বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে ভারতের কাছে আস্থার কেন্দ্র রয়েছে, যে ভারতের কাছে আয়ুর্বেদ রয়েছে, যে ভারতের কাছে হলিস্টিক হেলথ কেয়ারের মতো সুব্যবস্থা রয়েছে, সেখানে আজ হিল ইন ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছে। আমরা আমাদের সামর্থ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি, তা সে হস্তশিল্প হোক, সংস্কৃতি হোক, আমাদের চলচ্চিত্র হোক, আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড হোক, VFX হোক, আমাদের অ্যানিমেশন হোক, গেমিং হোক, কিংবা ডিজিটাল কন্টেন্ট হোক। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের ক্ষেত্রে ভারত নিজের দাপট দেখাতে পারে। আমাদের একে বৈশ্বিক সামর্থ্য হিসেবে গড়ে তুলতে হবে। আজ ভারত ওয়েব সামিটকে একটি উল্লেখযোগ্য গতি দিয়েছে। সারা বিশ্ব আজ ধীরে ধীরে ভারতের ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিটের দিকে তাকিয়ে আছে, এবং এটি ভারতের সফট পাওয়ার ও ভারতের ক্রিয়েটিভ দুনিয়ার সাথে সারা বিশ্বকে পরিচিত করাবে। আমার প্রিয় দেশবাসী, ভারতের কাছে রয়েছে বিশাল বনজ সম্পদ। আমাদের কাছে 100টিরও বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, এর ক্ষমতা প্রচুর। কিন্তু বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। আমাদের সফট পাওয়ারের মাধ্যমে বিশ্বের পর্যটকদের ভারতের প্রতি আকর্ষিত করার এক বড় সুযোগ, আমাদের এই সামর্থ্য রয়েছে, আমাদের বিশ্বকে দেখাতে হবে। আমরা এই কাজটি খুব সহজেই করতে পারি, এবং যত দ্রুত সম্ভব এই পর্যটকদের কাছে পৌঁছাবো। আজ বিশ্বে খেলাধুলাও হলো ভারতের প্রতি আকর্ষণের এক বিশাল কেন্দ্র, তাই বিশ্বের বড় স্পোর্টস ইভেন্ট কেন ভারতেই হবে না? কন্টেন্ট ইকোনমি আজ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের যুব সমাজের কাছে এক বড় আকর্ষণ। বিশ্বের প্রত্যেক শিল্পী চান যে কোনো না কোনো সময় ভারতের মাটিতে তারা অনুষ্ঠান করবেন। এটি একটি অত্যন্ত বড় সুযোগ। একে মোবিলাইজ করার জন্য আমাদের উপযুক্ত ব্যবস্থা গড়ে তুলতে হবে। বন্ধুগণ, সপ্তধারার এই 7টি শক্তির উদ্দেশ্য কেবল একটি বিশেষ ক্ষেত্রে উন্নতি করা নয়, বরং একটি হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। দেশ যে লক্ষ্য নিয়ে আজ এগিয়ে চলেছে, যে অ্যাম্বিশন নিয়ে আমরা চলছি, সেই স্কেলকে অতিক্রম করার লক্ষ্যেই আমাদের নিরন্তর কাজ করে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, কিছু কথা আমি বলেছি, কিন্তু আমি এর থেকেও এগিয়ে ভাবি। আমি যখন দেশকে জাগ্রত করতে চাই, তখন আমি দেশের শক্তিকেও জাগ্রত করতে চাই। দেশ বলতে কেবল সরকার বোঝায় না, দেশ মানে দেশের প্রত্যেক নাগরিক এতে যুক্ত। আমরা কি এটা ভাবতে পারি না? আমরা ফরচুন 500 এর কথা তো অনেক শুনি, আগামী এক দশকে এই ফরচুন 500 তালিকার মধ্যে 50টি কোম্পানি ভারতের কেন হবে না? এই লক্ষ্য আমাদের কেন হওয়া উচিত নয়? আমাদের ব্যাংকিং সেক্টর আজ ফুলে ফেঁপে উঠছে, তাই বিশ্বের শীর্ষ ব্যাংকগুলোর তালিকায় ভারতের ব্যাংকের বিজয় পতাকাও কেন উঠবে না? বিশ্বের সেরা 5টি ব্যাংকের মধ্যে ভারতেরও অন্তত একটি ব্যাংক থাকা উচিত। ভারতের ফার্মা ক্ষেত্রে আমরা অনেক কাজ করেছি ঠিকই, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে বিশ্বের 5টি বড় ফার্মা কোম্পানির মধ্যে ভারতেরও 1-2টি ফার্মা কোম্পানিকে জায়গা করে নিতে হবে। ভারতের সেখানেও নিজের একটা স্বতন্ত্র স্থান তৈরি করা উচিত। আজকে দুনিয়ায় বড় বড় ল ফার্ম রয়েছে, রেটিং এজেন্সি রয়েছে, তাই বর্তমান সময়ে গ্লোবাল লিডারশিপের রাশ এখন আমাদের হাতে থাকা উচিত নয় কি? আমাদের ট্যালেন্ট আছে, সামর্থ্য আছে, পাশাপাশি আমাদের এক দীর্ঘ ইতিহাসও রয়েছে। বিভিন্ন ভাষার ওপর আমাদের দখল রয়েছে, তাই আমাদের বিশ্বের দরবারে পৌঁছানো উচিত। দুনিয়ার প্রথম সারির সংস্থাগুলোর মধ্যে কেন আমাদের কোনো কনসাল্টিং ফার্ম, অ্যাকাউন্টিং ফার্ম থাকবে না? ভারতের টেকনোলজি কোম্পানিগুলো বিশ্বের দরবারে শ্রেষ্ঠ হোক, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের

এমন সব ব্র্যান্ড গড়ে তুলতে হবে যা সারা বিশ্বকে আকৃষ্ট করবে, আমাদের ব্র্যান্ড হবে আমাদের দেশের পরিচয় এবং তা বিশ্বের জন্য একটি ডেস্টিনেশন হয়ে উঠবে। সেই দিশাতেই আমাদের কাজ করতে হবে। আর এর জন্য আমি রাজ্য সরকারগুলোকে অনুরোধ করতে চাই, আমি স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলোকেও বলতে চাই, সেই সাথে ভারত সরকারেরও এটা দায়িত্ব যে আমাদের রিফর্মের গতি আরো বাড়াতে হবে, আমাদের 2047 সালের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ব্যবস্থা সমূহকে উন্নত করতে হবে। আমরা অতীতের নীতি নিয়ম মেনে চলতে পারি না, বরং আমাদের আগামীর স্বপ্ন অনুযায়ী নীতি নিয়ম তৈরি করতে হবে এবং আমরা যদি এটি করতে পারি তবে আমার পূর্ণ বিশ্বাস যে আমরা সফল হব। আর আমি দেশবাসীকে ভরসা দিচ্ছি এই পথে কঠোর পরিশ্রমে কোনো খামতি না রেখে আমরা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করেই ছাড়ব। আমাদের সকলকে মিলেমিশে চলতে হবে, কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক কিংবা ইন্ডাস্ট্রি, আমাদের সকলকে একজোট হয়ে এগিয়ে যেতে হবে, আমাদের রিফর্মস চালিয়ে যেতে হবে, রিফর্মসকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমি আগেও বলেছিলাম আমরা রিফর্ম কোনো কম্পালশন থেকে নয় বরং কনভিকশন থেকে করছি, আমরা তা করছি আমাদের লক্ষ্য অর্জনের জন্য। আমার প্রিয় দেশবাসী, যখন আমি বিকশিত ভারতের কথা বলছি তখন আমি দেশকে এক দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলছি। এর সবচেয়ে বড় সুবিধাভোগী কে? এই সমস্ত প্রচেষ্টার সবচেয়ে বড় সাধকই বা কে? যদি কেউ সাধক থেকে থাকে তবে সে হলো আমার দেশের যুব সমাজ, তারা আমার দেশের যুব শক্তি। বিকশিত ভারতের যাত্রায় যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বিকশিত ভারতের সবচেয়ে বড় সুবিধাভোগীও আমার দেশের এই যুব সমাজই। আর সেই কারণেই আমাদের বিকশিত ভারতের লক্ষ্যকে যুবকদের সাথে যুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যুব সমাজ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের সাথে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, গত 10 থেকে 12 বছরে সেই অভিমুখে অনেক কাজ সম্পন্ন হয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়া অভিযানের কথাই ধরা যাক, আজ সারা দেশে 2.5 লক্ষেরও বেশি রেজিস্টার্ড স্টার্ট আপ গড়ে উঠেছে। আমাদের দেশের যুবকরা আজ শুধু নিজেরাই কাজ করছে না, বরং তারা আরো অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। ভারত সরকার 1 লক্ষ কোটি টাকার একটি ইনোভেশন ফান্ড ঘোষণা করেছে। আমি দেশের যুব সমাজকে বলতে চাই, আপনারা আপনাদের স্বপ্নগুলো নিয়ে এগিয়ে আসুন, সম্পদের কোনো অভাব আমরা হতে দেব না, আপনাদের মেধা ও বুদ্ধিকে সামর্থ্য যোগাতে আমরা 1 লক্ষ কোটি টাকার একটি ব্যবস্থা করেছি যাতে গবেষণার নতুন নতুন সুযোগ পাওয়া যায়। ডিজিটাল ইন্ডিয়ার নতুন সস্তা ডেটা আমাদের যুব সমাজকে শক্তিশালী করেছে। বিশ্বে যদি কোথাও সবচেয়ে সস্তা ডেটা থেকে থাকে তবে তা এই ভারতের মাটিতেই আছে। আর এভাবেই দেশের যুবশক্তি যুবকদের নতুন শক্তি যুগিয়েছে। আমরা স্কিল ইন্ডিয়া ন্যাশনাল প্রোগ্রাম তৈরি করেছি, স্পেস সেক্টরকেও আমরা এখন উন্মুক্ত করে দিয়েছি। আমরা ন্যাশনাল ড্রোন পলিসি তৈরি করেছি, খেলো ইন্ডিয়া পলিসি তৈরি করেছি। গত 35 বছর ধরে আমাদের দেশে কোনো এডুকেশন পলিসি ছিল না, এখন আমরা নতুন এডুকেশন পলিসি নিয়ে এসেছি এবং এর সবচেয়ে বড় সুবিধা আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো পেয়েছে। বন্ধুগণ, আমি আপনাদের 2004 থেকে 2014 সালের একটি পরিসংখ্যান দিতে চাই। 2004 থেকে 2014 সাল পর্যন্ত আমাদের দেশে 350টিরও কম বিশ্ববিদ্যালয় ছিল, আর আজ গত 10-12 বছরের মধ্যেই প্রায় 650টি নতুন বিশ্ববিদ্যালয় দেশের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা প্রায় 1000-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছি। 2014 সালের আগে মেডিকেলের মাত্র 400টি আসন ছিল, আজ সেখানে মেডিকেলের প্রায় 850 আসন তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এখন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো ভারতের মাটিতে পা রাখছে। ভারতের মাটিতেই যাতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আমার যুবকেরা পায় তার ব্যবস্থাও করা হয়ে গেছে। আমাদের দেশের যুবকরা যাতে ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকৃষ্ট হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আর সেই কারণেই আমরা প্রায় 10,000-এরও বেশি অটল টিঙ্কারিং ল্যাব আমরা ছোট ছোট শিশুদের হাতে তুলে দিয়েছি যাতে উদ্ভাবন এবং প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ বাড়ে। গত 10 থেকে 12 বছরে যুবকদের জন্য আমরা অনেক নতুন পথ খুলে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা স্টার্ট আপের দরজা খুলে দিয়েছি। ভারতের প্রাইভেট স্টার্ট আপের ক্ষেত্রে মাত্র 28 বছর গড় বয়সের এক ঝাঁক যুবক প্রথম প্রচেষ্টাতেই নিজেদের স্যাটেলাইট এবং রকেট লঞ্চ করে দেখিয়েছে। বন্ধুগণ, তারা সত্যিই এক অভাবনীয় কাজ করে দেখিয়েছে।

আজ প্রায় 2.5 লক্ষেরও বেশি রেজিস্টার্ড স্টার্টআপ রয়েছে। বিগত দিনে আমরা এআই ইম্প্যাক্ট সামিটের আয়োজন করেছিলাম। এআই এর প্রসার অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। লাল কেল্লা থেকে আমি দেশের যুব সমাজের জন্য একটি ঘোষণা করতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 1 বছরের মধ্যে 1 কোটি তরুণ তরুণীকে এআই স্কিলের প্রশিক্ষণ দেওয়ার কাজ আমরা সম্পন্ন করব, যাতে আমাদের দেশের যুব সমাজের এআই এর জগতেও নেতৃত্ব দেওয়ার সামর্থ্য তৈরি হয়। বন্ধুগণ, বায়ো ইকোনমি এখন একটি নতুন ক্ষেত্র। 2014 সালের আগে একটা সময় ছিল যখন বায়ো ইকোনমিতে মাত্র 60,000 কোটি টাকার কাজ হতো। আমার দেশের যুবকেরা, আপনারা কি অসাধ্য সাধন করেছেন তা একবার দেখুন। যখন নীতি সঠিক হয়, লক্ষ্য যখন স্পষ্ট থাকে, তখন আমার দেশের তরুণরা বায়ো ইকোনমিতে ঠিক কেমন করে ঘুরে দাঁড়াতে পারে তা আজ দৃশ্যমান। দেশের যুবশক্তি নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। 2014 সালের আগে যেখানে বায়ো ইকোনমির ব্যবসা ছিল মাত্র 60,000 কোটি টাকার, আজ সেই ব্যবসা 20 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে। বন্ধুগণ, ২০০৯-১০ সালের সেই সময়ের কথা ভাবুন, যখন আমাদের দেশে মাত্র 25 লক্ষ ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছিল। 2009 থেকে 2010 সালে 1.5 লক্ষ, মাত্র 1.5 লক্ষ ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছিল। 1.5 লক্ষ ইলেকট্রিক ভেহিকেল, সেখানে 25 থেকে 26 সালে 25 লক্ষ ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছে। আমার প্রিয় দেশবাসী, এভিয়েশন সেক্টরও আমাদের তরুণ প্রজন্মের জন্য খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। নতুন বিমানবন্দর, নতুন রুট, কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করছে। মেইনটেন্যান্স ও ওভারহোলিং এর কারণেও আজ দেশে বিপুল পরিমাণে স্কিলড ম্যান পাওয়ার কাজ পাচ্ছে। মেড ইন ইন্ডিয়া বিমান তৈরির দিশায় আমরা সাফল্য অর্জন করেছি। মেড ইন ইন্ডিয়া ডিফেন্স ট্রান্সপোর্ট এয়ারক্রাফট C-295 ইতিমধ্যেই তার প্রথম উড়ান সম্পন্ন করেছে, সফলভাবে আকাশে উড়েছে। এটি আমাদের দেশের যুব সমাজের জন্য এক বিশাল গর্বের বিষয়। বন্ধুগণ, ড্রোনের ব্যবহারও আজ দেশ জুড়ে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। গ্রামাঞ্চলে ড্রোন ব্যবহারের মাধ্যমে আজ স্বামিত্ব যোজনা দারুণভাবে সফল হচ্ছে। প্রায় 3.25 কোটি পরিবার ইতিমধ্যেই এই স্বামিত্ব যোজনার সুফল ভোগ করতে পারছেন, আর এর ফলে 140 লক্ষ কোটি টাকার মতো সম্পদ আনলক হয়েছে, যার মাধ্যমে ব্যাংক থেকে লোন পাওয়া সম্ভব হচ্ছে, মানুষ নিজের ব্যবসা শুরু করতে পারছেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর সামনে এখন এক বড় বোঝা তৈরি হয়েছে, আর তা হলো কোচিং ক্লাসের প্রতিযোগিতা। প্রত্যেক বাবা মায়েরই এখন মনে হচ্ছে যে কোচিং ক্লাসে সন্তানকে না পাঠালে হয়তো সম্মান থাকবে না। এই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর কথা চিন্তা করেই আমরা পদক্ষেপ নিচ্ছি, যাতে তাদের হাজার হাজার কোটি টাকার খরচও সাশ্রয় হয়, সন্তানরাও যাতে নিজেদের আশেপাশেই থাকতে পারে, তাদের ঠিকমতো দেখভাল করা যায়, পরিবারের ওপর যেন কোনো আর্থিক বোঝা না চাপে, সেই লক্ষ্যেই আমরা যুব সমাজের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের কাছে, অত্যন্ত মেধাবী শিক্ষক ও ট্যালেন্ট রয়েছে। এই সমস্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা দেশের তরুণদের জন্য বিনামূল্যে কোচিং দেওয়ার একটা সম্পূর্ণ নেটওয়ার্ক গড়ে তুলতে চলেছে। আমার প্রিয় দেশবাসী, আমি সবসময় বলে আসছি, যারা খেলাধুলা করবে তারা অ্যাক্টিভ থাকবে। যখন আমি যারা খেলবে তারাই প্রস্ফুটিত হবে এই কথাটি বলছি, তখন বলি আমার প্রিয় দেশবাসী, আজ ভারত ক্রীড়া জগতে নিজের এক বিশেষ পরিচিতি তৈরি করে নিচ্ছে। এখন খেলার পডিয়ামে ভারতের জাতীয় সঙ্গীত শোনা যায়, ভারতের রাজগান ধ্বনিত হয় এবং ভারতের তেরাঙ্গা পতাকা সগৌরবে উড়তে দেখা যায়। এই লক্ষ্য পূরণে টোপস যোজনা এক বিশাল সফলতা অর্জন করেছে। খেলো ইন্ডিয়া গেমস, ইউনিভার্সিটি গেমস, উইন্টার গেমস, বিচ গেমস, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টস এর জন্য কোচিং, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস এর জন্য নিউট্রিশন, এই সমস্ত বিষয়ে ভারত এখন পারদর্শিতা অর্জনের দিকে এগিয়ে চলেছে। যুব সমাজের জন্য এটি এক সম্পূর্ণ নতুন ক্ষেত্র।

কেউ যদি খেলোয়াড় নাও হতে পারে তাহলেও এর সাপোর্ট সিস্টেমে আজ এক বিশাল বড় ক্ষেত্র উন্মোচিত হচ্ছে। আর এভাবেই ক্রীড়া বিশ্বে ভারতের প্রদর্শন ক্রমাগত উন্নত, এবং আমরা 2036 সালে অলিম্পিকের শক্তিশালী দাবিদার হয়ে ওঠার লক্ষ্যে নিরন্তর এগিয়ে চলেছি। আর 2030 সালে ভারত কমনওয়েলথ গেমস হোস্ট করতে যাচ্ছে। আর আমার বন্ধুগণ, অলিম্পিক গেমসে প্রায় 40 ধরনের খেলা অন্তর্ভুক্ত থাকে এবং প্রায় 350 বা 350টির মতো ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা থাকে এই অলিম্পিকে। আর এটা জেনে আপনাদের দুঃখ হবে, আমার দেশবাসী, আমার তরুণ বন্ধুরা, আমি আপনাদের কাছে এই চ্যালেঞ্জ রাখছি এবং আহ্বান জানাচ্ছি, আমি আপনাদের সাহায্য চাইছি। অলিম্পিকের প্রায় 350টি ইভেন্টের মধ্যে ভারত 2/3 খেলাতেই অংশ নিতে পারে না, সেখানে আমাদের কোনো অস্তিত্বই থাকে না, আমরা কোয়ালিফাই পর্যন্ত করতে পারি না। আমরা স্থির করেছি যে 2036 সালে যে অলিম্পিক আয়োজিত হবে আমরা চাই তা ভারতেই হোক, কিন্তু 2036 সালে যেসব খেলায় আজ ভারত অংশগ্রহণ করে না, যেসব ইভেন্টে ভারত কোয়ালিফাই করতে পারে না, যে সমস্ত ইভেন্ট এতদিন ভারত ছেড়ে রেখেছে, সেই 3/4 ক্ষেত্র আজ আমাদের অপেক্ষায়। ভারত এখন সেই ক্ষেত্রগুলোর উপর জোর দেবে, আর এর জন্য আমরা ট্যালেন্ট হান্টের একটি অভিযানও শুরু করতে চাই। 2036 সালের অলিম্পিকের জন্য যদি আমরা খেলোয়াড় চাই, তবে আজ যারা 5 বছর, 10 বছর বা 15 বছর বয়সী তরুণ যেই ছেলেরা রয়েছে তাদের দিকে নজর দিতে হবে, আমাদের কন্যাদের প্রতিও মনোযোগ দিতে হবে। আর সেই কারণেই 5 থেকে 15 বছর বয়সী শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করার জন্য প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এবং প্রতিটি স্কুলে একটি ট্যালেন্ট হান্ট অভিযান চালানো হবে। শিশুদের প্রতিভাকে পরখ করা হবে এবং তারপর তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে দেশের জন্য খেলার মতো দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। আমার প্রিয় যুব সমাজ, দেশের সামনে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের সামনে মাদক আসক্তি আজ এক বিশাল সংকট হয়ে দাঁড়িয়েছে। একটি নেশামুক্ত ভারত গড়ে তোলা আমাদের সকলের যৌথ দায়িত্ব হওয়া উচিত। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে আমাদের তরুণ প্রজন্মকে শক্তিশালী হতে হবে। আমাদের যুবশক্তির সামর্থ্য যেন দেশের কাজে লাগে, সেই উদ্দেশ্যেই এই নেশামুক্ত ভারত গড়তে গত কয়েকদিনে মাই ভারতের ভলান্টিয়াররা, দেশের এনজিওগুলি, দেশের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলি এবং দেশের আধ্যাত্মিক ব্যক্তিত্বরা মিলে নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে 100 সপ্তাহের একটি কর্মসূচি গ্রহণ করেছে। আগামী 100 সপ্তাহ ধরে এই অভিযান চলতে থাকবে। আমি প্রতিটি পরিবারকে অনুরোধ জানাতে চাই যে আপনারাও এই অভিযানে অংশ নিন, এর সাথে যুক্ত হন এবং নেশামুক্ত ভারতের স্বপ্ন পূরণ করার জন্য আপনারাও এগিয়ে আসুন। আমার প্রিয় দেশবাসী, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দেশের সামনে যে সমস্ত পুরনো চ্যালেঞ্জগুলি রয়েছে সেই চ্যালেঞ্জগুলিকে সম্পূর্ণভাবে নির্মূল করা আজ অনিবার্য। নকশালবাদ এবং মাওবাদ লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, অনেক মায়ের কোল খালি করে তাদের তরতাজা সন্তানদের জীবন বরবাদ করে দিয়েছে এবং বাবা মায়ের স্বপ্নকে চুরমার করে দিয়েছে। এই নকশালবাদ প্রায় 4 দশক ধরে ভারতের এক বিশাল অংশকে, এক বিপুল জনসংখ্যাকে নিজের কবজায় আটকে রেখেছিল, বন্দুকের নলের মুখে দমিয়ে রেখেছিল, সংবিধানের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছিল এবং দেশের সাধারণ নাগরিকদের জীবন রক্ষায় 3,500-এরও বেশি আমাদের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ান শহীদ হয়েছে। যুদ্ধের ময়দানে যত সৈনিক প্রাণ হারান তার চেয়েও বেশি আমাদের পুলিশ জওয়ানদের নিজেদের জীবনের ঝুঁকি নিতে হয়েছে যাতে দেশের সাধারণ মানুষ সুরক্ষা পান। এই নকশালবাদ আমাদের মাটিকে রক্তাক্ত করে দিয়েছিল। 2014 সালে আপনারা যখন আমাদের সুযোগ দিয়েছিলেন সেই দিনই আমরা সংকল্প নিয়েছিলাম যে আমরা দেশকে নকশালবাদ থেকে মুক্ত করব। আর আজ আমি অত্যন্ত আনন্দিত যে নকশালপন্থী ও মাওবাদী হিংসার আজ সম্ভবত শেষ নিঃশ্বাসটুকু নেওয়ারও ক্ষমতা আর অবশিষ্ট নেই। একে পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে আমরা আজ এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে একসময় নকশালবাদীদের গুলিবর্ষণ চলতো।

এখানে প্রতিনিয়ত আমাদের ধরিত্রী রক্তরঞ্জিত হয়ে থাকত। আজ সেই সমস্ত নকশাল প্রভাবিত অঞ্চল ওই এলাকাগুলিতে নকশাল মুক্ত হওয়ার কারণে আজ উন্নয়ন, বিশ্বাস এবং প্রচেষ্টার তেরঙা সগৌরবে উঠছে। আমার প্রিয় দেশবাসী, তবে এই চ্যালেঞ্জকে কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের আরো বেশি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বহু বছর ধরে মাওবাদী চিন্তাধারার কিছু মানুষ দেশের ক্ষমতার অলিন্দে বসেছিলেন, এমনকি সরকারি কমিটিগুলোতে তারা উপদেষ্টার ভূমিকাও পালন করেছেন। এই মাওবাদী চিন্তাধারায় দীর্ঘকাল ধরে আমাদের বিভিন্ন নীতি নির্ধারণকে প্রভাবিত করেছিল। আমার প্রিয় দেশবাসী, জঙ্গলে সশস্ত্র নকশালদের নির্মূল করতে দেশকে সেই ভয়াবহ সংকট থেকে পুরোপুরি মুক্ত করতে আজ আমরা সফল হয়েছি। কিন্তু সশস্ত্র নকশালরা তো বিদায় নিয়েছে, তবে এই বুদ্ধিজীবী নকশালরা এখনো সুযোগের সন্ধানে রয়েছে। তারা আজ হিংসা ও অরাজকতার পথ খুঁজছে, সমাজকে ভুল পথে টেনে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের কৌশল ও চক্রান্ত করে চলেছে। আমাদের এই বুদ্ধিজীবী নকশালদের আইসোলেট করতে হবে এবং দেশকে বিকশিত রাষ্ট্রে পরিণত করার মূল ধারার অভিমুখে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, সুরক্ষিত ভারত গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। চ্যালেঞ্জ সীমান্তের ভেতরে হোক কিংবা সীমান্তের ওপারে, ভারত যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত। আজ যুদ্ধের ধরন বদলে যাচ্ছে। এখন যে যুদ্ধ শুধুমাত্র সীমান্তেই হবে তার আর কোনো গ্যারান্টি নেই। দেশের ভেতরে কোনো রিফাইনারি কিংবা ব্যাংকিং সেক্টরকে নিশানা করা হচ্ছে। শুধু তাই নয়, ডেটা সেন্টারে আক্রমণ চালিয়ে এক প্রকার যুদ্ধের নতুন রূপ নেওয়া হচ্ছে, যেখানে পরিকাঠামো ধ্বংস করা হচ্ছে, কলকারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বিগত বছরগুলিতে মিশন সুদর্শন চক্রের ঘোষণা করেছিলাম, বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে সেই কাজ এগিয়ে চলছে। আজ আমাদের ডিফেন্স এক্সপোর্ট প্রায় 50 গুণ বৃদ্ধি পেয়েছে, বিশ্বের প্রায় 100টি দেশে আমাদের তৈরি অস্ত্রশস্ত্র পৌঁছে যাচ্ছে, বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনশীল সময়ে আমাদের অস্ত্রশস্ত্র নির্মাণের ক্ষেত্রে আরো নিবিড়ভাবে কাজ করতে হবে। কিন্তু এর পাশাপাশি দেশের নাগরিকদেরও প্রস্তুত করতে হবে। গত শতাব্দীর যুদ্ধের প্রেক্ষাপটে আমাদের দেশে যে সিভিল ডিফেন্স ব্যবস্থাগুলি গড়ে তোলা হয়েছে সেগুলোর আধুনিকীকরণ আজ অত্যন্ত জরুরি। সেই কারণেই আজ লালকেল্লা থেকে আমি ঘোষণা করছি যে আমরা আগামী দিনগুলিতে সিভিল ডিফেন্সের একটি প্রাণবন্ত নেটওয়ার্ক গড়ে তুলব। আমরা তাদের আধুনিক ব্যবস্থাগুলির সাথে পরিচিত করাব। আধুনিক সংকট থেকে নাগরিকদের রক্ষা করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে তার উপর জোর দেওয়া হবে। সিভিল ডিফেন্সের এমন একটি বিশাল ভলান্টিয়ারি ফোর্স আমরা তৈরি করতে চলেছি যা আধুনিক বিশ্বের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ নির্মাণে আমাদের মা বোন ও কন্যাদের অবদান আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের, যা আজ আমাদের কাছে এক বিশেষ অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফাইটার জেট হোক বা সিভিল এভিয়েশন, আমাদের কন্যারা আজ সব ক্ষেত্রেই এগিয়ে, ক্রীড়া ক্ষেত্রেও আমাদের কন্যারা এগিয়ে, এমনকি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যায় ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রেও সব থেকে বেশি আমাদের কন্যাদেরই অগ্রগতি দেখা যাচ্ছে। আজ সেনাতেও এনডিএ থেকে যে কন্যারা উত্তীর্ণ হয়েছে তারা অত্যন্ত গর্ব ও দাপটের সঙ্গে দেশের সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য দেখাতে শুরু করেছে। সানন্দে একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্টে গিয়েছিলাম, দেখলাম যে আদিবাসী কন্যারা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের কন্যারা কাঁধে কাঁধ মিলিয়ে দক্ষতার সাথে কাজ করছে। তারা এমন গ্রাম থেকে এসছে যেখানে পাসপোর্ট কি জিনিস তা কেউ জানত না, সেই কন্যারা বিদেশে গিয়েছে, সেখান থেকে ট্রেনিং নিয়ে এসছে, আজ তারা চিপ তৈরির কাজ করছে। আর তাদের সেই আত্মবিশ্বাস দেখে আমি সত্যি বলতে খুব প্রভাবিত হয়েছি। আর 3 লাখ নয়, 3 কোটি, হ্যাঁ 3 কোটি বোনকে আমরা লাখপতি দিদি বানানোর যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম তা আমরা অতিক্রম করে ফেলেছি। এখন আমরা 6 কোটি লাখপতি দিদি তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি।
এই 3 কোটি নতুন লাখপতি দিদি তৈরি হওয়া মানে গ্রামীণ অর্থনীতিতে এক বিরাট বড় পরিবর্তন আসা। মাতৃশক্তির হাত ধরেই এই পরিবর্তন আসতে চলেছে। আমার প্রিয় দেশবাসী, আজ পঞ্চায়েতে, পৌরসভায়, পুর নিগমে এক বিশাল সংখ্যক নারী জনপ্রতিনিধি হিসেবে দেশের পথ প্রদর্শক হয়ে কাজ করছেন। তারা অত্যন্ত দক্ষভাবে নেতৃত্ব দিচ্ছেন। আর এই বিষয়টি মাথায় রেখেই আমরা সংসদে ওমেন এম্পাওয়ারমেন্ট রেস্ট্রিকশন অ্যাক্ট পাস করেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে গত 40 বছর ধরে রাজনীতির ময়দানে এই স্বপ্নটি বারবার রাজনৈতিক শিকার হয়েই থেকে গিয়েছে। আমি দেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে আজ লালকেল্লার প্রাকার থেকে তেরঙ্গা পতাকার ছায়ায় দাঁড়িয়ে প্রার্থনা করছি। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আসুন সেই নারীদের সামর্থ্যের পূজারী হয়ে উঠুন, তাদের সম্মানে এগিয়ে আসুন। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমাদের মায়েদের ও বোনেদের খুব শীঘ্রই বিধানসভা এবং লোকসভায় 33% প্রতিনিধিত্ব সুনিশ্চিত হয়, যাতে তারা ভারতের নীতি নির্ধারণের ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে পারে। এটাই সময়ের দাবি। আর আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, আসুন মহিলা সংরক্ষণ চালু করে নারীর সম্মানে আপনারাও অংশীদার হন, আপনারাও এর কৃতিত্ব নিন, কিন্তু দয়া করে আমার মা বোনেদের তাদের ন্যায্য অধিকারটুকু দিন। আমার প্রিয় দেশবাসী, বিকশিত ভারতের সংকল্প তখনই বাস্তবায়িত হবে যখন উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে। 2014 সালের আগে দেশের মাত্র 25 কোটি মানুষের কাছে সোশ্যাল সিকিউরিটি কভার ছিল, মাত্র 25 কোটির কাছে। গত 5-7 দশকে যেখানে এই সংখ্যাটা মাত্র 25 কোটি ছিল, সেখানে আমরা 1 দশকের মধ্যেই 100 কোটি দেশবাসীকে সোশ্যাল সিকিউরিটি প্রদান করেছি। আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে 70 বছরের বেশি বয়স্কদের জন্য আজ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে কোটি কোটি পরিবার আজ উপকৃত হচ্ছে। আর এই আয়ুষ্মান কার্ডের কারণে প্রায় 2 লক্ষ কোটি টাকা যা ওষুধ আর অপারেশনের পেছনে খরচ হওয়ার কথা ছিল, তা আজ আমার পরিবারগুলোর সন্তানদের বেঁচে গিয়েছে। সেই দরিদ্র আর মধ্যবিত্ত পরিবারগুলো আজ অনেক বড় সাশ্রয় করতে পেরেছে। আমার প্রিয় দেশবাসী, আজ আমাকে একটি বিশেষ কাজের জন্য আপনাদের সাহায্য চাই। আমি আপনাদের সবার কাছে একটা সাহায্য চাইছি। দেশের সকল যুব সমাজের কাছে আমি চাই যে আপনারা এর নেতৃত্ব দিন। আপনাদের 1 বা 2 ঘন্টা সময় দেশকে এক বিশাল শক্তি প্রদান করতে চলেছে। আপনাদের মনে হতে পারে যে 1-2 ঘন্টায় আমি দেশকে এমন কি শক্তি দিতে পারি, আমি সেটা বলছি। আপনারা এক বিশাল শক্তিতে পরিণত হতে চলেছেন, সেই কারণেই প্রতিটি ঘরে ঘরে এমন পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। সারা দেশে জনগণনার কাজ চলছে, সেন্সাসের কাজ চলছে। আর এই গণনা শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে তৈরি হয় না, এর খুঁটিনাটি বিচার করেই দেশের নীতি ও পরিকল্পনাগুলো নির্ধারিত হয় যাতে দেশ আরো এগিয়ে যেতে পারে। আর তাই সঠিক তথ্য থাকা অত্যন্ত জরুরি। কখনো কখনো সরকারের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আসেন তারা এত তাড়াহুড়ো করেন যে কখনো একটি বানান লেখেন, আবার কখনো অন্য কিছু লিখে ফেলেন। আর এর ফলে শেষ পর্যন্ত সঠিক ফলাফল পেতে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এখন যখন টেকনোলজি রয়েছে, তখন এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা নিজেরাও জনগণনার কাজে আপনাদের তথ্য নিজেদের মোবাইল ফোন থেকে পূরণ করে জমা দিতে পারবেন। পরবর্তীকালে কোন সরকারি বাবু আসবেন, আপনাদের সাথে আলোচনা করবেন, কিন্তু আপনারা পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে আপনারা যদি ডিজিটাল পদ্ধতিতে নিজেদের নাম নথিভুক্ত করেন যাতে প্রতিটি খুঁটিনাটি বিষয় এমনকি বানানেও কোনো ভুল না থাকে বা তথ্যের ক্ষেত্রে কোনো ত্রুটি না ঘটে। আপনারা যত নির্ভুল তথ্য দেবেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তা এক বিশাল সহায়ক হবে। আর সেই কারণেই আমি দেশের যুব সমাজকে বলছি যে আপনারা নিজেদের পরিবারের সদস্যদের সাথে বসে পুরো ফর্মটি ভালো করে বুঝে নিন।
প্রয়োজনে প্রথমে একটি কাগজে ফর্মটি পূরণ করে দেখে নিন, যদি কোনো ভুল থাকে তবে

0: সংশোধন করে নিন এবং তারপর টেকনোলজিক্যালি সেটা ডিজিটালি আপলোড করে দিন। আপনারা দেখবেন দেশ কত বড় একটা কাজ করে ফেলবে আর দেশের সময় ও শক্তি সঠিক কাজে ব্যবহার হবে। তাই আমার দেশের যুব সমাজের কাছে আমার অনুরোধ, আপনারা যেন গণনার এই কাজে সক্রিয়ভাবে যুক্ত হন। আমার প্রিয় দেশবাসী, আমি লাল কেল্লা থেকে যে পঞ্চপ্রাণের কথা বলেছিলাম, সেই পঞ্চপ্রাণ দেশকে নিজের আত্মগৌরবের পথে এগিয়ে নিয়ে যাওয়ার এবং লক্ষ্য পূরণের সামর্থ্য নিয়ে এগিয়ে চলার শক্তি জুগিয়েছে, এক বিশাল শক্তি জুগিয়েছে। আমাদের পরাধীনতার মানসিকতা প্রতি মুহূর্তে মুছে ফেলতে হবে, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু দেখেছিলেন, বাবা সাহেব আম্বেদকর দেখেছিলেন, পণ্ডিত নেহরু দেখেছিলেন, সর্দার প্যাটেল, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু দেখেছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন, ভগবান বিরসা মুন্ডা দেখেছিলেন, জ্যোতিবা ফুলে দেখেছিলেন, তাঁদের সবার থেকে প্রেরণা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আসুন এই সংকল্প আমরা আবারও নতুন করে গ্রহণ করি, নিজের ঊর্ধ্বে যেন দেশের স্বার্থ থাকে, নিজের ঊর্ধ্বে যেন দেশের স্বার্থ থাকে এবং আমাদের কর্তব্যই যেন হয় আমাদের পরিচয়। আমি সমস্ত দেশবাসীকে বলবো সময় এখন আমাদের, আমি প্রত্যেক দেশবাসীকে বলবো সময় আমাদের, সুযোগ আমাদের এবং সংকল্প আমাদের। আসুন আমরা স্বপ্নকে সংকল্পে পরিণত করি, সংকল্পকে সামর্থ্যে রূপান্তরিত করি এবং সেই সামর্থ্যকে সফলতায় বদলে দিই। আসুন আমাদের প্রতিটি পদক্ষেপকে উন্নয়নের পদক্ষেপে পরিণত করি, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি, হৃদয়ে হৃদয়ে মেলবন্ধন ঘটাই, লক্ষ্যে অবিচল থাকি, একটি প্রদীপ থেকে জ্বলুক হাজারো প্রদীপ। আসুন আমরা সবাই মিলে এক বিকশিত ভারত গড়ে তুলি, এই একই ভাবনা নিয়ে এই শুভ উৎসবে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনুরোধ করছি আমার সাথে সমস্বরে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, অনেক ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লাল কেল্লায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকে শিরোনামে রয়েছে, দেশজুড়ে উদযাপিত হচ্ছে 80তম স্বাধীনতা দিবস, দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 বছরে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন।
1: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন বিশ্ব নেতাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী।
0: সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে সূচিত হল সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে, অনন্য আয়োজনে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন।
1: জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার দাচানে আজ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চেনাব নদীতে পড়ে 5 জনের মৃত্যু হয়েছে।
0: গলে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 উইকেটে 288 রান তুলেছে। আসছি বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকার থেকে এই দিনের মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লায় এই প্রথমবারের মতো জাতীয় গান বন্দে মাতরম পরিবেশন করা হয়। এবছর যুবশক্তিকেও সম্মান জানিয়ে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে দেশের তরুণ প্রজন্মের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন, ভারত আজ বিশ্বের অন্যতম প্রধান এবং দ্রুত উন্নয়নশীল অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
2: হর সাল ঔসতন 15 গুণা জাদা তেজি সে হমনে নল সে জল কানেকশন দিয়ে, হর সাল ঔসতন 6 গুণী জাদা

0: हजार से लोगों को गैस कनेक्शन दिए, देश ने गवर्नेंस में भी बहुत बदलाव लाया, हजारों की संख्या में कंप्लायंसेज खत्म किए, सैकड़ों की तादाद में पुराने कानून खत्म किए।
1: প্রধানমন্ত্রী বলেন, সরকার সমুদ্রের তলদেশের 99% এলাকা যা একসময় নো গো জোনস হিসেবে চিহ্নিত ছিল তাকেও রূপান্তরে সক্ষম হয়েছে। বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জ্বালানির নিরাপত্তা ক্ষেত্রে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, 2014 সাল থেকে ভারত প্রায় 40টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।
0: 2014 के बाद दुनिया करीब करीब 40 देशों के साथ हमारा एफटीए एग्रीमेंट हो रहा है। ये जो ट्रेड एग्रीमेंट्स हुए हैं, ये एक बहुत बड़ा अवसर है। मैं मेरे एमएसएमई को कहना चाहूंगा कि हमें इस मौके को छोड़ना नहीं है, दुनिया में हमें पहुंचना है। भारत के उत्पाद की हर चीज विश्व के बाजार में पहुंचे, चाहे हमारा टेक्सटाइल हो, हमारी मशीनरी हो, दवाइयां हो, हमने मौका छोड़ना नहीं है।
1: সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে নারী সংরক্ষণ ব্যবস্থা বাস্তবায়নের বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ের বিষয় না বানিয়ে তাকে সমর্থন করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
0: জল্দ সে জল্দ হামারি মাতা ও বহনো কো 33% বিধানসভা ও লোকসভা মে উনকো প্রতিনিধিত্ব মিলে, ভে ভারত কি নীতি ঘড়তর কে অন্তর আপনা যোগদান দে, সময় কি মাঙ্গ হ্যায়। আর মে সবি রাজনৈতিক দলো সে ফির সে আগ্রহ করতা হুঁ, আইয়ে মহিলা আরক্ষণ লাগু করকে মহিলা সম্মান মে আপ ভি জুড়িয়ে, লেকিন মেরি মাতা ও বহনো কো হক দিজিয়ে।
2: ক্রিটিক্যাল মিনারেল বা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের উপর সরকারের গুরুত্বের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ভারত জাতীয় ক্রিটিক্যাল মিনারেল মিশন চালু করেছে এবং ক্রিটিক্যাল মিনারেল করিডোরের ঘোষণা করেছে। গত এক দশকে রেলের বৈদ্যুতিকরণের উল্লেখযোগ্য বৃদ্ধির কথাও এদিন তিনি উল্লেখ করেন। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও সর্বত্র আজ 80তম স্বাধীনতা দিবস যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গার্ড অফ অনার দেওয়ার পর তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠান শুরুর আগে মুখ্যমন্ত্রী নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেছেন। রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার মাধ্যমে 2047-এ বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে।
3: 2047 সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। আমাদের সরকারের অগ্রাধিকার পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষা, পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে তরাই ডুয়ার্স, আমরা সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিতে চাই।
1: বিশ্ব নেতারা এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন আজ ভারতকে তার 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও দুদেশের শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের উপর আলোকপাত করেন। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নম দক্ষতা উন্নয়ন, ডিজিটালাইজেশন, স্থিতিশীল উন্নয়ন এবং উন্নত উৎপাদন ব্যবস্থায় ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব আরোপ করেন। উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুচু, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাইসিনো, শ্রীলঙ্কার হাই কমিশনার মহেশিনী কোলোনে, ইসরায়েলের রাষ্ট্রদূত রাভেন আজারে ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানো বিশ্ব নেতাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও জোরদার করার বিষয়ে প্রধানমন্ত্রী আশাবাদী।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে সকাল 11টায় মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য এবং মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800117800 মারফত এ মাসের 28 তারিখ পর্যন্ত বার্তা পাঠানো যাবে। শুনছেন উপমহাদেশের খবর।

স্বাধীনতা দিবসকে অনন্য প্রতীকী উপায়ে উদযাপনের লক্ষ্যে আজ সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে কর্মসূচির আয়োজন করা হয়। সূর্যের কক্ষপথ অনুসরণ করে গোটা পৃথিবী জুড়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যখন পৃথিবীর কোনো এক প্রান্তে ভোরের আলো ফোটে, তখন সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ক্রমানুসারে পশ্চিম দিকে অবস্থিত পরবর্তী ভারতীয় মিশনগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। হর ঘর তিরঙ্গা 2026

0: উদযাপনের অংশ হিসেবেই এই উদ্যোগ। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, মিশাল, লাতভিয়া এবং দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় মিশনগুলি স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ভারতীয় প্রবাসীদের একত্রিত করেছে।
1: ঋষি অরবিন্দের 154তম জন্মদিন আজ। ঋষি অরবিন্দের পৈতৃক নিবাস কোন্নগরের অরবিন্দ আশ্রমে ঋষি অরবিন্দের জন্মদিনে তার স্মৃতিফলকে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তার স্মৃতিবিজড়িত স্থান চন্দননগরের প্রবর্তক সংঘেও মর্যাদার সঙ্গে তার জন্মদিন পালিত হচ্ছে। প্রবর্তক সংঘ ছিল অগ্নিযুগের বিপ্লবীদের মিলনক্ষেত্র। নেতাজি সুভাষচন্দ্র, ঋষি অরবিন্দ সহ বহু বিপ্লবী স্মৃতি বই নিয়ে চলেছে সে।
0: সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস সিবিডিটি ফরেন অ্যাসেটস অব স্মল ট্যাক্সপেয়ার্স ডিসক্লোজার স্কিম রুলস 2026 বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ প্রকাশ সংক্রান্ত প্রকল্পের বিধিমালা জারি করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট কর প্রদানের মাধ্যমে তাদের কিছু অপ্রকাশিত বিদেশি সম্পদ বা বিদেশি আয় ঘোষণা করার সুযোগ পাবেন। এই প্রকল্পটি আগামীকাল থেকে কার্যকর হবে। করদাতাদের তাঁদের ঘোষণা জমা দেওয়ার শেষ তারিখ চলতি বছরের 31শে ডিসেম্বর। ফরেন অ্যাসেটস অফ স্মল ট্যাক্সপেয়ার্স ডিসক্লোজার স্কিম 2026 হল একটি এককালীন স্বেচ্ছায় সম্পদ প্রকাশের প্রকল্প যা ফিনান্স অ্যাক্ট 2026-এর চতুর্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত।
1: জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলার দাচান এলাকায় আজ একটি গাড়ি ইয়াইন ডাংদারু থেকে সাউন্ডারের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে চেনাব নদীতে পড়ে গেলে 5 জন প্রাণ হারান। ঘটনার পরপরই পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। গাড়িটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট নয়। উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
0: অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলায় ভারী বর্ষণের জেরে বন্যায় 5 জন সেনাকর্মী নিখোঁজ। অন্যদিকে আপার সুবনসিরি জেলায় ভূমিধসে 4 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। রাজ্যের জরুরি পরিষেবা কেন্দ্রের প্রদত্ত তথ্য অনুযায়ী উদ্ধার ও তল্লাশি অভিযান চলেছে।
1: ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে আজ 7.7 তীব্রতার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 47 হয়েছে। এরপর উত্তর সুমাত্রায় 163 কিলোমিটার গভীরে 6.4 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে প্রচুর পরিমাণে ঘরবাড়ি ভেঙে পড়ে উদ্ধার কাজ চলেছে জোর কদমে। দেশের বিভিন্ন স্থানে 1 মিটারের কম উচ্চতার সুনামি ঢেউয়ের খবরও পাওয়া গেছে। ভূমিকম্পের প্রায় 3 ঘন্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় বহুতলে মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভূমিধসের খবর পাওয়া গেছে।
0: দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন বলে খবর। দেইর আল জাহরিনি এবং আনসার গ্রামে চালানো এই হামলায় আরও 17 জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী তাদের সেনাদের ওপর পূর্ববর্তী একটি হামলার জবাবেই হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালায়। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম এই হামলার সমালোচনা করেছেন।
1: গলে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 2 উইকেটে 288 রান করেছে। টসে জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দেবদত্ত পারিকল তার প্রথম 100 রান করেন আজ। বৃষ্টি ও খারাপ আলোর কারণে এদিন 73 ওভার খেলা হয়েছে।
0: নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত FIH হকি বিশ্বকাপের গ্রুপ ডি ম্যাচে আজ ভারত 3-1 ব্যবধানে ওয়েলসকে পরাজিত করেছে। ভারতের হয়ে অধিনায়ক হরমনপ্রীত সিং 2টি এবং সঞ্জয় রানা 1টি গোল করেন। ওয়েলসের পক্ষে একমাত্র গোলটি করেন স্যাম ওয়েলস।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

0: দেশজুড়ে উদযাপিত হচ্ছে 80তম স্বাধীনতা দিবস। দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 বছরে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন।
1: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন। বিশ্ব নেতাদের ধন্যবাদ জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
0: সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে সূচিত হল সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে, অনন্য আয়োজনে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন।
1: জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলার দাচানে আজ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চেনাব নদীতে পড়ে গেলে 5 জনের মৃত্যু হয়েছে।
0: গলে প্রথম ক্রিকেট টেস্টের

0: দিনে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 উইকেটে 288 রান তুলেছে। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া।

বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, সুদূর শিয়রে সুপ্ত মন আজননী নিশার অবসানে প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়ে জাগরণের সেই অভয় বাণী? ওঠো মা ওঠো, মোছো তোমার অশ্রুজল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান আজ জীবন দিয়ে রোধ করব মরণের অভিযান। এই বক্তব্য ছিল বাংলার শেষ স্বাধীন নবাবের, শচীন্দ্রনাথ সেনগুপ্তের ঐতিহাসিক নবাব সিরাজদৌল্লা নাটকের সিরাজের সংলাপ শোনালাম আপনাদের। কিন্তু এর ফলশ্রুতি কি হয়েছিল তা আমরা জানলেও কাজী নজরুলের গানে গানেই শুনে নেব মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বিশ্বাসঘাতক মীরজাফরের কথা সবাই জানেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পলাশির প্রান্তরে মীরজাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতনের পরেই বাংলার ভাগ্যাকাশে নেমে এসেছিল দুর্যোগের ঘনঘটা। বাংলার শ্যামল প্রান্তরে পড়েছিল রক্তের আলপনা। তবে শুধু বাংলা তো নয়, গোটা ভারতের ভাগ্যই অভিশপ্ত হয়েছিল সেদিন। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে জয়লাভ করে মীরজাফরকে হাতের পুতুল করে নামমাত্র সিংহাসনে বসিয়ে এদেশে নিজেদের আধিপত্য কায়েম করেছিল। আর বণিকের মানদণ্ড যে রাজদণ্ডে পরিণত হতে দেরি হয়নি সে কথাও ভারতবাসী মাত্রেই জানে। তবে তার সঙ্গে আমরা এও জানি যে ভারতীয়রা অত্যাচারী ইংরেজদের প্রভুত্ব মেনে নেয়নি।

তাই 18 শতকের শেষের দিকেই মেদিনীপুরের নুন শ্রমিক বা মলঙ্গিদের আন্দোলন এবং 76-এর মন্বন্তরের কালে অবিভক্ত বাংলার রংপুর, পূর্ণিয়া, মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের ধিকি ধিকি আগুন জ্বলে উঠেছিল। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ও দেবী চৌধুরানী উপন্যাস দুটিতেও সেই পরিপ্রেক্ষিতেই লেখা হয়েছিল, আপনারা জানেন। আর আনন্দমঠের বন্দে মাতরম ধ্বনিই তো ছিল বিপ্লবীদের সঞ্জীবনী, আর আজও স্বাধীন ভারতের জাতীয় উচ্চারণ। একদিকে যেমন ইংরেজরা প্রায় গোটা ভারত জুড়ে তাদের শোষণ ও দমন নীতির জাল বিস্তার করে এদেশকে নিজেদের কুক্ষিগত করে ফেলেছিল, তেমনি টাকার উল্টোপিঠের মতোই সমান্তরালভাবে 100 বছরের ব্রিটিশ অপশাসনের অত্যাচারে ক্ষিপ্ত হয়ে এদেশের মানুষও মরিয়া হয়ে ব্রিটিশ শাসনের অবসান চেয়েছিল। 100 বছরের পুঞ্জীভূত বিক্ষোভের আগুন প্রথম বিস্ফোরণ ঘটিয়েছিল মিরাটে সিপাহী বিদ্রোহ হিসেবে, সেটা 1857 সাল। আর তখন থেকে 1947 সাল পর্যন্ত 90 বছর ধরে চলে ভারতের স্বাধীনতা সংগ্রাম। কিন্তু না, এই অনুষ্ঠানকে যাতে আপনাদের ইতিহাসের ক্লাস না মনে হয়, সেজন্য খুব বেশি গভীরে না গিয়ে শুধু সূত্রটুকু মনে করে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জুড়ে থাকা কিছু চেনা অচেনা প্রান্তর বরং আজ ছুঁয়ে আসি, চলুন। আর 80তম স্বাধীনতা দিবসের হারানো দিনের গানে দেশাত্মবোধক গান শোনানোর ফাঁকে ফাঁকে সূত্রধরের ভূমিকায় আপনাদের সঙ্গে রয়েছি আমি, মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। সূত্রধারের ভূমিকাও পালন করব, কিন্তু প্রাথমিক দায়িত্ব তো গান শোনানো, তাই চলে যাই পরের দেশাত্মবোধক গানে, সুচিত্রা মিত্র ও সলিল চৌধুরীর কণ্ঠে।

আসুন কথায় কথায় একটু ছুঁয়ে আসি সাঁওতাল পরগনার মাটি। যদিও সিপাহী বিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের উল্লেখযোগ্য সোপান হিসেবে ধরা হয়, কিন্তু তার দুবছর আগেই ঝাড়খণ্ড ও বিহারের হাজারিবাগ, ভাগলপুর, মুঙ্গের ও সিংভূম জেলা এবং পশ্চিমবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদের কিছু কিছু অংশ জুড়ে ছড়িয়ে পড়েছিল সাঁওতাল হুল। সে কথাও তো ভুলে গেলে চলবে না। তখন ইংরেজদের মদতে সুদখোর মহাজনদের চড়া সুদের ঋণের বোঝায় জর্জরিত সাঁওতালদের উর্বর জমিও কেড়ে নিত জমিদাররা চিরস্থায়ী বন্দোবস্তের সুযোগ নিয়ে। খাজনার নামে চলত জুলুমবাজি, তাছাড়া তাদের দিয়ে জোর করে বিনা পারিশ্রমিকে খাটানো হতো। এইরকম নানান কারণে সিধু কানুদের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিল সাঁওতাল সমাজ। বিদ্রোহের মূল কেন্দ্র যদিও ছিল রাজমহল পাহাড়, তবে বিহারের দুমকা ও বোরীয় অঞ্চলের মতো আশেপাশের আরও অনেকটা অঞ্চল জুড়েই সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছিল। ইংরেজদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামে প্রায় 15 থেকে 20 হাজার সাঁওতাল মারা গিয়েছিলেন, কিন্তু একেবারে বিফল হয়নি সাঁওতাল হুল। সাঁওতালদের শান্ত করতে ব্রিটিশরা সাঁওতাল পরগনা তৈরি করে তাদের আইনি সুরক্ষা ও স্বায়ত্তশাসন প্রদান করতে যেমন বাধ্য হয়েছিল, তেমনি এই সাঁওতাল বিদ্রোহ অন্যান্য আদিবাসী বিদ্রোহকেও পথ দেখিয়েছিল। এই সূত্র ধরেই মনে মনে ছুঁয়ে আসা যায় তিতুমিরের বাঁশের কেল্লার স্থান, বারাসাতের নারকেলবেড়িয়া গ্রাম এবং বিরসা মুন্ডার উলগুলানের ছোটনাগপুরের ভূমিকেও। আর সমস্ত আদিবাসী লড়াইকে স্মরণ করে এবারের গান সমবেত কণ্ঠে।

স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জুড়ে থাকা কিছু চেনা অচেনা প্রান্তরকেই ছুঁতে চাইছে আজকের হারানো দিনের গানের অনুষ্ঠান। আর আপনারা শুনছেন দেশাত্মবোধক গান। এবারের গন্তব্য পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর। মঙ্গল পাণ্ডেকে মনে রেখে ব্যারাকপুরের গঙ্গার ধারে মনোরম পরিবেশে মঙ্গল পাণ্ডে স্মৃতি উদ্যানও তৈরি হয়েছে। আপনারা কেউ কেউ আজ গিয়েছিলেন নাকি? ঠিক আছে, না গেলেও স্বাধীনতার মাসে একবার ঘুরে দেখে আসতে পারেন। কিন্তু হ্যাঁ, সেই ভারতীয় সিপাই মঙ্গল পাণ্ডের কথাই বলছি, মনে পড়ছে তো? 1853 সালে ভারতীয় সিপাহীদের হাতে আসা এনফিল্ড রাইফেলই সিপাহী বিদ্রোহের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ ওই যে এনফিল্ড রাইফেলের কার্তুজে শুকরের চর্বি মেশানো আছে, এ কথা জানতে পেরে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের সিপাহীদেরই তখন মনে হয়েছিল ইংরেজরা তাদের ধর্ম নষ্ট করার চক্রান্ত করছে। আর ভারতীয় সিপাহীদের এই বিশ্বাস ও বিক্ষোভ থেকেই কয়েকটা ঘটনা খুব তাড়াতাড়ি ঘটে যায়। 1857 সালের ফেব্রুয়ারি মাসে ব্যারাকপুরের সিপাহীরা কার্তুজ নিতে অস্বীকার করে, আর সেই ঘটনার সূত্র ধরেই ব্যারাকপুর সেনানিবাসের সিপাহী মঙ্গল পাণ্ডে রাগের মাথায় ব্রিটিশ অফিসারদের আক্রমণ করে বসেন। শাস্তি হিসেবে তার ফাঁসি হয়ে যায়। আর মঙ্গল পাণ্ডের ফাঁসির ঘটনায় ভারতীয় সিপাহীদের বিদ্রোহের আগুনে যেন ঘি পড়ে। মিরাটের সিপাহীরাও একজোট হয়ে বিদ্রোহ ঘোষণা করে, আর সেই বিদ্রোহের আগুন হুহু করে ছড়িয়ে পড়ে দিল্লি, লখনৌ, কানপুর একটার পর একটা উত্তর মধ্য ভারতের শহরে। সিপাহী বিদ্রোহের পর থেকেই ধীরে ধীরে আরও কত শত রক্তক্ষয়ী সংগ্রাম চলেছে। অত বছরের স্বাধীনতা সংগ্রামের কটা ঘটনা, কটা বিদ্রোহ, কটা আন্দোলনের কথাই বা বলা সম্ভব বলুন। তবু কিছু কিছু সূত্র ধরে আপনাদের সঙ্গী করে আজ একবার ছুঁয়ে আসার চেষ্টা করব সেই সব আরও কিছু কিছু প্রান্তর। কিন্তু তার আগে আর একটা গান, এবারে অনুপ ঘোষালের কণ্ঠে।

লর্ড কার্জনের বঙ্গভঙ্গের ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েছিল বাংলা সহ গোটা দেশ। এই সময়ই বিলেতি দ্রব্য বর্জনের আহ্বান, রবীন্দ্রনাথের উদ্যোগে হিন্দু মুসলমান সম্প্রীতির উদ্দেশ্যে রাখি বন্ধন উৎসবের কথা, বন্দে মাতরম স্লোগানের জাতীয় চেতনার রূপ পাওয়ার কথা আমরা ভুলে যাইনি, এ কথা আমরা ভুলতেই পারি না। কিন্তু বন্ধু, কুইজের মতো করে যদি একটা ছোট্ট প্রশ্ন করি, বলুন তো বিলাতি দ্রব্য বর্জনের ডাক কোথায় দেওয়া হয়েছিল প্রথম, মনে পড়ছে কি আপনাদের? আচ্ছা, আমি সূত্র ধরিয়ে দিচ্ছি। 1905 সালে বঙ্গভঙ্গের ঘোষণা হলেও সেকালের সংবাদ মহলের কাছে খবর ছিল যে 1903 সাল থেকে কিন্তু বড়লাট কার্জনের মুখে শোনা গিয়েছিল বঙ্গবিভাগের কথা। প্রতিবাদও শুরু হয়ে গিয়েছিল তখন থেকেই, কিন্তু কার্জন গোপনে সব প্রস্তুতিও চালিয়ে যাচ্ছিলেন। ও হ্যাঁ, সেই প্রশ্নের উত্তরটা তো বলছি। সঞ্জীবনী পত্রিকার প্রস্তাবে একটা সভায় কলকাতার টাউন হলে, হ্যাঁ আবারও বলছি, কলকাতার টাউন হলে বিলাতি দ্রব্য বর্জন, জাতীয় শিক্ষা মন্দির প্রতিষ্ঠা ইত্যাদি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। আর সেই প্রস্তাব অনুযায়ী অখণ্ড বাংলায় শুরু হয়ে গিয়েছিল বয়কট আন্দোলন। আমরা চিনি খাইব না, গুড় খাইব, লিভারপুলের লবণ খাইব না, কর্কচ খাইব, এরকম সব শপথের মাধ্যমে বাংলার তরুণ সমাজ পেয়েছিল সংগ্রামের এক নতুন অস্ত্র, বয়কট। কলকাতা টাউন হলের বয়কট অস্ত্রের কথা যখন উঠল, এই সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল কলকাতা ময়দানের কথাও, কারণ প্রকারান্তরে সেখানে আবার অস্ত্র হয়েছিল ফুটবল। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিয়ে 1911 সালে প্রথম ভারতীয় দল হিসেবে জয় করেছিল IFA শিল্ড। আর এই জয় প্রমাণ করেছিল যে ভারতীয়রা ব্রিটিশদের সব ক্ষেত্রে হারাতে পারে। ইংরেজদের দামি বুট পরা পা হার মেনেছিল 11 জোড়া কাদামাখা ভারতীয় পায়ের কাছে। শিবদাস ভাদুড়ি, হীরালাল মুখোপাধ্যায়দের মতো নেটিভদের কাছে প্রবল প্রতাপশালী ঔপনিবেশিক শক্তি ব্রিটিশদের এই হার তাদের বেশ মানে লেগেছিল। কলকাতার আরও কয়েকটা জায়গার কথাও তো ভোলাই যায় না, কিন্তু গান শোনানোর কথাও তো ভুললে একেবারেই চলবে না, তাই গল্প কম গান বেশি। তবে সূত্রধার যখন হয়েছি, কথা যখন দিয়েছি, তখন আরও কিছু প্রান্তরের কথাও অবশ্যই শোনাবো। তবে এখন রইল চারণ কবি মুকুন্দ দাসের একটা জাতীয় জাগরণের গান ইন্দিরা শিল্পগোষ্ঠীর পরিবেশনায়।

ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাপকি মুজাফফরপুরে কিংসফোর্ডকে হত্যা করার জন্য যে বোমা ছুঁড়েছিলেন তার উৎস সন্ধানে ইতিহাস পৌঁছে গিয়েছিল, না বলা ভালো চলে এসেছিল কলকাতায়। কারণ অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্র কুমার ঘোষের মুরারিপুকুরের বাগানবাড়ি প্রত্যক্ষভাবে যুক্ত ছিল মানিকতলা ষড়যন্ত্র মামলা বা আলিপুর বোমা মামলার সঙ্গে। আবার ময়মনসিংহ ও ঢাকার মতো উত্তর কলকাতাতেও গড়ে উঠেছিল অনুশীলন সমিতি, হ্যাঁ সেই বিখ্যাত সশস্ত্র ব্রিটিশ বিরোধী সংগঠন। ছুঁয়ে আসতে হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্দরকেও, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে মহিলা বিপ্লবী বীণা দাস ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে পিস্তল দিয়ে গুলি করার মতো দুঃসাহসিক ঘটনা ঘটিয়েছিলেন। এবারে চলে যাব আকাশবাণী কলকাতার খুব কাছে, ছুঁয়ে আসব মনে মনে রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দ। হ্যাঁ মনে মনেই, কারণ কেউ তো ইচ্ছে করলেই আর সেখানে ঢুকে পড়তে পারে না। একালের মতো সেকালেও অবাধে রাইটার্স বিল্ডিংয়ে ঢোকা যেত না, সেই জন্যই তো বিনয় বাদল দীনেশ ঢুকেছিলেন ইউরোপীয় যুবকদের ছদ্মবেশ ধরে। রাজবন্দীদের ওপর অমানবিক অত্যাচার চালানোর জন্য কুখ্যাত কারা পরিদর্শক কর্নেল সিম্পসনকে রাইটার্স বিল্ডিংয়ের ভেতরেই গুলি করে মেরে ব্রিটিশ সরকারকে ভয় দেখাতে চেয়েছিলেন বিনয় বাদল দীনেশ। কিন্তু গুলির আওয়াজ শুনে ব্রিটিশ পুলিশ গুলিবর্ষণ শুরু করায় রাইটার্স বিল্ডিংয়ের বারান্দা অর্থাৎ অলিন্দে ঘটেছিল অসম গুলিযুদ্ধ। ধরা দেবেন না বলে বাদল গুপ্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। বিনয় বসু ও দীনেশ গুপ্ত গুলি করে নিজেদের শেষ করে ফেলার চেষ্টা করেন কিন্তু ধরা পড়ে যান। সেই ইতিহাস আমাদের সবারই জানা, আজ শুধু মনে মনে ঘুরে এলাম রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে। কিন্তু ইংরেজদের অপরাধীরা যে আমাদের প্রণম্য, কারণ তারা জন্মভূমিকে স্বাধীন করতে নিজেদের উৎসর্গ করে গিয়েছেন, তাই কলকাতার ডালহৌসি স্কোয়ার বর্তমানে বিনয় বাদল দীনেশের স্মৃতিতে বিবাদীবাগ। স্মৃতিটুকু থাক, আর এবারের দেশাত্মবোধক গানের কণ্ঠে থাকছেন সনজিৎ মণ্ডল।

বন্ধুরা, আমিও আপনাদের কাছে একটু দোষী হয়ে পড়লাম, যে কারণ নির্ধারিত সময় থেকে আমি 3 মিনিট 22 সেকেন্ড দেরি করে ফেলেছি আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে জানাতে। কিন্তু আর দেরি করব না, ক্ষমা চেয়ে নিয়ে জানিয়ে দিই কালকের অনুষ্ঠান সম্পর্কে। মোরা একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, তাই তো অনেক কণ্ঠ একই সঙ্গে গর্জে হয়ে ওঠে এক সুর। কচি কচি কণ্ঠে আমরা সবাই রাজা, আমাদের মনেও বিপ্লব ঘটায়, আমরাও আলোর পথযাত্রী হয়ে যাই। গ্রিক নাটকের সেই খোর্সকে আমরা সমবেত সঙ্গীত রূপে পেয়েছি। সুর তালের চোখ রাঙানি ছাপিয়ে বহু মানুষের কণ্ঠ ছড়িয়ে গেছে মাঠে মঞ্চে বিপ্লবের ময়দানে। সেই অনেক কণ্ঠ এক সুর মুখরিত হবে হারানো দিনের গানের অনুষ্ঠানে আগামীকাল ঠিক রাত 11টায় শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে। গানে গল্পে আপনাদের অপেক্ষায় থাকবেন মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আর আপনাদের আর একটু অপেক্ষা না করিয়ে আমি আবার ফিরে আসছি আজকের হারানো দিনের গানে। দেশাত্মবোধক গান শোনানোর ফাঁকে ফাঁকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জুড়ে থাকা কিছু কম বেশি চেনা জানা কথার কথায় প্রান্তর ছুঁয়ে আসছি আজ 80তম স্বাধীনতা দিবসের হারানো দিনের গানে। আবারও কোনো বিশেষ প্রান্ত ছোঁয়ার আগে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবি ঠাকুরের এই গানে গানেই প্রণতি জানাই আমাদের দেশের সব প্রান্তরের মাটিকে।

এবারে মাথা ঠেকিয়ে আসব জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠা করা সেই পবিত্র সবরমতী আশ্রমের মাটিতে। আমরা জানি ব্রিটিশদের নীতির বিরুদ্ধে অহিংস আন্দোলন বা সত্যাগ্রহের মূল কেন্দ্র ছিল এই সবরমতী আশ্রমটি। এখান থেকেই গান্ধীজি শুরু করেছিলেন ডান্ডি অভিযান। এখানেই তিনি চরকা কেটে নিজে হাতে সুতো বানাতেন। গুজরাটের পর এবার একটু ছুঁয়ে আসা যাক পাঞ্জাবের প্রান্তর, কারণ স্বাধীনতা ও একই সঙ্গে দেশভাগের আগে লাহোর তো আমাদের দেশ পাঞ্জাবেরই অঙ্গ ছিল। লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধে ব্রিটিশ সুপারিনটেন্ডেন্ট জে পি স্যান্ডার্সকে হত্যা করার জন্য স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপারকে লাহোর সেন্ট্রাল জেলেই ফাঁসি দেওয়া হয়েছিল। আবার চলে আসি ওড়িশায়, ছুঁয়ে আসি ওড়িশার বুড়িবালাম নদীর তীর। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানদের সহযোগিতায় ভারতের সশস্ত্র বিপ্লবীরা অস্ত্র সংগ্রহের যে পরিকল্পনা করেছিলেন তা যখন ফাঁস হয়ে যায়, প্রথমে বুড়িবালামের তীরেই বাঘাযতীন আর মাত্র চারজন বিপ্লবী পরীক্ষা করে থাকলেও পরে যখন ব্রিটিশ পুলিশ তাদের ধাওয়া করে তখন আর আত্মগোপন না করে মুখোমুখি হয়েছিল ব্রিটিশদের। প্রায় 75 মিনিট ধরে ব্রিটিশ পুলিশ বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধ চালিয়েছিলেন তারা। বুড়িবালামের প্রান্তরেই মারা গিয়েছিলেন বিপ্লবী চিত্তপ্রিয় রায়চৌধুরী। আহত বাঘাযতীনকে বালেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ঠিকই, কিন্তু পরের দিন তিনি শহীদ হন আর বিচারে বাকিদের কারাদণ্ড ও ফাঁসি হয়েছিল। এরকম কত শত বিপ্লবী যে কারাবাসে অকথ্য যন্ত্রণা সহ্য করেছিলেন, কতজনকে যে ব্রিটিশ পুলিশ এনকাউন্টার করেছিল, কতজনের

0: ফাঁসি হয়েছে ইতিহাস বই থেকে সবার কথা সত্যিই জানা যায় না। আর যা জানা যায় তাও এই এক ঘন্টার অনুষ্ঠানের পরিসরে, বিশেষত গান শোনানোর ফাঁকে ফাঁকে কতটুকুই বা বলা সম্ভব সে তো আপনারাও বোঝেন, তাই না? যাই হোক, রাজবন্দীদের রাখা হতো বলে ঐতিহাসিকভাবে কিছু জেল কিন্তু কুখ্যাত হয়ে রয়েছে। আপনারাও জানেন সেগুলোর মধ্যে আন্দামানের সেলুলার জেল, কলকাতার আলিপুর, প্রেসিডেন্সি, দমদম সেন্ট্রাল জেল, খড়গপুরের হিজড়ি জেল, উত্তরবঙ্গের বক্সা দুর্গ, এই নামগুলো কি কোনো মতেই ভোলা যায় বলুন? তাই এবারে শোনাব কাজী নজরুল ইসলামের গান গিরীন চক্রবর্তীর কণ্ঠে।
1: কারা রইল লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারা রইল লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণী শান সাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরুণী শান সাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রই লৌহ কপাট ভেঙে ফেল করে রে লোপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় সেহীন তথ্য কেড়ে। হা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় সেহীন তথ্য কেড়ে। ওরে ও পাগলা ভোলা তেরে দেহ প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা তেরে দেহ প্রলয় দোলা। করত দোলা জোরতে ধরে এক কাটানে, মার হাত হয় দাঁড়ি হাত কাঁধে নে দুন্দু বিঘাত, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানি। মার হাত হয় দাঁড়ি হাত কাঁধে নে দুন্দু বিঘাত, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানি। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। তেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী, লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ভ্যালু বাড়ি। লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায়, আগুন জ্বালা ভ্যালু বাড়ি। কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণী শান সাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরুণী শান সাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি।
0: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজির ভূমিকা সম্পর্কে জানেন না এমন মানুষ বোধহয় দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তাকে নিয়ে আমাদের শ্রদ্ধা আবেগ অন্য পর্যায়ের, কিন্তু তাকে নিয়ে বিশদে বলার অনুষ্ঠান তো এটা নয়। তাছাড়া সময়ও ফুরিয়ে আসছে, তাই ছোট্ট করে শুধু ছুঁয়ে আসি বার্মার প্রান্তর। কারণ যে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব নেতাজি নিয়েছিলেন, সেই বাহিনী কিন্তু বার্মার মাটি থেকেই মূলত ভারতীয় স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে প্রবলভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল। আজাদ হিন্দ বেতারও সম্প্রচারিত হতো সেখান থেকেই, অবশ্য ভারতে তখন তা নিষিদ্ধ ছিল। বার্মাতেই নেতাজি নারীদের নিয়ে গঠন করেছিলেন ঝাঁসির রানী রেজিমেন্ট, তাও আমাদের জানা। বার্মা থেকেই তিনি দিল্লি চলো স্লোগান দিয়েছিলেন এবং 1944 সালে আজাদ হিন্দ ফৌজ বার্মার পথ ধরেই ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করেছিল এবং ইম্ফল ও কোহিমার যুদ্ধে অংশ নিয়েছিল। না, আর বেশি কথায় না গিয়ে সরাসরি শুনিয়ে দিই আজাদ হিন্দ বাহিনীর কুচকাওয়াজের গানের বাংলা ভাষ্য সমবেত কণ্ঠে।

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতা উল্টালে চট্টগ্রামের মাটি না ছুঁয়ে থাকা যায় না। মনে করতেই হয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র সংগ্রামের এক গৌরবময় অধ্যায় চট্টগ্রাম যুব বিদ্রোহের কথা, যার প্রধান লক্ষ্য ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুট করা আর টেলিফোন ও টেলিগ্রাফ অফিস অচল করে যোগাযোগ বিচ্ছিন্ন করা। কিন্তু কোন সংগ্রাম আর অবাধে হয়, তাই জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদের মুখোমুখি লড়াই চলেছিল। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে সেদিনের বিদ্রোহে গণেশ ঘোষ, অনন্ত সিংহ, লোকনাথ বল, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, তারকেশ্বর দস্তিদাররাই শুধু নন, তাদের সঙ্গে ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্তের মতো বীরাঙ্গনারাও। হ্যাঁ, আমরা ভুলে যাইনি ভারতের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে, কিন্তু তাঁকে আবার তৈরি করেছিলেন ঢাকার দীপালী সংঘের প্রতিষ্ঠাতা লীলা রায়। নারী বিপ্লবীদের কথা উঠলে চট্টগ্রামের পাশাপাশি কুমিল্লার কথাও বলতে হয়। ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গ নারীরাও যে রেশমি চুড়ি পরে ঘরের কোণে বসে ছিলেন না তা আমাদের জানা, কিন্তু সকলের নাম জানা যায় না, এ কথাও ঠিক। তবে কুমিল্লার ছাত্রীসংঘর সদস্যা শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী যে ভগৎ সিংয়ের ফাঁসির প্রতিবাদে কুমিল্লার ম্যাজিস্ট্রেটকে গুলি করে হত্যা করেছিলেন, সে কথাও আজকের দিনে কোনো মতেই ভুলে থাকা যায় না। 14-15 বছর বয়সী এই দুই কিশোরীকে পাঠানো হয়েছিল দ্বীপান্তরে সেলুলার জেলে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের কথা তো আমরা জানি। সিপাহী বিদ্রোহের আবহে তাঁতিয়া টোপির সহযোগিতায় গোয়ালিয়রের কাছে শহীদ হওয়ার আগে পর্যন্ত তিনি মরণপণ লড়াই চালিয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, এ কথা কোনো মতেই ভোলা যায় না। তার নামে আজাদ হিন্দ বাহিনীতেও রেজিমেন্ট ছিল, সে কথাও মনে করলাম। কিন্তু বর্তমানে

আমরা যখন হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ করছি, জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছি, গৌরব বোধ করছি, তখন আমাদের 72-এ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা যে ব্রিটিশ পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েও তিরঙ্গা পতাকা কি ভূলুণ্ঠিত হতে দেননি, সেই গান্ধীবুড়ির রক্তে ভেজা তমলুকের মেদিনীপুরের মাটিতে মনে মনে মাথা ঠেকিয়ে আসি চলুন। আর তার সঙ্গে বঙ্গ নারীদের উদ্দেশ্য করে লেখা জাতীয় জাগরণের গান শুনে নিই সবিতা ব্রত দত্তের কণ্ঠে।

সিপাহী বিদ্রোহ যেমন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম বড় ধাপ, ঠিক তেমনি পরাধীনতার যুগের শেষের দিকে 1945 সালের নভেম্বর মাস থেকে 1946 15ই আগস্ট পর্যন্ত সময়টা ছিল গণ আন্দোলনের এক বিস্ফোরক সময়। 80তম স্বাধীনতা দিবসের হারানো দিনের গানের শেষ লগ্নে এসে আজ তাই ছুঁয়ে যেতে হয় জব্বলপুরের মাটির সঙ্গে।

বাই বন্দরের নোনা জলের সঙ্গে এদেশের রেল স্টেশন আর পোস্ট অফিসগুলোর ধুলোমাখা চত্বরও, কারণ সেই সময় নৌবিদ্রোহ, বিমানবাহিনীর একাংশের বিদ্রোহ, জব্বলপুরের সিগন্যাল কোরের বিদ্রোহ ইত্যাদি শ্রমিক শ্রেণীর আন্দোলন প্রতিদিন গণ আন্দোলনকে নতুন করে চিনিয়েছিল। আর শেষ লড়াইয়ের প্রস্তুতি হিসেবে হয়েছিল সারা ভারতের রেল ধর্মঘট এবং ডাক ও তার ধর্মঘট। বলতে গেলে সেটাই বিপ্লব সংগঠনের ঠিক আগের মুহূর্ত ছিল, কারণ সেই ধর্মঘটকে দীর্ঘস্থায়ী করতে পারার অর্থই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের ওপর চরম আঘাত হানা। সমাজের সব স্তরের মানুষের পুঞ্জীভূত রাগ, ঘৃণা ও বিদ্রোহের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ সরকার। জানা অজানা কত ছোট বড় সংগ্রামের পথ পেরিয়ে কত শত শহীদের প্রাণের বিনিময় দিল্লির লাল কেল্লায় স্বাধীন ভারতের স্বাধীর পতাকা উড়েছিল। আজ স্বাধীনতা দিবসের অন্তিম প্রহরের অন্তিম লগ্নে পৌঁছে দেশবন্দনা মান্না দের কণ্ঠে।

হারানো দিনের গান শেষ করব এই বলে। অনুষ্ঠান কেমন লাগলো মৈত্রী বন্ধু 23@gmail.com এ মেল করে আমাদের জানাতে পারেন। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 27 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 17 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনবেন DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান। শুভরাত্রি।

কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। স্টুডিও ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত ১২টা বেজে ৩৪ সেকেন্ড আর ক্যালেন্ডার।

বাজারের পাতায় দিন বদলে আজ 16 আগস্ট 2026 রবিবার। প্রতিদিনের মতন আজও প্রথমে শুনবেন রাত 12টা থেকে 2টো পর্যন্ত বাংলা আধুনিক গান, 2টো থেকে 3টে পর্যন্ত বাংলা ছায়াছবির গান এবং পরবর্তীতে 3টে থেকে ভোর 4টে পর্যন্ত নানা রঙের গান।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী গানের শিল্পী সোমলতা আচার্য চৌধুরী।

স্টুডিওর ঘড়িকাটা জানান দিচ্ছে সময় রাত 12:59 হয়ে 42 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান। শুনছেন রূপঙ্কর বাগচির কণ্ঠে।

ঘড়ির কাটা গুটি গুটি পায় জানান দিচ্ছে সময় রাত 1:23 হয়ে 23 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং FM প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

ঘড়ির কাঁটায় সময় বলছে রাত 1:46 হয়ে 14 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান। আর আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে পরপর 3টি আধুনিক গান শুনবেন।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাফ খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা।

0: যে বড়
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো পার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই না থাকতো তবে নিমাই।

নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে। যদি জগাই মা ধাই কিছু মনে করো না, যদি জগাই মা।

0: শুনছেন মৌচাক ছায়াছবির গান, গান শুনছেন মান্নাদের কণ্ঠে।
1: এবার মোলে সুতো হবো

শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন 2012 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি অপরাজিতা তুমি। এই ছায়াছবি থেকে প্রথম গানটি অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং শান্তনু মৈত্রের দ্বৈতকণ্ঠে।

ঘড়ির কাঁটা কিন্তু গুটি গুটি পায় জানান দিচ্ছে সময়টা 2:31 হয়ে 2 সেকেন্ড। শুনছেন বাংলা ছায়াছবির গান।

এবারে শুনবেন 1977 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি আনন্দ আশ্রম। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের ডুয়েটে।

শুনছেন আনন্দ আশ্রম ছায়াছবির গান। এই ছায়াছবি থেকে পরবর্তী গানটি শুনবেন শিল্পী শ্যামল নিচের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন আনন্দ আশ্রম ছায়াছবির গান। এবারের শিল্পী কিশোর কুমার।

ঘড়ি কাটার সময় বলছে রাত 2:55 হয়ে 28 সেকেন্ড। আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ দুটি গান শুনবেন ছায়াছবি অমানুষ থেকে। প্রথম গানের শিল্পী কিশোর কুমার।

এই গানের সাথে সাথে আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে আজকে প্রথমে থাকছে লোকগীতি, পরিবেশনায় উজান।

0: স্টুডিও ঘড়ির কাটা জানান দিচ্ছে সময়টা 3:24। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে নানা রঙের গানের অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় উজান।
1: দেখো গো, তুই থাক কেনে গো।

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন নানা রঙের গান। এতক্ষণ শুনলেন লোকগীতি, এখন শুনবেন ভক্তিগীতি, পরিবেশনায় উৎসব দাস।

নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে শুনলেন লোকগীতি, পরে শুনলেন ভক্তিগীতি। এই গানের সাথে সাথেই আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এই অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আপখেলি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে ভোর চারটে মানে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে। এখন প্রথমে শুনবেন খেয়াল রাগ কোমল ঋষভ আশাবারি, শিল্পী অলোক চ্যাটার্জি, তবলায় কৌশিক ব্যানার্জি, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী এবং তানপুরায় ইলোরা মান্না। রাগ কোমল ঋষভ আশাবারি।

কুমদৃষা বাসাভরি রাগে খেয়াল শুনলাম। শিল্পী ছিলেন অলোক চ্যাটার্জি, তবলায় কৌশিক ব্যানার্জি, হারমোনিয়ামে দেবাশিষ অধিকারী এবং তানপুরায় ইলোরা মান্না। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বন্ধুরা 7 FM রেনবোয়ে। এখন সেতার বাদন শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী, তবলায় দেবাশিষ সরকার, রাগ

পরমেশ্বরীর আগে সেতার বাদন শুনলাম, শিল্পী ছিলেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। প্রভাতে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আমি থাকছি উজ্জ্বল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 16ই আগস্ট রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। কালকে আমরা পেরিয়ে এলাম ভারতের 80তম স্বাধীনতা দিবস, কিন্তু এই রেশটা কিন্তু রয়ে গেছে আমাদের মধ্যে। স্বাধীনতা দিবসের আগের দিন আমি আপনাদেরকে শুনিয়েছিলাম চিরন্তনী অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের একটা নির্বাচিত অংশ। তার আগে অবশ্য একদিন আনন্দ মঠ শুনিয়েছিলাম, যদিও বলেছিলাম যে এই সপ্তাহে পরপর শুক্রবার এবং রবিবার দুদিন আনন্দ মঠ নিয়ে আসব, কিন্তু হঠাৎ করেই কিছুটা পরিবর্তন করলাম চিন্তার। আসলে আরেকটা লেখার কথা বারবার মানে ভেতরে উঁকি মারছিল, সেই লেখাটিও এই সময়ে, মানে যে সময় উত্তাল ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সে সময় আলোড়িত করেছিল, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি। পথের দাবি উপন্যাসের কিছু অংশ আজকে আপনাদের শোনানোর ইচ্ছে রয়েছে। আসলে এই উপন্যাসগুলো এমন একটা বিশাল ক্যানভাসে তৈরি যে মনে হয় সবটাই আপনাদেরকে শোনাই, কিন্তু সেটা তো সম্ভব হয় না, তাই কিছু কিছু নির্বাচিত অংশ শোনানোর চেষ্টা করি। আপনারা সবাই জানেন যে পথের দাবি উপন্যাস সেই সময় আলোড়ন তুলেছিল, রাজরোষে পড়েছিল, ইংরেজ সেটাকে বাজেয়াপ্ত করেছিল, এবং সেই নিয়ে শরৎচন্দ্র রবীন্দ্রনাথের একটা চিঠির আদান প্রদান বা সংঘাত যাই বলুন না কেন হয়েওছিল। যাই হোক, সেসব অন্য গল্প। আমরা চলে আসছি আজকে পথের দাবি উপন্যাসের একটা পর্বে। সব্যসাচী, সব্যসাচী মল্লিক পথের দাবির প্রোগানিস্ট যেটা, এবং অপূর্ব যে ক্যারেক্টারটি সেটি তো রয়েছে পুরো গল্প জুড়ে। অপূর্বর কথা আপনারা জানেন যে অপূর্ব ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, সনাতন ধর্ম, সেটাকে

মেনে চলে, পালন করে। তারা সবাই থাকে হচ্ছে সুদূর বার্মায়। বার্মাটাকে প্রেক্ষাপট করে এই গল্পটা তৈরি হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা গল্প শুরু করব, মাঝে মাঝে একটা জায়গা থেকে যেখানে অপূর্ব গেছে মহিলাদের সেই সভায়, ভারতী তাকে নিয়ে গেছে। যাই হোক, গল্পের মধ্যে সেগুলো আসবে। তবে প্রথমে একটা গান দিয়ে শুরু করি। আসলে অনেকগুলো কথা আমরা বললাম শুরু।

যেটা প্রিয়াম্বল করে নিলাম, কারণ একটা বড় উপন্যাস, তার একটা উপক্রমণিকা যদি না করা হয় তাহলে ধরাটা খুব মুশকিল। একটা গান দিয়ে শুরু করব, তবে এই চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত কিন্তু জানাতেই পারেন আমাদেরকে 9903653992 এই নাম্বারে। বন্দনা সিংহের কণ্ঠে রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করছি গানের পর্ব, তারপর ফিরে আসছি গল্পে। অনেকটা একটানা পড়তে হবে, বড় গল্প তো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে শোনাবো আপনাদেরকে, বলেছিলাম পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত অংশ। অপূর্ব ভারতীকে বলিল, কিন্তু আচ্ছা, আপনার মতো শিক্ষিতা মহিলাও বোধ করি আপনাদের দলে আছেন। আমার মতো? এই বলিয়া সে হাসিয়া কহিল, আমাদের প্রেসিডেন্ট যিনি, তার নাম সুমিত্রা। তিনি একলা পৃথিবী ঘুরে এসেছেন, শুধু ডাক্তার ছাড়া তার মতো বিদুষী বোধ হয় এদেশে আর কেউ নেই। অপূর্ব বিস্ময়াপন্ন হইয়া প্রশ্ন করিল, আর ডাক্তার যাকে বলছেন তিনি? ডাক্তার? শ্রদ্ধায় ভক্তিতে ভারতীয় দুই চক্ষু যেন সজল হইয়া উঠিল, কহিল, তার কথা থাক অপূর্ববাবু, পরিচয় দিতে গেলেই হয়তো তাকে ছোট করে ফেলব। অপূর্ব আর কোনো প্রশ্ন না করিয়া চুপ করিয়া রহিল। দেশের প্রতি ভালোবাসার নেশা তাহার রক্তের মধ্যে, এই দিক দিয়া পথের দাবির বিচিত্র নামটি তাহাকে টানিতে লাগিল। এই সঙ্গীহীন বন্ধুহীন বিদেশে এতগুলো অসাধারণ শিক্ষিত নরনারীর আশা আকাঙ্ক্ষা চেষ্টা উদ্যম, তাহাদের ইতিহাস, তাহাদের রহস্যময় কর্মজীবনের অপরিজ্ঞাত পদ্ধতি, ওই যে অদ্ভুত নামটাকে জড়াইয়া উঠিতে চাহিতেছে, তাহার সহিত ঘনিষ্ঠ মিলনের লোভ সম্বরণ করা কঠিন। কিন্তু তবুও কেমন যেন এক প্রকার বিজাতীয় ধর্মবিহীন অস্বাস্থ্যকর বাষ্প নিচ হইতে উঠিয়া তাহার মনটাকে ধীরে ধীরে গ্লানিতে ভরিয়া আনিতে লাগিল। কলরব বাড়িয়া উঠিতেই ছিল, ভারতী কহিল, চলুন যাই। অপূর্ব সায় দিয়া বলিল, চলুন। হঠাৎ কি যেন একটা কাণ্ড ঘটিয়া গেল। উত্তেজনা কেহই প্রকাশ করিল না, কিন্তু সকলের মুখেই যেন কি প্রকার ছায়া পড়িল। কেবল যে লোকটি কোণে বসিয়া লিখিতেছিল, সে একবার চোখ তুলিয়া চাহিল।

হইল না। অপূর্বর মনে হইল, হয় সে সম্পূর্ণ বধির, না হলে একেবারে পাষাণের ন্যায়, নিরাকুল, নির্বিকার। ভারতের মুখের চেহারাটা সে দেখিতে চাইল, কিন্তু সে যেন ইচ্ছে করিয়াই আর একদিকে ঘাড় ফিরাইয়া রহিল। মনোহর ব্যক্তিটি যাই হন না কেন, রাগের মাথায় এই সমিতির বিরুদ্ধে এ সকল কথা বলিয়া গেলেন তাহা অতিশয় সন্দেহজনক। এতগুলো আশ্চর্য নরনারী কোথা হইতে আসিয়া এই বা এখানে সমিতি গঠন করিলেন, কি বা তাহাদের উদ্দেশ্য, হঠাৎ ভারতী বা কি করিয়া ইহাদের সন্ধান পাইল। আরে নবতারা, স্বামী ত্যাগ করিয়া দেশের কাজ করিতে আসিয়াছে, সতীত্ব রক্ষার কথা ভাবিবার এখন যাহার সময় নাই, অথচ এই লোকগুলো এত বড় অন্যায়কে শুধু সমর্থন নয়, প্রাণপণে প্রশ্রয় দিতেছে। এবং যিনি ইহাদের কর্ত্রী, স্ত্রীলোক হইয়াও তিনি প্রকাশ্য সভায় এতগুলো পুরুষের সমক্ষে সতী ধর্মের প্রতি তাহার একান্ত অবজ্ঞা অসংকোচ প্রকাশ করিতে লজ্জাবোধটুকুও করিলেন না। এখানে প্রসঙ্গক্রমে বলি, অপূর্বর কথা বলছিলাম, অপূর্ব ভারতের সনাতন চিরন্তনী ধারার একটা বাহক, সুদূর রেঙ্গুন, মায়ানমার, তখন সেখানে বার্মা, তখন বার্মা, এখন মায়ানমার, সরি, সেখানে তারা সবাই থাকে। সেখানে একটা সমিতি পথের দাবি নামে, সেখানে তাকে নিয়ে গেছে ভারতী। সেখানে একজন মানুষ একদিকে বসে চুপচাপ লিখে যাচ্ছে। সমিতির মধ্যে যতই গণ্ডগোল হট্টগোল হোক না কেন, তার যেন কোনো রকম বিকার নেই, নির্বিকার ভাবে। এরকম একটা অবস্থার মধ্যে অপূর্ব সুমিত্রা, অর্থাৎ সেখানকার যে প্রেসিডেন্ট পথের দাবির, তার সঙ্গে একটা আলোচনা, এবং বারবারই মনে হবে শরৎচন্দ্রের লেখার মধ্যে যেটা উঠে এসেছে যে ভারতীয় নারীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছতে পারে, শরৎচন্দ্রের লেখনী কিন্তু বারবার সেই জায়গাটা বলেছে। এখানে একটা পরস্পর তর্ক বিতর্কের ব্যাপার আছে। তারপরে সেই লোকটি যে চুপচাপ বসে আছে বা লিখে যাচ্ছে মাথা নিচু করে এক কোণে, তার সম্বন্ধেও কিছু আছে। কে সে দেখা যাক। কিছুক্ষণ অবধি সমস্ত ঘরটা নিস্তব্ধ হইয়া রহিল। বাহিরে অন্ধকার, অপ্রশস্ত রাজপথ, তেমনি জনহীন, নীরব, কেমন যেন একটা উদ্বিগ্ন আশঙ্কায় অপূর্বর মনের ভেতরটা ভার হইয়া উঠিল। হঠাৎ সুমিত্রার কণ্ঠ ধ্বনিত হইয়া উঠিল, অপূর্ববাবু। অপূর্ব চকিত হইয়া মুখ তুলিয়া চাহিল। সুমিত্রা কহিল, আপনি আমাদের চেনেন না, কিন্তু ভারতের কাছ থেকে আমরা সবাই আপনাকে চিনি। শুনলাম আপনি আমাদের সমিতির মেম্বার হতে চান, সত্য? অপূর্ব না বলিতে পারিল না, ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। যে লোকটি একমনে লিখিতেছিল সুমিত্রা তাহাকে লক্ষ্য করিয়া কহিলেন, ডাক্তার, অপূর্ববাবুর নামটা লিখে নেবেন। অপূর্বকে হাসিয়া বলিলেন, আমাদের কোনো রকম চাঁদা নেই, টাকা করে দিতে হয় না, এটাই আমাদের সমিতির বিশেষত্ব। প্রত্যুত্তরে অপূর্ব নিজেও একটু হাসিতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। একটা মোটা বাঁধানো খাতায় যথার্থই তাহার নাম লেখা হইয়া গেল। দেখে মনে মনে সে অস্বস্তিতে ভরিয়া উঠিল এবং চুপ করিয়া থাকিতে আর না পারিয়া বলিয়া ফেলিল, কিন্তু কি উদ্দেশ্য, কি আমাকে করতে হবে কিছু তো জানতে পারলাম না। ভারতী আপনাকে জানেননি? অপূর্ব ক্ষণকাল চিন্তা করিয়া বলিল, কিছু জানিয়েছেন, কিন্তু একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করি, নবতারার আচরণ আপনারা কি সত্যই অন্যায় মনে করেন না? সুমিত্রা কহিলেন, অন্তত আমি করিনি, কারণ দেশের বড় আমার কাছে আর কিছুই নেই। অপূর্ব শ্রদ্ধাভরে কহিল, দেশকে আমিও প্রাণ দিয়ে ভালোবাসি, দেশের সেবা করবার অধিকার স্ত্রী পুরুষ উভয়েরই সমান, কিন্তু এদের কর্মক্ষেত্র তো এক নয়। আমরা পুরুষেরা বাইরে এসে কাজ করব, কিন্তু নারী গৃহের মধ্যে সিদ্ধান্ত পুরে স্বামী পুত্রের সেবার মধ্যে দিয়ে সার্থক হবেন। তাদের সত্যকার কল্যাণে দেশের যত বড় কাজ হবে, বাইরে এসে পুরুষের সঙ্গে ভিড় করে দাঁড়ালে সে কাজ কিছুতেই হবে না। সুমিত্রা হাসিলেন। অপূর্ব লক্ষ্য করিয়া দেখিল সকলেই যেন তাহার প্রতি চাহিয়া মুখ টিপিয়া হাসি গোপন করিল। সুমিত্রা কহিলেন, অপূর্ববাবু, এটা অনেক দিনের এবং অনেকের মুখের কথা, তা আমরা অস্বীকার করিনি, কিন্তু আপনি তো জানেন, কোনো একটা কথা কেবলমাত্র বহু দিন ধরে বহু লোকে বলতে থাকলে তা সত্য হয়ে ওঠে না, এ ফাঁকির কথা। যারা কোনোদিন দেশের কাজ করেনি তাদের কথা, দেশের চেয়ে নিজের স্বার্থ যাদের ঢের বড় এ তাদের কথা, এর মধ্যে এতটুকু সত্য

আপনি নিজে যখন কাজে লাগবেন তখনই এই সত্য হৃদয়ঙ্গম করবেন যে যাকে আপনি নারীর বাইরে এসে ভিড় করা বলছেন সে যদি কখনো ঘটে তখনই দেশের কাজ হবে, নইলে কেবলমাত্র পুরুষের ভিড়ে শুকনো বালির মতো সমস্ত ঝরঝরে হয়ে পড়বে, কোনোদিন জমাট বাঁধবে না। কি সুন্দর একটা উপমা দেখুন। আসলে এই একই কথা আমরা ঘরে বাইরে তো কোথাও যেন একটা প্রতিফলন পেয়েছি নিখিলেশ, সন্দীপ আর বিমলার মধ্যে। যাই হোক, এগিয়ে নিয়ে যাচ্ছে। অপূর্ব মনে মনে লজ্জা পাইল, কহিল, কিন্তু এতে কি দুর্নীতি বাড়বে না, চরিত্র কলুষিত হবার ভয় থাকবে না? সুমিত্রা বলল, ভয় কি ভেতরেই কম থাকে নাকি অপূর্ববাবু? ওটা বাইরে আসার দোষ নয়, দোষ বিধাতার, যিনি নরনারী সৃষ্টি করেছেন, তাদের মধ্যে অনুরাগের আকর্ষণ দিয়েছেন তাঁর। অপূর্ববাবু, মনের মধ্যে একটুখানি বিনয় রেখে পৃথিবীর অন্যান্য দেশের দিকে একবার চেয়ে দেখুন দেখি। এই মন্তব্য শুনে অপূর্ব খুশি হইতে পারিল না, বরঞ্চ একটুখানি তীব্রতার সঙ্গেই বলিয়া উঠিল, অন্য দেশের কথা অন্য দেশ বাবু, আমি নিজেদের কল্যাণ চিন্তা করতে পারলেই যথেষ্ট মনে করব, আপনি আমাকে ক্ষমা করবেন। কিন্তু এখানে একটা বস্তু আমি লক্ষ্য না করে পারিনি যে বিবাহিত জীবনের প্রতি আপনাদের আস্থা নাই, এমনকি নারীত্বের যা চরম উৎকর্ষ সেই সতীত্ব পবিত্রতা ধর্মকেও আপনারা অবহেলার চক্ষে দেখেন, এর থেকে আসবে দেশের কল্যাণ? সুমিত্রা ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া সকৌতুকে স্নিগ্ধ কণ্ঠে কহিলেন, অপূর্ববাবু, আপনি একটু রাগ করে বলছেন, মনের ঠিক ওই ভাব তো আমি প্রকাশ করিনি, তবে আগাগোড়াই যে আপনি ভুল বুঝেছেন তাও নয়। যে সমাজে কেবলমাত্র পুত্রার্থেই ভার্যা গ্রহণের বিধি আছে, নারী হয়ে তাকে তো আমি শ্রদ্ধার চোখে দেখতে পারিনি। আপনি সতীত্বের চরম উৎকর্ষের বড়াই করছিলেন, কিন্তু এই যে দেশে বিবাহের ব্যবস্থা, সে দেশে বস্তু বড় হয় না, ছোটই হয়। সতীত্ব শুধু তো দেহের পর্যবসিত নয় অপূর্ববাবু, মনেরও তো দরকার। কায়মনে ভালোবাসতে না পারলে তো ওর উচ্চস্তরে পৌঁছানো যায় না। আপনি কি সত্যি মনে করেন মন্ত্র করে বিয়ে দিলেই যে কোনো বাঙালি মেয়ে যে কোনো বাঙালি পুরুষকে ভালোবাসতে পারে? এ কি পুকুরের জল যে কোনো পাত্রে ঢেলে মুখ বন্ধ করে দিলেই কাজ চলে যাবে? অপূর্ব হঠাৎ কথা খুঁজিয়া না পাইয়া কহিল, কিন্তু চিরকাল চলেও তো যাচ্ছে। সুমিত্রা তাহার কথা শুনিয়া হাসিয়া মাথা নাড়িয়া বলিলেন, তা যাচ্ছে, প্রাণাধিক স্বামী বলে পাঠ লিখতেও তার বাধে না, কর্তব্যবোধে শ্রদ্ধাভক্তি করতেও হয়তো তার আটকায় না, বস্তুত ঘরকন্যার কাজে এর বেশি তার প্রয়োজন হয় না। আপনি তো গল্প পড়েছেন, কোনো এক ঋষিপুত্রের দুধের বদলে চালের গুঁড়োর জল খেয়েই আরামে দিন কাটত, কিন্তু আরাম যেমনই হোক না কেন, যা নয় তাকে তাই বলে গর্ব করা তো আর যায় না। এই আলোচনা অপূর্বর অত্যন্ত বিশ্রী ঠেকিল, কিন্তু এবারেও সে জবাব দিতে না পারিয়া কহিল, আপনি কি বলতে চান এর অধিক কারো ভাগ্যে জোটে না? সুমিত্রা কহিলেন, না না, আমি বলতেই পারিনি, কারণ সংসারে দৈবাত বলেও একটা শব্দ আছে। অপূর্ব বলল, ও দৈবাত, কিন্তু কথা যদি আপনার সত্যও হয় তবু আমি বলি সমাজের মঙ্গলের জন্য, উত্তর পুরুষের কল্যাণের জন্য আমাদের এই ভালো। সুমিত্রা তেমনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলিলেন, না অপূর্ববাবু, সমাজ এবং আপনার উত্তর পুরুষ কোনোটারই এতে শেষ পর্যন্ত কল্যাণ হবে না। সমাজ ও বংশের নাম করে ব্যক্তিকে একদিন বলি দেওয়া হতো, কিন্তু ফল তার ভালো হয়নি, আজ তা অচল। ভালোবাসার সবচেয়ে বড় প্রয়োজন উত্তর পুরুষের জন্য না হলে এমন ভয়ানক স্নেহের ব্যবস্থা তার মাঝখানে স্থান পেত না। এই ব্যর্থ বিবাহিত জীবনের মোহ নারীকে কাটাতেই হবে, তাকে বুঝতেই হবে, এতে তার লজ্জাই আছে, গৌরব নেই। অপূর্ব ব্যাকুল হইয়া বহিল, কিন্তু ভেবে দেখুন আপনাদের এই সকল শিক্ষায় আমাদের সুনিয়ন্ত্রিত সমাজ, তাতে অশান্তি বিপ্লব এসে উপস্থিত হবে। সুমিত্রা বললেন, হলই বা, অশান্তি এবং বিপ্লব মানেই তো অকল্যাণ, তা নয় অপূর্ববাবু? যে রুগ্ন জীর্ণ জরাগ্রস্ত সেই শুধু উৎকণ্ঠিত সতর্কতায় আপনাকে আগলে রাখতে চায়, কোনো দিক দিয়ে না তার গায়ে ধাক্কা লাগে, অনুক্ষণ এই ভয়।

0: সে কাঁটা হয়ে থাকে, এতটুকু নাড়াচাড়াতেই তার প্রাণবায়ু চোখের পলকে বেরিয়ে যাবে। আর এমনি অবস্থায় যদি সমাজের হয়ে থাকে তো যাক না, একটা হেস্তনস্ত হয়ে দুদিন আগে আর পরের জন্যে কি বা এমন ক্ষতি হবে? একথা অপূর্ব আর জবাব দিল না, চুপ করিয়া রহিল। সুমিত্রা নিজেও ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, ঋষিপুত্রের উপমা দিয়ে হয়তো আমি আপনাকে ব্যথা দিয়েছি, কিন্তু ব্যথা যে আপনার পাওনা ছিল, তার থেকে আপনাকে আমি বাঁচাতিনি বা কি করে? তাহার শেষের কথাটা অপূর্ব বুঝিতে পারিল না, কিন্তু বিরক্তির পাত্র তাহার পূর্ণ হইয়া গিয়াছিল। সুমিত্রা হাসিয়া কহিলেন, সংসারে আশ্চর্য আছে বলে তো মানুষের বাঁচা অসম্ভব হয়ে ওঠে না অপূর্ববাবু। গাছের পাতার রং যে সবাই সবুজ দেখে না এ তারাও জানে না, তবু যে লোকে তাকে সবুজ বলে সংসারে কি এই কম আশ্চর্য?
1: সুমিত্রা,
0: যে লোকটি নিঃশব্দে এতক্ষণ লিখিতেছিল সে উঠিয়া দাঁড়াইল, সকলের সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। অপূর্ব দেখিল গিরিশ মহাপাত্র। ভারতী তাহার কানে কানে বলিল, উনি আমাদের ডাক্তার, উঠে দাঁড়ান। কলের পুতুলের মতো অপূর্ব উঠিয়া দাঁড়াইল। গিরিশ কাছে আসিয়া কহিলেন,
1: আমাকে বোধ হয় আপনি ভুলে যাননি, আমাকে এরা সবাই ডাক্তার বলেন।
0: এই বলিয়া তিনি হাসিলেন। অপূর্ব হাসিতে পারিল না, কিন্তু আস্তে আস্তে বলিল,
1: আমার কাকাবাবুর খাতায় কি একটা ভয়ানক নাম লেখা আছে।
0: গিরিশ সহসা তাহার দুই হাত নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া চুপি চুপি বলিলেন,
1: সব্যসাচিত।
0: এ বলিয়া পুনশ্চ হাসিয়া কহিলেন,
1: কিন্তু রাত হয়ে গেছে অপূর্ব বাবু, চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি, পথটা তেমন ভালো নয়। আসলে এখানকার স্থানীয় লোকগুলোর আর মদ খেলে কাণ্ড জ্ঞান থাকে না।
0: হ্যাঁ চলুন চলুন। এগুলি যেন এক প্রকার জোর করিয়াই তাহাকে ঘর হইতে বাহির করিয়া আনলেন। সুমিত্রাকে একটা নমস্কারও করা হইল না, ভারতীকে একটা কথাও বলা হইল না, কিন্তু সবচেয়ে যে কথাটা তার বুকে ধাক্কা মারিল, যে ওই বাঁধানো খাতাটায় তাহার নাম যাহাতে লেখা রহিল। কয়েক পদ অগ্রসর হইয়া এই অপূর্ব সৌজন্য প্রকাশ করিয়া কহিলেন, আপনার এই অসুস্থ দুর্বল শরীর নিয়ে আর পথ হেঁটে কাজ নেই, এই তো সোজা রাস্তা, বড় রাস্তায় গিয়ে পড়েছে, অত আমি অনায়াসেই যেতে পারবো। ডাক্তার চলিতে চলিতে একটু হাসিয়া বলিলেন,
1: অনায়াসে এলেই কি অনায়াসে যেতে পারা যায় অপূর্ববাবু? তখন সন্ধেবেলা যে পথটা সোজা ছিল, এখনই এত রাত্রে যদি স্থানীয় লোকজন তাকে রীতিমতো বাঁকিয়ে রেখেছে, চলুন আর দাঁড়াবেন না।
0: অপূর্ব ইঙ্গিতটা বুঝতে পারিয়া জিজ্ঞাসা করিল, কি করে এরা, মারামারি? তিনি হাসিয়া বলিলেন,
1: করে বই কি, মদের খরচটা তারা পরের ঘরে চাপাবার কাজে ওই অনুষ্ঠানটুকু বোধ করি ঠিক বাদ দিয়ে উঠতে পারে না।
0: এই যেমন আপনার এই সোনার খড়িটা, অপরের পকেটে চালান যাবার সময় আপত্তি হবারই সম্ভাবনা, তার পরের ব্যাপারটাও তাই অত্যন্ত স্বাভাবিক, ঠিক না? অপূর্ব সভয়ে ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ ঠিক বটে, কিন্তু এই যে আমার বাবার ঘড়ি।
1: এ কথা তো তারা বুঝতে চায় না,
0: কিন্তু আজ না বুঝলে চলবে না। অর্থাৎ? অর্থাৎ আজের বদলে কারুরই মদ খাওয়ার সুবিধে হবে না। অপূর্ব ক্ষণকাল মৌন থাকিয়া সন্দিগ্ধ কণ্ঠে কহিল, বরঞ্চ চলুন কোন পথ দিয়ে ঘুরে যাওয়া যায়। ডাক্তার তাহার প্রতি তা চাহিয়া হাসিয়া কহিলেন,
1: ঘুরে এই দুপুর রাতে?
0: না, তার আবশ্যক নেই, চলুন। এই বলিয়া অপূর্ব ডান হাতটি টানিয়া লই একটা চাপ দিতে অপূর্বর অনেক দিনের অনেক জিমনাস্টিক, অনেক ক্রিকেট হকি খেলা হাতের ভেতরের হাড়গুলো পর্যন্ত মরমর করিয়া উঠিল। অপূর্ব হাত ছাড়াইয়া বলিলেন, চলুন, বুঝেছি। এই বলিয়া সে নিজেও একটু হাসিবার চেষ্টা করিয়া কহিল, কাকাবাবু সেদিন আপনার কথাতে রহস্য করে আমাকে বলেছিলেন
1: সাধে কি বাবাজি মহাপুরুষের সম্বর্ধনায় এত লোকজনের আয়োজন করতে হয়? আমাদের গুহা কেতাবে

0: আমাদের গুচ্ছ খেতাবে লেখা আছে, কৃপা করলে তিনি 5-7-10 জন পুলিশের ভবলীলা শুধু চড় মেরেই সাঙ্গ করে দিতে পারেন। কাকাবাবুর মুখের ভঙ্গিতে সেদিন আমরা খুব হেসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে অত হাসা ঠিক সংগত হয়নি। আপনি পারলেও পারতে পারেন। ডাক্তারের মুখের ভাব পরিবর্তিত হইল, কহিলেন, কাকাবাবুর ওটা অতিশয়োক্তি, কিন্তু আমরা কে কে? অপূর্ব কহিলেন, আমি এবং তাহার 2-4 জন কর্মচারী। ও এরা! এই বলিয়া তিনি একটি নিঃশ্বাস ফেললেন। অপূর্ব ইহার অর্থ বুঝিল এবং কিছুক্ষণ অব্দি কোনো কথা তাহার মুখে আসিল না। সোজা পত্র আজ সোজাই ছিল, কারণ যে জন্যেই হোক পথিকের টাকা কড়ি কাড়িয়া লইবার আজ কেহ তথায় উপস্থিত ছিল না। নির্জন গলিটা নিঃশব্দে পার হইয়া তাহারা বড় রাস্তার কাছাকাছি পৌঁছলে অপূর্ব সহসা বলিয়া উঠিল, এবার বোধ হয় আমি নির্ভয়ে যেতে পারব, ধন্যবাদ। প্রত্যুত্তরে ডাক্তার স্বল্পালোকিত সম্মুখের প্রশস্ত রাজপথের বহুদূর পর্যন্ত দৃষ্টি প্রসারিত করিয়া ধীরে ধীরে কহিলেন, পারবেন বোধ হয়। অপূর্ব নমস্কার করিয়া বিদায় গ্রহণ করিতে গিয়া ভিতরের কৌতূহল কোনোমতে আর সংবরণ করিতে পারিল না। বলিল, আচ্ছা সভ্য? না না না, সভ্য নয়, সভ্য নয়, ডাক্তারবাবু। অপূর্ব ঈষৎ লজ্জিত হইয়া কহিলেন, হ্যাঁ আচ্ছা ডাক্তারবাবু, আপনাদের আমাদের সৌভাগ্য যে পথে কেউ ছিল না, কিন্তু ধরুন তারা দলে বেশি থাকলেও কি সত্য সত্যই কোনো ভয় ছিল না? ডাক্তার কহিলেন, দলে তারা 2-10 জনের বেশি কোনোদিনই থাকে না। অপূর্ব বলিল, 2-10 জন? অর্থাৎ 2 জন থাকলেও ভয় ছিল না, 10 জন থাকলেও না? ডাক্তার মুচকি হেসে বললেন, না। বড় রাস্তার মোড়ের ওপর আসিয়া অপূর্ব জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বাস্তবে কি আপনার পিস্তলের লক্ষ্য কিছুতেই ভুল হয় না? ডাক্তার তেমনি সহাস্য ঘাড় নাড়িয়া উত্তর করিলেন, না। কিন্তু কেন বলুন তো, আমার সঙ্গে তো পিস্তল নেই। অপূর্ব বললেন, ওটা না নিয়ে বেরিয়েছিলেন? আশ্চর্য, অন্ধকার গভীর রাত্রি ঝাঁঝা করছে যে জনহীন দীর্ঘ পথের প্রতি চাহিয়া কহিল, পথে না আছে লোক, না আছে একটা পুলিশ, আলো তো না থাকার মতোই। আচ্ছা ডাক্তারবাবু, আমার বাসাটা প্রায় ক্রোশখানেক হবে, তাই না? তা হবে বই কি। আচ্ছা নমস্কার, আপনাকে অনেক কষ্ট দিলাম, এ বলিয়া সে চলিতে উদ্যত হইল। আচ্ছা এমন তো হতে পারে সে ব্যাটেরা আজ আর অন্য কোনো রাস্তায় দাঁড়িয়ে আছে।
1: বিচিত্র নয়।
0: নয় তো, আছেই। আচ্ছা নমস্কার, কিন্তু মজা দেখেছেন, যেখানে আসল দরকার সেখানে পুলিশের ছায়াটি পর্যন্ত তো একবার জো নেই। এই হলো তাদের কর্তব্য জ্ঞান, আর এর জন্য আমরা ট্যাক্স জুগিয়ে মরি, সমস্ত বন্ধ করে দেওয়া উচিত নয় কি, কি বলেন?
1: তাতে আর সন্দেহ কি। চলুন, কথা কইতে কইতে আর একটু খানিকটা আপনার সঙ্গে এগিয়ে যাই।
0: অপূর্ব লজ্জায় নান হইয়া গেল, এক মুহূর্ত মাটির দিকে তাকিয়ে আস্তে আস্তে কহিল, আমি বড় ভীতু লোক ডাক্তারবাবু, আমার কিছু সাহস নেই, আর কেউ হলে অনায়াসে যেতে পারত, এত রাত্রে আপনাকে কষ্ট দিত না। ডাক্তার এই বিনয় নম্র নিরাভিমান সত্য কথায় নিজের হাসির জন্য নিজেও যেন লজ্জা পাইলেন। সস্নেহে তাহার কাঁধের উপর একটা হাত রাখিয়া কহিলেন,
1: সঙ্গে যাবার জন্যই আমি এসেছি অপূর্ববাবু, নইলে প্রেসিডেন্ট আমাকে এই জিনিসটা হাতে গুঁজে দিতেন না।
0: এই বলিয়া তিনি বাঁ হাতের মোটা কালো লাঠিটা দেখাইলেন। অপূর্ব চকিত হইয়া জিজ্ঞেস করল, সুমিত্রা, তিনি কি আপনাকেও আদেশ করিতে পারেন?
1: ডাক্তার হাসিলেন, পারেন বই কি।
0: অপূর্ব বলল, কিন্তু তিনি তো অন্য লোকও সঙ্গে দিতে পারতেন।
1: তার মানে সবাইকে দল বেঁধে পাঠানো? তার চেয়ে এই ব্যবস্থাটাই সোজা হয়েছে অপূর্ববাবু।
0: চলিতে চলিতে কথা হইতেছিল, ডাক্তার কহিলেন,
1: সুমিত্রা আমাদের দলের কর্ত্রী, তাকে সকল দিক চেয়ে দেখে কাজ করতে হয়। যেখানে ছুরি ছোড়া খুন যখন লেগেই আছে, সেখানে তো যাকে তাকে পাঠানো যায় না। আমি উপস্থিত না থাকলে আজ আপনাকে থাকতে হতো, তিনি কোনো মতেই আসতে দিতেন না। এই অন্ধকার জনহীন পথে ছুরি ছোড়ার কথায় অপূর্বর সর্বাঙ্গ কাঁটা দিয়া গেল। আস্তে আস্তে বলল, কিন্তু এই পথে যে আপনাকে একাকি ফিরতে হবে। হ্যাঁ তা হবে।
0: অপূর্ব আর প্রশ্ন করিল না, তাহাদের নিভৃত আলাপের গুঞ্জন শব্দ পাছে অবাঞ্ছিত গাহকে আকৃষ্ট করে এই খেয়াল তার মনের মধ্যে ছিল। সে তার চক্ষু কর্ণকে এককালে রাস্তার দক্ষিণ

বামে সম্মুখে একান্ত নিবিষ্ট করিয়া নিঃশব্দ দ্রুত পদে চলিতে লাগিল। মিনিট পনেরো এইভাবে চলিবার পর শহরের প্রথম পুলিশ স্টেশনটি ডান হাতে রাখিয়া লোকালয়ে প্রবেশ করিয়া অপূর্ব আবার বলিল, ডাক্তারবাবু, আমার বাসা তো বেশি দূরে নয়, আজ রাত্রিটা ওখানে থাকলে ক্ষতি কি? ডাক্তার তাহার মনের কথা অনুমান করিয়া সহর্ষে বলিলেন, ক্ষতি তো অনেক জিনিসই হয় না অপূর্ববাবু, কিন্তু বিনা প্রয়োজনেও কোনো কাজ করা আমাদের বারণ। শুধু কেবল প্রয়োজন নেই বলেই আমাকে ফিরে যেতে হবে। আপনারা কি অপ্রয়োজনে জগতে কিছুই করেন না? করা বারণ। আমি তাহলে বিদায় নিই অপূর্ববাবু। অপূর্ব কটাক্ষে পশ্চাতের সমস্ত অন্ধকার পথটার প্রতি চাহিয়া এই লোকটি একাকি ফিরিয়া যাইতে কল্পনা করিয়া আর একবার কণ্ঠকিত হইয়া উঠিল, কহিল, ডাক্তারবাবু, মানুষের মর্যাদা রক্ষা করাও কি আপনাদের বারণ? ডাক্তার আশ্চর্য হইয়া বলিল, হঠাৎ এ কথা কেন? অপূর্ব ক্ষুণ্ণ অভিমানের সুরে বলিলেন, তাছাড়া আর কি বলুন, আমি ভীতু লোক, দলবদ্ধ গুন্ডাদের মধ্যে দিয়ে একলা যেতে পারিনি, আমাকে নিরাপদে পৌঁছে দিয়ে সেই বিপদের ভেতর দিয়ে আপনি যদি আজ একাকি ফিরে যান আমি কি মুখ দেখাতে পারব? ডাক্তার চক্ষের নিমেষে তাহার দুই হাত সস্নেহে ধরিয়া কহিল, আচ্ছা চলুন, তবে আজ রাত্রির মতো আপনার বাসাতে গিয়ে অতিথি হইকে। কিন্তু এসব হাঙ্গামা কি সহজে নিতে আছে ভাই? অপূর্ব ঠিক বুঝিল না, কয়েক পথ অগ্রসর হইতে এই ভেতরের মধ্যে কেমন একটা টান অনুভব করিয়া ফিরিয়া চাহিয়া কহিল, আপনার জুতোর বোধ হয় করি লাগছে ডাক্তারবাবু, আপনি খোঁড়াচ্ছেন। ডাক্তার মৃদু হিসিয়া বলিলেন, ও কিছু নয়, লোকালয়ে আমার পা দুটো কেমন আপনি খুঁড়িয়ে চলে, গিরিশ মহাপাত্রের চলন মনে পড়ে? অপূর্ব থমকিয়ে দাঁড়াল। আপনাকে যেতে হবে না ডাক্তারবাবু, কিন্তু আপনার মর্যাদা, আপনার কাছে আমার আবার মর্যাদা কি? পায়ের ধুলোর যোগ্য তো আমি নই, আপনি ছাড়া পৃথিবীকে কি আর কারো এত বড় সাহস আছে? এই ডাক্তার ব্যক্তিটি জীবন ইতিহাসের প্রতি অপূর্ব প্রত্যক্ষ পরিচয় কিছুই ছিল না, থাকিলে সেই অন্তত ক্ষুদ্র ব্যাপার লইয়া এতক্ষণে উচ্ছ্বাস প্রকাশ করিতে লজ্জায় মরিয়া যাইত। সমুদ্রের কাছে গোষ্পদের ন্যায় এই পথটুকু একাকি হাঁটা এই লোকটার কাছে আর কি? পুলিশের লোকে যাহাকে সভ্যসাচী বলিয়া জানে, দশ বারো জন দুর্বৃত্তে মিলিয়া তাহার পথরোধ করিবে কি করিয়া? ডাক্তার মুখ ফিরাইয়া হাসি গোপন করিয়া শেষে ভালো মানুষটির মতো কহিলেন, আচ্ছা তার চেয়ে চলুন না কেন, দুজনেই আবার একসঙ্গে ফিরে যাই। আমাকে একলা যদি বা কেউ আক্রমণ করতে সাহস করে, আপনি কাছে থাকলে তো আর সে সম্ভাবনা থাকবে না। অপূর্ব অনিশ্চিত কণ্ঠে বলিল, আবার ফিরে যাব, দোষ কি? আমার একলা যাবার বিপদের শঙ্কাও আর থাকবে না। থাকবো কোথায়? আমার কাছে। অফিস হইতে ফিরিয়া আজ অপূর্বর খাওয়া হয় নাই, তার অত্যন্ত ক্ষুধাবোধ হইতেছিল। একটু লজ্জিত হইয়া কহিল, দেখুন আমার কিন্তু এখনো খাওয়া হয়নি। আচ্ছা তা না হয় আজ? ডাক্তার হাসি মুখে বলিলেন, চলুন না, ভাগ্য পরীক্ষা করিয়াই আজ দেখা যাক। সহসা একসময় অপূর্ব প্রশ্ন করিল, আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি অ্যানার্কিস্ট? ডাক্তার অন্ধকারে তাহার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার কাকাবাবু কি বলেন? তিনি বলেন সভ্যসাচী একজন ভয়ানক অ্যানার্কিস্ট। আমি যে সভ্যসাচী এ সম্বন্ধে আপনার কোনো সন্দেহ নেই? না। অ্যানার্কিস্ট বলতে আপনি কি বোঝেন? অপূর্ব এই প্রশ্নের হঠাৎ জবাব দিতে পারিল না, একটু ভাবিয়া কহিল, অর্থাৎ কিনা রাজদ্রোহী, যিনি রাজার শত্রু? আমাদের রাজা এদেশে থাকেন না, থাকেন বিলাতে, লোকে বলে অতিশয় ভদ্র লোক, আমি তাকে কখনো চোখে দেখিনি, তিনিও আমার কখনো লেশমাত্র ক্ষতি করেননি, তাঁর প্রতি বৈরী ভাব আসবে আমার কোথা থেকে অপূর্ববাবু? যাদের আসে তাদেরই বা কি করে আসে বলুন, তাদেরও তো কোনো অনিষ্ট তিনি করেননি। ডাক্তার সবেকে মাথা নাড়িয়া কহিলেন, তাই আপনি যা বলছেন এদেশে তো তার নেই, একেবারে মিছে কথা। তাহার কণ্ঠস্বরের প্রবলতায় অস্বীকার করিবার তীব্রতায় অপূর্ব চমকিয়া গেল।
অবিশ্বাস।